মা, ও মা, এসে গেছি আমরা। অপুর ডাকে চোখ খুলে দেখেন একটা বাগান ঘেরা বাংলো বাড়ির সামনে গাড়িটা দাঁড়িয়ে। গাড়ি থেকে নেমে পাথর বিছানো পথ ধরে আশালতা দেবী হেঁটে এসে থমকে দাঁড়ালেন মেজ ছেলের বাড়ির চৌকাঠের সামনে। এই চৌকাঠটা ডিঙলেই আজ ওর তৃতীয় গৃহপ্রবেশ।

চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে চিরন্তন কথায় সাজানো।

আসলে এক একজন মানুষের জীবনের গল্প এক এক রকম। কিভাবে কোন মুহূর্তে মানুষের জীবন বদলে বদলে যায়, তার সঠিক নির্ণয় কেউই হয়তো আমরা করতে পারি না। কখন কোন মুহূর্তে জীবন বদলে যায়, কোন দিকে আমাদের জীবন নিয়ে যায়, তা সত্যি অনুমান করা অত্যন্ত দুষ্কর। শুরুতেই বলেছিলাম, আমাদের এই যাত্রাপথে সঙ্গে নেব আপনাদেরও। আপনাদের বার্তার ঝুলি খুলে বসলাম। প্রথম বার্তাটি যিনি পাঠিয়েছেন, তিনি হীরক ভট্টাচার্য, বামনগাছি থেকে লিখছেন, সুপ্রভাত দাদা ভাই। ভোরের আলোয় রাখির ডোরে মিশুক ভালোবাসা, ভাইয়ের হাতে বোনের স্নেহ, মুছে যাক সব হতাশা, জীবন জুড়ে থাকুক এই নির্মল টানখানি, রাখির বন্ধন হয়ে থাকুক চিরন্তনে। পরের মেসেজটি লিখছেন শর্মিষ্ঠা মুখোপাধ্যায়, সাঁকড়াইল হাওড়া থেকে, শুভ সকাল দাদা ভাই, অনেকদিন পর চিরন্তনীতে পেলাম, রাখি বন্ধনের শুভেচ্ছা জানাই। শ্রবণ সাথী সৌম্য, সুপ্রভাত, শোনায় গল্প শোনায় গান, পাতি তাই গান, পথ চলাকে আসান করতে চিরন্তনী রাখে অবদান, উত্তর বাওয়ালি থেকে লিখছেন সুভাষ চক্রবর্তী। তারপরের মেসেজটি পেয়েছি পশ্চিম মেদিনীপুর থেকে, লিখছেন অরিজিৎ দাস অধিকারী, সাতসুরে সারাদিন তিন দিন চিরন্তনী, তোমা পরে আমরা সবে ভীষণভাবে ঋণী, সৌম্য সাথে চিরন্তনী বিশেষ নিবেদন, নিবেদনের নতুনত্বে হয়েছ আপনজন, সবার জীবন আধার ঘন, খুঁজি আলোর রেখা, এ জীবনের সাধনা সাফল্যের চাই দেখা, জীবনের কথা গল্পের অপূর্ব ক্ষণ, সাপ্তাহিক নিবেদনে ভরে প্রাণ মন।

আশালতার গল্প শুনলাম নামগুলো আ দিয়ে। লিখছেন প্রফুল্ল কুমার সিংহ শিলিগুড়ি থেকে। সৌভিক সরকার কসবা হালতু থেকে লিখছেন সুপ্রভাত চিরন্তনীকে, রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানাই। পূর্ণিমার চাঁদ হাসে আকাশ জুড়ে আলো, রাখির সুতোর বন্ধনে থাকুক সবাই ভালো। ভাই বোনের এই টান মধুর চিরদিন, সুখে দুঃখে পাশে থেকো রাঙুক প্রতিটি দিন। রাখি পূর্ণিমার শুভেচ্ছায় ভরে উঠুক মন প্রাণ, ভালোবাসার বন্ধনে হোক সম্পর্ক অম্লান। তারপরের মেসেজটি পাঠিয়েছেন শেওড়াফুলি থেকে নিবেদিতা সেন। লিখছেন গুড মর্নিং সৌমদা, আজ রাখি পূর্ণিমা, আপনাকে ও সকল বন্ধুদের জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আশালতার গল্প শুনলাম ভরাট সংসার, জীবনের শেষ সময় আসে তখন বড্ড একা লাগে, কিছুই করার থাকে না, এটাই মনে হয় আমাদের ভবিষ্যৎ।

রাখি বন্ধনে বাঁধা আজি ভাই বোনের প্রাণ, ভোরের ঘাসে ঘাসে আজ বন্ধনের এই গান, ভোরের পাখি আজ তাই উঠল দেখো গে, হৃদয় আজ চলছে তাই খেয়া তরিবে। পায়েল ব্যানার্জি লিখছেন বেলঘড়িয়া থেকে। রাজবন্ধু শোষণা থেকে লিখছেন চিরন্তনে শুনতে ভালো লাগছে। রাখি বন্ধনের শুভেচ্ছা পাঠিয়েছেন শুক্রবারের ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র, জানাই শুভ সকাল সৌম্য ভাই। আজ আশালতা দেবীর জীবনের গল্প আর গানের ডালি খুব ভালো লাগছে, এইভাবেই এগিয়ে চলুক আমাদের প্রিয় চিরন্তনী। শতবর্ষে আলোকিত আকাশবাণী কলকাতা নিজস্ব গৌরব ও মর্যাদা নিয়ে এগিয়ে চলুক, এই আশা রাখি।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী। শুনছেন 107 FM রেইনবোতে চিরন্তন কথায় সাজানো চিরন্তনী। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: ঢাকুরিয়া থেকে আমাদের বন্ধু মৌলি লিখছেন, আজকের গল্প খুব ভালো লাগলো। তারপরের মেসেজটি কি পাঠিয়েছেন, সুপ্রভাত ভাই সৌম্য, রাখি বন্ধনের শুভেচ্ছা, সুন্দর উপস্থাপনা, আশালতা দেবীর জীবনের গল্প শুনছি, গ্রামের সবুজ প্রকৃতির নির্মল খোলামেলা পরিবেশে যারা থাকতে অভ্যস্ত তাদের কাছে বিলাসবহুল ফ্ল্যাটের মূল্য নিতান্তই কম। মানুষের জীবনের গল্প সত্যি বড় বৈচিত্র্যময়। লিখছেন শিপ্রা সাঁত পশ্চিম মেদিনীপুর থেকে। গুড মর্নিং সৌম্যদা, অনেকদিন পর আপনাকে পেলাম চিরন্তনীর আসরে, ভালো থাকবেন দাদাভাই। লিখছেন মোহাম্মদ আকবর মোল্লা মহারাষ্ট্র থেকে। সুপ্রভাত সৌম্য দাদাভাই, সপ্তাহের প্রথম চিরন্তনী, আজকের গান ও আশালতা দেবীর গল্প সত্যি মন ছুঁয়ে গেল। শহরের ব্যস্ত বাক্সবন্দি জীবন আর গ্রামের খোলামেলা জীবনের কথা ভীষণ ভালো লাগলো। ভালো থাকবেন। লিখছেন মাধব শীল হুগলি থেকে। তারপরের মেসেজটি পাঠিয়েছেন সুধীর কুমার দে বাঁকুড়া থেকে। লিখছেন সুপ্রভাত দাদাভাই ও চিরন্তনী, আশালতার গল্পে লতা পাতার ফাঁকে ফাঁকে শোনা গেল নস্টালজিয়া দীর্ঘশ্বাস। জীবন সে তো পদ্মপাতার শিশির বিন্দু, তার স্নিগ্ধতা মেখে সুন্দর হোক আগামী দিনগুলো। প্রিয় সৌম্যবাবু, শুভ সকাল, ঘুম ভাঙানো শুক্রবারের চিরন্তনী, শুভ রাখি বন্ধনে সবাইকে জানাই শুভেচ্ছা। অসাধারণ উপস্থাপনায় আশালতা দেবীর ভরা সংসারের গল্প শুনলাম। লিখছেন শিবশঙ্কর সাঁত পশ্চিম মেদিনীপুর থেকে।

আসলে এইভাবেই জীবনের গল্পগুলো কোথাও না কোথাও কোনো না কোনোভাবে মিলে যায় আমাদের প্রত্যেকের সঙ্গে, প্রত্যেকের জীবনের সঙ্গে। আর তাই আমরা শুধুমাত্র সেই গল্পগুলোর সঙ্গে নয়, সেই গানগুলোর সঙ্গেও কোনো না কোনোভাবে রিলেট করতে পারি। এই মুহূর্তগুলো নিছক অন্য কারোর মুহূর্ত হয়ে থাকে না, কোনো না কোনোভাবে আমাদের নিজেদের জীবনের মুহূর্ত হয়ে ওঠে। আর সেইভাবেই আমাদের ভালো লাগাগুলো, খারাপ লাগাগুলো জড়িয়ে যায় চিরন্তনীর সঙ্গে। আমরা যারা চিরন্তনীকে ভালোবাসি, আমরা এভাবেই ভালোবাসতে পারি। স্টুডিওর ঘড়ি বলছে আজ বিদায় নেওয়ার পালা। অন্য কোনো দিন, অন্য কোনো অনুষ্ঠানে নিশ্চয় কথা হবে আবারও আপনাদের সকলের সঙ্গে। সুরে থাকবেন আর আশেপাশের মানুষজনকে আরেকটু ভালো রাখবেন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: যদি এমন হতো কোনো মনোহারী দোকান থেকে সময় কিনতে পাওয়া যাচ্ছে, তবে সেটা হয়তো দুর্মূল্য হয়ে উঠত বা আউট অফ স্টক। কিন্তু সত্যি যদি জীবনে কোনো মুহূর্তে সময় কেনা যায়, সেটা পাঁচ মিনিটের জন্য হলেও, তবে সেই সময়ে তুমি কি করতে চাও, কি ফিরে পেতে চাও বা কোথায় পৌঁছতে চাও? সেপ্টেম্বর মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল সময়ের দোকান। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, অর্থাৎ 9903659992 এই নাম্বারে। ইমেল পাঠান AIRFM Rainbow Kolkata, দ্যাট ইজ AIRFM RAINBOWKOLKATA, AIRFM Rainbow Kolkata@gmail.com। সেপ্টেম্বর মাসের বিষয় আমরা রাখলাম সময়ের দোকান। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল ঠিক 6টায়, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: সুপ্রভাত। আজ রাখি সকালে 107 FM রেইনবোতে আপনার সঙ্গে জুড়ে গেলাম আমি অরুণিমা। আজ রাখি, ভাই বোনের পবিত্র বন্ধন যে সুতোয় বাঁধে সেই রাখি। রাখিকে ঘিরে নানান ইতিহাস, নানান গল্প, এই নিয়েই কাটবে এক ঘন্টা। কিন্তু তার আগে আপনার জন্য রেখেছি একটা গান, আর এই গানটা অন্তত রাখির দিনে কখনো পুরনো হয় না। শুনুন মান্না দের কণ্ঠে, ফিরছি গানের পর।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়ে। আজ রাখি পূর্ণিমা সকালে আপনাদের সঙ্গে রয়েছি আমি অরুণিমা। আর আপনাকে একটা কথা বলি, আজকে তো একটা বিশেষ দিন, আজ ভীষণই পবিত্র একটা উৎসব। আজকের দিনে দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতে রাখি নামে একটা পবিত্র সুতো বেঁধে দেয়। এই রাখিটা ভাই বা দাদার প্রতি দিদি বা বোনের ভালোবাসা আর ভাইয়ের মঙ্গল কামনা আর দিদি বা বোনকে আজীবন রক্ষা করার ভাই বা দাদার শপথের প্রতীক। তো এই রাখি নিয়ে মানে রাখির উৎস কোথায়?

থেকে এই নিয়ে নানান রকম কাহিনী প্রচলিত আছে, পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। তো আমাদের ভারতীয় পুরাণ আর বিভিন্ন কাহিনীতে পাওয়া যায় একটা জনপ্রিয় পৌরাণিক কাহিনী অনুযায়ী, যদিও সেটা দাদা আর বোনের ব্যাপার নয়, তবুও দেবরাজ ইন্দ্র যখন অসুরদের সঙ্গে যুদ্ধে বিপদে পড়েছিলেন, তখন তার স্ত্রী শচী তার হাতে একটি পবিত্র সুতো বেঁধে দিয়েছিলেন। সেই সুতোকে সুরক্ষা ও বিজয়ের প্রতীক হিসেবে মনে করা হয়। অনেকে ভাবেন এটা রাখির উৎস। আবার আরেকটা প্রচলিত কাহিনী অনুযায়ী দ্রৌপদী নাকি কৃষ্ণের হাতে নিজের শাড়ির একটা টুকরো বেঁধে দিয়েছিলেন। কৃষ্ণের আঙুলে আঘাত লেগে রক্ত বের হলে তখন দ্রৌপদী নিজের শাড়ি ছিঁড়ে কৃষ্ণের হাতে একটা মানে শাড়ি নয় পোশাকের অংশ ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দেন যাতে রক্তপাত বন্ধ হয়। এই ঘটনাকে তাদের মধ্যে একটা ভাই বোন সুলভ স্নেহ পারস্পরিক রক্ষার প্রতীক এই সব হিসেবে মানে লোককথায় এটা ব্যবহৃত হয়েছে। সেই জন্য প্রচলিত বিশ্বাস অনুযায়ী অনেকেই বলে থাকেন যে দ্রৌপদীর সেই স্নেহের ঋণ নাকি কৃষ্ণ শোধ করেছিলেন বস্ত্রহরণের ঘটনায়। পুরোটাই পৌরাণিক কাহিনী, তবে ঐতিহাসিক কাহিনীও কিছু আছে রাখিকে ঘিরে, সে কথা বলবো। কিন্তু তার আগে আশা ভোঁসলের কণ্ঠে একটি গান শুনুন। গানটি ফিরছি গানের পর 107 FM রেইনবোয়ে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই। রাখি পূর্ণিমা সকালে আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা, আর সময় এখন 6:20। 107 FM রেনবোয়ে আজ ভালোবেসে রাখি। ভালোবেসে রাখি পাঠিয়েছিলেন ঐতিহাসিক যেসব ঘটনাগুলো, সেগুলো এবার একটু বলা শুরু করি। মানে আমাদের ভারতবর্ষের ইতিহাসে রাখি পাঠানোর একটা পবিত্র, মানে রাখি পরিয়ে দেওয়া এবং রাখি পাঠিয়ে দেওয়ার একটা পবিত্র ভাই বোনের সম্পর্ক মুহূর্তে গড়ে তোলার ইতিহাস কিন্তু আছে। আর সেই ইতিহাসটা, মানে বোনেরা যদি কখনো অনুরোধ করে তার ভাইকে, ভাই সেই অনুরোধ ফেলতে পারে না, এই ঘটনাটা জেনেছিলেন কিন্তু আলেকজান্ডারের স্ত্রী রোজানা। 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করেন। তো আলেকজান্ডার ভারত আক্রমণ করে যত জায়গাতেই জিতে যান না কেন, তখন কটচ রাজ্যের রাজা ছিলেন পুরু, এবং পুরু ভীষণই শক্তিশালী। তো আলেকজান্ডারের স্ত্রী রোজানা স্বামীর সুরক্ষার কথা ভেবে রাজা পুরুকে একটি রাখি পাঠান, বা একটা পবিত্র সুতো পাঠান। তো সেই রাখি গ্রহণ করেন রাজা পুরু, এবং বোন রোজানার কে সম্মান দেওয়ার জন্য, সেই রাখির সম্মান রক্ষার্থে উনি কিন্তু যুদ্ধে আলেকজান্ডারকে আক্রমণ করেননি, আলেকজান্ডারকে তার তলোয়ার ছোঁয়েনি। ভাবতে পারেন, মানে ভাই বোনের সম্পর্কটাকে কতখানি গুরুত্ব দিয়েছে ভারতীয়রা একেবারে শুরু থেকে। একজন বোন যদি কাউকে ভাই, তক্ষুনি ভাই হিসেবে স্বীকার করে নেন রাখি পাঠিয়ে, সেই ভাই তিনি যেই ধর্মেরই হোক না কেন, ভারতবর্ষের সেই ভাই তার বোনকে রক্ষা করবেই। আমি যেই ধর্মেরই হোক না কেন বললাম এই জন্যেই, যেহেতু রাখি মূলত হিন্দু ধর্মের একটা প্রথা, কিন্তু ইতিহাস দেখিয়ে দিয়েছে যে কোনো হিন্দু নারী বা অন্য ধর্মের নারীও যখন যাকেই, যে ভারতীয়কেই রাখি পাঠিয়েছে, তারা কিন্তু তার বোনকে রক্ষা করার চেষ্টা করেছেন। আরও একটা ঘটনা আছে, বলবো একটু পরে, তার আগে আপনার জন্য রয়েছে একটি গান, শুনুন গানটি, ফিরছি গানের পর।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেনবোতে। আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা। আজ রাখির সকালে ভালোবেসে রাখি পড়াচ্ছি আর ভালোবেসে রাখির গল্পও শোনাচ্ছি। একটা ঘটনা, অনেকে রানী পদ্মিনীর সঙ্গে গুলিয়ে ফেলেন, কিন্তু ঘটনাটা রানী পদ্মিনীর নয়, রানী কর্ণাবতী এবং সম্রাট হুমায়ুনের। রাখিরই গল্প, একটা ভীষণ জনপ্রিয় গল্প। চিতোরের রানী কর্ণাবতী 1535 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট হুমায়ুনকে একটি রাখি পাঠান। গুজরাতের সুলতান বাহাদুর শাহ চিতোর আক্রমণ করলে রানী কর্ণাবতী অসহায় বোধ করেন এবং তিনি হুমায়ুনকে একটা রাখি পাঠিয়ে তার সাহায্য প্রার্থনা করেন। কর্ণাবতী রাখি পাঠানোয় হুমায়ুন অভিভূত হয়ে যান। উনি চিতোর রক্ষা করার জন্য সৈন্য পাঠান, তবে হুমায়ুনের সেনা পাঠাতে একটু দেরি হয়ে গিয়েছিল। বাহাদুর শাহ রানীর দুর্গ জয় করে নিয়েছিল। শোনা যায় বাহাদুর শাহর সেনাবাহিনীর হাত থেকে সম্ভ্রম রক্ষা করার জন্য 1535 সালে 8ই মার্চ রানী কর্ণাবতী 13,000 পুরো স্ত্রীকে নিয়ে জহর ব্রত পালন করে আগুনে আত্মাহুতি দেন। চিতোরে পৌঁছে হুমায়ুন বাহাদুর শাহকে দুর্গ থেকে উৎখাত করেন এবং কর্ণবতীর ছেলে বিক্রমজিৎ সিংহকে সিংহাসনে বসান। ওই সময়কার ঐতিহাসিকদের লেখা থেকে রাখি প্রেরণের ঘটনার ঐতিহাসিক মানে তাৎপর্য অতটা না পাওয়া গেলেও কোনো কোনো ঐতিহাসিক রাখি পাঠানোর ঘটনাটা সত্য বলে স্বীকার করেছেন। কেউ কেউ করেননি, তবে মধ্য সপ্তদশ শতকের রাজস্থানী লোকগাথায় এর উল্লেখ কিন্তু আছে। তাহলে ভাবুন, বলছিলাম না যে ধর্ম বর্ণ সব কিছুর ঊর্ধ্বে গিয়ে কিন্তু রাখি, আর সেটা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বুঝিয়ে দিয়েছিলেন, সে কথাও বলবো। কিন্তু তার আগে আপনার জন্য এখন রয়েছে একটা ভাই বোনেরই গান, শুনুন গানটা। ফিরছি গানের পর 107 FM রেইনবোয়ে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: যদি এমন হতো কোনো মনোহারি দোকান থেকে সময় কিনতে পাওয়া যাচ্ছে, তবে সেটা হয়তো দুর্মূল্য হয়ে উঠত বা আউট অফ স্টক। কিন্তু সত্যি যদি জীবনে কোনো মুহূর্তে সময় কেনা যায়, সেটা 5 মিনিটের জন্য হলেও, তবে সেই সময়ে তুমি কি করতে চাও, কি ফিরে পেতে চাও বা কোথায় পৌঁছতে চাও,

0: সেপ্টেম্বর মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল সময়ের দোকান। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, অর্থাৎ 9903659992 এই নাম্বারে। ইমেল পাঠান AIRFM রেইনবো কলকাতা, দ্যাট ইজ AIRFM@AIRFM রেইনবো কলকাতা @gmail.com। সেপ্টেম্বর মাসের বিষয় আমরা রাখলাম সময়ের দোকান। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল ঠিক 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
2: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, আর আজ রাখি পূর্ণিমার সকালে কথা হচ্ছে ভালোবেসে রাখি নিয়ে। রাখির পৌরাণিক ঐতিহাসিক কাহিনী তো বললাম, রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে রাখিবন্ধনের একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হয়েছিল, মানে তিনি তৈরি করেছিলেন 1905 সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করে, যাতে আমরা বাঙালিরা এক হয়ে থাকতে পারি সেই চেষ্টায়, হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের মানুষ যাতে ভালোবাসার বন্ধনে বেঁধে থাকতে পারে সেই জন্য তিনি রাখিবন্ধন উৎসব পালন করেছিলেন। তিনি কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল ঢাকা সিলেট থেকে হাজার হাজার হিন্দু ও মুসলিম ভাই বোনকে আহ্বান করেছিলেন একতার প্রতীক হিসেবে রাখিবন্ধন উৎসব পালন করার জন্য। তো সেই সময় দেশের ধর্মীয় যে অসহিষ্ণুতা চরম পর্যায়ে ছিল, তো আজকে আমরা আজকের দিনে বসে রাখির উৎসব পালন করছি, কিন্তু 100 বছরেরও বেশি সময় আগে হিন্দু মুসলিম এই দুই সম্প্রদায়ের মধ্যে একতা আনার জন্য রাখি বন্ধনের উৎসব পালন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের সেই সময় জাতীয়তাবাদী আন্দোলন চরম পর্যায়ে ছিল, যেটা ব্রিটিশ সাম্রাজ্যের কাছে একটা ভীষণ ভয়ের কারণ হয়েছিল। এই জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করার জন্যই কিন্তু ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেয় তারা বাংলাকে দুভাগ করবে। সেই সময় রবীন্দ্রনাথ সহ গোটা ভারতের বিভিন্ন নেতা এই সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন এবং বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। 1905 সালের জুন মাসে লর্ড কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেয় এবং 1905 সালের অগস্ট মাসে বঙ্গভঙ্গের জন্য আইন পাশ করা হয়। এই আইন কার্যকরী হয় 16ই অক্টোবর 1905 সালে, কিন্তু তার আগেই অগস্ট মাসে রবীন্দ্রনাথ ঠাকুর ভ্রাতৃত্ববোধ, সবার মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলার জন্য রাখিবন্ধন উৎসব পালন করেছিলেন। ব্রিটিশদের বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য রাখিবন্ধন উৎসব পালন করেছিলেন। এই দিনটিকে উদ্দেশ্য করে যে গানটি লিখেছিলেন সেই গানটি এবার আপনাদের প্রত্যেকের জন্য স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে 107 FM রেইনবোয়। ফিরছি গানের পর।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়ে আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে রাখি বন্ধনের সকালে। আজ রাখি, ভালোবেসে রাখি পরানোর দিন। তো রাখির বিভিন্ন পৌরাণিক ঐতিহাসিক ঘটনা তো বললাম, এবার একটা অন্য কিছু বলি। কি বলুন তো, রাখির দিন যাদের মন ভাঙে তাদের কথা একটু বলি। এমনিতে নিজের ভাই বোন যাদের আছে তারা তো বাড়িতে রাখি পরে টরে ফেলে সকালবেলায়, পুরো ব্যাপারটা অনুষ্ঠানটা সকালে হয়ে যায়। যাদের নেই, মানে নিজের ভাই বোন নেই, মাস্তুতো পিস্তুতো পাড়াতুতো, সেইভাবেও কিন্তু রাখি সেলিব্রেট করা হয়ে যায়। কিন্তু লক্ষ্য করেছেন স্কুল কলেজে ছেলেরা কি কম আসে রাখির দিন? মানে যে মেয়েকে গার্লফ্রেন্ড বানাবে ভেবেছে আর সেই মেয়ে পরিয়ে দিয়েছে রাখি, এমন প্রচুর ঘটনা ঘটেছে। আমাদের সময় তো ঘটতই, এখনও নিশ্চয়ই ঘটে। আমার মনে আছে আমাদের একবার কলেজে রাখির দিন পরীক্ষা ছিল, সত্যি বলছি ক্লাসে তিনটে ছেলের ডান হাতে ব্যান্ডেজ কি না কেটে গেছে, রাখির দিনই কাটলো, আর ওই একই জায়গায় কাটলো তিনজনেরই। মানে বাই চান্স ক্লাসের কোনো সুন্দরী মেয়ে যদি রাখি পরিয়ে দেয় সেই ভয়। আর আমরা, আমাদের একজন বাংলা টিচার ছিলেন, খুবই কষ্টের একটা ঘটনা বলছি আর কি, তখন স্কুল 9-10 পড়াশোনা খুব চাপ, তো সেই বাংলা ম্যামের কাছে আমরা অনেকেই পড়তে যেতাম, তো উনি স্কুলেও পড়াতেন। উনি বেছে বেছে যে সমস্ত ছেলে মেয়ের মধ্যে কিছু একটা সম্পর্ক ঘটছে বা ঘটতে চলেছে মনে হতো তার রাখির দিন বা রাখির আগে পরের দিন, উনি বেশ কিছু রাখি নিজের ব্যাগে করে নিয়ে আসতেন, মেয়েগুলোকে বলতো নে রাখি পরা, ব্যাস হয়ে গেল। তখন ছোট্ট বাচ্চাদের মন রাখি পরিয়ে দিল, আহা যাকে বউ বানাবো ভেবেছিলাম সে হয়ে গেল।

বোন এইরকম আর কি, কি ভয়ঙ্কর কষ্টের সে দিনগুলো না, মানে এরকম মুখ ছোট করে ফেলা অনেক ছেলে মেয়েকে দেখেছি। স্বাভাবিকভাবেই তাদের প্রেমও ভেঙে যেত, ভাই বোন হয়ে গেলে আর কি করে আর প্রেম থাকবে। তো এরকম ছোটো ছোটো ঘটনা মনে পড়লো, আজকে রাখির দিন তাই একটু শেয়ার করে ফেললাম। আর এখন লতা মঙ্গেশকরের কণ্ঠে একটা গান, গানটা শুনুন, ফিরছি গানের পর 107 FM রেনবোয়ে।

পরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

0: রেশন।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
2: রাখির সকালে 107 FM রেইনবোর ভোরাইয়ে আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর আজ এমন একটা দিন যে দিনটা ভাই বোনেদের দিন, বোনেরা ভাইদের দেয় আর ভাইয়েরা বোনেদের দেয় আজকের দিনটা। আর তার মধ্যে দিয়ে, এই রাখি বাঁধার মধ্যে দিয়ে ভালোবাসা, রক্ষা এবং আজীবন একই সুতোয় বেঁধে থাকে ভাই বোনেরা। এই যে রাখি বন্ধন, এটা পৌরাণিক কাহিনী আমাদের যেমন আমাদের দেশে আছে, তেমনই ঐতিহাসিক কাহিনীও রয়েছে। যেমন আলেকজান্ডারকে যাতে আঘাত না করেন পুরু, সেই জন্য আলেকজান্ডারের স্ত্রী রোজানা পুরুকে রাখি পাঠিয়েছিলেন। সেই রাখির কারণে পুরু কিন্তু আলেকজান্ডারের শরীরে তলোয়ার ছোঁয়াননি, কোনো রকম আঘাত করেননি আলেকজান্ডারকে। পরবর্তীকালে রানী কর্ণাবতী, তিনি যদিও তিনি এবং তার মানে প্রায় কয়েক হাজার পুরস্ত্রী প্রাণ দিয়েছিলেন জহরব্রতে, কিন্তু তাকে রক্ষা করতে তিনি রাখি পাঠিয়েছিলেন সম্রাট হুমায়ুনকে। সম্রাট হুমায়ুন কিন্তু ছুটে এসেছিলেন, কিন্তু এসে দেখেন পড়ে রয়েছে শুধু ছাই, তার বোন নেই, একটু দেরি হয়ে গিয়েছিল তাই। তো রাখিকে ঘিরে এরকম অসংখ্য ঘটনা। রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকে হিন্দু মুসলমান সব ভাই পরস্পর পরস্পরের হাতে রাখি পরিয়েছিল, হাজার হাজার মানুষ এসেছিল তার ডাকে রাখি উৎসবে। তো রাখি এমন একটা উৎসব যা মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক তৈরি করে। তো এই যে সুন্দর একটা সম্পর্ক তৈরির উৎসব এই রাখি বন্ধন, আমাদের শেখায় যে ভালোবাসা ও সম্পর্কের বন্ধনই মানুষের সবচেয়ে বড় শক্তি। তাই আনন্দ উৎসবের পাশাপাশি এই দিনে আমরা ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মানবতার আদর্শকে নিজেদের জীবনে আসুন অনুসরণ করার সংকল্প নিই। আর আমার কাছে প্রচুর রাখি আছে, আজকে শোয়ের পরে স্টুডিওর বাইরে কেউ যদি আসে আমি কিন্তু পড়াতে পারি। আমি অরুণিমা এগিয়ে যাচ্ছি পরের ঘন্টার দিকে, পরের ঘন্টায় আপনার জন্য নিয়ে আসছি নমস্কার কলকাতা। আর এখন আপনার জন্য যে গানটা রাখলাম সেটা দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে, একটি রবীন্দ্রসঙ্গীত। শুনতে থাকুন 107 FM রেইনবোয়।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। আজ রাখি বন্ধন, ভাই বোনের পবিত্র বন্ধনের এই উৎসব চিরাচরিত উৎসাহ উদ্দীপনার মধ্যে দেশজুড়ে পালিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাখি বন্ধন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। নেপালে ভয়াবহ হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 390। সম্প্রতি কয়েক বছরে সেদেশের ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয়ে কয়েক হাজার নিখোঁজ মানুষের সন্ধানে জোরদার তল্লাশি চলেছে। এর মধ্যে রয়েছেন 290 জন ভারতীয় পর্যটক। নেপাল ও তিব্বত কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে এখনও পর্যন্ত 1500-এরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। প্রধানমন্ত্রী জনধন যোজনা আজ 12 বছর পূর্ণ করল। 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের সূচনা করেন। দেশের অর্থনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক এই প্রকল্পের আওতায় এ পর্যন্ত 59 কোটির বেশি অ্যাকাউন্ট খোলা হয়েছে, যাতে মোট জমার পরিমাণ 3,17,000 কোটি টাকা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ 6 দিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্র যাচ্ছেন। এই সফরে তিনি শিকাগো, ন্যাশভিল এবং নিউ ইয়র্কে যাবেন। সফরের প্রথম পর্বে শিকাগোতে বিনিয়োগকারীদের সঙ্গে একটি গোল টেবিল বৈঠকে অংশ নেবেন অর্থমন্ত্রী। জম্মু কাশ্মীরে বার্ষিক অমরনাথ যাত্রায় আজ রাখি বন্ধন উৎসবের দিন শেষ হচ্ছে। এবছর 57 দিন ধরে চলেছে এই তীর্থযাত্রা। ভারতের মহিলা হকি দল FIH বিশ্বকাপ হকির প্রতিযোগিতায় 5ম স্থান অধিকার করেছে। নেদারল্যান্ডসের আমস্টেলভিনে গতকাল 5ম স্থান দখলের লড়াইয়ে ভারত 3-1 গোলে জার্মানিকে হারিয়ে দেয়। নবনীত কর 2টি এবং ঈশিকা 1টি গোল করেছেন। PSA বুদাপেস্ট স্কোয়াশ ওপেনের ফাইনালে পৌঁছেছেন ভারতের ভেলাভেন সেন্থিল কুমার। গতরাতে সেমিফাইনাল ম্যাচে তিনি স্বদেশীয় বীর ছোটরানিকে 3-2 ব্যবধানে হারিয়ে দেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: গুড মর্নিং, নমস্কার কলকাতা। প্রথমেই আপনার হাতে বেঁধে দিলাম রাখি। আজ রাখির দিনে নমস্কার কলকাতায় আপনার সঙ্গী হয়েছি আমি অরুণিমা, আর চায়ের কাপে এবার দিন চুমুক, তারপর আপনার আর আমার তুমুল আড্ডা চুমুক। ফিরছি একটু পরেই সঙ্গে নিয়ে দিনের ডায়েরি, আর এখন অরুণা দাসের গাওয়া দাদা ভাই 107 FM রেইনবোয়ে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: খুললাম দিনের ডায়েরি 107 FM রেইনবো, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আজকে রাখি পূর্ণিমার সকালে, তো রাখির সকালে সবচেয়ে বেশি মানে যাদের মারামারি ঝগড়া করার কথা সারা বছর ধরে, তাদের দেখবেন আজকে একটা অদ্ভুত নিশ্চুপ ভাব। কি ভালো মানুষ, মানে ওরকম ভালো মানুষ হয় না। তো তার কারণ হচ্ছে আজকে রাখি, আর আজকে রাখির দিন সবাই নিজের ইমেজ সম্পর্কে খুব সচেতন হয়ে যায়, আর সচেতন হয়ে তারা খুব ভালো ব্যবহার করে আর কি। তো আজকে এই ভাই বোনেদের দিন, আজ রাখি, আজ দোকান মল রাস্তাঘাটে ভাই বোনেরা ঘুরে বেড়াবে, শপিং করবে, কারণ আজ রাখি। যাদের কমিউনিকেশন চ্যালেঞ্জ আছে, মানে কানে কম শোনা বা কথা বলতে অসুবিধে হওয়া, তাদের সঙ্গে বন্ধুত্ব রাখতে চান, তাহলে হ্যান্ড সাইন দিয়ে কথা বলতে শিখুন। আমি না অনেক সময় মেট্রোর সামনে বা কোনো একটা জায়গায় কোনো রাস্তার মোড়ে দেখেছি বেশ 5-6 জন ওরকম সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলেছে, বলছে আর কি, আড্ডা দিচ্ছে রীতিমতো, দেখে আমার খুব আনন্দ হয়েছে। আর আমার নিজেরও ইচ্ছে করেছে জানার যে কী নিয়ে কথা বলছে তারা। তো আজকে সেই দিন, আজকে থেকে কিন্তু আপনি শুরু করতে পারেন সাইন ল্যাঙ্গুয়েজ শেখা, কারণ আজ ইন্টারন্যাশনাল ম্যাকেটন অ্যাওয়ারনেস ডে। আর আজকে মন খুলে কমিক্স পড়ুন, কারণ মানে আপনার বয়স 6 হোক বা 60, কমিক্স মন খুলে পড়ুন আজ, তার কারণ আজ ইন্টারন্যাশনাল রিড কমিক্স ইন পাবলিক ডে। তো এবার বন্ধ করি দিনের ডায়েরি। আর দিনের ডায়েরি বন্ধ করার পর যেটা করব সেটা হচ্ছে যে আপনার জন্য অবশ্যই একটা গান আসতে চলেছে, কিন্তু সেই গানটার আগে ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেক আছে, আর ব্রেকের ওপারে আপনার জন্য রয়েছে গান, আর সেই গানটা হলো তিমির বিশ্বাসের গাওয়া নির্জন যমুনার কূলে। খুব সুন্দর একটা গান, ওই জন্যই রেখেছি আপনার জন্য। তো এখন ছোট্ট একটা ব্রেক, আর ব্রেকের ওপারে আপনার জন্য আসতে চলেছে একটা দারুণ গান। আর একটা কথা বলে

0: কি আজকে আপনারা কিন্তু মেসেজ করবেন, পরের ঘন্টা থেকে করবেন অবশ্যই, আজকে যেহেতু রাখি, রাখি নিয়েই নানান কথা হবে। আর এখন গান মিলান্তির জন্য মেসেজ করতে পারেন।
1: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপ্রাইটার ননী গোপাল দাস।
2: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

আচ্ছা, আজকে কি আপনার জন্মদিন? তাহলে আপনি জানেন আপনি কার কার সঙ্গে নিজের জন্মদিন শেয়ার করছেন? আজ দীপক তিজোরির জন্মদিন, ডিস্কো শান্তি তার জন্মদিন আজ, অভিনেতা অনন্ত মহাদেবনের জন্মদিন আজ। এতজন বিশিষ্ট মানুষের সঙ্গে জন্মদিন শেয়ার করছেন, যারা প্রত্যেককে জানাই হ্যাপি বার্থডে। আর এবার আপনার জন্য আসতে চলেছে একটা গান, সে গানটা আমি জানি পছন্দ হবে, জুবিন গার্গের গাওয়া। শুনতে থাকুন 107 FM রেইনবো, রাখির সকালে রয়েছি আপনার সঙ্গে আমি অরুণিমা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: হাওয়া অফিসের হালচাল,
3: হালচাল,
4: হাওয়া অফিসের হালচাল 107 FM রেইনবোয়ে আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর হাওয়া অফিসের হালচালে একেবারে হালচাল করে দেওয়া খবর আপনাকে জানাবো, সেটা হচ্ছে যে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সেই সঙ্গে সঙ্গে কোথাও কোথাও বেশ জোরে বৃষ্টি হতে পারে, আর বইতে পারে ঝোড়ো বাতাস ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে। আর এই ঘটনাগুলো না কলকাতায় হচ্ছে না, মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনায় আগামী 2-3 ঘন্টার মধ্যে এই ঘটনাগুলো ঘটতে চলেছে। সেই জন্য ঝড় বৃষ্টি যেহেতু প্রবল থাকবে, এইসব এলাকায় যারা থাকবেন রাস্তায় বাইরে তাদেরকে অনুরোধ করা হচ্ছে আগামী 2-3 ঘন্টায় আপনারা কিন্তু ঝড় বৃষ্টি উঠলে একটু নিরাপদ জায়গায় থাকার চেষ্টা করবে। আর এইবার হাওয়া অফিসের হালচাল কলকাতা আর তার আশপাশের অঞ্চল নিয়ে।
2: হাওয়া অফিসের হালচাল,
4: আগামী 24 ঘন্টায় কলকাতার আবহাওয়ার পূর্বাভাসে যেটা দেখা যাচ্ছে যে মেঘলা আকাশ, সেই সঙ্গে সঙ্গে কোথাও হালকা বৃষ্টি হতে পারে, কোথাও বেশি বৃষ্টি হতে পারে, কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.1 ডিগ্রি বেশি। সর্বনিম্ন 26.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 96%, সর্বনিম্ন 70%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 0.12.6 মিলিমিটার। এইবার আবার একটা সতর্ক বার্তা, সেটা হচ্ছে আমাদের যে সমস্ত বন্ধুরা, মৎস্যজীবী বন্ধুরা সমুদ্রে মাছ ধরতে যান, তাদেরকে জানানো হচ্ছে আজ থেকে কাল পর্যন্ত সমুদ্রের জল কিন্তু উত্তাল হবে, সেই সঙ্গে সঙ্গে ঝোড়ো বাতাস বইবে ঘন্টায় 35-45 কিলোমিটার বেগে, যেই হাওয়ার বেগ ঘন্টায় 55 কিলোমিটার বেগে বেড়ে যেতে পারে। আর এই ঘটনাগুলো ঘটবে উপকূলবর্তী অঞ্চল, বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চল পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যায়। আর উড়িষ্যাতে এটা কিন্তু 31 তারিখ পর্যন্ত চলবে। সেই জন্য আমাদের সমস্ত মৎস্যজীবী বন্ধু যারা এই মুহূর্তে 107 FM রেইনবো শুনছেন, তাদেরকে অনুরোধ করা হচ্ছে বঙ্গোপসাগরের উপকূল এবং উড়িষ্যার উপকূলে আপনারা 31 এবং এই দুটো দিন কিন্তু যাবেন না। আজ আর কাল যেতে পারেন, কিন্তু 30-31 একদম যাবেন না। তো আপনাদের সচেতন করে দেওয়া হলো, আর আরেকবার সচেতন করে দিয়েই আমাদের মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়ার থেকে যারা শুনছেন, হয়তো ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তো ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়ে থাকলে বা না থাকলে কিছুক্ষণের মধ্যে কিন্তু প্রবল হাওয়া দিয়ে ঝড় বৃষ্টি হতে পারে, কাজেই নিরাপদ জায়গায় চলে যান। হাওয়া অফিসের প্রচুর হালচাল ছিল, সবটা জানিয়ে দিয়েছি।
2: হাওয়া অফিসের হালচাল,
3: হালচাল।
4: আর হাওয়া অফিসের হালচালের পর শ্রেয়া ঘোষালের গাওয়া চল রাস্তায় সাজি ট্রাম লাইন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা
2: FM রেইনবোতে, রেইনবো নিউ টিউন, রেইনবো নিউ, রেইনবো নিউ টিউন,
3: রেইনবো নিউ টিউনে শুনবেন লগ্নজিতা চক্রবর্তীর গাওয়া ভেঙে যায়। স্বার্থপর ছবি থেকে আমি অরুণিমা রয়েছি রাখি বন্ধনের দিন সকালে আপনার সঙ্গে 107 FM রেইনবোয়ে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

শহরের রীতিকথা 107 FM রেনবো। নমস্কার কলকাতায়, আমি অরুণিমা। আজ শহরের রীতিকথায় এমন একটা বাড়ির কথা বলবো কলকাতা শহরের, যেই বাড়ির সঙ্গে রাখি বন্ধন উৎসব জুড়ে আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকা রাখি বন্ধন উৎসব ভীষণভাবে জুড়ে আছে। সেই বাড়িটা হলো উত্তর কলকাতার 65-2 বাগবাজার স্ট্রিটে অবস্থিত বসু বাটি, বাংলার ইতিহাস আর স্বাধীনতা সংগ্রামের এক অবিচ্ছেদ্য অংশ। 1878 সালে নন্দলাল বসু এবং পশুপতি বসু নামে দুই ধনী ব্যবসায়ী ভাই, তারা বিখ্যাত স্থপতি নীলমণি মিত্রের নকশায় এই বিশাল প্রাসাদটা তৈরি করেছিলেন। এটা কেবল তাদের থাকার জায়গা ছিল না, বরং 19 শতকের শেষ ও 20 শতকের শুরুতে বাঙালি বুদ্ধিজীবী ও মুক্তিকামীদের প্রধান মিলনস্থল ছিল বসু বাটি। রবীন্দ্রনাথ ঠাকুর এবং রাখি বন্ধন উৎসবের সাথে এই ঐতিহাসিক বাড়ির গভীর যোগাযোগ রয়েছে। 1905 সালে লর্ড কার্জনের নির্দেশে প্রশাসনিকভাবে বঙ্গভঙ্গ যখন কার্যকর করা হয়, তখন তীব্র প্রতিবাদে পুরো কলকাতা ফেটে পড়েছিল। ফেডারেশন হলের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে এক বিশাল বর্ণাঢ্য মিছিল কলকাতার রাস্তা প্রদক্ষিণ করে। সেই মিছিলটি এসে শেষ হয়েছিল বাগবাজারের এই বসুবাটির ঠাকুর দালানে। কবিগুরুর আহ্বানে এই বাড়ির ঠাকুর দালানে হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মানুষ একে অপরকে রাখি পরিয়ে দেন। ভাই বোনের চিরাচরিত সম্পর্কের গণ্ডি পেরিয়ে রাখি হয়ে ওঠে জাতীয় ঐক্য ও অবিভাজ্য বাংলার প্রতীক। এর উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারকে দেখানো যে তারা মানচিত্র ভাগ করতে পারলেও বাঙালির মন ভাগ করতে পারবে না। এই ঐতিহাসিক সভাতেই ব্রিটিশ পণ্য বর্জন করে দেশীয় শিল্পকে চাঙ্গা করার জন্য ন্যাশনাল ফান্ড বা জাতীয় তহবিল গঠনের ঘোষণা দেওয়া হয়েছিল। পাশ্চাত্য, করিন্থিয়ান এবং ইসলামিক স্থাপত্যের মিশ্রণে তৈরি এই বসুবাটিতে একসময় রামকৃষ্ণ পরমহংসদেব, ভগিনী নিবেদিতা এবং নেতাজি সুভাষচন্দ্রের মতো ব্যক্তিত্বদেরও পদধূলি পড়েছিল। আজকে রাখি বন্ধনের দিনে যেই বাড়ি থেকে কলকাতা শহরে সবাই এক হতে পেরেছিল, ধর্ম বর্ণ সব নির্বিশেষে মানুষ মানুষকে ভালোবাসার সূত্রে বাঁধার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকে রাখি পরিয়ে দিতে পেরেছিল, সেই বসুবাটির কথাই মনে

0: করালাম আপনাদের, ইচ্ছে করলে দেখে আসতে পারেন আজ।
1: শহরের ইতি কথা।
0: শহরের ইতিকথার পর আমি আপনার জন্য সাজিয়ে রেখেছি পরপর তিনটে গান। তো প্রথম গানটি মন বোঝে না, অরিজিৎ সিংয়ের কণ্ঠে, আর তারপরের গানটি শ্রেয়ান ভট্টাচার্য।

0: যান আর একেবারে শেষে ফিরিয়ে দিয়ে না গোড়াই তিমির বিশ্বাস ও সোমলতা আচার্য চৌধুরীর কণ্ঠে। শুনতে থাকুন 107 FM রেনবোয়ে। আমি ফিরছি তিনটে গানের পর।
1: FM রেনবোতে তিন একে

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, রাখির সকালে আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা, আর আপনাকে অনেক কিছু জানাচ্ছি আজ। সেই সঙ্গে সঙ্গে একটা কথা বলি যে আমার বন্ধুদের জন্য আমি অনেক রাখি রেখেছি, আজকে শোয়ের পরে যদি স্টুডিওর কাছাকাছি আসেন নিশ্চয়ই হাতে বেঁধে দেবো। কেউ আসবেন নাকি প্ল্যান করে ফেলুন তাহলে এক্ষুনি। তাহলে এক্ষুনি যেটা জানাতে চাই সেটা হচ্ছে যে একটা সুখবর, মাছ সমুদ্রে থামলো ইঞ্জিন, অথই জলে অন্ধ্রের 8 মৎস্যজীবী। 28 দিন পর দৈবক্রমে দীঘায় উদ্ধার, সেই মাছ সমুদ্রের ইঞ্জিন বিকল হয়ে যাওয়া নৌকাটা তারপর দিক ভুল করে ভাসতে ভাসতে দীঘা উপকূলের কাছে চলে আসে ট্রলারটি। প্রায় 28 দিন ধরে নিখোঁজ ছিল, দীঘা মোহনার কাছেই খোঁজ মিলল 8 মৎস্যজীবী নিয়ে হারিয়ে যাওয়া অন্ধ্রপ্রদেশের মাছের ট্রলার। ভাসমান অবস্থাতেই খোঁজ মিলেছে মাতুয়ানামা নামের ট্রলারটি। তো বুধবার দীঘা মোহনার মৎস্যজীবীরা সমুদ্রে মাছ শিকারে যাওয়ার সময় ট্রলারটিকে ভাসমান অবস্থায় দেখতে পান, সেটাকে মোহনার পাড়ে ফিরিয়ে আনার চেষ্টা শুরু হয়। মৎস্যজীবীরা সুস্থ অবস্থায় রয়েছেন, তাদেরকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে। এর চেয়ে ভালো কিছু হতে পারে বলুন তো? আর এই ভালো ভালো ব্যাপারের মধ্যেই যেটা জানাতে চাই, আজ যেহেতু রাখি বন্ধন, একটা গান সব সময় রাখিতে নতুন, যে গানটা কোনো দিন পুরনো হবে না, হরে রামা হরে কৃষ্ণ থেকে কিশোর কুমারের গাওয়া ফুলকা তারকা, ফ্ল্যাশব্যাক সঙে রয়েছে এখন আপনার জন্য। আর এই গানের পর আমি অরুণিমা এগিয়ে যাব পরের ঘন্টায়, মাঝখানে রয়েছে খবর, পরের ঘন্টায় আসছি, আর অনেক কথা আছে, অনেক গল্প আছে, শুনতে থাকুন 107 FM রেইনবো।
3: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সঙ, ফ্ল্যাশব্যাক সঙ।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। নেপালে ভয়াবহ হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 390। সাম্প্রতি কয়েক বছরে সেদেশের ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয়ে নিখোঁজ মানুষের সন্ধানে জোরদার তল্লাশি চলেছে। নেপাল ও তিব্বত কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে এখনও পর্যন্ত 1500

0: হাজারেরও বেশি মানুষ নিখোঁজ। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, নেপালে এখনও পর্যন্ত 84 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা সম্ভবপর হয়েছে। তাদের মধ্যে ত্রিশুলি 1 নম্বর প্রকল্পের 63 জন শ্রমিক এবং তামিলনাড়ুর 21 জন বাসিন্দা রয়েছেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, 288 জন ভারতীয়র সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি। নেপালে হরপাবান বিপর্যয়ে নিখোঁজদের মধ্যে পশ্চিমবঙ্গের 32 জন রয়েছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নিখোঁজদের মধ্যে বেশিরভাগই কলকাতা ও চন্দননগরের বাসিন্দা। একটি পর্যটন সংস্থার সঙ্গে তারা সেই দেশে সফরে গিয়েছিলেন। প্রধানমন্ত্রী জনধন যোজনা আজ 12 বছর পূর্ণ করল। 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের সূচনা করেন। দেশের অর্থনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক এই প্রকল্পের আওতায় এ পর্যন্ত 59 কোটিরও বেশি অ্যাকাউন্ট খোলা হয়েছে, যাতে মোট জমার পরিমাণ 3,17,000 কোটি টাকা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ 6 দিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্র যাচ্ছেন। এই সফরে তিনি শিকাগো, অ্যাশভিল এবং নিউ ইয়র্কে যাবেন। জম্মু কাশ্মীরে বার্ষিক অমরনাথ যাত্রা আজ শেষ হচ্ছে। এবছর 57 দিন ধরে চলেছে এই তীর্থযাত্রা। মহন্ত দীপেন্দ্র গিরির নেতৃত্বে পবিত্র দণ্ড ছড়ি মুবারক গুহা মন্দিরে পৌঁছনোর মধ্যে দিয়ে যাত্রার সমাপ্তি হবে। আজ রাখি বন্ধন, ভাই ও বোনের পবিত্র বন্ধনের এই উৎসব চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় দেশজুড়ে পালিত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসে গ্র্যান্ড চেস ট্যুরের ফাইনালে জিতে ইতিহাস গড়েছেন ভারতীয় গ্র্যান্ড মাস্টার আর প্রজ্ঞানন্দ। তিনি এই প্রতিযোগিতায় জয়ী প্রথম ভারতীয় দাবাড়ু। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: সকাল সকাল কানে মন্তর দেব 107 FM রেনবো, নমস্কার কলকাতায়। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, আর সময় এখন 8:07। আজ তো রাখি বন্ধন, একটা বিশেষ দিন, তাই একটা বিশেষ মন্তর দেব। বোনেরা ভাইয়ের হাতে পরাবে রাখি, কিন্তু যে ভাইয়েরা আজ কলেজে টিউশনে যাবে সাবধানে যেও। আমি নিজের বোনের কথা বলছি না, যার ওপর ক্রাশ আছে, অনেক দিন ধরে আছে, বলা যায় না, তার ব্যাগ থেকে সুন্দর একটা রাখি বেরিয়ে তোমার হাতে বসে যেতে পারে, কাজেই সাবধান। তাই ফুল শার্ট পরে যাওয়া, যার ক্রাশকে দেখলেই সামনে থেকে পালিয়ে যাবে, হাতটা কোনোভাবেই তার কাছাকাছি যেন না আসে। আর মেয়েদেরকে দারুণ একটা বুদ্ধি দেবো আজ, সেই মন্ত্রটা কাজে লেখ, সেটা হচ্ছে যে মানে ঠিক আছে, মেয়েদের বুদ্ধি দেওয়ার আগে ছেলেদের আরেকটা পরামর্শ দিই, সেটা সবচেয়ে ভালো উপায় হচ্ছে আজকে ঘরে বসে থেকে চুপচাপ নিজের দিদি বা বোনের থেকে রাখি পরো, বা মাস্তুতো পিস্তুতো পাড়াতুতো এদের কাছ থেকে রাখি পরে নিও। কলেজে যাওয়া, পড়তে যাওয়া, এগুলোর থেকে আজকে দূরে থাকাই ভালো, আর গেলেও অবশ্যই ফুল শার্ট এবং পালিয়ে যাওয়া মনে করে রেখো এটা। আর মেয়েদেরকে বলছি যে দেখো, পাতানো ভাই দুপ্রকার হয়। একটা হচ্ছে যে যারা সত্যি সভ্য ভদ্র ভাই ভাই টাইপ, তোমার বিপদে আপদে সবসময় তোমার পাশে এসে দাঁড়ায়, পাড়ার দাদা, পাড়ার ভাই গোছের যে কোনো মানে অসময়ে তুমি তাকে পাশে পাও, তাকে নিশ্চিন্তে সুন্দর করে একটা রাখি পরাও, তাকে সুন্দর একটা গিফটও কিনে দিতে পারো। আরেকটা পাতানো ভাই হয় দ্বিতীয় রকম, তাকেই বানাও যাকে তোমার জীবন থেকে তুমি দূরে রাখতে চাও। তোমার জীবন থেকে দূরে রাখার সেরা উপায় হচ্ছে আজকে ব্যাগে কয়েকটা রাখি নিয়ে বেরো, যাকে জীবন থেকে দূরে রাখতে চাও তাকে সামনে দেখতে পেলেই পট করে রাখি পরিয়ে দেবে। যাই হোক, দুরকম মন্ত্র দিলাম, মন্ত্র কাজে লাগিও, তারপর কি হলো আমাকে জানিও। আর এত রকম মন্ত্রের পরে গান শোনাবো না, তাও আবার ভাই বোনের গান শোনাবো না, এটা হতেই পারে না। অরিজিৎ সিং আর শ্রেয়া ঘোষালের ডুয়েট ধাগো সে বন্ধা, এই গানটা আসতে চলেছে আপনার জন্য এক্ষুনি, ফ্রম দ্য মুভি রক্ষাবন্ধন, ওনলি অন 107 FM রেইনবো। আমি অরুণিমা, ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: রাখি সকালে শুনছেন নমস্কার কলকাতা। আর একটু আগে যে গানটা শোনালাম সেটা রিকোয়েস্ট করেছিল আমাদের বন্ধু সৌভিক সরকার ফ্রম কসবাহালতু। তো আজকে অনেক কিছুই তো রান্নাবান্না করেছে দিদিরা বোনেরা, বা খাবার দাবার কিনে এনেছে, ভাইকে রাখি পড়াবে, সেই সঙ্গে খাওয়াবে দাওয়াবে। তো মানে কয়েক বছরের মধ্যে যদি খাবারের প্লেটে একটা বিস্কিট চলে আসে বা কুকিজ চলে আসে যেটা প্লাস্টিক থেকে তৈরি, শুনেই আঁতকে উঠছেন না? তাক লাগানো আবিষ্কার নাকি সমাজে কমবে প্লাস্টিক বর্জ্য, আমেরিকান কেমিক্যাল সোসাইটির এক বৈঠকে সেখানকার গবেষকেরা এই কুকিটি দেখিয়েছেন। তাদের দাবি, এই পদ্ধতিতে প্লাস্টিক ও উদ্ভিজ্জ বর্জ্যকে ভোজ্য উপাদানে রূপান্তর করে পুষ্টিকর ও প্রোটিন সমৃদ্ধ খাবার তৈরি করা সম্ভব। বাবা, এতদিনে আমরা তো কবেই প্লাস্টিক চিবিয়ে খাচ্ছি চিপস ভেবে, প্রায়শই খাবার মানে এই ধরনের খবর উঠে আসে। তবে প্লাস্টিক বর্জ্যে তো সব কিছু ভরে যাচ্ছে, স্থল তো বটেই, সমুদ্রতলেও গাদা গাদা প্লাস্টিক, আর এই প্লাস্টিক তো কখনো ধ্বংস হয় না, ফলে ধ্বংস না হয়ে জমেই থাকছে বছরের পর বছর। এমনকি মানুষের খাবারেও মাইক্রোপ্লাস্টিক মিশছে ক্রমাগত, সে খবরও শোনা যাচ্ছে। তো কিভাবে কমানো যাবে এই প্লাস্টিক? মানুষের খাদ্য জগতের অংশ হয়ে উঠতে পারে কি প্লাস্টিক? তো কিছুদিন আগে সাদার্ন ইলিনয় ইউনিভার্সিটির গবেষকরা তৈরি করেছেন মানে খাওয়া যায় এমন কুকি। এর মুখ্য উপাদানগুলোর মধ্যে অন্যতম হলো প্লাস্টিকের বোতল এবং উদ্ভিজ্জ যে বর্জ্যগুলো রয়েছে। এই কুকির নাম রাখা হয়েছে মাইক্রোবাইটস। বিস্কুট জাতীয় এই খাবারটি সত্যি সত্যি খাওয়া যাবে, রীতিমতো পেটও ভরবে তাতে। কিন্তু তারপর পেট খারাপ হলে, জানি না, নিশ্চয়ই ওনারা গবেষণা করে এত কাণ্ড করে বানিয়েছেন সেটা নিয়ে আমি এক্ষুনি উল্টোপাল্টা মন্তব্য করব না। কয়েক বছর বাদে রাখি বা ভাইপোটায় দেখা যাবে, মানে ভাইদের খাইয়েই টেস্ট করতে হবে। সারা জীবন প্রচুর মারধর খেয়েছি, এবার প্লাস্টিকের বিস্কুট খা। এবার একটা গান রেখেছি, নো চাপ, শুনুন 107 FM রেইনবো।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
2: শুনছেন নমস্কার কলকাতা। আর নমস্কার কলকাতায় আজ রাখির দিন সকালে রয়েছি আপনার সঙ্গে আমি অরুণিমা 107 FM রেইনবো। সময় এখন ঠিক 8:20। নিশ্চয়ই ভাবছেন অরুণিমা কেন টপিক বলছি না, বলছি এবার আজকে রাখির দিন এই নিয়েই কথা হবে, এর বাইরে তো কথা হতে পারে না। তো রাখি নিয়ে কিছু না কিছু স্মৃতি আপনার আছে, নিজের বোন, নিজের ভাই, মাস্তত পিস্তত পাড়াতুতো পাড়াতুতো স্মৃতিগুলো হেভি হয়। যাই হোক, রাখি নিয়ে আপনার কোনো একটা স্মৃতি যেটা আপনি আজও ভুলতে পারেননি সেটা শেয়ার করুন 9903659992 এই নাম্বারে, 9903659992 এই নাম্বারে। আমার মনে আছে একবার আমাদের পাড়ার একটি ছেলেকে মানে জোজ্জার করে আমাদের পাড়ার এক দিদির বাড়িতে বসিয়ে দেওয়া হয়েছিল জোর করে রাখি পরানোর জন্য। তার একদম ইচ্ছে ছিল না রাখি পরার, কিন্তু জোর করে তাকে রাখি পরানো হয়েছিল। আহারে বেচারা! তারপরে তার যা মুখটা আমি দেখেছিলাম সারা দিন। তারপর সেই দিদির বিয়েতে ওই রাখি দাদা এসেছিল, কিন্তু কি আর করবে বেচারা, বোন হয়ে গেছে তো কিছু করার নেই। তো এরম বোন হয়ে যাওয়ার পর মন ভেঙে যাওয়ার গল্প, তাও যদি থাকে সেটাও শেয়ার করুন 9903659992 এই নাম্বারে। আর এখন আপনার জন্য রেখেছি কাটাকুটি খেলা, শুনুন 107 FM রেইনবোয়ে।

0: রাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
3: শুনছেন, নমস্কার কলকাতা 107 FM রেইনবো। আর আমি অরুণিমা, আজ রাখির দিন সকালে রয়েছি আপনার সঙ্গে। খুব সুন্দর রাখি বানিয়ে ছবি তুলে পাঠিয়েছেন আমাদের এক বন্ধু, তার নাম হচ্ছে কৃষ্ণেন্দু বিশ্বাস, স্কুল শিক্ষক। উনি আমাদের প্রায়ই মেসেজ করেন। তো কৃষ্ণেন্দু লিখেছে, নমস্কার দিদি, সকলকে রাখি বন্ধনের শুভেচ্ছা। ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি করেছি নিজে হাতে পরিবেশ বান্ধব রাখি, যেগুলি আজ 500টি ছায়া প্রদানকারী গাছে বন্ধনের মাধ্যমে পরিবেশের সঙ্গে মানুষের সম্পর্কের বন্ধনকে বেঁধে ফেলার প্রয়াস রেখেছি। কৃষ্ণেন্দু বিশ্বাস, পায়রাডাঙ্গা রানাঘাট। খুব ভালো একটা চেষ্টা, আর আমার শুনেই তো কি সুন্দর লাগছে, কি ভালো একটা চেষ্টা। সৌভিক সরকার ফ্রম কসবাহালতু, সুপ্রভাত দিদি, আজ ভোরাইতে রাখি নিয়ে পৌরাণিক কাহিনী ও ইতিহাস শুনলাম, বেশ লাগলো। বসুবাটি যাবার ইচ্ছে আছে, বসুবাটি দেখবো আর মাছের কচুরি খাবো। টপিকে বলি, রাখি হতো ছোট্টবেলায়, লাইন দিয়ে মামা বাড়িতে বসতাম, রাখি পড়তাম দিদি বোন ও দিদা পড়াতো রাখি, শেষে নানা পদের খাওয়া, কে বেশি রাখি পড়ছে এই নিয়ে চলতো শেষে লড়াই। আজ খুব মিস করি এটা কিন্তু ঘটনা, মানে যার হাতে বেশি রাখি আছে সেই ছেলে যে মানে কত বড় জয় করে ফেলেছে। 5-6টা রাখি, 7-8টা রাখি, আমার এক দাদা তো রাখি কিনেও নিজের হাতে পরে নিত সংখ্যা বাড়ানোর জন্য, বন্ধুদের থেকে বেশি রাখি আছে হাতে, ভাবুন। এবারে যে মেসেজ পাঠিয়েছে উৎপল মাইতি বেহালা থেকে, লিখেছে, নমস্কার কলকাতা উইথ অরুণিমাদি, আজ ভোরাইতে অনেক কিছু রাখি বন্ধন নিয়ে অনুষ্ঠান বেশ ভালো হয়েছে, মন্ত্রটা বেশ ভালো, কিন্তু আজ আমি দোকানের বাইরে পাই বাড়াবো না অদৃশ্য এক কারণে, আজ দোকানেও থাকবো না, থাকবো কারখানায়, নিজের কাজ নিজেই করব। বিষয় বলি, আমি একজনকে খুব ভালোবাসতাম, পাড়ায় রক্ষাবন্ধন অনুষ্ঠান হচ্ছিল, আমি জানতাম না যাকে ভালোবাসতাম সেই আমায় রাখি পরিয়ে দিয়েছিল, সেই থেকে রাখির দিন রাস্তায় বেরোই না। আবার যদি মেয়েটা পরে সরি বলেছিল, কিন্তু কি আর করা যাবে, রাখি তো পরিয়ে দিয়েছে, আর কিচ্ছু করার নেই, তাই না উৎপল? কি কাণ্ড! তারপরের মেসেজ যে পাঠিয়েছে নিবেদিতা সেন শ্যাওড়াফুলি থেকে, গুড মর্নিং অরুণিমা, আজ রাখি পূর্ণিমার দিন, তোমাকে ও সকল শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ তো সকল ভাই বোনদের এক মধুর সম্পর্ক, এই রাখি পূর্ণিমার দিন ট্রেনিং ছিল, সবাইকে অবাক করে দিলাম এবং দাদা ভাই সম্পর্ক পাতি আমরা রাখি পরিয়েছিলাম, ওরা আনন্দে মিষ্টি খাইয়েছিল। তারপরের মেসেজ যাদবেন্দ্র পাণ্ডা, জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে, লিখেছেন, সুপ্রভাত আর্যে অরুণিমা দিদি ভাই, নমস্কার সহ শুভ রাখি বন্ধনের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই আপনাকে ও FM রেইনবো পরিবারের সবাইকে। আমার এক সম্পর্কের বোন হাতে রাখি তৈরি করে হাতে বেঁধে দিয়ে নিজের হাতে রান্না করে লুচি পনিরের তরকারি সহ নানা আইটেম এত শ্রদ্ধা করে খাইয়েছিল, সেদিন বাড়ি ফিরে আর রাতে কোনো খাবার খায়নি। আজ মন্ত্র, মানে মর্নিং মন্ত্র, খুবই প্রাসঙ্গিক, অপূর্ব, অসাধারণ। আজ ভোরাই আপনার সুমিষ্ট গলাতে রাখি উৎসবের পৌরাণিক কাহিনী, অনেক তথ্য, কথা ও আলোচনা ও মন ছুঁয়ে যাওয়া সঙ্গীতগুলো শুনলাম, আপনি স্টুডিওর বাইরে রাখি নিয়ে অপেক্ষায় তাও শুনলাম, ভীষণ ভালো লাগলো, অসাধারণ উপস্থাপনা, খুবই ভালো, সুস্থ থাকবেন আর্যে দিদি ভাই, যাদবেন্দ্র পাণ্ডা, জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। প্রচুর মেসেজ আসা শুরু হয়ে গেছে, সেই সব মেসেজ তো পড়বই, কিন্তু তার আগে ভাইয়া মেরে রাখিকে বন্ধন কোনা তোড়ে না, লতা মঙ্গেশকরের গাওয়া এই গানটা অসাধারণ একটা গান, রাখির দিন আমরা কেউ এই গান মিস করতে পারবই না। ছোটি বহন থেকে আপনার জন্য 107 FM রেইনবো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: ফুড ফান্ডা,
3: ফুড ফান্ডা 107 FM রেইনবোয়ে আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর এখন ফুড ফান্ডা, ফুড ফান্ডায় যেটা বলবো, আজ তো রাখি বন্ধন, তো রাখির দিন লাড্ডু কিন্তু একটা জরুরি ব্যাপার আর কি। ভাইকে লাড্ডু খাওয়াবো না, রাখি পরি এটা হতেই পারে না। আর বেসনের লাড্ডুর রেসিপিটা খুব সহজ, যে কেউ বানিয়ে ফেলতে পারে, সেই জন্য বেসনের লাড্ডুর রেসিপিটাই আপনাকে বলবো। কী কী লাগবে? বেসন 2 কাপ, ঘি 1/2 কাপ, গুঁড়ো চিনি, মানে চিনিটাকে গ্রেট করে নেবেন মিক্সিতে, বা গুঁড়ো চিনি যেটা কিনতে পাওয়া যায় পাউডার সুগার আর কি, সেটা আপনি নেবেন 1/4 কাপের 3 ভাগ, এলাচ গুঁড়ো 1/2 চা চামচ, আর কাজু বাদাম বা কাঠবাদামের কুচি 2 টেবিল স্পুন, কিশমিশ দেবেন 1 টেবিল স্পুন। এবার কী করে বানাবেন সেই ব্যাপারটা বলি। কড়াইতে ঘি গরম করে বেসন দিয়ে কম আঁচে ভালোভাবে ভাজুন, আঁচ কিন্তু বাড়াবেন না, বেসন পুড়ে যাবে। খুব কম আঁচে এটা ভাসতে থাকুন প্রায় 15-20 মিনিট ধরে। বেসনের কাঁচা যে গন্ধটা সেটা চলে গেলে সুন্দর একটা বাদামি গন্ধ বের হবে, মানে বাদামি বাদামি হয়ে যাবে বেসনটা, আর একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে। বেসনটাকে এবার একটু ঠান্ডা হতে দিন। একেবারে গরম থাকা অবস্থায় চিনি দেবেন না, যেটা হচ্ছে বেসনের সাথে চিনিটা ডালা পাকিয়ে যাবে। এবারে গুঁড়ো চিনি, এলাচ গুঁড়ো আর বাদাম কুচি ভালোভাবে মিশিয়ে মাখুন। হাতে অল্প ঘি মেখে মিশ্রণ থেকে ছোট ছোট অংশ নিয়ে গোল করে লাড্ডু বানিয়ে নিন। ওপরে কাজু বা পেস্তা

দিয়ে সাজিয়ে 30 মিনিট রেখে দিন। বেসন ভালোভাবে ধীরে ধীরে ভাজাই সুস্বাদু লাড্ডুর মূল রহস্য, বুঝেছেন? মানে আপনি যত আস্তে আস্তে ঘিয়ের মধ্যে বেসনটাকে ঘোরাতে থাকবেন, আস্তে আস্তে বেসন থেকে দেখবেন একটু মানে ঘিয়ের তেল তেল একটা ব্যাপার আসবে, তখন একটু ঠান্ডা করে, মানে খুব প্রচণ্ড গরম অবস্থায় চিনির গুঁড়ো টুলোগুলো দেবেন না, সেগুলো দিয়ে তারপর এলাচ গুঁড়ো, বাদাম কুচি এই সব মিশিয়ে টিশিয়ে তারপর মাখবেন। তারপর গোল গোল করে যেরকম করে আমরা নাড়ু বানাই সেভাবে বানাবেন, তবে হাতে অল্প ঘি মেখে নেবেন। এটা অপূর্ব হয়, আমি নিজে বানিয়ে দেখেছি, তাহলে আপনিও একদিন বানিয়ে ফেলুন, আজকেই বানান না, বানিয়ে ভাইকে খাইয়ে চমকে দিন, আজ রাখির দিন। আর ফুড ফান্ডার পর আপনার জন্য আসতে চলেছে শ্রেয়া ঘোষালের গাওয়া অজানা কোনো গল্প বলে। 107 FM রেইনবো, আমি অরুণিমা, ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে। আজ রাখির সকালে আমি অরুণিমা আপনার সঙ্গে। সময় এখন ঠিক 8:42। প্রচুর মেসেজ আছে। এটা মাধাই দাস বহুর ঘোষপাড়া থেকে লিখেছেন, শুভ সকাল। রাখি পূর্ণিমা এলে একটা ঘটনার কথা খুব মনে পড়ে। দোকানে রাখি বিক্রি করি, স্বামী স্ত্রী অটো ধরবে বলে আমার দোকানের সামনে মোড়ের মাথায় দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখি মহিলাটি স্বামীর কাছ থেকে 10 টাকা চেয়ে নিল, টাকা নিয়ে সোজা আমার দোকানে একটা রাখি কিনল, তারপর আমাকে অবাক করে দিয়ে স্বামীর ডান হাতটা নিজের কাছে টেনে রাখিটা পরিয়ে দিল স্বামীর হাতে, তারপর স্বামীর পায়ে গড় করল। এই দৃশ্য আমার কাছে বিরল লেগেছিল। আমি জানি না কারণটা কী, তাই আজও মনে আছে সেই ঘটনা। বাবা, এ তো ভয়ঙ্কর ঘটনা। তারপরের মেসেজ যিনি পাঠিয়েছেন, চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে। সুপ্রভাত অরুণিমা, আজকের দিনে আমরা কয়েকজন দলবদ্ধ হয়ে বাজার থেকে একটু দূরে সকলকে রাখি বেঁধে দিই। প্রায় দীর্ঘ 5 বছর ধরে এই কাজ করে আসছি, খুব ভালো কাজ। তারপর মোনা ব্যাঙ্গালোর থেকে লিখেছেন, নমস্কার কলকাতা, আজকের দিনটা সব ভাই বোনদের স্পেশাল দিন। আজ কাজের সূত্রে আমরা সবাই বিজি হয়ে গেছি, কিন্তু আমি এই দিন এই দিক দিয়ে খুব লাকি, আমার ভাই আমার কাছেই থাকে। আজ সকাল 6টায় রাখি পরিয়েও দিয়েছি, ভাই ডিউটিতে চলেও গেছে। বাহ, খুব ভালো। তারপরের মেসেজ রাকেশ দাস তারকেশ্বর হুগলি থেকে। গুড মর্নিং দিদি, অনেক ফুলের মাঝে একটি গোলাপ, এই গানটি শোনাবেন? গান তো নিশ্চয়ই শোনাবো, কিন্তু টপিকে মেসেজ করুন। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখেছেন, অরুণিমা গুড মর্নিং, আমার বোন ছিল না তাই আমি ঠাম্মিকে আমার হাতে রাখি বেঁধে দিতে বলতাম, সেদিন আমরা ভাই বোন হয়ে যেতাম। সত্যি তাই, যাদের নিজেদের ভাই বোন থাকে না তারা ঠাকুমা দাদুর সঙ্গে কিন্তু এরকম একটা সুন্দর ভাই বোনের সম্পর্ক গড়ে তোলে অনেক সময়। আমাদের এক বন্ধু রোজই আমাকে মেসেজ করে, তাতে শুধু লেখা থাকে গুড মর্নিং আর জে জি, গুড মর্নিং, ইসকে বাদ কিছু হ্যায়, হ্যাঁ তো লিখ দিজিয়ে, ম্যাঁ পড়ে দুঙ্গি না। আর এর পর না, প্রচুর মেসেজ আসছে, এখন আর পড়া যাবে না। উৎপলের পাঠানো গান মিলান্তিতে একটা গানের রিকোয়েস্ট, উৎপল মাইতি বেহালা থেকে, জুন ব্যানার্জির গাওয়া চিরদিনই তুমি যে আমার থেকে ঝিরি ঝিরি, সেই গানটা এবার আসছে আপনার জন্য।
3: গান মিলান্তি, গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে আজ রাখি বন্ধনের সকালে। 8:50 এক্ষুনি 51 হয়ে যাবে শুনছেন। আর একটা কথা বলি, বিশেষ

0: বিশেষজ্ঞরা বলছেন, যে সমস্ত ভাই বোনদের মারামারি অশান্তি নিয়ে ছোটবেলায় বাবা মা সবচেয়ে বেশি চিন্তিত হয়ে পড়েন, এবং মানে এদেরকে কি করা যাবে, এদেরকে একসঙ্গে রাখা যাচ্ছে না, এদেরকে আলাদা আলাদা রাখতে হবে, এই রকম একটা সিচুয়েশন হয়ে দাঁড়ায়, সেই সমস্ত ভাই বোনরাই নাকি বড় হয়ে সবচেয়ে ভালো বন্ধু হয়। ভাবতে পারছেন, মানে মারামারি করে ওরা নিজেদের ভেতরের সব রাগটাক ছোটবেলায় বার করে দেয়, বড় হয়ে এই দুই ভাই বোন দুজনকে ভীষণ মিস করে আর সবচেয়ে ভালো বন্ধু হয়। তো ভাই বোনদের নিয়ে এত কথা হচ্ছে, আর আমার কাছে প্রচুর প্রচুর মেসেজ এসছে, মানে আমি কার মেসেজ পড়বো কার মেসেজ পড়বো না আমি জানি, অনেকেই রেগে যাবেন মেসেজ পড়তে পারছি না বলে। তো গোপাল সিনহা মধ্যমগ্রাম বসুনগর থেকে লিখেছেন, শুভ সকাল, আজ রাখি বন্ধনের পূর্ণ দিনে প্রথমেই আমার অন্যতম প্রিয় আরজে ফ্রেন্ড অরুণিমা দিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। শুধুই যে বোন বা দিদি, ভাই বা দাদাকে হাতে রাখি পরায় সেটা কিন্তু নয়, স্ত্রী ও স্বামীকে রাখি পরানোর নজির আমাদের পুরাণে দেখেছি। হ্যাঁ, সেই কথা আমি সকালে বলেওছি, স্বর্গের দেবরাজ ইন্দ্র দানবদের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার আগে তার সহধর্মিণী ইন্দ্রাণী স্বামীর হাতে রাখি পরিয়ে দিয়েছিলেন, আসলে স্বামীর হাতে সুতো বেঁধে দিয়েছিলেন, আর দেবরাজ ইন্দ্র শেষ পর্যন্ত যুদ্ধে জয়লাভ করে এসেছিলেন, সুতরাং অর্ধাঙ্গিনীরা তাদের স্বামীদের রাখি পরাতেই পারেন। একটু আগে মাধাই দাস আপনি যে চমকে গিয়েছিলেন না রাখি পরানোর ঘটনা শুনে, এই দেখুন আমাদের পুরাণেই সেই কাহিনী আছে। আর রাখি পরানোর স্মৃতি বলতে, অফিসের দিদিরা আসতেন রাখি ও মিষ্টির বাক্স নিয়ে, এই বিশেষ দিনটিতে রাখি পরিয়ে দিতেন ও সঙ্গে মিষ্টিমুখ, এই পর্যন্তই। আর এর পরে যিনি মেসেজ পাঠিয়েছেন সৌগত দাস সোনারপুর থেকে, গুড মর্নিং দিদি, উনি গান মিলান্তিতে একটা গান শুনতে চেয়েছেন, চেষ্টা করবো শোনাতে। একবার তখন ক্লাস টেনে পড়ি, আমার এক ক্রাশ যাকে আমি গার্লফ্রেন্ড বানাবো ভেবেছিলাম, একদিন সে আমাকে রাখি পরিয়ে আমাকে দাদা বলেছিল। আরে কি কষ্ট, ভাবা যায় এত কষ্ট জীবনে, যাক দাদাই হয়ে গেলে কি আর করবে। এর পরের মেসেজ যে আমাকে পাঠিয়েছে, সে লিখেছে, আমার মা রাখি পরাতো নাতিদের হাতে, নমস্কার অরুণিমা, তোমায় পরালাম রাখি মিষ্টি, সাথে শুভেচ্ছা জানাই, আজকের দিনে আমার মায়ের কথা আমার ভাইয়ের বা জ্যাঠার কে রাখি পরাতাম, ভাই আর জ্যাঠাকে রাখি পরাতাম, আদরের দাদাদের কারণেই তাই মনটা ভারাক্রান্ত। অ্যান্ডি এই মেসেজটা পাঠিয়েছে। আর এর পরে গানের রিকোয়েস্ট এসে প্রচুর, বাউরিয়া বৌলখালী থেকে শান্তনু ঘোষ লিখেছেন, ফুলকা তারকা সবকা কেহনা হ্যায়, গানটা অলরেডি আমি শুনিয়ে দিয়েছি, রাখি পূর্ণিমার দিন এই গানটা খুব ভালো লাগে। আর তারপরে আবার লিখেছেন, ধন্যবাদ দিদি গান শোনানোর জন্য। তা আপনাদেরকে বলি, গানের রিকোয়েস্ট গান মিলান্তিতে অবশ্যই করবেন, কিন্তু যে টপিকটা দিয়েছি সেটা নিয়েও কিন্তু একটু লিখুন। ব্যাঙ্গালোর থেকে নৈরিতা মেসেজ পাঠিয়েছে আমায়, বাহ কি সুন্দর নাম তোমার, এফএম রেনবো, গুড মর্নিং অরুণিমাদি, কেমন আছো, আজ খুব স্পেশাল দিন সবার কাছে, আজকের দিনে সব রাগ অভিমান ভুলে আমরা ভাই বোনরা এক হয়ে যাই, ভাই হাত বাড়ায় রাখি পরার জন্য, আর আমরা বোন দিদিরা গিফট পাওয়ার জন্য হাত বাড়িয়ে রাখি, আমরা দু বোন এক ভাই রাখি পরিয়ে দিয়েছি, আজ আমরা সবাই ছুটি নিয়ে সেলিব্রেশন করছি। নৈরিতা ব্যাঙ্গালোর থেকে মিষ্টি মেসেজটা পাঠিয়েছে, খুব সুন্দর মেসেজ পাঠিয়েছো, আর তোমরা ভাই বোনেরা খুব আনন্দ করো, খুব ভালো থাকো। শাওন বারাসাত থেকে লিখেছে, আমার রাখি পরানো নিয়ে তেমন কোনো ঘটনা নেই, কিন্তু আমার একটা প্রশ্ন আছে, রাখি পরানো মানেই ভাই বোন হয়ে যাওয়া, সবাই প্রথমে এটাই ভাবে কেন, আমি তো কলেজে পড়াকালীন এক ছেলেকে কলেজের মধ্যেই কেঁদে ভাসাতে দেখেছিলাম, কারণ তার ক্রাশ তাকে রাখি পরিয়ে দিয়েছিল, কিছু করার নেই, এটাই ব্যাপার, মানে এইটা যে এই দুষ্টুমিটা মেয়েরা যে কী প্রচণ্ড করে, কি করবে, মুখোমুখি না বলতে পারছে না, দে রাখি পরিয়ে হয়ে গেল ভাই, আর কিচ্ছু করার নাই। আর এইবারে যে গানটা শোনাবো সেই গানটা গান মিলান্তিতে আমাকে রিকোয়েস্ট করেছে শ্রেয়া চক্রবর্তী, লিখেছে, আমি তোমার নতুন বন্ধু সোধপুর থেকে আমি মেসেজ করছি, প্লিজ এই গানটা শুনিয়ে দিও, নিশ্চয় শুনিয়ে দেব, হামি থেকে খোলা টিফিন বক্স।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 30 অগস্ট ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 30 অগস্ট রবিবার।
1: আকাশবাণী কলকাতা, FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেনশর্মা। নেপালে ভয়াবহ হরপা বানে মৃতের সংখ্যা আরও বেড়ে হয়েছে 392। এর মধ্যে নেপালে মৃত্যু হয়েছে 389 জনের, বাকি 3 জন প্রাণ হারান পার্শ্ববর্তী তিব্বতে। সাম্প্রতিক কয়েক বছরে সেদেশের ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয়ে সীমান্তের উভয় পারে 1468 জন মানুষ এখনও নিখোঁজ। এর মধ্যে রয়েছেন প্রায় 290 জন ভারতীয় পর্যটকও। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে নেপালে এখনও পর্যন্ত 84 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে ত্রিশুলি 1 নম্বর প্রকল্পের 63 জন শ্রমিক এবং তামিলনাড়ুর 21 জন বাসিন্দা রয়েছেন। প্রধানমন্ত্রী জনধন যোজনা আজ 12 বছর পূর্ণ করল। 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের সূচনা করেন। দেশের অর্থনৈতিক ইতিহাসে এই গুরুত্বপূর্ণ মাইলফলক প্রকল্পের আওতায় এ পর্যন্ত

0: 59 কোটিরও বেশি অ্যাকাউন্ট খোলা হয়েছে, যাতে মোট জমার পরিমাণ 3,17,000 কোটি টাকা। যোগ্য কৃষকদের প্রাতিষ্ঠানিক কৃষি ঋণের আওতায় আনতে আগামী 1 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে বিশেষ ক্রেডিট কার্ড প্রদান অভিযান শুরু হতে চলেছে। আগামী বছরের 31 জানুয়ারি পর্যন্ত এই 5 মাসের বিশেষ অভিযান চলবে। যারা এখনও কিষাণ ক্রেডিট কার্ড পাননি তাদের চিহ্নিত করে এই সুবিধার আওতায় আনা হবে। চিনি নিয়ে কালোবাজারি রুখতে রাজ্য সরকার একটি টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালু করেছে। খোলা বাজারে চিনির দাম নিয়ন্ত্রণে রাখতে টাস্ক ফোর্স এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা বাজারে নজরদারি চালাচ্ছেন। পাশাপাশি চিনি নিয়ে কোথাও মজুতদারি বা অসাধু কার্যকলাপ দেখলে সাধারণ মানুষকে 1800-345-5501 এই নম্বরে ফোন করে বিস্তারিত তথ্য জানানোর আবেদন করা হয়েছে। আজ রাখি বন্ধন, ভাই ও বোনের মধ্যে পবিত্র বন্ধনের এই উৎসব চিরাচরিত উৎসাহ উদ্দীপনার মধ্যে দেশ জুড়ে পালিত হচ্ছে। জম্মু কাশ্মীরে বার্ষিক অমরনাথ যাত্রা আজ রাখি বন্ধনের দিন শেষ হচ্ছে। এবছর 57 দিন ধরে চলেছে এই তীর্থযাত্রা। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর সময় কীভাবে এগিয়ে যাচ্ছে, নমস্কার কলকাতার তৃতীয় ঘন্টায় ঢুকে পড়লাম, মানে শেষ ঘন্টায়। আর শেষ ঘন্টায় অনেক কিছুই বলার আছে, কারণ আজকে তো রাখি বন্ধনের দিন। সেই সঙ্গে সঙ্গে আপনারাও মেসেজ পাঠাচ্ছেন, এটা খুবই ভালো ব্যাপার। তবে একটা জিনিস জানিয়ে দিই, বাঘ দেখতে আজকাল আর জঙ্গলে যেতে হচ্ছে না, ট্রেন লাইন রেল লাইনের ওপর দিয়ে দৌড়চ্ছে চিতাবাঘ। কি অবস্থা ভাবুন, যাত্রী তারা মানে পুরো আতঙ্কিত। এটা ভাইরাল ভিডিও হয়েছে, তাই আপনাকে জানাচ্ছি। বিলাসপুর কাটনি রেল লাইনের ওয়াওয়ার ট্যাঙ্ক টানেলের ভেতর দেখা গিয়েছে চিতাবাঘটিকে। ঝাড়খণ্ডের ওই অঞ্চলটায় প্রচুর অরণ্য রয়েছে, সেখান থেকে প্রায় লোকালয়ে চলে আসে জঙ্গলের প্রাণীরা, আর সেইভাবেই চলে আসতে দেখা গেল চিতাবাঘটিকে। বাঘটির যাতে চোট না লাগে তা নিশ্চিত করতেই গাড়ির গতি কমিয়ে দেওয়া হয়েছিল, তাকে পর্যাপ্ত সময় দেওয়া হয় যাতে সে লাইন পেরিয়ে নিরাপদ জায়গায় চলে যেতে পারে। তবে এর পরেও চিতাবাঘ লাইন ছাড়ার কোনো লক্ষণ দেখায়নি, সে দিব্যি হেঁটে ও সামান্য দৌড়ে এগোচ্ছিল সামনের দিকে। শেষ পর্যন্ত অবশ্য হর্নের শব্দে একেবারে চমকে গিয়ে জঙ্গলের দিকে ফিরে যায় জঙ্গলের রাজা। হর্ন দিয়ে বাঘ তাড়ানো হলো, ভাবুন যে ড্রাইভার গাড়ি চালাচ্ছে তার কী অবস্থা, গার্ডের কী অবস্থা, সে তো প্রথম দেখেছে। আর যে সমস্ত কামরায় দরজাগুলো খুব একটা ভালো করে বন্ধ হয় না, সেই সব যাত্রীদের কী অবস্থা ভেবেই তো আমার হাত পা পুরো পেটের মধ্যে সেদিয়ে যাচ্ছে। যাই হোক, এই ব্যাপারটা জানানোর ছিল আজকে রাখির সকালে। এরকম একটা দারুণ খবর আপনাকে দেব বলে আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। আর এখন আপনার জন্য একটা গান রেখেছি, অবশ্য ভাই বোনের গান নয়, সুন্দর একটা গান, আরমান রশিদ খান আর অন্তরা মিত্রের গাওয়া সাইয়াবিনা। 107 FM রেইনবো শুনুন গানটা, ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর এবারের মেসেজ যে পাঠিয়েছে সে হচ্ছে মৌসুমি, লিখেছে যে মৌসুমি টলিগঞ্জ থেকে লিখেছে, আমরা দুই বোন মৌসুমি আর মৌমিতা, বা আমাদের কোনো ভাই নেই। প্রতি বছর আমরা দুই বোন দুজনকে রাখি পড়াই, আর দুজনে মিলে একসাথে বসে অনলাইনে চেক করি কে কার কাছ থেকে কি গিফট নেব। এই গিফট সার্চ করাটা আমাদের খুব মজার লাগে, কত কিছু যে সিলেক্ট করে অ্যাড টু কার্ট করি তার ঠিক থাকে না। অ্যাট লাস্ট টাকা খরচা, অনেক টাকা খরচা হয়ে যাবে বলে সব ডিসকার্ড করি অ্যান্ড ফুড অর্ডার করে আরামসে পেট পুজো করি। খুব ভালো করো মৌমিতা, আর তোমাদের সবাইকে আমি আর আমার বোন হ্যাপি রাখি বলতে চাই। ও খুব ভালো থাকুক আর তোমরাও সবাই খুব ভালো থাকুক।

একটা ভালো গান শুনিয়ে দিও বোনের জন্য, নিশ্চয়ই শুনিয়ে দেবো। তারপরের মেসেজ যিনি পাঠিয়েছেন, সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে লিখেছেন, শুভ সকাল বোন, যুগলবন্দির অদ্ভুত খেলা, অদ্ভুত নিয়ম যত, ভাঙতে জুটি বাঁধো রাখি ঝুলিতে আছে যত, লাগিয়ে দিলে ময়ূরপুচ্ছ হয় না ভ্রমর পাখি, অত সহজ ভাঙবে জুটি মিলে গেলে আঁখি, নিয়ম যখন করি আমরা ভাঙারও নিয়ম আছে, সব দোষেরই মুক্তি ঘটবে ই অ্যান্ড ও ই লেখার কাছে। যাই হোক, এর পরের মেসেজ যিনি পাঠিয়েছেন, হ্যালো আমি অভিষেক ঘোষ, লেকটাউন কালিন্দি থেকে, কেমন আছো, আশা করি তুমি ভালো আছো, আর রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানাই তোমাকে আর সবাইকে। আমার দিদি আসছে রাখি বাঁধতে, আমার পকেট তো ফাঁকা, কি হবে আমার, আমার মা আমার ভাগ্নেকেও রাখি বাঁধবে, আমার আর ভাগ্নের ভাই বোন হয়ে গেছে। বুঝতে পারছি চাপের ব্যাপার আর কি। সোমনাথ সাহু এগরা পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন, ছোটোবেলায় দেখেছি ব্রাহ্মণরা রাখি পড়াতে যেতেন বাড়ি গিয়ে, উপার্জনও ছিল চোখে পড়ার মতো, বন্ধুরা পরের দিন তাদের উপার্জনের হিসেব নিয়ে সিঙাড়া খাওয়াতো, পরে রাখি বন্ধনের কত তাৎপর্য পেয়েছি, ক্রাশকে রাখি পড়ানো যাবে কি, রাজপুতরা তো দেখি রাখি দিয়েও প্রেম নিবেদন করে, বঙ্কিমচন্দ্রের রাজসিংহ উপন্যাসে তাই দেখা যায়। তো এই ব্যাপারটা আমি খুব ভালো করে জানি না, তুমি একটু আরেকটু রিসার্চ করো, করে তারপর আমাদেরকে জানিও। শুভ রাখি বন্ধন, আমরা অনেক ভাই বোন এলে রাখি বন্ধন, একটা করে রাখির মেলা সারাটা হাত জুড়ে, অনেকের বিয়ে হয়ে গেছে থাকে দূরে দূরে, বাড়িতে আমার এখন ছোট দুই বোন, হাতটা আমার বাঁধা থাকে রাখির বন্ধনে, ছোট থেকে যত রাখি পরেছি ডান হাতে, এখনও সেসব স্মৃতি রাখি রেখেছি যতন ভরে, করা যেতে পারে একটা রাখির মিউজিয়াম, ভালোবাসা মাখা বোনেদের স্মৃতি অনেক অনেক দাম। গতকালকের পূর্ণিমাতে আমার দুই বোন কালকে রাখি পরিয়ে হাতে হয়েছে রাখি বন্ধন, রাখি বন্ধনের শুভেচ্ছা সহ শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে। আর রেশম কি ডোরি ফিল্ম থেকে একটা গান শুনতে চেয়েছেন উনি গান মিলান্তিতে, সেই গানটা নিশ্চয়ই শোনাবো। আর এখন যে গানটা আসতে চলেছে সেই গানটা আমি জানি কারুরই অপছন্দ হবে না, অরিজিৎ সিংয়ের কণ্ঠে পিয়াবিনা, শুনুন 107 FM রেইনবো, ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, সঙ্গে রয়েছি আমি অরুণিমা, আর রয়েছে প্রচুর প্রচুর মেসেজ। তো একটু পড়ে দিই। সবুজ ভূঁইয়া পশ্চিম মেদিনীপুর ঘাটাল থেকে বলছি, আমি রাখি বন্ধনের শুভেচ্ছা জানাই অরুণিমা দিদি তোমাকে। 2019 সালে 15th August স্বাধীনতা দিবস ও রাখিবন্ধন একই দিনে ছিল, তখন আমি ক্লাস 9 পড়তাম। সকালে স্কুলে যাবার পর আমাকে স্যার বললেন, তুমি সবুজ কাগজের পতাকা বাঁশে ছিটিয়ে দাও। আমি ও বন্ধুরা এত পরিমাণে রাখি বেঁধেছিলাম, পতাকা ও রাখি দুটোই দেখতে ভীষণ ভালো লেগেছিল। মানে আমি তো ব্যাপারটা ভেবেই আমার খুব আনন্দ হচ্ছে যে কী সুন্দরভাবে তোমরা সাজিয়েছিলে পতাকাকে। আর তারপরের মেসেজ, সমীর দত্ত শ্রীরামপুর থেকে, উনি একটা গানের রিকোয়েস্ট করেছেন, সেই সঙ্গে সঙ্গে জানিয়েছেন আমার কিন্তু সেই রকম কোনো রাখির দিনের অভিজ্ঞতা নেই। পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে লিখেছেন, রাখির বন্ধনে বাঁধা আজ ভাই বোনের প্রাণ, ভোরের ঘাসে ঘাসে আজ বন্ধনের এই গান, ভোরের পাখি আজ তাই উঠল দেখো গে, হৃদয় আজ চলেছে তাই খেয়া তরিবে। বাহ পায়েল, খুব সুন্দর লিখেছ। আর অনেকেই কিন্তু মেসেজ পাঠাচ্ছেন, আমি জানি না প্রত্যেকের মেসেজ আমি পড়তে পারবো কি না। যদি পড়তে না পারি তাহলে কিন্তু রাগ করলে, দুঃখ পেলে, কিচ্ছু পেলে হবে না। তার কারণ হচ্ছে এত মেসেজ এসছে আজকে, সবার মেসেজ পড়া সম্ভব হয়নি।

এরপরের মেসেজ পাঠিয়েছে তন্ময় গিরি। তন্ময় মেসেজ করেছে বিরাটি থেকে। তন্ময় লিখেছে যে দিদি, রাখির দিন এলেই আমার সবসময় আমার দিদির কথা মনে পড়ে। দিদি থাকে আমেরিকায়, দিদি এখন আর আমার হাতে রাখি পরাতে পারে না, কিন্তু সবসময় আজকের দিনে দিদিকে খুব মিস করি। যদিও এখন হোয়াটসঅ্যাপ কলে দিদি রাখিটা আমায় দেখায়, তারপরে খাবার দাবারগুলোও দেখায় যেগুলো আমার জন্য বানিয়েছে, কিন্তু কোনোটাই হয় না। তবে দিদি আমায় কথা দিয়েছে নেক্সট ইয়ারে বাড়ি আসবে, এসে আমায় রাখি পরাবে। বাহ, খুব ভালো এটা। আর এর পরের মেসেজ যে পাঠিয়েছে, সে লিখেছে সবাইকে রাখির শুভেচ্ছা জানাই, আমি রজত রায়, আমি আজ প্রথম মেসেজ করছি। রাখি পূর্ণিমায় আমার একটা অদ্ভুত স্মৃতি আছে, সেটা আমি শেয়ার করতে চাই। আমরা ছোটোবেলায় উত্তরপ্রদেশের একটা গ্রামে থাকতাম, যেখানে জাতি প্রথা বেশ কড়া ছিল। তার মধ্যেই আমি ব্রাহ্মণ সন্তান, কিন্তু আমি যেহেতু বাঙালি, আমাদের মধ্যে অতটা কিছু কঠিন ব্যাপার ছিল না অন্য জাতের সঙ্গে মেলামেশায়। আমার বাবা মা কোনো দিন বাধা দেননি। তো আমায় রাখির দিন আমাদের বাড়িতে যিনি কাজ করতেন, আমার মাকে কাজে সাহায্য করতেন, তার মেয়ে আমার হাতে একটি রাখি পরিয়েছিল। আর রাখিটা সে খুব ভয় ভয় পরিয়েছিল আমি ব্রাহ্মণ সন্তান বলে, কিন্তু আজও আমি আমার সেই বোনটিকে ভুলতে পারিনি। জানি না এখন কোথায় আছে, আজ হঠাৎ সেই স্মৃতি মনে পড়ে গেল, তাই শেয়ার করলাম। খুব সুন্দর সুন্দর স্মৃতি কিন্তু সবাই শেয়ার করছেন, খুব ভালো লাগছে। আর এবারে যেটা করব সেটা হচ্ছে অবশ্যই একটা গান শুনিয়ে দেব, আর গান শোনানোর পর হ্যালো ডক্টরে ডক্টর মানবেন্দ্র রায় চলে আসবেন। আজকে তো প্রচুর উত্তম মধ্যম খাওয়া হবে, পেটটাকে কী করে ঠিক রাখা যায়, পুজোটাও এসে গেছে, এখন তো শরীর খারাপ করলে একদম চলবে না, তাই না? আর জয়তী চক্রবর্তীর গাওয়া একটা গান এবার আপনার জন্য, শুনতে থাকুন, ফিরছি গানের পর।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: হ্যালো ডক্টর,
2: ডক্টর 107 FM রেইনবো, নমস্কার কলকাতার রাখি বন্ধনের সকালে আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা। আর যেমনভাবে কথা দিয়েছিলাম সেইভাবেই নিয়ে এসেছি ডক্টর মানবেন্দ্র রায়কে। গুড মর্নিং।
3: গুড মর্নিং।
2: প্রথমেই রাখির অনেক শুভেচ্ছা জানাই আপনাকে। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে মোটামুটি এই সময় থেকেই একটা উৎসবের মরশুম শুরু হয়ে যায়, প্রচুর খাওয়া দাওয়া ইত্যাদি। আর আমরা প্রায় প্রত্যেকেই বলি যে গ্যাস হচ্ছে, গ্যাস হচ্ছে বলে নানান রকম ওষুধ টষুধ খেয়ে নিই, কিন্তু এর আসল কারণ না জেনেই। তো এই যে গ্যাস হচ্ছে, এই গ্যাস ব্যাপারটা কী অ্যাকচুয়ালি, মানে এই অসুখটা দীর্ঘদিন ধরে যারা গ্যাসের সমস্যায় ভোগেন সেই অসুখটা কী, বা গ্যাস অন্য কী কী কারণে দেখা যেতে পারে, এই ব্যাপারে যদি আমাদের একটু জানান।
3: গ্যাস মানে বেসিক্যালি হচ্ছে গ্যাস্ট্রাইটিস আর কি, আমরা যাকে বলি। স্টমাক ওয়ালে ইরিটেশন হয়, এটা ডিউ টু ইনক্রিজ অ্যাসিড সিক্রেশন। ওখান থেকে ওই গ্যাসের উৎপত্তি আর কি।
2: আচ্ছা,
3: তো এখন সেটার জন্য যেটা মেন কারণ সেটা হচ্ছে যে যেটা আমাদের হ্যাবিট ইউজুয়ালি, সেটা অনেকক্ষণ আমরা খালি পেটে থাকি, লেট নাইট সত্যি উঠতে দেরি হচ্ছে। তো বেশিক্ষণ খালি পেটে থাকা, খুব ঝাল মশলা রিচ খাবার খাওয়া আর গরম খাবার খাওয়া, অনেকের আছে না গরম খাবার হ্যাবিট থাকে, গরম চা গরম ভাত গরম রাফু দিয়ে দিয়ে গরম খাচ্ছে, ফ্রিজের না হোক অ্যাট লিস্ট নর্মাল টেম্পারেচার না খেলে বেটার। এই তিনটে অনিয়ম একসাথে হলে পরে গ্যাস সংকট বেড়ে যাবার খুব সম্ভাবনা থাকে। আর কোন অকেশন হলে তো খাওয়া দাওয়াটা একটু হয়, বাইরের খাওয়া হয়,
2: যেমন আজকেই রাখি,
3: তো বোনরা খাওয়াবে, তো একটুখানি ভাইদের বুঝে শুনে খেতে হবে আর কি। আর একটা ব্যাপার যেটা, সেটা অনেকেরই ভুল করে যে গ্যাস অম্বল ব্যাপারটাকে হয়তো অনেকেই অনেক সময় ক্যাজুয়ালি নিয়ে নেন, ঠিক আছে গ্যাস হচ্ছে ওষুধ খেয়ে নিলাম কমে গেল, সকাল সবার ঘরে গিয়ে তো এখন ওষুধ থাকে, ওমিজ খেলাম, প্যানফর্টি খেলাম, এগুলো খুব এখন ওটিসি প্রোডাক্টের মতো হয়ে গেছে আর কি। লোকে খেয়ে একটু সিমটোমেটিক ভালো থাকে বলে মনে করে ঠিক আছে চলছে, কিন্তু আইডিয়ালি যদি ক্রনিক গ্যাস অম্বলে কেউ ভোগে তাহলে ডাক্তারের কাছে যাওয়া উচিত। সেটা গ্যাস্ট্রাইটিস যদি হচ্ছে বা গ্যাস্ট্রিক কার্সিনোমা হতে পারে, আমরা তো জানি না, কোনোভাবে স্টমাকে ইরিটেশন হলে সমস্যাটা বাড়বে,
2: ঠিক ঠিক,
3: বা যদি গলব্লাডার স্টোন, যেটা খুব কমন, ফ্যাটি লিভার হতে পারে, আরো অনেক কারণেই হতে পারে। সিম্পল গ্যাস্ট্রাইটিস হয়তো কমনেস্ট কজ, বা তাছাড়াও অন্য কারণ থাকতে পারে। তা অন্য কারণ আছে কিনা সেটা না বুঝে শুধু গ্যান্টাসিড খেয়ে ভালো থেকে লাভ নেই, তো সেগুলো মাথায় রাখতে হবে। সুতরাং রিকারেন্ট গ্যাস অম্বলে ভুগলে ডাক্তার দেখিয়ে নেয় ভালো আর কি। আর একটা হ্যাবিট অনেকেরই হয় না কাজের জন্য, সেটা হচ্ছে সাফিসিয়েন্ট জল খাওয়া। জলটা অনেকে একটু কম খায় কাজের জন্য বাইরে থাকতে হয় বলে, তো এইগুলো হচ্ছে কমন রিস্ক ফ্যাক্টর।
2: আমি এক মানে একটি পরিবারকে চিনি, সেই বাড়ির ভদ্রলোক গ্যাস হচ্ছে বলে গ্যাসের ওষুধ খেয়ে শেষ অবধি দেখা গেল তার হার্ট অ্যাটাক হলো। হ্যাঁ, এবং অ্যাটাকের পরে হসপিটালে গিয়ে মানে সাংঘাতিক উনি কষ্ট পেয়েছেন।
3: এটা খুব কমন, এই যে আমাদের আপার অ্যাবডোমেন পেইন হলে বা মাদিকে ব্যথা হলে গ্যাসের হয়েছে বলে গ্যাসের ওষুধ খেয়ে বসে আছে, এটা খুব কমন। কিন্তু সেই ব্যথাগুলো কিন্তু বহু ক্ষেত্রেই হার্ট অ্যাটাকের পেইন হয়, বিশেষ করে ডায়াবেটিক পেশেন্ট হলে না পেইনটাই অনেক কম হয়, ফিল করাও জানে ব্যথাটা, শুধু গ্যাসে গ্যাস ফিলিংসটাই চলতে থাকে। সুতরাং যেটা বললাম যে গ্যাস অম্বল হচ্ছে মানে একটা ইউএসজি এন্ডোস্কোপি বা এজেদি হোক, সেটা নাদো গ্যাস নয়, ওটা হার্টের পেইন, সেটাও বোঝার ব্যাপার থাকবে। তো কোনো রিজন নিজের মতো অ্যান্টাসিড খেয়ে বসে থাকা নয়, অসুবিধা হলে ডাক্তারের সাথে অবশ্যই যোগাযোগ করে নেওয়া, বেসিক রিস্ক ফ্যাক্টর গুলো রুল আউট করে নেওয়া, তারপর ঠিক আছে যা যা নিয়ম অ্যাভয়েড করা যায় সেগুলো করা।
2: ঠিক ঠিক,
3: কারণ অনেক সময় বমি হয় লোকজনের, গ্যাস হয়েছে বমি, যে বমির ওষুধ খেয়ে নিল, আর হার্ট অ্যাটাকে কিন্তু বমি হওয়াটাও খুব কমন,
2: খুব কমন। হ্যাঁ হ্যাঁ, সঙ্গে সঙ্গে হসপিটালে যাওয়া উচিত ওরকম হলে। আপনাকে অনেক ধন্যবাদ, আমি জানি আজকে ভীষণ ব্যস্ত, তার মধ্যেও আমাদের সময় দিলেন, খুব ভালো থাকবেন।
1: হ্যালো ডক্টর,
2: আর ডাক্তারের কাছ থেকে তো জেনে গেছেন সব কিছুই, আজকে প্রচুর খাওয়া দাওয়া হবে সবার বাড়িতেই সেটা জানি, কিন্তু একটু বুঝে শুনে। হ্যাঁ, আর এবার পরপর তিনটে গান, তিনেকে তিন গানের হ্যাট্রিকে। প্রথম গান সাত জন্মের পরিচয়, দুর্নিবাস সাহার কণ্ঠে, তারপরে ইমন চক্রবর্তীর গাওয়া মনের মতো পাগল।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
2: শুনছেন নমস্কার কলকাতা।

0: 107 FM রেইনবোয়ে আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে রাখি বন্ধনের সকালে। গোটা সকালটা কাটালাম, কে কাকে রাখি পরালো, রাখি নিয়ে কী কী ঘটনা ঘটলো সেই সমস্ত কিছু শুনলাম। আর এবার তো চলে যাবার সময় প্রায় এসে গিয়েছে, তাই এবার কোথায় যাব বলুন তো? যাব হচ্ছে লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম, কারণ আজ কলকাতার বিভিন্ন জায়গায় রাখি বন্ধন উৎসব আছে, সেই জন্য জানতে হবে কোন রাস্তা দিয়ে গেলে আমি জ্যামে পড়ব না। চলুন পৌঁছে যাই। পৌঁছে গেছি লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুমে। গুড মর্নিং, আমি 107 FM রেইনবো থেকে অরুণিমা বলছি। কি অবস্থা এই মুহূর্তে রাস্তাঘাটের একটু বলুন।
1: আর তারপরে হচ্ছে আপনার আছে কি বলে আপনার রানী রাসমণি ইউনিভার্সিটি, ঠিক আছে, এখানেও একটা ওই রাজনৈতিক পার্টির রাখি বন্ধন উৎসব হবে এবং সেখানেও আপনার 10টা থেকে হওয়ার কথা আছে, প্রোগ্রামটা এখন পর্যন্ত সেভাবে কিছু পাওয়া যায়নি। আরো একটা আছে আপনার যাদবপুর এইট বাস স্ট্যান্ডে প্রোগ্রাম আছে, ওখানেও বিকেল 4টা থেকে আছে, ওখানে একটা গ্যাদারিং হবে, নর্থ ভবনটা আগে থেকেই বন্ধ রয়েছে, একটা স্টেজ হয়েছে, এই মোটামুটি, এছাড়া বড় প্রোগ্রাম আর কিছু নেই।
2: থ্যাংক ইউ ভেরি মাচ।
0: তাহলে জেনে নিলেন তো কোন কোন রাস্তাগুলোয় আজ রাখি বন্ধনের উৎসব হবে বলে। সেই রাস্তাগুলোয় একটু ট্রাফিক স্লো চলবে, তো সেই রাস্তাগুলো অ্যাভয়েড করে যাবেন। আর আজকে রাখির দিন, খুব আনন্দ করুন, ভাই বোনেরা মজা করে কাটান। কে কী গিফট পেলেন সেটা আমায় পরে জানাবেন, কিন্তু মানে আমি আবার চলে আসছি আপনার কাছে সোমবার দিন সকালে, আবার মঙ্গলবার সকালেও আসবো, চিন্তা নেই। শুনতে থাকুন 107 FM রেইনবো। যেতে যেতে অবশ্যই একটা রাখির গান আপনাদের সবার জন্য রেখে গেলাম। এই গানটা শুনতে চেয়েছেন শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, তো এই গানটাই ফ্ল্যাশব্যাক সঙে রইল। আর আমি অরুণিমা আজকের মতো চললাম, আবার চলে আসব সোমবার সকালে ঘুম ভাঙাতে প্রচুর বকবক করতে। আর আজকে রাখিতে আনন্দ করুন সব ভাই বোনেরা, খুব ভালো থাকবেন।
3: FM Rainbow Flashback Song.

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। নেপালে ভয়াবহ হড়পাবানে মৃতের সংখ্যা আরও বেড়ে হয়েছে 392। এর মধ্যে নেপালে মৃত্যু হয়েছে 389 জনের, বাকি তিনজন প্রাণ হারান পার্শ্ববর্তী তিব্বতে। সাম্প্রতিক কয়েক বছরে সেদেশের ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয়ে সীমান্তের উভয় পারের 1468 জন এখনও নিখোঁজ। এর মধ্যে রয়েছেন প্রায় 290 জন ভারতীয় পর্যটকও। নেপালে প্রাকৃতিক বিপর্যয়ে নিখোঁজদের মধ্যে রাজ্যের 32 জন রয়েছেন বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তাদের নাম ঠিকানাও প্রকাশ করেছে প্রশাসন। নিখোঁজদের মধ্যে বেশিরভাগই কলকাতা ও চন্দননগরের বাসিন্দা। প্রধানমন্ত্রী জনধন যোজনা আজ 12 বছর পূর্ণ করল। 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের সূচনা করেন। দেশের অর্থনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক এই প্রকল্পের আওতায় এ পর্যন্ত 59 কোটিরও বেশি অ্যাকাউন্ট খোলা হয়েছে। নদিয়ার নাকাশিপাড়ার নাগাদিতে কংগ্রেস নেতা ও তার ছেলের খুনের ঘটনায় এ পর্যন্ত 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মোট 13টি আগ্নেয়াস্ত্র এবং 114 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। কৃষ্ণনগরের পুলিশ সুপার অতুল ভি জানিয়েছেন, 2টি গাড়িও বাজেয়াপ্ত হয়েছে। রাজ্যে নিম্নচাপের প্রেক্ষিতে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। উত্তরবঙ্গে হিমালয় সন্নিহিত জলপাইগুড়ি, আলিপুর দুয়ার এবং কোচবিহার জেলায় আগামী 24 ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পিএসএ বুদাপেস্ট স্কোয়াশ ওপেনের ফাইনালে উঠেছেন ভারতের ভেলাভান সেন্থিল কুমার। গতরাতে সেমিফাইনাল ম্যাচে তিনি স্বদেশীয় বীর চোত্রানীকে 3-2 ব্যবধানে হারিয়ে দেন। ভারতের মহিলা হকি দল এফআইএইচ বিশ্বকাপ হকি প্রতিযোগিতায় 5ম স্থান অধিকার করেছে। নেদারল্যান্ডসের আমস্টেলভিনে গতকাল 5ম স্থান দখলের লড়াইয়ে ভারত 3-1 গোলে জার্মানিকে হারিয়ে দেয়। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

0: तो चलिए दोस्तों, इस गीत को सुनते हुए अब चलते हैं अगले कॉलर की ओर। देखते हैं हमारे साथ कौन जुड़ चुका है। हेलो।
1: हेलो,
0: नमस्कार।
1: हाँ नमस्कार। हाँ दीदी, हमें पायल बोलछी बेलघोड़िया थेके।
0: जी, आपका बहुत बहुत स्वागत है पायल जी हमारे इस कार्यक्रम में।
1: तुम्हारे भालो आछो तो तुमरे?
0: बिल्कुल बिल्कुल, हम सब ठीक है और आशा करती हूँ कि आप भी ठीक होंगी।
1: हाँ तो देखो दीदी, राखी बंधन उत्सव सम्बन्धे जो बोली हमारा, তাহলে দেখো যদি আমার মনে হয় আমরা পালন করি হয়তো ভাই বোনেরা, মানে বোনেরা ভাইদের হাতে বা দাদাদের হাতে রাখি বেঁধে মানে একটা তাদের শুভকামনা করছে এটা। কিন্তু আমার মনে হয় দিদি, এটা কিন্তু সব মানুষের জন্য,
0: বিলকুল বিলকুল,
1: তাই না? শুধুমাত্র আমরা যে ভাই বোনদের জন্যই রাখি বন্ধন উৎসব, আমার তা কখনোই মনে হয় না। আমার মনে হয় আমরা যদি প্রত্যেকটা মানুষের হাতে এভাবে একটা দিন রাখি বাঁধতে পারি, আর শুধু তাই নয়, শুধু রাখি বাঁধা নয়, আমাদের মনে মনে যদি এই প্রতিজ্ঞাটা থাকে যে কেউ যদি বিপদে পড়ে আমরা তার পাশে দাঁড়াবো, বা কোনো অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে অন্তত তাদের মুখে একটু ভাত বা খাবার তুলে দিতে পারবো, বা কারোর সাথে অন্যায় হলে সেখানে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করব, তো আমার মনে হয় সেটাই বন্ধন মানুষের সাথে মানুষের, আর সেখানেই রাখি বন্ধন উৎসবের সার্থকতা, এটাই আমার মনে হয়।
0: জি, বহুত বহুত শুকরিয়া পায়েল জি, আমার সাথে জুড়নে কে লিয়ে ইতনি আচ্ছি আচ্ছি বাতে সাঝা করনে কে লিয়ে।
1: থ্যাঙ্ক ইউ,
0: থ্যাঙ্ক ইউ সো মাচ পায়েল জি। तो दोस्तों, दूरियां चाहे कितनी भी हो पर ये धागे दिलों को हमेशा बांध कर रखते हैं, उन सभी प्यारे भाई बहनों के नाम जो आज एक दूसरे को मिस कर रहे हैं। जी बिल्कुल। तो चलिए दोस्तों, अगली गीत की ओर अब रुख करते हैं।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল বীরভূম জেলা সফরে যাবেন। প্রশাসনিক সূত্রে খবর, সকালে তারাপুর শিশু মন্দিরের মাঠে হেলিকপ্টারে নামবেন মুখ্যমন্ত্রী। বেলা 11টা নাগাদ মন্দিরে পুজো দেওয়ার পর রক্তকরবী পুরমঞ্চে তিনি একটি প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন। সমস্ত দপ্তরের কর্তারা সেখানে উপস্থিত থাকবেন। পর্যটন শিল্পে বিনিয়োগ বাড়াতে রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ গতকাল কলকাতায় শহরের বড় হোটেল কর্তৃপক্ষ

0: কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন। পর্যটন পরিকাঠামো উন্নয়ন, নতুন বিনিয়োগ এবং কর্মসংস্থানমুখী পরিবেশ তৈরির মতো নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। চিনি নিয়ে কালোবাজারি রুখতে রাজ্য সরকার একটি টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালু করেছে। খোলাবাজারে চিনির দাম নিয়ন্ত্রণে রাখতে টাস্ক ফোর্স এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা বাজারে বাজারে নজরদারি চালাচ্ছেন। পাশাপাশি চিনি নিয়ে কোথাও মজুতদারি বা অসাধু কার্যকলাপ দেখলে সাধারণ মানুষকে 1800-345-5501 এই নম্বরে ফোন করে বিস্তারিত তথ্য জানাতে বলা হয়েছে। আরজিকরের মতো ঘটনা বা পক্সো আইনের আওতায় মামলার ক্ষেত্রে পুলিশকে কোনো নির্দেশের অপেক্ষা করার দরকার নেই বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন। তারাতলা সাম্প্রতিক বিপর্যয়ে বীরত্বের সঙ্গে কাজ করার জন্য কলকাতা পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের 10 কর্মীকে জীবন রক্ষা পুরস্কার প্রদান করেছেন তিনি। টরন্টোয় ভারত ও কানাডার অর্থমন্ত্রীদের মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও আর্থিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং কানাডার অর্থমন্ত্রী ফ্রাঁসোয়া ফিলিপ শ্যাম্পেনি বৈঠকে নেতৃত্ব দেন। দুই দেশের মধ্যে বাণিজ্য সংঘাতের আবহে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প লেক অন্টারিওর নাম বদলে লেক আমেরিকা রাখার নির্দেশ দিয়েছেন। তিনি এই মর্মে একটি আদেশনামাতেও স্বাক্ষর করেছেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবো তে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

0: আজকের দিনটি তো এমনিতে একটি বিশেষ দিন, আমাদের খুব গর্বের দিন, অহংকারের দিন, রাখি পূর্ণিমা, রাখি বন্ধনের দিন। রাখি পূর্ণিমা বললে একটা জায়গায় সীমাবদ্ধ হয়ে যেতে হয়, আর এটাকে যখনই রাখি বন্ধন বলবো তখন একটা কোথাও মৈত্রী, সংহতি, ভালোবাসায় আমরা বাধা পড়ি। আজকে গান্ধরিয়াতে আছি আমরা দুজন, আমি মধুমিতা বসু,
1: আর আমি আছি সঙ্গে সোমা সরকার। আজকে মধুমিতা আর সোমা এই দুজনের যে সুন্দর বন্ধন, হ্যাঁ, সেই বন্ধনটা কিন্তু আমাদের যে মানে অন্তরের বন্ধন, সেই অন্তরের বন্ধনটাও আমাদের কথার মধ্যে দিয়ে আপনাদের মনে পৌঁছে যাবে। আর তার পাশাপাশি সঙ্গে যখন আছেন এমন সম্প্রীতির কবি, মানবতার কবি কাজী নজরুল, তিনিও তো সেই কথাই বলবেন, তাই না?
0: তার গান দিয়ে শুরু করলাম, মনোময়ের, মনোময় ভট্টাচার্য গাওয়া গান, এবং সোমার কথা থেকে একটা আবেগ উঠে এলো, সেটা খুব সুন্দর। আমার এখন মনে হচ্ছিল একটা রাখি কেন তোমার জন্য আমি নিয়ে আসিনি,
1: আমি কিন্তু এনেছি।
0: বাহ, তাহলে তো হয়েই গেল, মনোবাঞ্ছাপূর্ণ হয়ে গেল অনেক কিছু। একটু আগে বলছিলাম যে সব কিছু, সব খুঁটিনাটি প্রতি মুহূর্তে আগে থেকে মনে পড়ে না, কিন্তু যখন একটা কাজে বসি তখন নতুন করে ভাবায়। এই যে আমরা প্রতিদিন অনুষ্ঠান করি, আমাদের ওপারে যারা শ্রোতা বন্ধুরা আছে তাদের জন্যই এই কথাটা বলা যে দুপক্ষকেই ভাবতে হবে,
1: অবশ্যই,
0: তবেই সেই ভাবনাটা এগিয়ে যাবে। কাজী নজরুল ইসলাম এমন একজন মানুষ, এমন একজন কবি, এমন একজন লেখক, এমন একজন সঙ্গীতজ্ঞ, তার কথা যত কম বলবো ততই কম মনে হবে আর কি, এবং যত বেশি বলবো মনে হবে আরও বলতেই থাকে, আরও বলতেই থাকে। আজকে তাকে নিয়ে, তার স্মৃতিকথা, তারকে নিয়ে যারা স্মৃতিকথায় ভেসে আছেন, ভেসেছিলেন কোথাও ও প্রান্ত থেকে আমরাও, এবং সোমা আরেকটা কথার উল্লেখ করেছিল বা সেটাতে যাব, আমরা এই মুহূর্তে আরেকটি গানে যাই, গানের পরে ফিরে এসে আমরা আবার,
1: আজকে তো গান থাকবে আর আমরা থাকবো, সঙ্গে থাকবেন আমাদের শ্রোতারা। সুতরাং এই তিনটের মধ্যে, মানে তিনটি বিশেষ যে কি বলবো, বিশেষ বিষয় বা অংশ বলি, তাদের মধ্যে আজকে সম্প্রীতির বন্ধন হবে কি হবে না, রাখি বন্ধনের দিনে অবশ্যই আমাদের মধ্যে একটা প্রীতির রাখি বন্ধন থাকবে। থাকুক, গানে থাকি আমরা, সুন্দর সুন্দর গানে
0: সম্পর্ক।

0: সেরা সম্ভার শাড়িকুঠি।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
2: কাজী নজরুল ইসলামের জীবনকে একমাত্র ধূমকেতুর সঙ্গে তুলনা করা যায়। তার আয়ুরেখার প্রত্যেকটা বাঁকে তছনছ জীবন, অস্বীকার, বিদ্রোহ, প্রেম, প্রকৃতি কি নেই। রচনার প্রত্যেকটা ছত্রে ছত্রে যেন একেবারে সেই আল্ট্রা ভায়োলেট রশ্মির লেজঝাপটা। 1899 সালে তার জন্ম, 1976 সালে তিনি চলে গেলেন। এই 77 বছর তিনি যে বেঁচে ছিলেন, তার বেঁচে থাকার তার সীমা ছাউনির বারুদ গন্ধ রয়েছে যেমন তার জানের মধ্যে, তেমনি রয়েছে গ্রাম বাংলার তিলক উচ্ছ্বাস, রয়েছে প্রেম, তেমনি রয়েছে দেশাত্মবোধের দামামা, প্রিয়জনের মৃত্যু শোক, আবার চূড়ান্ত একাকিত্বকেও ধারণ করার কারণ রয়েছে তার মধ্যে। জীবনের প্রত্যেকটা ছত্রে ছত্রে রয়েছে বিচিত্রতা অর্থাৎ বৈচিত্র্য। জীবনের প্রায় অর্ধেক সময় তিনি কাটিয়েছেন বহির্জগতের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে, তবু এই নির্বাসনেও চেতনার অন্য স্তরে হয়তো তিনি হেঁটে গেছেন দিগন্তেরও কি জানেন।

একটু আগেই ভোর হয়ে নামল, একটি দুটি করে পাখি ডেকে উঠেছে, তীক্ষ্ণ মিষ্টি শীষে ভরে উঠেছে ধানমন্ডি হাওয়া। আবার একটি দুটি দিনের আয়োজন, শীত শীত করছে, গায়ের চাদরটা টেনে নিলেন, একটু আরাম লাগত, শরীর অবশ হয়ে আসছে ঠান্ডায়, কিন্তু কেউ কাছে নেই, কে থাকবে এখন, কেউ না। কাল রাতে বৃষ্টি হয়েছিল, খুব বৃষ্টি, সে হাওয়ায় সে বৃষ্টি আর পদ্মার গন্ধ মিশে রয়েছে যেন। কাল মাঝরাতে বৃষ্টির শব্দে অনেকদিন পর আবার যেন কিছু মনে পড়ছিল, মনে পড়ছিল আর পরক্ষণে হারিয়ে যাচ্ছিল সেই প্রজাপতির মতো ছটপটে রঙিন ভাবনাগুলো। কেউ নীল, কেউ হলুদ, কেউ সাদা, ডানা ঝাপটে চারপাশে ঘুরছিল। অন্ধকার ঘরের মধ্যে কি অপূর্ব আলো ছিল তাদের ডানায়। ইচ্ছে করছিল দুহাত দিয়ে ভাবনাগুলোকে ধরতে।

একটু আগে ধানমন্ডির কথা বলছিলাম, এবার আসি চুরুলিয়ার কথায়। চুরুলিয়ার কথা কি তোমার মনে আছে নজরুল? নজরুল বলছেন, নেই এবার, আমি কিছুই ভুলিনি। বর্ধমানের অন্ডাল থেকে গৌরাঙ্গটি পর্যন্ত যে ব্রাঞ্চ রেললাইনটা চলে গেছে, তারই একেবারে শেষ প্রান্তে ছিল আমার চুরুলিয়া গ্রাম, আমার জন্মভিটে বলে একটু থামলেন কবি, দীর্ঘশ্বাস নিলেন, তারপর আবার বললেন, উত্তরে অজয় নদ, কাশফুল আর সাদা বালির চর, তার কাছেই পাণ্ডবদের অজ্ঞাতবাসের সময় তাদের বানানো পাণ্ডবেশ্বর মহাদেবের পাঁচটা মন্দির, নদীর ওপারে কবি জয়দেবের বীরভূম আর এপারে কবি নজরুল। হা হা হা, সব মনে আছে ভায়া, সব। দক্ষিণে আসানসোল রানীগঞ্জ, সেই তোমার কয়লাকুঠি, আর পূর্ব দিকে ছিল শাল তমাল আর হর্তুকির ঘন বন। আহা, ওরই মাঝে আমার গ্রাম চুরুলিয়া বলে চুপ করলেন কবি, শৈলর দিকে তাকিয়ে রইলেন, পুরনো বন্ধু তাকিয়ে রইলেন কবির দিকে।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: কাজী নজরুল ইসলাম, কত না গল্প তাকে নিয়ে। এই শুরুতেই শুনছিলাম ধানমন্ডির গল্প, চুরুলিয়ার গল্প। আর 1976 সালের সেই দিনটির কথা আমার মনে থাকবে, আকাশবাণী থেকে তার চলে যাওয়ার খবর রিলে হতে শুরু করলো
1: একদম।

0: যতক্ষণ সেটা হলো, এবং আমাদের সব বাড়ির কিরকম সিস্টেম ছিল দেখো, এটাও বলবার যে এই যে সংহতি সম্প্রীতি, আজকে রাখি বন্ধন ইত্যাদি কথাগুলো বলছি, এগুলোর ক্ষেত্রে কিন্তু বাড়িরও একটা ভূমিকা থাকে। আমার মনে হয় সেদিনটা ছিল রবিবার, মা বাবা সবার ছুটি, তখন মাটিতে বিছানা পেতে শোয়া হতো দুপুরবেলা, গড়ানো যেটাকে বলা হতো, শোয়া বলা হতো না, গড়ানো। একটা বড় ট্রানজিস্টার ছিল, তাতে বেশ চালিয়ে দেওয়া হলো, মনে হলো সারা বাড়িটা শোকে ভরে যাচ্ছে, সবাই চুপ করে বসে, যে যার হয়তো টুকটাক কাজ করছে বা শুনছে, ওই রিলেটা আমরা সবাই মিলে শুনলাম। তখন তো বুঝিনি কে চলে গেল, কি হলো না হলো, কিন্তু এই যে ঘটনাটা ঘটলো বা ঘটেছিল, সে থেকে কিন্তু আপনা আপনি মনের মধ্যে কাজী নজরুল ইসলামের জন্য একটা জায়গা তৈরি হয়ে গেল,
1: অবশ্যই
0: জানা হয়ে গেল তাকে। কত কিছুর কত কত কথাই মনে পড়ছে, যে একটা অন্যরকমের গল্প করি, নজরুল নিজেই 5-6টা পাউরুটি খেয়ে 4 কাপে চুমুক দিল, তারপর তৃপ্তির সঙ্গে বললেন, বুঝলে শৈল, গত জন্মে এই ছিল আমার বউ, নইলে এমন খেয়াল আর কে রাখতে পারে বলো, কপাল দোষে এই জন্মে ব্যাটা ছেলে হয়ে জন্মেছ, কিন্তু তোমার সঙ্গ ছাড়তে পারেনি। হ্যাঁ, শুধু খেয়াল রাখে না, বউর মতো ভয়ানক শাসনও করে, আলগেও রাখে। শৈল তখন চুপ করে, শৈলজালন্দ চুপ করে থেকে বললো, যে কি যে কি হে, কিছু বলো না তোমরা, বেজায় লজ্জা পেল ছিনু। থাক থাক, আর লজ্জা পেতে হবে না, চা খেয়ে আমি আর শৈল যাবো ঘুরতে, ঘুরতে যাবে পরে, তোমার গল্পটাকে শেষ করো, বেশ লাগে শুনতে।

0: বাবা যখন বেঁচে ছিল, পীর পালোয়ানদের দরগায় রোজ সাজ ঝাড় দিত। বাবার সঙ্গে আমরা যেতাম, দেখতাম মসজিদের কাজ শেষ হয়ে যাওয়ার পরে বাবা নির্জনে ধ্যানে বসত, ঘন্টার পর ঘন্টা কেটে যেত ধ্যানে। আমি অবাক হয়ে তাকিয়ে থাকতাম বাবার মুখের দিকে, মানুষটার বাস্তব জীবনে এত কষ্ট, তবু ধ্যানে বসলে কি অপরিসীম প্রশান্ত মুখ। আমার না এই ধরনের কথা পড়লে কিন্তু ভেতর থেকে একটা কান্না এসে যায়, এবং এই অভাব না এখনকার দিনে ছেলেপুলেরা দেখেনি। তখনকার দিনে কিরকম অভাব ছিল, মার দেওয়া ভাত, ফ্যান, ভাতের সাথে ফ্যান খাওয়া, বার্লি মিশিয়ে দেওয়া, সেই অভাবগুলো তো এখনকার মানুষ দেখে
1: না। সেই কঠিন দিন এখন অনেক ইজি হয়ে গেছে,
0: কিন্তু কখনোই তারা কোনো ভালো ভাবনা থেকে বিচ্যুত হতেন না, যত কষ্টই আসুক। এই যে বলছে আমাদের এত কষ্ট, কিন্তু বাবা যখন ধ্যানে বসতেন তখন একেবারে অন্য রকমের তার রূপ হয়ে যেত। এই এই ভাবনাগুলোই তো আমাদের জাগায়, আমাদের ভাবায়, আমাদের এই যে প্রতিদিনের ক্লান্তি, ভয়, অনীহা, হিংসা, সব কিছু থেকে দূরে থাকতে সাহায্য করে।

0: চিনুর কথা এক্ষুনি মধুমিতা দাদি বলছিল, তো সেই কথাতেই আসি। চিনুর কথায় ম্লান হেসে নজরুল বলল, সব থেকে কষ্ট কখন হতো জানিস? সবাই যখন আমার আজান বা খোতবা শুনে পিঠ চাপড়ে বলতো, তোমার কি সুন্দর সুরেলা গলা নজরুল, আমরা ধন্য তোমার মতো মৌলবি পেয়ে। আমার তখন মনে হতো এই শয়ে শয়ে তারিফের বদলে দুই বেলা দুমুঠো খাবার যদি জুটত। কিন্তু আমি হলাম দুঃখ মিয়া, দুঃখর দুঃখই যদি চলে যায় তাহলে আর থাকি কি? আর নজরুল ইসলাম কারো কাছে হাত পাতার জন্য পৃথিবীতে আসেনি, সুতরাং চলতে থাকলো দুঃখ কষ্ট, পেটে কিল মেরে আজানের গান, মাঝে মাঝে খুব অসহ্য লাগলে হাতে বাঁশি নিয়ে বেরিয়ে পড়তাম, বাঁশি বাজালে মন একটু হালকা হতো, আর মুন্সি চাচার কাছে যে ফার্সি শিখতাম, ওই ফার্সির সঙ্গে বাংলা মিশিয়ে চাচার মতো কবিতা লেখার চেষ্টা করতাম, বেশিরভাগই খুব খারাপ, তবু সেই সবের মধ্যে দু একটা আবার মন্দের ভালো হয়ে যেত। এইরকম স্মৃতি কথন পড়তে পড়তে মনটা কেমন যেন নরম হয়ে আসে, তাই না? সেই দিনের কথা মনে পড়ে, সেই সময়ের কথা, যদিও সেই সময় আমরা দেখিনি, কিন্তু এই স্মৃতি কথাগুলোর মধ্যে দিয়ে তো আমরা ফিরে যেতে পারি না সেই সব সময়।
1: প্রথমবার যেবার চুরুলিয়া যাই নজরুলের, তোমার তখন 100 বছরের উৎসব, আসানসোল থেকে যখন চুরুলিয়ার পথে গাড়িটা ছুটছে, তখনও শুধু অ্যাম্বাসেডারই যেত, অন্য গাড়িটারই অত হতো না। আমি যাচ্ছি আর দেখছি যে কি থুথু প্রান্তর, যে কিচ্ছুটি নেই। পরের বার থেকে ব্যাপারটা অভ্যেস হয়ে গেছে, জানতাম এরকম গিয়ে। তারপরে এই নজরুলের বাড়ি, এই নজরুলের বাড়িতে আমাকে থাকতে দিয়েছে, কিন্তু হয়তো তখন আর অত দারিদ্রতা অত কিছু নেই, কিন্তু সবটা মিলিয়ে মনটা কেমন যেন একটা হুহু করে উঠছিল যে এখানে বসে সে এত কিছু করতে
0: পেরেছে,
1: যে আমরা কি, যে আমরা, আমাকে কেউ গাইতে বাজাতে লিখতে বলেনি, কিন্তু সেটাকে সংরক্ষণ করা, সেটাকে ভালো করে পরিবেশন করা, লোকের মুখে ছড়িয়ে দেওয়া, এই কাজটার দায়িত্ব তো অলিখিতভাবে সবার উপরে বর্তায়। সে কাজটা কোথায় পারি, কোথায় করি, এই একটা চিন্তা কিন্তু মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিলই। আবারও গান থেকে গানেই চলে যাই, এবারে শিল্পী ফিরোজা বেগম।

0: আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
1: আমরা ফিরে আসছি আবার গান্ধরিয়া নিয়ে সংবাদের পরে। রেখে যাই আবার একটি গান, মানবেন্দ্র মুখোপাধ্যায়।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নিবেদিতা লাহিড়ি। আজ রাখি বন্ধন, ভাই ও বোনের পবিত্র বন্ধনের এই উৎসব চিরাচরিত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে দেশ জুড়ে পালিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাখিবন্ধন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। জম্মু ও কাশ্মীরে বার্ষিক অমরনাথ যাত্রা আজ শেষ, রাখিবন্ধন উৎসবের দিন এই যাত্রা শেষ হচ্ছে। এবছর 57 দিন ধরে চলেছে এই তীর্থযাত্রা। গত 3রা জুলাই শুরু হয়েছিল এবছরের অমরনাথ যাত্রা। প্রধানমন্ত্রী জনধন যোজনা আজ 12 বছর পূর্ণ করল। 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের সূচনা করেন। দেশের অর্থনৈতিক ইতিহাসে এ এক গুরুত্বপূর্ণ মাইলফলক। প্রকল্পের আওতায় এ পর্যন্ত 59 কোটিরও বেশি অ্যাকাউন্ট খোলা হয়েছে, যাতে মোট জমার পরিমাণ 3,17,000 কোটি টাকা। নেপালে ভয়াবহ হরপা প্রাণী, মৃতের সংখ্যা আরও বেড়ে হয়েছে 392। এর মধ্যে নেপালে মৃত্যু হয়েছে 389 জনের, বাকি 3 জন প্রাণ হারান পার্শ্ববর্তী তিব্বতে। সাম্প্রতিক কয়েক বছরে সেদেশের ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয়ে সীমান্তের উভয় পারের 1,468 জন মানুষ এখনও নিখোঁজ। এর মধ্যে রয়েছেন প্রায় 290 জন ভারতীয় পর্যটকও। বিদেশ মন্ত্রক জানিয়েছে নেপালে এখনও পর্যন্ত 84 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে ত্রিশুলি এক প্রকল্পের 63 জন শ্রমিক এবং তামিলনাড়ুর 21 জন বাসিন্দা রয়েছেন। ইতিহাস সৃষ্টি করে গ্র্যান্ড মাস্টার আর প্রজ্ঞানন্দ প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর খেতাব জিতেছেন। খবর এখনকার মতো এখানেই শেষ হল।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
2: বোর্ডিং থেকে একটু দূরে বিশাল একটা পুকুর, চারদিক গাছে ঢাকা, বেশ ঠান্ডা জল। এই পুকুরে রোজ 2 বেলা স্নান করে শৈল। একবার জল তোলপার করে সাঁতার কেটে যায়, চোখ লাল হয়ে যায়, আঙুলের ডগা চুষে যায়, তারপর জল

থেকে ওঠে, কিন্তু নজরুলকে কিছুতেই পুকুরে নামানো যায় না। এমনিতে এত দোষী, কিন্তু পুকুরে স্নান করার কথা বললেই বলে না। পুকুরে স্নান করতে ভালো লাগে না, তার থেকে আমাদের বোর্ডিংয়ের পাতকুয়োই ঢের ভালো। আমি এই পাতকুয়োটাও দেখেছি, বেশ মনে পড়ছে আমার। বরফের মতো ঠান্ডা জল, গায়ে ঢাললে শরীর জুড়িয়ে যায়। শৈলটুক বুঝে উঠতে পারে না নজরুলের এটাই কি ঠিক মনের কথা নাকি অন্য কারণ আছে। আজ একটা ফয়সলা করতেই হবে। পুকুরের সামনে পৌঁছে শৈল দেখল যা ভেবেছিল ঠিক তাই। শান বাঁধানো ঘাটে চিত হয়ে শুয়ে বুকে আঙুলের টোকা দিয়ে আপন মনে গান গাইছে নজরুল। ওই পুকুর ঘাটটি দুই বন্ধুরই খুব প্রিয়। শৈল এসেই বলল, আজ বিজায় গরম, চলো দুজনে পুকুরে দাপানো যাক। নজরুল, দূর দূর, পুকুরে চান করো তুমি, আমি আমার পাতকুয়োই ভালো। আজ আর তোমায় ছাড়ছি না, পুকুরে সাঁতার দিয়ে দেখোই না এমন মজা পাবে, আর কখনো পাতকুয়োমুখী হবে না। নজরুল তাতেও নাছর বান্ধা, না না আমি নাববো না, আমার পাতকুয়ো ভালো। কিন্তু শৈল বললেন, আজ আমি কিছুতেই তোমাকে ছাড়ছি না। নজরুল যতই বলছেন আরে কী মুশকিল, ছাড়ো ছাড়ো, উনি ততই বলছেন না কোনো ছাড়াছাড়ি নেই। তারপর বলে, ভাই আমাকে ছেড়ে দাও। তখন এবার মানে কাঁদো কাঁদো সুরে নজরুল বলতে থাকলো, তখন বলে, কেন তুমি সাঁতার জানো না? নজরুল প্রায় না বলে আর্তনাদ করে উঠল। ও, এই ব্যাপার, তা আগে বলবে তো, সাঁতার শেখা খুব সোজা, আজকে তোমাকে শিখিয়ে দিই। নজরুল চট করে কি যেন একটা ভেবে নিল, তারপর বললো, বেশ শেখাও, আমি এখানে দাঁড়িয়ে আগে দেখি কায়দাটা, তারপর তোমার সঙ্গে নামবো। মানে বুদ্ধিমত্তাটা দেখো, এই দেখো, ঠিক এইভাবে প্রথমে ঝাঁপিয়ে জলে পড়তে হয়, বলে ঝপাং করে শৈল লাভ দিল। ভালো করে হাত দুটো খেয়াল করলো নজরুল, ঘুরিয়ে ঘুরিয়ে জল ফেলবে এরকম এরকম করে ঘোরাতে লাগলো। এবং পুকুরে কোমর জলে দাঁড়িয়ে নজরুল জোরে বলল, আর একটু দূরে যাও, আমি খেয়াল করছি। মানে মজা লাগছে না, মানে কাজে নজরুল ঠাট্টা করতে পারে এটা ভাবাই যায় না। বেশ দেখতে থাকো বলে শৈল যখন প্রায় মাছ পুকুরে পৌঁছলো, নজরুল অমনি নিজের নাক আঙুল দিয়ে চিপে দুটো না মানে চিপে টিপে কোনোরকম ডুব দিয়ে পুকুর ছেড়ে দে দৌড়। আর শৈল তখন ওখান থেকে বলছে, আরে পালাচ্ছে কেন নজরুল? নজরুল ততক্ষণে কাকুর বিছানো পথে হাঁটতে হাঁটতে একেবারে এদিক ওদিক সেদিক কোনো দিকই নয়, সোজা চলে গেল সে তার বোর্ডিংয়ের দিকে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 30 অগস্ট ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 30 অগস্ট রবিবার ঠিক সকাল 11টায়।
2: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

মহেশ রঞ্জন সোমের কণ্ঠে গানটা আমরা শুনছিলাম, আর শুনছিলাম কাজী নজরুল ইসলামের কিছু স্মৃতিকথা, অর্থাৎ তাঁকে ঘিরে কিছু কথা। তো বোর্ডিংয়ের কথায় যখন আমরা ছিলাম, তখন বোর্ডিংয়ের কথাতেই আবার আসি। তো বোর্ডিংয়ে সেই কতকগুলো পাখি মাঝে মধ্যে যেন ডেকে যাচ্ছে, এদিকে ঘরের মধ্যে কেরোসিনের হেরিকেন, সেইটা জ্বালিয়ে ছিনু, সাবির, রফিকুল আর ইয়াসিন তারা স্কুলের পড়া তৈরি করছে। কিন্তু নজরুল সেই মুহূর্তে ঘরে নেই, তিনি কি করেছেন, একটা বাঁশি হাতে নিয়ে বেরিয়ে পড়েছেন। এবার রাত্রি 8টা নাগাদ একটা হালকা বাঁশির সুর শুনে ছিনু বলল, ওই যে বাঁশিওয়ালা ফিরলেন এবার। তো ইয়াসিন বলল, আজব ছেলে বটে দুঃখ মিয়া, কখন যে পড়াশুনো করে কেউ দেখতেই পায় না, অথচ স্কুলে সবসময় প্রথম। ছিনু বলল, বাবা দুঃখ মিয়া কি যে কি মানে যে সে লোক, আজই ওর গল্প শুনছিলাম। কি গল্প জিজ্ঞাসা করলো সাবি। ও কিছু না, তোমরা মন দিয়ে পড়ো দেখি, আমি একটু বেরোচ্ছি বলে ঘর ছেড়ে বেরিয়ে এলো ছিনু। চারিদিকে জ্যোৎস্নায় ভেজা, আর তার মধ্যে এমন পাগলপাড়া বাঁশির সুর, আহা অমন দীঘল মায়াবী চোখ, আর এক মাথা কোঁকড়া চুলে নজরুলকে অবিকল সাক্ষাৎ কেষ্ট ঠাকুরই দেখাচ্ছে। পুকুরের ধারে দেখতে পাওয়া গেল নজরুলকে, ঘাটের ধারে বসে বাঁশি বাজাচ্ছে, আর ওর বাঁশিতে মাঝে মাঝে কোনো গাছের আড়াল থেকে সাড়া দিচ্ছে এক অজানা পাখি। ওই যে শুরুতেই বলছিলাম পাখি ডাকছে, চাঁদের আলোয় কেমন যেন দেখাচ্ছে নজরুলকে। একটু দূর থেকে দাঁড়িয়ে বাঁশি শুনতে থাকলো ছিনু, কি সুর কে জানে কিন্তু বড় মধুর। আস্তে আস্তে নজরুলের পাশে গিয়ে বসলো ছিনু। নজরুলের

0: কিন্তু হুঁশ নেই, তিনি বাজিয়েই চলেছেন। আর সামনে পুকুরের জল চাঁদের আলোয় সাদা হয়ে রয়েছে।
1: গান শুনব, কিন্তু তার আগে বিজ্ঞাপনে যাব।
2: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
3: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে, এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হলো।

কাজী নজরুল ইসলামকে নিয়ে ওই যে বলেছি, যতই বলবো ততই কম মনে হবে, ঠিক তাই। কারণ জীবনটা এত বৈচিত্র্যময় ছিল, লেটো দলে থাকতে কত জায়গায় ঘুরেছেন, ওই চিনু কখনো কখনো সঙ্গী ছিল, অনেক সময় যে খেতে পেতাম তা নয়, কিন্তু মন মন ভরে থাকতো সবসময়। কোনো নিয়ম নেই, বাঁধন নেই, একদম পাখির মতো জীবন, শুধু উড়ে চলো উড়ে চলো বলতে বলতে উঠে দাঁড়ালো নজরুল, রাতের নৈঃশব্দ ভেঙে দিয়ে হা হা করে হেসে উঠল। ওর হাসিতে আবার ডেকে উঠল কয়েকটা পাখি। লেটোর দল আমাকে কবি বানিয়েছিল চিনু, নজরুল বলছেন, সাচ্চা পাখি বানিয়ে দিল। তারপর ওখানেই থেকে গেল, ওপর থেকে পিঠে দুটো ডানা বেঁধে ছেড়ে দিলেন। আমরা কি আর এক জায়গায় বসে থাকবো আর লোক রে, না আমাদের সেই উপায় আছে। চাঁদের আলো গায়ে মাখতে মাখতে কাকর ফেলা সাদা পথে হাঁটতে থাকলো দুই কিশোর। এমনি করে কত দিন কত সময় তাদের কেটেছে, বৈচিত্র্যময় জীবন বলে বলি, কিন্তু ওই যে বুঝলাম যে দুঃখের মধ্যেও সবসময় একটা মনে আনন্দ পেতেন এবং যে আনন্দে ভরপুর হয়ে থাকতেন, তাই না? এই গতি ছিল জীবনে, ছিল এই উদ্দামতা।

সেই উত্তাল সময়ে ভারতবর্ষ, যখন স্বাধীনতা আন্দোলনের জন্য চারিদিকে ফুটছে কাজী নজরুল, তিনিও কিন্তু দেশের জন্য বন্দুক চালানোর জন্য প্রস্তুত। মাস্টারমশাই নিবারণ, তার কাছে কাজী নজরুল একদম বুক সোজা করে বললেন যে আমি সাহেব মারব, আমাকে বন্দুক চালানো শিখিয়ে দেবেন মাস্টারমশাই। কি অসম্ভব আগুন ছিল তার চোখ দুটোতে। কিন্তু মাস্টারমশাই বললেন যে শিখবে তবে আরও কিছুদিন পর, কারণ এখনও সময় হয়নি, তার আগে যেগুলো শিখছ সেগুলো ভালো করে শিখে নাও। মাস্টারমশাইয়ের কাছে শিখতে হবে বন্দুক চালানো। কিন্তু মাস্টারমশাই ওই যে বললেন যে এখনই নয় তবে কয়েকদিনের মধ্যেই, কারণ এগুলো আর এখানে রাখা নিরাপদ নয়, অর্থাৎ সেই বন্দুকগুলো। খবর এসেছে যে পুলিশে আমার দিকে নজর রাখা শুরু করেছে, যে কোনো দিন আমি অ্যারেস্ট হয়ে যেতে পারি, কিন্তু জিনিসগুলো পুলিশের হাতে পড়ে গেলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। অনেক বিপ্লবীর আত্মত্যাগের প্রাপ্তি হচ্ছে এই অস্ত্রগুলো। যতীন্দ্রনাথের মতো অনেক বিপ্লবী লড়াই করেছেন এই পিস্তল দিয়ে। তুমিও প্রস্তুত হও, আমি তোমায় কাল বলে দেব কবে যেতে হবে এর প্রস্তুতি নিতে, বলে নিবারণ আবার জিনিসগুলোকে ভালো করে মুড়ে যথাস্থানে রেখে দিয়ে নজরুলকে বললেন দরজাটা এবার খুলে দাও। নজরুল উঠে গিয়ে দরজা খুলতেই বিকেলের আলো ঢুকলো ঘরের ভিতর। আমি তাহলে এখন আসি। হ্যাঁ, সাবধানে যেও মাস্টারমশাই। হ্যাঁ বলো। বন্দে।

0: আমরা ফিরে আসছি ঠিক এক ঘন্টা পরে নাটকের দুপুর নিয়ে। আজকের অনুষ্ঠানে আপনাদের সাথে ছিলাম আমি মধুমিতা বসু,
1: আর আমি সোমা সরকার। রইল আপনাদের কাছে কাজী নজরুল ইসলামের আজকের গান দরিয়ার শেষ গান।

সময় একেবারে গড়িয়ে গড়িয়ে শেষের দিকে চলে আসে। আর যতই গানে থাকি, কাজী নজরুল ইসলামের কথায় থাকি, অন্য ভালো লাগাগুলো তৈরি হয়, সব কিছুই থাকে। জীবনের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চলা তো একটা কম কথা নয়, এবং যে গানে আছি, যে সুরে আছি, যে ভাবনায় আছি কাজী নজরুল ইসলাম, তার জীবন পর তার জীবনের নানা গল্প আলোচনার মধ্যে আমরা আছি। আবার একটা গানেই যাব, আর গানের পরে গান। সুতরাং কাজী নজরুল ইসলামের কালকে যে দিনটা আমাদের কাছে আসবে সেটা একেবারে অন্যরকম। আজকের দিনটিও আমাদের কাছে খুব বিশেষ একটি দিন, রাখি বন্ধন। এই দিনগুলো কিন্তু আমাদের খুব নতুন করে ভাবায়। কিন্তু থাকি গানে, কাজী নজরুল ইসলামের আরেকটি গানে।

রূপঙ্করের কণ্ঠে শুনছিলাম এই গানটি, এবং একেবারে গান্ধরিয়ার অন্তিম পর্বে এসে পৌঁছেছি মধুমিতা এবং সোমা। আর কাজী নজরুল ইসলামের একদিকে সম্প্রীতি, তার কথাও বলেছি আজকে রাখি বন্ধনের দিনে, এবং তার পাশাপাশি আগামীকাল সেই বিশেষ দিন 29 আগস্ট। যদিও আগামীকালকের সেই দিনটা আজকে গান্ধরিয়া কাজী নজরুল ইসলামকে আমরা স্মরণ করলাম, তার প্রতি প্রণাম শ্রদ্ধা যত রাখব ততই কম। সুতরাং তিনি থাকুন আমাদের হৃদয়ে, তিনি আমাদের অঞ্জলি গ্রহণ করুন।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রধানমন্ত্রী জনধন যোজনা আজ 12 বছর পূর্ণ করল। এই উপলক্ষে প্রধানমন্ত্রী বলেছেন, জনধন যোজনা অভূতপূর্ব পরিসরে আর্থিক পরিষেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি রূপান্তরমূলক ফলাফল এনে দিয়েছে। এর নজিরবিহীন প্রভাবও পরিলক্ষিত হচ্ছে। এই প্রকল্পের আওতায় এখনও পর্যন্ত চালু হওয়া 59 কোটিরও বেশি ব্যাংক অ্যাকাউন্টে মোট জমার পরিমাণ 3,17,000 কোটি টাকা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ 6 দিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। এই সফরে তিনি শিকাগো, অ্যাশভিল এবং নিউ ইয়র্কে যাবেন। শিকাগোতে বিনিয়োগকারীদের সঙ্গে একটি গোলটেবিল বৈঠকে অংশ নেবেন অর্থমন্ত্রী। সেখানে বিভিন্ন বেসরকারি সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক, সভাপতি ও শীর্ষ আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মধ্য এশিয়ার উজবেকিস্তান সফরে যাবেন। তাশখন্দে তাঁর 2 দিনের সফরকালে প্রধানমন্ত্রী উজবেকিস্তানের রাষ্ট্রপতি শাফকত মির্জিয়োয়েভের সঙ্গে প্রতিনিধি স্তরের বৈঠকে মিলিত হবেন। ভারতে বর্তমানে 7টি জায়গায় মোট 24টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালু রয়েছে। এই কেন্দ্রগুলির মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 8.78 গিগাওয়াট। পরমাণু শক্তি দপ্তর সূত্রে জানা গেছে, আরও 9টি পরমাণু চুল্লি নির্মাণের কাজ চলছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতার নজরুল মঞ্চে রাখি বন্ধন উপলক্ষে রাজ্যস্তরের মূল অনুষ্ঠানের সূচনা করেছেন। মন্ত্রিসভার একাধিক সদস্য ছাড়াও বহু বিশিষ্টজন এই অনুষ্ঠানে যোগ দেন। মুখ্যমন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরে শত্রুদের চিহ্নিত করে নিরাপত্তা সুনিশ্চিত করা একান্ত প্রয়োজন। এবারের রাখিবন্ধনকে দেশপ্রেমের উৎসব বলেও উল্লেখ করেন তিনি। সিভিক ভলান্টিয়ারদের মাসিক সাম্মানিক 2,000 টাকা করে বাড়ানোর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। এর ফলে সিভিক ভলান্টিয়ারদের মাসিক সাম্মানিক 10,000 টাকা থেকে বেড়ে হচ্ছে 12,000 টাকা। এই মুহূর্তে হেডলাইন্স, আপাতত এটুকুই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নিবেদিতা লাহিড়ি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মধ্য এশিয়ার উজবেকিস্তান সফরে যাবেন। তাশকন্দে তার দুদিনের সফরকালে প্রধানমন্ত্রী উজবেকিস্তানের রাষ্ট্রপতি শাওকাত মির্জিওয়েভের সঙ্গে প্রতিনিধি স্তরের বৈঠকে মিলিত হবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ ছদিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। এই সফরে তিনি শিকাগো, অ্যাসভিল এবং নিউ ইয়র্কে যাবেন। ভারতে বর্তমানে 7টি কেন্দ্রে মোট 24টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালু রয়েছে। এই কেন্দ্রগুলির মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 8.78 গিগাওয়াট। পরমাণু শক্তি দপ্তর সূত্রে জানা গেছে আরও 9টি পরমাণু চুল্লি নির্মাণের কাজ চলছে। নেপালে ভয়াবহ হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 392, এখনও নিখোঁজ 1468 জন। নেপালে আটকে থাকে ভারতীয়দের ফিরিয়ে আনার জোরদার প্রয়াস চালানো হচ্ছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। আজ রাখীবন্ধন, ভাই ও বোনের পবিত্র বন্ধনের এই উৎসব চিরাচরিত উৎসাহ উদ্দীপনার সঙ্গে দেশজুড়ে পালিত হচ্ছে। শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গ দিনটি দেশপ্রেম দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ উপরাষ্ট্রপতি ভবনে স্কুল পড়ুয়াদের সঙ্গে রাখীবন্ধন উৎসবে উদযাপন করেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতার নজরুল মঞ্চে রাখীবন্ধন উপলক্ষে রাজ্যস্তরের মূল অনুষ্ঠানের সূচনা করেছেন। মন্ত্রিসভার একাধিক সদস্য ছাড়াও বহু বিশিষ্ট যৌন কলেজ পড়ুয়া, এনএসএস এবং যুব কম্পিউটার সেন্টারের শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে যোগ দেন। সিভিক ভলেন্টিয়ারদের মাসিক সাম্মানিক 2000 টাকা বাড়ানোর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। গতকাল স্বরাষ্ট্র দপ্তর থেকে এই সংক্রান্ত নির্দেশিকায় জানানো হয়েছে 1 আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর ফলে সিভিক ভলেন্টিয়ারদের মাসিক সাম্মানিক 10,000 টাকা থেকে বেড়ে 12,000 টাকা দাঁড়াবে। খবর এখনকার মতো এখানে শেষ হলো।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবো তে নাটকের দুপুর, নাটকের দুপুর।

এর নাটক অমৃত অতীত, কাহিনী মন্মথ রায়, বেতার নাটক কৃষ্ণ চট্টোপাধ্যায়, প্রযোজনা শোভনলাল মুখোপাধ্যায়। অমৃত অতীত।

0: इंदिरा इंदिरा इंदिरा इंदिरा
1: এতদিন পরে তোমার দেখা পেলাম। সারা দেশের প্রত্যেকটি জায়গায় তোমাকে তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছি, শেষ পর্যন্ত আজ এই গৌরবঙ্গে উমা মহেশের মন্দিরে তোমার দেখা পেয়ে তোমাকে অনুসরণ করে এখানে এসেছি। তোমার জন্য নীলকমল এনেছি ইন্দিরা, নেবে না?
2: নীলকমল নিলাম, কিন্তু আপনি কে?
1: আমাকে আমাকে তুমি চিনতে পারছো না, নাকি ইচ্ছে করে না চেনার ভান করছো?
2: আমি ইন্দিরা নই, আর কে যে ইন্দিরা তাও আমার জানা নেই।
1: তুমি ইন্দিরা নও? আমাকে তুমি চেনো না?
2: না, চিনি না।
1: তাহলে নীলকমল তুমি নিলে কেন?
2: নীলকমল ভালোবাসলেই তাকে ইন্দিরা হতে হবে?
1: এই যদি, তাহলে উমা মহেশের মন্দিরে আমাকে দেখে তুমি চমকে উঠলে কেন ইন্দিরা? মুখ তোমার পাংশুবর্ণ হয়ে উঠল, পুজো না সেরেই তুমি ইঙ্গিতে আমাকে তোমার সঙ্গে আসতে বললে কেন, কেন ইন্দিরা?
2: এ আপনার মনের ভুল।
1: ভুল?
2: হ্যাঁ ভুল,
1: আমার মনের ভুল। কিন্তু তুমি তো এইমাত্র স্বীকার করলে যে আমার অনুসরণে তোমার প্রচ্ছন্ন প্রশ্রয় ছিল। তবে
2: সুভদ্র, আপনাকে দেখে আমার মনে হয়েছে আপনি রাজ্যের অধিবাসী নন। আজ এই রাজ্যে চলছে ঘোরতর অরাজকতা, অপরিচিত আপনি বিপদে পড়তে পারেন, জীবন সংশয় অস্বাভাবিক নয়। তাছাড়া আপনি শ্রান্ত ক্লান্ত, মনে হয় অভুক্ত, তাই সম্ভাব্য বিপদ থেকে রক্ষা করতেই আপনাকে আমি এখানে নিয়ে এসেছি।
1: নারী মাত্রই ছলনাময়ী, তবু তবু আমি জানি তুমি ইন্দিরা, আমার ইন্দিরা।
2: ভদ্র, এখনো বলছি উত্তেজনা পরিহার করে সংযত হন। আপনি জানেন আপনি কোথায় এসেছেন?
1: জানি, দস্যুর গৃহে, যে দস্যু অতর্কিতে আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে তোমাকে লুণ্ঠন করে নিয়ে এসেছে।
2: সেই দস্যুই গৌরত্রাস কৃতান্তক, আমার স্বামী।
1: না, সে তোমার স্বামী নয়, সে লুণ্ঠনকারী দস্যু। আচমকা বৃক্ষ শাখায় আমার তরবারি বাধা প্রাপ্ত না হলে সাধ্য কি ছিল তার? আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসবে তোমাকে। ইন্দিরা, দস্যু কৃতান্ত হয়তো পরাক্রমশালী, কিন্তু সামান্য একটু জীবনের স্থায়িত্ব, সুখ, নিরাপত্তার লোভে তুমি তার বশীভূত হবে? না না না, এই যে ভাবতেও আমার লজ্জা করে। তোমাকে যে আমি স্বতন্ত্র চোখে দেখেছিলাম, তোমাকে যে আমি
2: আমার স্বামী এসে গেছেন।
3: বাহ, নীলকমল, এই নীলকমল কোত্থেকে সংগ্রহ করলে রানী? কে? দেখি দেখি দেখি দেখি, এই তো এই তো ললাটে অশিলাঞ্চিত সেই ক্ষত চিহ্ন আছে আছে, আমারও আছে, আমার আছে। এই দেখো, এই বাম বাহুতে। যুবক, তুমি সেদিন আমাকে অবাক করেছিলে, অদ্ভুত তোমার অশি চালনা। তুমি বীর, তোমাকে আমি চিনেছি যুবক।
1: আমিও তোমাকে চিনেছি দস্যু, তোমার যাক, শুধু একটি প্রশ্নের উত্তর তোমার কাছে আমি চাইছি। এই রমণী কি তোমার স্ত্রী, বিবাহিতা?
3: হ্যাঁ, বিবাহিতা। ধর্ম সাক্ষী রেখে ওকে আমি বিবাহ করেছি।
1: আমারই ভুল হয়েছে, যে ইন্দিরাকে আমি জানতাম চিনতাম সে আজ থাক। চলি দস্যু।
3: চলে যাবে আতিথ্য গ্রহণ না করি?
1: দস্যুর আতিথ্য আমি ঘৃণা করি।
3: আরে তাহলে তো ভাই, তোমাকে অনাহারেই থাকতে হবে।
1: কেন?
3: এই অরাজক গৌড়ে যে কোনো ভদ্রলোকের বুকের ভেতরটা যদি দেখতে পাও, দেখবে প্রত্যেকের বুকের মধ্যে খাপটি মেরে বসে আছে একটি দস্যু কিংবা একটি ঘাতক।
1: স্বীকার করি রাজ্য অরাজক, তা বলে মানুষ এখনো বোধহয় এত নিচে নামেনি।
3: এ বিশ্বাস তুমি কোথায় পেলে?
1: তোমাকে দেখে, তোমাকে জেনে।
3: হ্যাঁ, আমাকে দেখে, আমাকে জেনে?
1: হ্যাঁ,
3: আমাকে, আমাকে।
1: হ্যাঁ কৃতান্তক,

0: কারণ নিরস্ত্র আমি এখনো তোমার সামনে অক্ষত দাঁড়িয়ে আছি।
1: ও ও হ্যাঁ, সেটা দাঁড়িয়ে আছো অন্য কারণে, তাই না রানী?
2: দস্যুর আতিথ্য যখন উনি গ্রহণ করবেন না, তখন ওকে যেতেই দাও না।
1: ও আচ্ছা আচ্ছা, তুমি বুঝি ওকে বিষ দিয়ে মারতে চাও না?
0: দস্যু মানুষ এত নীচ এ আমি এখনো ভাবতে শিখিনি। তাছাড়া ইন্দিরা,
2: একটা ঘন্টা চৌরোদ্ধারণে গেলেন।
3: সত্যি সত্যি তুমি বড় ভালো গোপাল দেব, শিশুর মতো সরল তোমার মন। মানুষ সামান্য স্বার্থের জন্য যে কত নিচে নামতে পারে তা তুমি জানো না গোপাল, এবার তুমি শিখবে।
4: যাও রানী, গোপালকে সাদরে হাত ধরে ভেতরে নিয়ে যাও, উনি অভুক্ত, খাদ্য পানীয় দাও। আর গোপাল দেব, পর্দার অন্তরালে থেকে তুমি অভিজ্ঞতা সঞ্চয় করো,
3: দেখো ভালো করে দেখো মানুষ আজ কোথায় নেমেছে। যাও।
2: এসো গোপাল।
4: আরে আরে আরে আরে আরে, গৌর রাজ্যের মহামান্য চৌরোদ্ধারণী আজ স্বয়ং এই অধীনের গৃহে, কি সৌভাগ্য আমার!
5: এ রাজ্যের চোরেরা কি ভেবেছে বলো তো?
4: হ্যাঁ,
5: আজ এক মাস হলো তারা চুরি বন্ধ রেখেছে।
4: হয়তো আপনারই শাসন ব্যবস্থার গুণে। রাজ্যে চুরি বন্ধ করাই তো আপনার সুমহান দায়িত্ব এবং কর্তব্য।
5: আমাদের সব উপার্জন তো বন্ধ।
4: কেন, আপনারা বেতন পাচ্ছেন না?
5: বেতন যা পাই তা তো গৃহিণীর মাসিক হাত খরচ। আমাদের আসল আয় তো এটাই, মানে উপরি। চোরেদের দুর্নীতি হলো কেন বলো তো?
4: আপনাদের নিত্য পার্বণী আর উৎকোচের মাত্রাটা যে ক্রমশই আকাশ স্পর্শী হয়ে উঠছে, তাই আপনাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওরা একটা সংগঠন করেছে, সংহতির জন্য সংগঠন।
5: সংহতির জন্য সংগঠন? চোর চুরি করবে না?
4: না না, করবে না। ওরা ধর্মঘট করেছে।
5: ধর্মঘট?
4: ধর্মঘট
5: চোরেরা ধর্মঘট করেছে? ভাই কৃতান্তক, মারা পড়ে যাবো যে, একটা আপোষ করে দে না ভাই।
4: আপোষ? তা আপোষের শর্তটা কি হবে?
5: সহযোগ নীতি বজায় রেখে একটা আপোষ করে দাও ভাই।
4: সহযোগ নীতি? সহজ, হ্যাঁ। তাহলে তোমাদের দাবির মাত্রাটা যে কমাতে হবে, মানে তোমরাও থাকো আর ওরাও থাক।
5: সে তো বটেই, সে তো বটেই। তাহলে তাই করে দাও ভাই, আমি এখন চলি। যত তাড়াতাড়ি পারো ধর্মঘটটা তুলিয়ে নাও, চলি।
0: আশ্চর্য, যে রক্ষক সেই ভক্ষক।
3: তাই তো নীতি গোপাল দেব, এরই নাম মৎস্য ন্যায়। মাছেদের মধ্যে একটা নিয়ম আছে, বড় মাছেরা ছোট মাছদের ধরে ধরে খায়, এখানেও তাই, বড়রা ছোটদের ধরে ধরে খাচ্ছে।

0: চারটে ঘন্টা, মানে জননেতা উদাত্ত।
1: জননেতা উদাত্ত সাক্ষাৎ প্রার্থী দস্যু নেতা?
0: নেতারা গভীর জলের মাছ। যাও যাও গোপাল দে, পর্দার অন্তরালে সজাগ থেকো, মন দিয়ে শুনো, যাও যাও ভেতরে যাও। হ্যাঁ রানী, গোপাল পানাহার করেছে তো?
2: না
0: এখনো, তাহলে রাগ অভিমান পড়েনি। যাও যাও যাও রানী, নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও ভেতরে নিয়ে যাও যাও।
3: স্বাগতম স্বাগতম সর্বজন বন্দিত জননেতা উদাত্তর শুভ পদার্পণ আজ সর্বজন নিন্দিত দস্যুর গৃহে।
4: খুব হয়েছে খুব হয়েছে, এখন আমায় একটু সাহায্য করতো।
0: সাহায্য? মনে হচ্ছে কোনো আন্দোলন করতে চাইছো।
4: আন্দোলনটা বিশেষ জরুরি।
0: তা কি নিয়ে আন্দোলন?
4: মাছ সন্ন্যায়। হ্যাঁ, বড় মাছেরা ছোট মাছেদের ধরে ধরে খাচ্ছে।
0: এই তো সব যুগে সবকালই হচ্ছে, তার আবার আন্দোলন কিসের?
4: বড় লোকদের মারো, ছোটদের প্রতি অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার ছল করে বড় লোকদের ঘা দিতে হবে। আসলে আন্দোলনটা ছড়িয়ে দিতে হবে রাজার বিরুদ্ধে। এ হলো রাজনীতি।
0: বাবা বাবা বাবা, এ না হলে জননেতা? কিন্তু রাজা এর জন্য কিভাবে দায়ী বলো তো?

0: উনি তো তোমাদের হাতের পুতুল।
1: আরে বাবা, এটা হলো আমার ব্যবসা। এই শোন, তুই আমাকে সদুই লোক যোগান দে তো।
0: সদুই?
1: আরে বাবা, যা খরচা লাগে আমি দেবো খুনি।
0: না না, ব্যবসা করছো, ব্যবসার ব্যাপার বলেই আমার মনে পড়লো। আচ্ছা, তুমি তো জননেতা, তা জনসাধারণের স্বার্থ দেখাই তো তোমার কাজ, কি তাই তো?
1: ঠিক।
0: হ্যাঁ, তাহলে আজ ব্যবসায় যে অসাধুতা চলছে, অর্থাৎ এই ধরো সবেতেই ভেজাল, তণ্ডুলে ভেজাল, দুগ্ধ ঘৃত তৈল, জীবনদায়িনী ওষুধ, এমনকি শিশুর খাদ্য, সবেতেই অবাধে ভেজাল চলছে, তা তার জন্য তোমাদের কোনো আন্দোলন নেই?
1: আহা, ওটা অন্য ব্যাপার। ওটা ঠিক,
0: ওটা ঠিক, ওটা ঠিক তোমাদের আওতায় পড়ে না, এই তো? হ্যাঁ, আর তাছাড়া এই সমস্ত করলে তোমাদের ব্যবসার আবার একটু অসুবিধে হয়, তাই না?
1: হ্যাঁ, তা নয়, তা নয়। তবে শ্রেণী সংঘর্ষকে এড়িয়ে যাওয়াটাই রাজনীতির ধর্ম। তবু কি জানিস কৃতান্ত, নেতৃত্বটাকে বাঁচিয়ে রাখতে হবে তো, তাই একটা জোরদার আন্দোলন দরকার। তা তা তোমার ওই ভেজালের ব্যাপারটা খুব খারাপ নয়। ঠিক আছে, এই নিয়ে একটা আন্দোলন শুরু করা যাক। ভেজাল যে দেবে তাকে চরম শাস্তি দিতে হবে, এমনকি প্রাণদণ্ড, এই দাবি নিয়ে আমরা অবরোধ করব রাজপ্রাসাদ।
0: প্রাণদণ্ড দেবার অধিকার কি রাজার আছে? মানে ভেজালকারীকে প্রাণদণ্ড দেবার অধিকার কি রাজার আছে? আইন সিদ্ধ হতে হবে তো। তাছাড়া আরো তো অনেক অসুবিধা আছে।
1: আবার কি?
0: ধরো প্রাণদণ্ড যদি আইন মোতাবেক সিদ্ধ বলে গণ্য হয়, শেষে তোমার শ্যালক কিংবা ভাগ্নে কিংবা ধরো ওই ইয়েতে ইয়েতে মাস্তুত ভাই, তারা বিপদে পড়বে না তো?
1: অত বোকা যারা, তারা আমার শ্যালকও নয়, ভাগ্নেও নয়, কেউ নয়।
0: বটেই তো।
1: তাছাড়া এটা বুঝছিস না কেন, আন্দোলন করতে হবে বলেই আন্দোলন, তার ফলাফল কি হবে?
0: ও তো অত কথা জননেতার ভাবলে তো চলে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, একটা নাড়াচাড়া হোক, আমার লোক তুমি যথাসময় পাবে।
1: তাহলে কথা রইল, আমি চলি, কেমন?
0: আচ্ছা ভাই, এসো এসো, তোমার ওই বিপ্লব দীর্ঘজীবী হোক,
2: আমি এখনই চলে যেতে চাই।
0: ভালো কথা রানী, তোমার আহার্য পানীয় গোপাল এখনো গ্রহণ করেনি তো?
3: না, কত করে তো বলছি।
2: কই কই, কোথায় আহার্য, কোথায় পানীয়? দাও দাও, আমি খাবো।
3: এসো গোপাল, ভেতরে এসো, সব প্রস্তুত।
0: দুটি ঘন্টা, তার মানে মহামাত্র আমার গৃহে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, যাও তোমার ভেতরে যাও, ভেতরে যাও, যাও। আসুন আসুন আসুন মহামাত্র।
4: কীতান্তক, কীতান্তক আমাকে বাঁচাও ভাই।
0: কেন, আবার কি হলো?
4: আরে ওই জননেতা উদাত্ত বড্ড জ্বালাচ্ছে, লোক খেপিয়ে বেড়াচ্ছে, বলে বড় লোকদের খাও,
0: বড় লোকদের খাও।
4: হ্যাঁ, এবার বলবে রাজার মন্ত্রী পারিষদ যারা আছে তাদের খাও, তারপর বলবে রাজামশি কি খাও।
0: বেচারি রাজা, ওরাও খেতে চাইছে, আর আপনারাও তো তলে তলে একটু একটু করে খেয়েই চলেছেন।
4: খেতে আর পাচ্ছি কই?
0: কেন, লোকে তো বলে এরপর আপনি রাজা হবেন।
4: হ্যাঁ, কি বলে কি বলে?
0: হ্যাঁ, আপনি রাজা হবেন।
4: লোকে বলে আমি আমি রাজা হব?
0: হ্যাঁ,
4: এ কথা বলে?
0: হ্যাঁ, কি হলো?
4: না হে, অত সোজা নয়। আরো বারো জন আমার তো আছে না, সবারই চত্বই গদির দিকে।
0: তো কিনে ফেলুন, কিনে ফেলুন।
4: কাকে কিনবো?
0: ওই বারো জনকে কিনে ফেলুন। আপনার কন্যা তো পরমা সুন্দরী, তার সঙ্গে বিয়ে দেবেন বলে ওদের সকলকেই বলুন। আলাদা আলাদা ভাবে
4: আমার মেয়ে মল্লিকার সঙ্গে বিয়ে?
0: হ্যাঁ, আরে আত্মীয় সম্পর্ক হলে ওরা হয়তো আপনার
4: সে মেয়ে তো এক হতভাগা শিল্পীকে মন দিয়ে বসে আছে। আচ্ছা কৃতান্ত,
0: হ্যাঁ,
4: ওই ওই ওই শিল্পী ছোকরাটাকে খতম করে দিলে হয় না? কিসের আওয়াজ হলো কৃতান্ত? মনে হচ্ছে পর্দার আড়ালে কেউ জানো।
0: আরে না না না না, আরে বেড়াল বেড়াল বেড়াল, বেড়ালের উৎপাত, আপনি নিশ্চিন্ত থাকুন, কেউ নেই ওখানে।
4: বেড়াল, খতম করো, খতম করো।
0: কাকে? বেড়ালকে?
4: আর দূত বেড়ালকে, সীমানকে।
0: হ্যাঁ,
4: সীমানকে খতম করে এখন আমার দায়টা উদ্ধার করো তো ভাই। মন্ত্রিত্ব বুঝি আর থাকে না, উদাত্তর ওই আন্দোলনটা বানচাল করে দাও তো।
0: কিরকম?
4: এই তোমার সতিনেক লোক আমাকে দাও।
0: হুম,
4: ওরা উদাত্তর আন্দোলনকারী মিছিলের সঙ্গে মিশে গিয়ে ওদের সুরে সুর মেলাবে।
5: বেশ,
4: রাজপ্রাসাদের কাছে যেই মিছিল আসবে শান্তিরা বাধা দেবে।
5: বাধা দেবে মানে প্রহার দেবে।
0: তা রাজার যে শান্তিরা তারা কি ওদের ছেড়ে কথা কইবে?
5: মারবে না?
4: মারবে, কিন্তু হুটু বলতেই মারবে না। জনতা যতক্ষণ অহিংস থাকবে তাদের তো মারা যায় না। কাজে ওই ভারতের লোকেরা শান্তিদের ওপর কিছু লষ্ট কিছু প্রস্তর নিক্ষেপ করবে,
5: তাহলেই চলবে। লাঠি
4: চলবে, মৃদু মৃদু মৃদু লাঠি,
5: মৃদু লাঠি, মৃদু লাঠি। হ্যাঁ, সরকারি ঘোষণায় অবশ্য তাই, কিন্তু
4: তোমার লোকেরা তো আর মার খাচ্ছে না, ওরা তো ওসব করে পালিয়ে যাবে। সুতরাং মিছিলে আর যারা থাকবে,
5: অর্থাৎ নিরীহ জনসাধারণ, তারা মার খেয়ে মরবে।
0: সত্যি সত্যি আপনি রাজার উপযুক্ত মহামাত্র
4: বলছো।
5: হ্যাঁ, আপনার প্রশংসা না করে আমি পাচ্ছি না।
4: আরে ভাই, এই বুদ্ধি জড়িত প্রধান আমাত্যের পদে রয়েছে, তোমাকে জানানো রইল, আর চলি। ব্যাপারটা একটু সামলে নিয়ে আবার তোমার কাছে আসতে তো হবে।
5: আমার কাছে কেন?
4: হ্যাঁ, চকমকি ঠুকে একটা আলো জেলে দিয়েছো তুমি, গদি লাভ করার পথটা যেন কষ্ট দেখতে পাচ্ছি। দেখি আগে ওই শিল্পী শ্রীমানটাকে হতাশ্রী করি, তারপর। আচ্ছা আর চলি, কেমন? অসুচ্ছ অসুচ্ছ,
2: আমি চলি। এ নরক
0: কোথায় যাবে?
2: বাইরে, এখানে আমি আর সহ্য করতে পারছি না।
0: বাইরেও তো সেই নরক গোপাল দেব,
2: মানুষ সৃষ্টি করেছে এই নরক, মানুষই তা ধ্বংস করবে।
0: কিন্তু সে মানুষ আজ কোথায় গোপাল? সে মানুষ আর গোপাল গোপাল, সে মানুষ তুমি হতে পারবে? বলো বলো গোপাল, বলো বলো, তুমি হবে সেই মানুষ, বলো।
2: জানি না জানি না, তবে তবে আমি চেষ্টা করব।
3: শোনো, যেও না যেও না, বাইরে যদি তোমার কোনো বিপদ।
0: আজ ওকে বাধা দিও না রানী, ও যদি সেই মানুষ না হয় তাহলে তোমার কাছে ওকে ফিরে আসতে হবে, আর যদি সেই মানুষ হয় তবু তবু তোমার কাছে ওকে আসতে হবে, কেননা সবার আগে ওকে যে আমাকেই ধ্বংস করতে হবে রানী।
2: বেশ, এই শপথই আমি করে যাচ্ছি, হয় মানুষ হয়ে ফিরব, আর নয় তো অমানুষ হয়ে মরতে আসবো তোমাদেরই কাছে। তবু তবু আমি চেষ্টা করব, এ অরাজকতা এ অত্যাচার আমাকে দমন করতেই হবে, করতেই হবে।
3: চলে গেল, ও যে চলে গেল, ও যে চলে গেল।
0: রানী, গোপালকে তুমি আজ ভালোবাসো তাই না?
3: আমার জীবনে তোমাদের দুজনের কাউকে আমি হারাতে চাই না গো।
0: আমিও তো তোমাকে ছেড়ে থাকতে পারবো না রানী, গৌর ত্রাস দস্যু আমি, দস্যুতা করে জীবনে কত নারী লুণ্ঠন করেছি, কিন্তু কাউকে তো কাউকে তো এমন ভাবে আমি কাছে টেনে নিইনি, এমন ভালো তো কাউকে কখনো বাসিনি রানী। কতখানি ভালোবেসেছি তা বুঝেছি আজ। গোপাল এলো, তোমার মনেও তোলা লাগলো নতুন করে। আজ আজ আমার সব থেকে ভয় ওই গোপালকে। ও যদি তোমাকে কেড়ে নিয়ে যায়?
3: না না না গো না, ও তো ও তো দস্যু নয়।
0: দস্যু নয় দস্যু নয় বলেই তো আমার সবচেয়ে বেশি ভয় রানী। ও যে মানুষ, ও যে সাহসী বীর, মানুষের নিচতায় ও শিউরে ওঠে, আবার সেই নিচতাকে দূর করার জন্যে জীবন পণ করে ঝাঁপিয়ে পড়তে চায় বিপদের মাঝখানে। ওর দুর্জয় শক্তি আজ থেকে নিয়োজিত হবে অত্যাচারের বিরুদ্ধে, রাজ্য থেকে অরাজকতা দূর করতে।
3: কিন্তু কিন্তু আমাকে ভুলে গেছে, ভুলে গেছে কৃতান্ত।
0: না না, বলেনি বলেনি বলেনি বলেই তো ওর প্রতি তোমার এই ঔদাসীন্যকে ক্ষুণ্ণ করেছে রানী, ও দুঃখ পেয়েছে, সেই জন্যই তো
6: আমার আজ বেশি ভয় রানী, বেশি ভয়। আশ্চর্য

0: না, দস্যুরাজ কৃতান্তক, আজ আজ এক নারীর ভালোবাসা হারাবার ভয়।
1: না ওগো না, এভাবে তুমি বলো না, এভাবে বলো না, এভাবে তুমি বলো না।

0: শ্রীমান।
1: কি?
0: পরিচয় পরে জানবেন। আজ রাত্রি আপনাকে হত্যা করার ষড়যন্ত্র হয়েছে। আপনি এখনই আমার সঙ্গে এই স্থান পরিত্যাগ করে চলুন।
1: আপনাকে আমি চিনি না, জানি না।
0: আহ, আমাকে বিশ্বাস করুন, আপনার জীবন রক্ষার জন্য আমি আজ ছুটে এসেছি।
2: শ্রীমান, শ্রীমান, শ্রীমান, শ্রীমান, তোমার জীবন বিপন্ন। এই মুহূর্তে আমার শকট নিয়ে তুমি এই স্থান ত্যাগ করে চলে যাও। বিলম্বে তোমার প্রাণ রক্ষা সম্ভব হবে না।
0: মল্লিকা দেবীর কথা শুনুন শ্রীমান।
2: কে কে আপনি?
0: বন্ধু বলে বিশ্বাস করতে পারেন, আপনারা দুজনেই অবিলম্বে ওই শকটে এখান থেকে চলে যান।
1: কিন্তু আমি পালাবো কেন? কে আমাকে হত্যা করবে? কেনই বা কি অপরাধ আমার?
2: তোমাকে হত্যা করতে আসছে আমারই সহোদর বজ্রসেন, আমারই পিতার আদেশে কেন তোমাকে মরতে হবে? আমরা যে পরস্পরকে ভালোবেসেছি।
1: ভালোবাসি এই অপরাধ?
0: উপর থেকে দেখলাম বেশ কিছু লোক প্রজ্বলিত মশাল নিয়ে এদিকে এগিয়ে আসছে।
2: অগ্নিদাহ তোমার জীবন নাশের জন্য ওরা আসছে শ্রীমান।
0: এখনো হয়তো সময় আছে, চেষ্টা করলে হয়তো পালাতে পারবেন। আমি তীর ধনুকের আক্রমণে কিছুটা হয়তো ওদের ঠেকিয়ে রাখতে পারবো।
2: কিন্তু কিন্তু আপনি?
0: আমার কথা ভাবতে হবে না, আপনারা যান।
2: না না, তা হয় না। তাছাড়া বোধহয় সেই সময়ও আর নেই। ওরাই গৃহে অগ্নি সংযোগ করবে, মশালের আলো। হই হই, দেখুন উন্মুক্ত বাতাস মাঝে ঘরে এসে পড়েছে। আগুন, এক্ষুনি এক্ষুনি দাবা নামের মতো এই গৃহে সর্বত্র ছড়িয়ে পড়বে।
0: মল্লিকা দেবী, মল্লিকা দেবী, আপনার ভ্রাতা কি জানেন যে আপনি এখানে এসেছেন?
2: বোধহয় না, ষড়যন্ত্রের কথা শোনা মাত্রই আমি এখানে গোপনে চলে এসেছি।
0: জানি না, জানি না আপনাদের রক্ষা করতে পারবো কিনা, তবু শেষ চেষ্টা আমি করে দেখবো। আমি ওপরে ছাদে যাচ্ছি।

0: অন্ধকার ঘর, বাইরের মশালের আলো এসে পড়েছে তোমার মুখে। কি আশ্চর্য সুন্দর তোমার মুখশ্রী মল্লিকা, জীবনের শেষ লগ্নে কি অদ্ভুত সুন্দর হয়ে উদ্ভাসিত হলো আমাদের প্রেম।
1: মৃত্যু আজ আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না। আমার কাছে এসো শ্রীমান, আরো আরো কাছে, আমাকে নিবিড় আবেশে তোমার পক্ষে আশ্রয় দাও। অগ্নির দাবদাহ যেন আমাকে তোমার আলিঙ্গন থেকে বিচ্ছিন্ন না করে। শ্রীমান, শ্রীমান
0: মল্লিকা, আমার মল্লিকা।
2: সাবধান, অগ্নি সংযোগ করবেন না, এ গৃহে অধিষ্ঠান করছেন মন্ত্রী কন্যা মল্লিকা।
3: মল্লিকা, সত্যি তুমি এখানে? ঘোষণা শুনে বিশ্বাস হয়নি, তোমার শকট দেখে মনে হলো হয়তো মিথ্যে নয়। এসো মল্লিকা।
1: না,
3: তুমি আমার আদরের ভগ্নী, তোমার বিবাহ হবে উচ্চ বংশীয় সম্ভ্রান্ত রাজপুরুষের সঙ্গে, এই দীনহীন শিল্পী তোমার উপযুক্ত নয়। এসো আমার কাছে, এসো বলছি।
1: না, এমন কোন শক্তি আজ তোমাদের নেই যা আমাদের বিচ্ছিন্ন করতে পারে। মৃত্যুই যদি তোমাদের দণ্ড হয় তবে আমরা একসঙ্গেই মরব। করো, হত্যা করো আমাদের।
3: ও, এত দূর? বেশ, তাহলে মৃত্যুই তোমার শ্রেয়। এই, এদের দুজনকে একসঙ্গে পুড়িয়ে মারো। কি হলো, কি শুনতে পাচ্ছ না? আমার আদেশ শুনতে পাচ্ছ না? বধ করো, এই মুহূর্তে বধ করো। কি হলো, আমার আদেশ তোমরা অমান্য করছো? জানো এর পরিণাম?
4: মাফ করবেন যুবরাজ, চুক্তি তো দুজনকে মারার জন্য ছিল না, একজনকে মারার জন্য টাকা খেয়েছি। আমরা অমানুষ সত্য, কিন্তু

0: আজ এই স্বর্গীয় প্রেম দেখে আমি বিচলিত। আমার বিবেক আজ আমাকে ধিক্কার দিয়ে বলছে,
1: আমি তাহলে নিজে মল্লিকাকে বিচ্ছিন্ন করে নিয়ে আসছি, আর তোমরা ওই শ্রীমানকে।
2: সাবধান বজ্রসেন, এক পাও অগ্রসর হলে এই বিষাক্ত তীর তোমার বক্ষে আমূল বিদ্ধ হবে।
1: কে তুমি? তোমাকে তো
2: চেনার প্রয়োজন নেই, পরিচয় যথাসময়েই পাবে।
1: ও, আরো এক গভীর ষড়যন্ত্র হয়েছে এখানে। ঠিক আছে, আজ আমি পরাজিত হয়ে ফিরে যাচ্ছি, তুমি আজ বেঁচে গেলে ভগ্নি। যুবক, কে তুমি জানি না, তবে জেনে রাখো দেখা আমাদের হবেই। তোমার এই হাসি শেষ হাসি নয় যুবক, সব শেষে যে হাসে তার হাসি হাসি। আমি চলে।
2: বন্ধু সৈনিকগণ, বন্ধু সৈনিকগণ, তোমাদের মহত্ব তোমাদের উদারতা আজ মাত্র দুটি জীবনই রক্ষা করলো না, মর্যাদা পেল প্রেমও। তোমরা সত্যিই মানুষ।
0: একদিন মানুষ ছিলাম, দেশের অরাজকতা আজ আমাদের অমানুষ করে তুলেছে। আমরা আজ ভাড়াটা গুন্ডা খুনি।
2: ভাই সাহেব, এই অবক্ষয়ের জন্যে তোমরা তো দায়ী নও। তোমরা আজ যে সত্য প্রতিষ্ঠিত করলে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, গণচেতনার মশাল তোমরাই আজ জেলে দিলে। ভাই সব, নিভতে দিও না এ মশাল, এর আগুনে ভস্মীভূত হোক জাতির আবর্জনা, সমাজের জঞ্জাল। জন্ম নিক নতুন যুগের, নতুন মানুষ, শুরু হোক মানুষের জয়যাত্রা।

0: এ কি গোপাল, তুমি এত রাতে? তুমি না বলেছিলে আর এখানে আসবে না?
1: হ্যাঁ বলেছিলাম, তবু এলাম। কৃতান্তকে আমার প্রয়োজন।
0: কৃতান্তক এখনো ফেরেনি, রাত্রে ফিরবে কিনা তাও আমার জানা নেই। কিন্তু গোপাল, তুমি তুমি এভাবে চারিদিকে ঘুরে বেড়াচ্ছ কেন? তুমি তো জানো আজ কতখানি বিপদ মাথায় নিয়ে তুমি এভাবে ঘুরে বেড়াচ্ছ। তুমি নাকি লোক খেপিয়ে বেড়াচ্ছ রাজার বিরুদ্ধে। রাজা তোমার মাথার মূল্য ঘোষণা করেছেন 5,000 স্বর্ণমুদ্রা।
1: আজ তাহলে আমার জীবনের একটা মূল্য আছে, আমাকে ধরিয়ে দিয়ে নেবে নাকি ওই স্বর্ণমুদ্রা?
0: গোপাল, তোমাকে ধরিয়ে দিয়ে কাঙাল হবার দিনও তো আমার নেই।
1: ইন্দিরা, আজ 2 দিন আমি অভুক্ত।
0: তোমার মুখের ক্লান্তিতেই তা প্রতীয়মান। কিন্তু কিন্তু আমার দেওয়া আহার্য পানীয় তুমি গ্রহণ করবে তো?
1: গৌড়ে এই একটি স্থানই তো আমার একমাত্র আশ্রয়স্থল। তাছাড়া আমি কি এখানেই তোমার দেওয়া পানীয় আহার্য গ্রহণ করিনি?
0: করেছিলে কৃতান্তকের জেদে।
1: আর আজ আজ স্বেচ্ছায় তোমার কাছে আহার্য প্রার্থী।
0: আমাকে আমাকে তুমি ক্ষমা করো গোপাল। তুমি তুমি একটু বসো, আমি আহার্য নিয়ে আসছি। এসো গোপাল।
1: ইন্দিরা, তুমি খাবে না?
0: খাবো, আজ একসঙ্গে খাবো। খেতে খেতে তোমার কথা শুনবো।
1: কতদিন পরে
0: কি
1: একসঙ্গে আহার করছি। তোমার কাছে এলে পুরনো স্মৃতি কেন যে আমাকে আহত করে। ইন্দিরা
0: বলো।
1: ইন্দিরা, দুঃখ তো তোমার নয়, সব দুঃখ বেদনা সে তো আমার। তবু তবু আমি তোমার কথাই ভাবি। এই জীবন কেমন করে তুমি মেনে নিলে?
0: তুমি জানো না, তুমি জানো না গোপাল, সারা রাত আমি বিনিদ্র কাটাই। পুরনো স্মৃতির যন্ত্রণা আমাকে আমাকে অস্থির করে তোলে। কতবার আমার মনে হয়েছে

0: যে আমি পালিয়ে যাই, এমন কোন জায়গায় আমি চলে যাই যেখানে যেখানে কেউ আমার সন্ধান পাবে না।
1: তা তুমি পারো না ইন্দিরা, কৃতান্তক দস্যু ঠিকই, তবে সে সত্যিকারের মানুষ। ও যে তোমায় বড় বেশি ভালোবাসে।
0: গোপাল,
1: মানুষ চিনতে আমার ভুল হয়নি ইন্দিরা, আমি যে ভালোবেসেছি তাই ভালোবাসার মাধুর্য, ভালোবাসার যন্ত্রণা আমি বুঝতে পারি। কৃতান্তকের অকৃত্রিম ভালোবাসা, ওর মনুষ্যত্ব তোমাকে বড় বেশি বেঁধে ফেলেছে ইন্দিরা। নইলে তুমি কবেই আত্মহত্যা করতে। আমি যে তোমাকে অনেক বেশি চিনি ইন্দিরা।
0: তুমি ঠিকই বলেছো গোপাল, আমি জানি যে আমি চলে গেলে ও হয়ে উঠবে আরো দুর্বার। মানুষের প্রতি ওর যে ভালোবাসা, আন্তরিক টান, সবকিছু মিথ্যে হয়ে যাবে ওর কাছে। ও সত্যি সত্যি হয়ে উঠবে দস্যু। এসব কথা থাক গোপাল, কৃতান্তককে তোমার কি প্রয়োজন তা তো বললে না।
1: আমি যদি চাই কৃতান্তক তার সমস্ত অনুচর আমাকে দেবে না? দেবে, নিশ্চয়ই দেবে। ও আমাকে বিমুখ করবে না।
0: হয়তো দেবে, কিন্তু কিন্তু বিনিময়ে যদি মূল্য চায়।
1: মূল্য?
0: হ্যাঁ মূল্য।
1: দক্ষিণা?
0: হ্যাঁ।
1: তা তো আমি ওকে আগেই দিয়েছি।
0: দিয়েছ কিভাবে?
1: কেন, তোমাকে দিইনি?
0: কাপুরুষ, নিজে যাকে রক্ষা করতে পারোনি আজ তাকে নিয়ে ব্যঙ্গ করছো।
1: আমাকে ক্ষমা করো ইন্দিরা, আমি সত্যি সত্যি এটা বলতে চাইনি। আজ তোমায় একটা অনুরোধ করব।
0: অনুরোধ?
1: যে ক্ষমতা আজ তোমার করতলগত, তা কি অরাজকতা দমনে আমাকে সাহায্য করতে পারে না?
0: আমার কাছে কি চাও তুমি, ক্ষতিপূরণ?
1: না না না ইন্দিরা, না, আমাকে ভুল বুঝো না।
0: বেশ, এই নাও কৃতান্তকের পুষ্পপাত্র, এই প্রতীক নিয়ে অর্ঘ দাও আচার্য দেবীর ধর্ম মন্দিরে। কৃতান্তকের সমস্ত শক্তি এসে দাঁড়াবে তোমার পতাকা তলে। তুমি তোমার অভীষ্ট কামনায় সিদ্ধি লাভ করো গোপাল। আমি জানি যে কৃতান্তকও তোমার কাছে এই প্রত্যাশাই করে।
1: ইন্দিরা, এই প্রতীক তুমি রেখে দাও তোমার কাছে, যেমন ভাবে একদিন আমার সব কিছু রেখে দিতে। আজ আমি বিরাট ঐশ্বর্য পেলাম, বুঝলাম কৃতান্তক যখন আমার সহায় তখন জনসাধারণ আমার সহায়, তখন জনসাধারণ আমারই সপক্ষে। বিপ্লব সার্থক হবেই, জয়ী আমরা হবই।

0: মল্লিকা শ্রীমান
1: দাদা,
0: আজ আমি তোমাদের বিবাহ উৎসব পালন করব। ভোজ্য পানীয় সবকিছু ব্যবস্থা করেছি। এই উৎসবে আমন্ত্রণ করেছি আমার কিছু সঙ্গী নায়কদের।
1: তোমার জীবন যেখানে প্রতি মুহূর্তে বিপন্ন, কেন এসব আয়োজন তুমি করলে দাদা?
0: যদি না বাঁচি
1: দাদা,
0: তোমাদের সুখী দেখে যাওয়া এও তো আমার জীবনের এক পরম প্রাপ্তি। মল্লিকা, আজ হয়তো আমাদের জীবনের শেষ আনন্দের শেষ রাত্রি।
1: দাদা না, আমি কোনো কথা তোমার শুনবো না দাদা।
0: যাও বোন, পুষ্প সাজে সজ্জিতা হয়ে আজকের উৎসবের সূচনা করো। আমন্ত্রিত অতিথিরা এক্ষুনি আসতে শুরু করবেন। যাও, আর দেরি করো না, যাও।
1: বলো দাদা, বলো, তোমার এই আহ্বান নিয়ে সূচিত হও। আজ থেকে আমাদের নবজীবনের পথে নবীন জয়যাত্রা, আমাদের বাঁচ।

বিপ্লবের অগ্রগণ্য নায়ক বন্ধুরা, কাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আমাদের অভিযান শুরু। প্রতিটি

0: পথে পথে রাজ্যের সমস্ত জনসাধারণ রাজশক্তির বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে অংশ নেবে আমাদের বিপ্লবকে সর্বাত্মক করে তুলতে। বন্ধুগণ, ইতিহাস বলে কোনো বিপ্লবী নিরঙ্কুশ হয় না, প্রতিবন্ধকতা থাকে। এই ফলে আমাদের গোপন খবর রাজশক্তির গোচরে, আর তাই আজ রাতেই শুরু হয়ে গিয়েছে রাজশক্তির নিপীড়ন। আমাদের প্রধান প্রধান ঘাঁটিগুলি আক্রান্ত, বিশ্বাসঘাতক আমাদের মধ্যেই আছে, এবং আমি জানি সে কে। তার সুরায় আমি নিজে বিষ মিশিয়ে দিয়েছি।
1: বিষ সুরায় বিষ, তাই আমার সুরায় এত তিক্ত স্বাদ। বিশ্বাসঘাতক, আজ তোমাকে
0: জননেতা উদাত্ত, বিষ সুরায় নয়, বিষ মনে। এই দেখুন আপনার সুরার পান পাত্র, আপনার পরিত্যক্ত সুরা, এই আমি পান করলাম। সুরায় সত্যি বিষ মিশ্রিত করা হয়নি, শুধু আপনি নিজেকে নিজে ধরা দিলেন আমাদের কাছে। আশ্চর্য, আমি এখানে অমানুষের সাজে এক সত্যিকারের মানুষের পরিচয় পেয়েছি, সে গৌরত্রাস দস্যু কৃতান্তক। আজ মানুষের মুখোশ পরা এক অমানুষকে দেখলাম, সে আপনি উদাত্ত জননেতা, উদাত্ত।

0: এই গভীর রজনীতে অমন উন্মনা হয়ে গবাক্ষ পথে কার প্রতীক্ষা তুমি করছো রানী? কার চিন্তায় মন আজ তোমার এত চঞ্চল?
1: এত রাত্রে তুমিও তো সুস্থির নও কৃতান্তক, কার জন্য তোমার এই উদ্বেগ?
0: এই জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি রানী। যার জন্য তুমি আজ উন্মনা তার জন্যই তো আমার এই অস্থিরতা। আমি জানি সে সফল হবেই, তবু তোমার চিন্তা যে আমাকেও চঞ্চল করে তুলছে রানী। যদি বাধা পায়, যদি সে ব্যর্থ?
1: না না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। এত রাত্রে চৌরুদ্ধারণী?
0: হ্যাঁ, তাই তো দেখছি, উপঢৌকন নিয়ে হাজির।
2: ওদিনকে শ্রীচরণের স্থান দেবেন, আমি আপনাদের দাসানুদাস।
0: মহামাত্য, আপনি?
3: মহারাজ, মহারানী, আমার অভিনন্দন গ্রহণ করুন, আমি আমার আনুগত্য আপনাদের চরণে সমর্পণ করছি।
0: কি হয়েছে খুলে বলুন এই মুহূর্তে।
3: গৌড়ে আজ গণ অভ্যুত্থান ঘটেছে, মানুষের জয়যাত্রা শুরু হয়েছে।
0: দলনায়কেরা
3: রাজার বিরুদ্ধে বিদ্রোহের পতাকা নিয়ে সম্মিলিতভাবে দল পরিচালনা ব্যাপৃত।
0: রাজ্যের পূজাকুল
2: জাতি ধর্ম নির্বিশেষে সবাই একসঙ্গে এই বিদ্রোহের সামিল।
0: রাজপ্রাসাদ
3: অবরুদ্ধ,
0: রাজা
3: সিংহাসনচ্যুত পলায়িত।
0: শুনছো রানী? এতদিনে আমার স্বপ্ন সার্থক হলো। রানী রানী তৈরি হও, প্রহরী দ্বার মুক্ত করে রাখো, আজ কোনো সতর্কতার প্রয়োজন নেই। গোপালদীপ আসবে রানী, আসবে গণ অভ্যুত্থানের নায়কেরা, আসবে অগণিত জনতা, আমরা নিজে তাদের বরণ করব, ললাটে পরাবো রক্ত চন্দনের
2: জয়তিলক।
3: আপনি আমাদের রাজা, আপনি আমাদের রানী, আমরা আপনাদের অনুগত, আপনাদের করুণা প্রার্থী।
4: কৃতান্তক আমাকে রক্ষা করো, কৃতান্তক আমাকে রক্ষা করো।
0: আজকের বিপ্লবের এক দলনায়ক জননেতা উদাত্ত, তুমি এখন এখানে? ওদিকে সংবাদ,
4: আমাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
0: ব্যর্থ হয়েছে? কি হয়েছে সব খুলে বলো।
4: তাই জন্যই তো তোমার কাছে ছুটে এসেছি। সম্মিলিত জনতা নায়কদের নেতৃত্বে রাজপ্রাসাদ অবরুদ্ধ করে যখন শুনল রাজা পলায়িত, তখন তার আনন্দে উল্লাসে আত্মহারা অসতর্ক। ঠিক সেই সময়

0: অপ্রত্যাশিত ভাবে রাজসেনা বাহিনী বিদ্যুৎ বেগে ঝাঁপিয়ে পড়লো তাদের উপর, নির্বিচারে আরম্ভ করলো হত্যা।
1: হত্যা?
0: তাদের উন্মুক্ত অভিচালনায় চাকা গেল ঘুরে আসন্ন জয়ের মুখে।
2: কিন্তু দলনায়কেরা?
0: কেউ হত, কেউ আহত, কেউ পলাইত।
3: না না না না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না।
0: ছত্রভঙ্গ, নিহতদের রক্তে প্লাবিত রাজপথ, আহতদের আর্তনাদে গৌর।

0: রক্ষা পাবো কিনা জানি না। রাজসন্ন দুর্ধর্ষকে আমাকে অনুসরণ করে ছুটে আসছে, হয়তো এখানেও তারা।
1: তুমি এখানে এসছো তাহলে দেখেছে?
0: না দেখার কোনো কারণ নেই।
2: সর্বনাশ, তাহলে আমরাও তো।
1: তাতে আমাদের কি? হ্যাঁ, বৃদ্ধ এর নেতা এই কৃতান্ত, আমরা তো তদন্ত করে তাকে অবরুদ্ধ করতে এসেছি। চলো চলো, রাজসৈন্য এখানে প্রবেশ করার আগেই তাদের আমরা সম্মুখ অবহিত করি, যাতে কৃতান্ত রাজুদ্ধই তার অপরাধে শৃঙ্খলিত হয়। চলো।
3: কৃতান্ত, এরা?
4: না না না, বিচলিত হয়ো না রানী। এদের দেহের প্রতিটি রক্ত কণিকায় রয়েছে চাটুকারিতা আর বিশ্বাসীনতার বিষ। কিন্তু মহামাত্য, রাজা যখন বিপদের সম্মুখীন তখন মহামাত্য আর চৌরোদ্ধারণিক রাজদ্রোহীর কাছে দাঁড়িয়ে আছে, এটা কি শোভন? এটি কি রাজদ্রোহিতা নয়? বেরিয়ে যান, বেরিয়ে যান, বেরিয়ে যান আপনারা, নইলে আমার এই তরবারি ছান বলছি।
1: চৌরোদ্ধারণিক, চৌরোদ্ধারণিক, চলে আসুন, আমরাও দেখাচ্ছি এই অহমিকার কি ফল। চলে আসুন,
2: চলো চলো
5: চলো।
0: তোমার বন্ধুদের চিনলে?
4: ওদের আমি চিনি, জননেতা উদাত্ত, তোমাকেও যে আমি চিনি।
0: তুমি আমাকে অবিশ্বাস করছো?
4: অবিশ্বাস, অবিশ্বাস,
1: বিশ্বাস করবে কি? একই কৃতান্ত, তোমার তরবারি আমার কণ্ঠ দেশ থেকে সরিয়ে নাও। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি তোমাকে
6: ভীষণ ভালোবাসো। না, ভীষণ ভালোবাসো, কিন্তু আমি যে দেশকে ভালোবাসি উদাত্ত অনেক বেশি। জননেতা উদাত্ত, আমি বিপন্ন হলে তুমি আমার আশ্রয় নিতে আসতে না? সত্য বলো, সত্য বলো, গণ অভ্যুত্থান সত্যি ব্যর্থ হয়েছে?
1: না।
6: হ্যাঁ,
1: না, সম্পূর্ণ সফল।
6: গণশক্তির এই অভ্যুত্থান বানচাল করতে তুমি গোপনে রাজাকে অবহিত করেছিলে?
1: করেছিলাম।
6: আজ তা যখন সার্থক হয়েছে, তুমি প্রাণীর ভয়ে আমার কাছে এসেছো, তাই না?
1: সত্যি, সত্যি ভাই, আমায় আমায় প্রাণে মেরো না।
6: বিশ্বাসঘাতকের শাস্তি মৃত্যু।
1: আমি তোমাকে বাঁচাও, বাঁচাও কৃতান্ত, আমাকে বাঁচাও, আমি তোমার কাছে প্রাণ ভিক্ষে চাই।
6: প্রাণ ভিক্ষে? প্রভু, বিশ্বাসঘাতক জননেতা, তোমাকে আমি, তোমাকে
4: না, না, তোমাকে আমি মারবো না, তোমাকে মারবো না। আমার এই তরবারি বিশ্বাসঘাতকের রক্তে আমি কলঙ্কিত করব না, বরং বরং তুমি বেঁচেই থাকো, ইতিহাস তোমাদের চিহ্নিত করে রাখবে চিরকাল, আগামী প্রজন্ম যাতে তোমাদের চিনতে পারে। তোমাকে, তোমাকে অন্ধকার থেকে আরো অন্ধকারে প্রাণ নিয়ে সদা সশঙ্কিত হয়ে অনাহারে অনিদ্রায়
6: শুধু লুকিয়ে বেড়াতে হবে। জনসমাজে, জনসমাজে কোনোদিন ওই কলঙ্কিত মুখ নিয়ে তুমি মানুষের মতো মিশতে পারবে না। এই তোমার উপযুক্ত শাস্তি। যাও যাও, পালিয়ে যাও, পালিয়ে যাও, এই মুহূর্তে পালাও, পালাও, পালাও, পালাও।
7: দেখো রানী, জননেতা পালাচ্ছে।

0: কৃতান্তক।
1: কে? গোপাল দেব? এসো এসো বন্ধু, আমরা যে সাগ্রহে তোমারই প্রতীক্ষা করছি। গণ অভ্যুত্থান পরিচালনার মহানায়ক তুমি, তুমি আমাদের অভিবাদন গ্রহণ করো।
2: তোমার কাছে শপথ করে গিয়েছিলাম আবার আমি আসব, এসেছি এসেছি আজ তস্য কৃতান্তককে ধ্বংস করতে।
1: গোপাল,
2: আমার হাতে এই দেখো রাজমুকুট, এই মুকুট আজ সবার সম্মুখে তোমাকে পরিয়ে দিতে চাই কৃতান্তক।
1: গোপাল,
2: তবেই সার্থক হবে আমার সাধনা।
1: হীরা এরা কারা তোমার সঙ্গে? গোপাল,
2: আজকের গণ অভ্যুত্থানের সার্থক সহযোগী নেতৃবৃন্দ, তিন প্রতিনিধি এরা, সামন্তদের, বণিক সমাজের আর প্রজা সাধারণের প্রতিনিধি।
1: আমার সশ্রদ্ধ অভিবাদন গ্রহণ করুন।
3: এই অরাজক রাজ

0: কৃতজ্ঞতা চাই, কিন্তু কে সেই পরিত্রাতা?
1: তুমি, তুমি কৃতান্তক।
2: আমি, আমি পরিত্রাতা? গোপাল দেব, গোপাল দেব, আমি রাজার পর রাজা তৈরি করতে পারি, কিন্তু রাজা হতে তো শিখিনি। না না, রাজা হলে
1: তুমি হবে আমাদের রাজা।
2: না না গোপাল দেব, সে হবে আমার মৃত্যু। হ্যাঁ, আমার মৃত্যু। রাজা হলে অপশাসনের বিরুদ্ধে তো সংগ্রাম করতে হবে। না না না না, শোনো গোপাল, গোপাল, আমি চাই রাজা হোক আজ নির্বাচিত, নিপীড়িত নির্যাতিত জনসাধারণ কর্তৃক নির্বাচিত। আজ থেকে প্রবর্তিত হোক গণতান্ত্রিক অধিকার।
1: আমরা তো তোমাকেই নির্বাচিত করেছি।
2: তোমাদের নির্বাচন তো তোমাদের দলের নিজস্ব মত পোষণ, কিন্তু আমি চাই নির্বাচন হবে অবাধ, সুস্থ এবং ভয় ভীতহীন। হ্যাঁ, জনসাধারণ তার নিজস্ব বুদ্ধি বিবেচনায়, স্বকীয় স্বাধীন চেতনায় রাজা করবে নির্বাচিত, তবেই সে হতে পারবে জনসাধারণের নিজস্ব প্রতিনিধি। এই নির্বাচনের প্রথম পদক্ষেপ সূচিত হোক এখানে, এই মুহূর্তে। আজ আমাদের মধ্যে সব থেকে নির্যাতিত কে, কে সবচেয়ে বেশি নিপীড়িত বলো? এই নারী
1: ইন্দিরা।
2: হ্যাঁ, এই নারী, এই নারী দস্যু কর্তৃক লুণ্ঠিতা। এই নারীকে রক্ষা করতে সেদিন এগিয়ে আসেন পল্লীবাসী। শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যাদের, তারা সেদিন নিরাপদ ব্যবধানে থেকে শুধু দাঁড়িয়ে দেখেছিল সেই লুণ্ঠন। আরে রাজা, রাজা তো ছিলেন অনেক দূরের মানুষ, তারই রাজ্যে নারী নির্যাতন, তাতে তার কোনোই মাথা ব্যথা ছিল না। সুতরাং সুতরাং এই নিপীড়িতা নারী আজকে সকল প্রতিনিধির সমক্ষে দাঁড়িয়ে নির্বাচন করুক রাজা। ওই মুকুট সে যার মাথায় পরিয়ে দেবে তাকেই আমরা রাজা বলে স্বীকার করে নেব। গোপাল,
1: বেশ, আমি স্বীকৃত।
2: জনপ্রতিনিধি কুল, আপনারা?
3: আমরাও একমত,
4: আমরাও একমত।
2: তাহলে রানী, গোপালের কাছ থেকে গ্রহণ করো ওই মুকুট, তুমি যাকে যোগ্য বলে মনে করো।

0: গোপাল, তুমি সেই যোগ্য ব্যক্তি গণজাগরণের পথিকৃৎ। হে মুকুট, তোমাকেই পরিয়ে দিলাম। আজ থেকে তুমি আমাদের রাজা।
1: পরম সৌগত মহারাজাধিরাজ গোপাল দেব জয়তু।
2: গোপাল দেব, আমি মনে করি ষষ্ঠ নির্বাচন মাধ্যমে এই অরাজক রাজ্যের দায়িত্বভার তুলে দেওয়া হলো যোগ্যতম ব্যক্তির হাতে। আমি আবার বলি, পরম সৌগত মহারাজাধিরাজ গোপাল দেব জয়তু।
3: কৃতান্তক বন্ধু, আমার অনুরোধ, তুমি অন্তত আমার পাশে।
2: অনুরোধ নয় রাজা, বলো আদেশ। এই আমার নিত্য সঙ্গী, এই বিশ্বস্ত তরবারি তোমার পদতলে রেখে তোমার আনুগত্য আমি স্বীকার করলাম।
3: কিন্তু তুমি ভুলো না রাজা, সাধারণ মানুষের কথা তুমি ভুলো না। মানুষের দুঃখ দৈন্য নিয়ে কোন রাষ্ট্র মাথা ঘামায় না কোনোদিন। তুমি তাদের দেখো রাজা, তাদের সামান্য অধিকার, ক্ষুধার অন্ন, লজ্জা নিবারণের বস্ত্র, সামান্য আশ্রয়, এই সব অভাব অভিযোগ গুছিয়ে তাদের মুখে তুমি এনে দিও হাসি, নিরাপত্তার নিশ্চিন্ততা। তবে আবার শান্তির রাজ্য হয়ে উঠবে দেশ। আর তা যদি না করো রাজা, যদি ভুলে যাও তুমি তোমার জনসাধারণকে রাজশক্তির মোহে আর দম্ভে শোষণ আর শাসনকে করে তোলো তোমাদের রাজ্য পরিচালনার হাতিয়ার, তবে জেনে রেখো রাজা, জেনে রেখো, বিদ্রোহ অনিবার্য। তখন আবার নতুন করে জেগে উঠবে কৃতান্তকের দল, আবার আমরা ফিরে আস

0: মন্মথরায়ের কাহিনী অবলম্বনে অমৃত অতীত নাটকটির অভিনয় এইখানেই শেষ হল। বেতার নাটক কৃষ্ণ চট্টোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গোপাল গৌরীশঙ্কর পাণ্ডা, মহামাত্য অজিত গঙ্গোপাধ্যায়, উদাত্ত রসরাজ চক্রবর্তী, চরুদ্ধারণিক বিভূতিভূষণ চক্রবর্তী, শ্রীমান প্রীতম ঘোষ, সৈনিক শ্রীদাম ধারা, প্রজাপ্রতিনিধি রমেন্দ্র চক্রবর্তী, মল্লিকা ক্যামেলিয়া গুহ, রানী গীতা কর্মকার, আর কৃতান্তকের চরিত্রে শ্যামল ঘোষ। সম্পাদনা নারায়ণ পাল। নাটকটি প্রযোজনা করেছেন শোভনলাল মুখোপাধ্যায়। শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 30 অগস্ট ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 30 অগস্ট রবিবার ঠিক সকাল 11টায়। আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম
2: আকাশবাণী কলকাতা, FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় ধান ও ভুট্টা চাষের জন্য বীমা করার শেষ তারিখ 15ই সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে। এই সিদ্ধান্তের ফলে আরও বেশি সংখ্যক কৃষককে এই প্রকল্পের আওতায় আনা সম্ভব হবে। এর পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থেকেও কৃষকরা আর্থিক সুরক্ষা পাবেন। প্রধানমন্ত্রী জনধন যোজনা আজ 12 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী বলেছেন, এই প্রকল্প সাধারণ মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য এনে দিয়েছে। এই প্রকল্পের আওতায় এখনও পর্যন্ত চালু হওয়া 59 কোটিরও বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট জমার পরিমাণ 3,17,000 কোটি টাকা। আজ রাখীবন্ধন, ভাই ও বোনের পবিত্র বন্ধনের এই উৎসব চিরাচরিত উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দেশজুড়ে পালিত হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতার নজরুল মঞ্চে রাখীবন্ধন উপলক্ষে এক অনুষ্ঠানে রাজ্যের তরুণ প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে রাজ্য গঠনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি রাখীবন্ধনের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। ভবানীপুরে রাজ্য সরকার এর উদ্যোগে আয়োজিত অপর এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেশের অভ্যন্তরে দেশবিরোধী শক্তির বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন। দেশের বাইরে শত্রুদের মোকাবিলায় ভারতীয় সেনার ভূমিকার প্রশংসা করেন তিনি। এবার রাজ্য সরকার রাখীবন্ধনকে দেশপ্রেমের বন্ধন হিসেবে পালন করছে বলে তিনি জানান। নেপালে ভয়াবহ হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 469, এখনও নিখোঁজ 1,545 জন। নেপালে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনার জোরদার প্রয়াস চালানো হচ্ছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল বীরভূম জেলা সফরে যাচ্ছেন। প্রশাসন সূত্রে জানা গেছে, সকালে তারাপুর শিশু মন্দিরের মাঠে হেলিকপ্টারে নামবেন মুখ্যমন্ত্রী। বেলা 11টা নাগাদ মন্দিরে পুজো দেওয়ার পর রক্তকরবী পুরমঞ্চেই তিনি একটি প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে যোগ দেবেন। এই মুহূর্তের খবর আপাতত এই পর্যন্ত।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মধ্য এশিয়ার উজবেকিস্তান সফরে যাবেন। তাশকান্দে তার দুদিনের সফরকালে প্রধানমন্ত্রী উজবেকিস্তানের রাষ্ট্রপতি শাভকাত মির্জিয়োয়েভের সঙ্গে প্রতিনিধি স্তরের বৈঠকে মিলিত হবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ ছদিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। এই সফরে তিনি শিকাগো, অ্যাশভিল এবং নিউ ইয়র্কে যাবেন। ভারতে বর্তমানে 7টি কেন্দ্রে মোট 24টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালু রয়েছে। এই কেন্দ্রগুলির মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 8.78 গিগাওয়াট। পরমাণু শক্তি দপ্তর সূত্রে জানা গেছে আরও 9টি পরমাণু চুল্লি নির্মাণের কাজ চলছে। নেপালে ভয়াবহ হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 392, এখনও নিখোঁজ 1468 জন। নেপালে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনার জোরদার প্রয়াস চালানো হচ্ছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। আজ রাখীবন্ধন, ভাই ও বোনের পবিত্র বন্ধনের এই উৎসব চিরাচরিত উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে দেশজুড়ে পালিত হচ্ছে। শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গে দিনটি দেশপ্রেম দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ উপরাষ্ট্রপতি ভবনে স্কুল পড়ুয়াদের সঙ্গে রাখীবন্ধন উৎসব উদযাপন করেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতার নজরুল মঞ্চে রাখীবন্ধন উপলক্ষে রাজ্যস্তরের মূল অনুষ্ঠানের সূচনা করেছেন।

0: মন্ত্রিসভার একাধিক সদস্য ছাড়াও বহু বিশিষ্টজন, কলেজ পড়ুয়া, এনএসএস এবং যুব কম্পিউটার সেন্টারের শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে যোগ দেন। আইন শৃঙ্খলা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বীরভূমে যাচ্ছেন। আগামীকাল সকালে কলকাতা থেকে রওনা হয়ে আকাশপথে পৌঁছে তিনি বীরভূমের কড়কড়িয়া সরস্বতী বিদ্যামন্দিরের মাঠে অবতরণ করবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। সেখান থেকে তিনি তারাপীঠ মন্দিরে গিয়ে পুজো দেবেন। সিভিক ভলান্টিয়ারদের মাসিক সাম্মানিক 2000 টাকা বাড়ানোর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। গতকাল স্বরাষ্ট্র দপ্তর থেকে এই সংক্রান্ত নির্দেশিকায় জানানো হয়েছে, 1 আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। পরবর্তী 2 থেকে 3 ঘন্টায় দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি এবং অন্যদিকে মালদা, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি বজ্রপাত, দমকা বাতাস এবং প্রবল বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। এই মুহূর্তের খবর আপাতত এই পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছ উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 30 অগস্ট ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 30 অগস্ট রবিবার ঠিক সকাল 11টায়।
1: 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে। এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন।

দেখছেন তো, ঠিক এইভাবে কিন্তু হাবুডুবু খাওয়ার ব্যাপারটা চলতে চলতেও বোধহয় কোথায় আজ যেন একটু থমকে গেছে। আজ যে রাখি পূর্ণিমা, আর তার সাথে কিন্তু আমাদের ভারতবর্ষের একটা বিশেষ জায়গা রেলের সাথে কানেক্টেড হচ্ছে, মানে ওই যেমনটা রাখি আপনার হাতে বেঁধে দিয়েছে ঠিক তেমনটাই।

0: কেউ আমাদের সাথে বাঁধা হচ্ছে রেলের মানচিত্রে।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
0: ইয়াস 107 FM রেইনবোতে 9903653992। আজকে ভরপুর কথা জানতে চাই, তার কারণ অনেকেরই মনে এসব দুঃখ টুঃখ আছে যে ক্রাশকে যতদিন ভেবেছিলাম ক্রাশ ততদিন ঠিক ছিল, আসলে পৃথিবী আজকে দু ভাগে ভাগ হয়ে গেছে। কিছু মানুষ রাখি পড়েছে, কিছু মানুষ রাখি পড়েননি। যারা পড়েননি তারা তো ইসাল বাজ গেয়া, লেকিন যারা পড়ে ফেলেছেন বা পড়তে বাধ্য হয়েছেন দুঃখের কথা সেই নিশ্চয়ই আমরা কথা বলবো। এমন তো হয় না যে তোমার দুঃখ হবে আর আমি সেই নিয়ে কথা বলবো না। ওকে, যে বিষয়টা নিয়ে তোমাকে জানাচ্ছিলাম যে ইয়েস, যেমন হাতের রাখিটা বাধা হয়েছে ঠিক তেমনই উত্তর পূর্ব ভারতের রেল যোগাযোগ বিস্তার করছে, এবং সেই সাথে সাথে মণিপুরের রাজধানী শহর ইম্ফলকে কিন্তু এই ভারতবর্ষের যে রেল মানচিত্রটা রয়েছে, তুমি নিশ্চয়ই এটাকে গুগল করতে পারো। এই গুগলে কিন্তু আর কিছুদিনের মধ্যেই মণিপুরের যে রাজধানী ইম্ফল সেইটা কিন্তু যুক্ত হতে চলেছে। দ্যাটস আ বিগ ডিল। আর তার সাথে জানো তো, আমি প্রচুর মানুষকে দেখলাম যে তারা শুকনো মুখে হাতে রাখি পরে যাচ্ছে কলেজে। তো আজকে ছেলেদের উপস্থিতির হার বেশ কমই দেখলাম, কিন্তু যারা আজকে রাখি পরেছো, যারা অনেকটাই ভেবে রেখে দিয়েছিলে যে এই রাখিটা এইভাবে সেলিব্রেট করব, তারা ঠিক কীরকমভাবে সেলিব্রেট করলে সেটাও কিন্তু 9903653992 ইয়াস জানিয়ে দিতেই পারো। তোমার জন্য তো ইয়াস, আমি তো গান টান সব একেবারে রেডি করেই রেখেছি, কিন্তু এই যে দুঃখ আলী কাহানি এটা তাও কিন্তু শোনাতে ভুলো না, যে আমি তো যেতে চাইনি, আমি তো রাখি পড়তে চাইনি, কিন্তু তবু আমার হাতে রাখিটা পরিয়ে দেওয়া হয়েছে। এইবার তোমাকে জানিয়ে দিই, ভারতবর্ষের নানান প্রান্ত থেকে একটা বিশেষ গুঞ্জন উঠেছিল একটি বিশেষ সিনেমা নিয়ে। নামও যেমন টক্সিক, কামও তেমন টক্সিক, তবে টক্সিক কিন্তু পুরো নাম নয়, পুরো নাম এবং এই সিনেমাটা এক্স্যাক্টলি কেমন দেখেছি না সেটার তো রিভিউ রয়েছে, সেটা তুমি শনিবার দিন শুনতে পাবে ফিল্মি যে ফিভার রয়েছে সেখানে। কিন্তু বাকি কথা তো এখানেই সারতে পারি। 9903653992 ইজ দ্য নাম্বার, এবং সেখানে তোমার কাছে প্রশ্ন রাখছি। আসলে রাখি আর রাখি মানে দুটোই হর্ষই আর দীর্ঘই এর মধ্যে একটা যে সামান্য পার্থক্য রয়েছে সেটা নিয়েই তো আজকে খেলা, মানে একটু বানানটা কিন্তু জেনে রাখতে হবে। তো বানান বিষয়টা যদি একটুখানি তোমাকে স্পষ্ট করে বলে দিই তাহলে এখনই বলি। আসলে আজ তো রাখি, নিজেকে একবার জিজ্ঞাসা করো তো, আমি কোন জায়গায় জিনিসটা রাখি যে আমি সেটা খুঁজে পাই না, মানে এমন কোন জায়গায় জিনিসটা তুলে রাখি। একটা রাখি মানে তো রয় আকার, মানে বয়শূন্য রয় আকার ক্ষয় দীর্ঘই, আর একটা রয় আকার মানে বয়শূন্য রয় আকার এবং ক্ষয় হস্যই। এই যে রাখি মানে পরবর্তীকালে রেখে দেওয়া যে বিষয়টা, সেটা এমন কোথায় তুমি তোমার একেবারে ইম্পর্টেন্ট জিনিসটা রাখো যে সেটাকে আর খুঁজে পাও না, সেটাই তুমি জানিয়ে দিতে পারো 9903653992। আরও একবার মনে করিয়ে দিই যে নিজেকে একবার প্রশ্ন করে জিজ্ঞাসা করো যে এমন কোন জিনিসটা আমি এত গুছিয়ে তুলে রাখি যে দরকারের সময় সেটা খুঁজেই পাওয়া যায় না। নিরুত্তর সময় জিনিসটার নাম তুমি পাঠিয়ে দিতে পারো 9903653992। ইয়েস, এটা তো তুমি জানাবে, এবং কাকে শুনছো তুমি 107 FM রেইনবোতে। আজকে মহুয়া এক আমার দ্বিতীয়, কেমন লাগছে মহুয়াকে একলা শুনতে সেটাও কিন্তু জানাতে ভুলো না প্লিজ।
2: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননিগোপাল দাস।
3: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
0: ফ্রম দ্য ফিল্ম ড্রাইভ, অসাধারণ লিখেছিল সুশান্ত সিং রাজপুতকে, জ্যাকলিন ফার্নান্ডেজ, সুশান্ত সিং রাজপুত।

0: ইয়েস, উইকেন্ড যখন শুরু হয়ে গেছে তখন এই উইকেন্ডে কোথায় বেড়াতে যাব সেটা তো জানতেই হবে, তাই না? ইউ আর লিসনিং টু ইয়েস,
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
0: ইয়েস, মিনি ইউরোপের হাত ধরে এইবার কিন্তু পর্যটনে ফিরতে চলেছে আরও একবার মুকুটমণিপুর। এবং সেখানে এই যে যখনই এরকম কোনো অবস্থা তৈরি হয়, মানে যেখানে পর্যটকরা আসেন, সেখানে কিন্তু স্থানীয় বাসিন্দারা একটু বেশি উৎসাহী হয়ে পড়েন, তার কারণ সেখানে ব্যবসা বাণিজ্য হয় মশাই। তো কী কী হবে এই মুকুটমণিপুরে সেটা বরঞ্চ তোমাকে জানিয়ে দিই। রোপওয়ে তৈরি হচ্ছে আসলে পরেশনাথ মন্দির থেকে ড্যামের ওপর দিয়ে গোপালপুর পর্যন্ত। ইতিমধ্যেই RITES এর 3 জন সদস্য কিন্তু এই বিশেষ দল গেছেন সেখানে সমীক্ষা করতে, কারণ একটা ব্রিজ তৈরি করার জন্য তো বেশ খানিকটা বিষয়কে মাটি পরীক্ষা থেকে শুরু করে সবটাই পরীক্ষার দরকার পড়ে। তারপরে হচ্ছে মিনি জু, সেখানে বন পুকুরিয়া ডিয়ার পার্কের যে সংস্কার সেখান থেকে সেই বিষয়টা তৈরি হবে, উন্নত পার্ক হবে, পরেশনাথ মন্দিরের ব্যাপক সংস্করণ হবে, সেই সাথে সংস্কার হবে এবং সেই সাথে পর্যটকদের জন্য আবাসন, ইয়েস, 3টি ভিউ পয়েন্ট তৈরি করা হচ্ছে। এবং এই যে বারগুটু বলে যে জায়গাটা, বারগুটু বলে যে সংস্কারের যে জায়গাটা রয়েছে, সেখানে ঘাটের একেবারে নিকটবর্তী একটা শৌচালয়, মানে সেখানে টয়লেট যাতে বায়ো টয়লেট থাকে এবং সেই সাথে সাথে একেবারে নবনির্মিত জায়গা যাতে জলীয় বাষ্পের পরিমাণ একটু কম থাকে এবং সেই সাথে সাথে নিরাপত্তা সহ পানীয় জল যেন পাওয়া যায়, তার একটা বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। ইয়েস, মুকুটমণিপুরে গেলে কিভাবে থাকবে এবং কোথায় থাকবে, এখানে কিন্তু সরকারি কয়েকটা লজ তুমি পাবে, তাছাড়াও এখানে প্রায় 20টার মতো বেসরকারি হোটেলও রয়েছে। প্রতিদিন এখানে মোটামুটি 1500 থেকে 3000 টাকা ভাড়া, এবং মাথা পিছু যদি তুমি নৌকো বিহারে যাও তাহলে ওই 200 থেকে 250 পর্যন্ত ভাড়া পড়বে। সুতরাং একদম তলপি তলপা গুটিয়ে পড়ো, গুটিয়ে ফেলো, এবং সেই সাথে সাথে বেনি দেয়াল অ্যান্ড দীপালি যেমনটি বলছেন তেমনটি জানে মানে হাত ধরে এগিয়ে যাও, এবং সাথে অবশ্যই মহুয়াকে রেখো। 107 FM রেনবোতে মহুয়া রয়েছে, এবং আরও একবার মনে করিয়ে দিয়ে সেই যে প্রিয় জিনিসটা কোথায় যে রাখো।

0: FM Rainbow Te Rainbow Flashback Song. Rainbow Flashback Song.
1: কিছুক্ষণ আগে তুমি ড্রাইভ ফিল্ম থেকে শুনছিলে মাখনা, এবার তুমি বড়ে মিয়া ছোটে মিয়া থেকে শুনবে আগেন মাখনা। এবং সেখানে অমিতাভ অ্যান্ড নান আদার দ্যান গোবিন্দার সাথে রয়েছেন সিজলিং হট মাধুরী দীক্ষিত।

0: ইয়েস, তুমি তো মোটামুটি জিম টিম করো এবং সেখানে যেটা খাও সেটা হচ্ছে মাখনা, কিন্তু তারপরে হচ্ছে মানে মাখানা, রাইট? এবার মাখানার পরে যেটা করো সেটা হচ্ছে ওই জিম থেকে বেরিয়েই যে কচুরির দোকানটা আছে জাস্ট তাতে বডি দিয়ে দাও ভাই।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
0: অ্যাবসলিউটলি, আজ হচ্ছে রাখি, এবং জিজ্ঞাসা করেছিলাম যে এমন কোন জিনিস কোন জায়গায় যে রাখি সেটা আর পরবর্তীকালে জাস্ট খুঁজে পাওয়া যায় না, এই নিরুদ্দেশ হয়ে যাওয়া জিনিসটার খবরই আজ তোমার কাছ থেকে জানতে চেয়েছিলাম। 9903653992 ইজ দ্য নাম্বার। ওফ বাবা, মানুষজন যদি বোধহয় মুখিয়ে বসে থাকে কখন আমি এই জাস্ট প্রশ্নটা করবো এবং তারপরে উত্তরের পর উত্তর। অলরাইট, প্রথমেই রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে লিখছে, গুড আফটারনুন দিদি, আমি এই বর্ষাকালে কোথাও গেলে ছাতাটা ব্যাগে করে নিয়েই যাই, কিন্তু ওটা আর বাইরে বার করতে মনে থাকে না, পরে যখন কোথাও যায় বা আর তাকে খুঁজে পাওয়া যায় না তখন মনে হয় যে কোথায় রাখলাম। আসলে মনে হয় ওই যে একটা ঘরে এনে রেখেছি না, নিশ্চয়ই ওটা ঘরে এনে রেখেছি, কিন্তু আসলে তো সেই কাজটা করি না, মানে কোথায় যে রেখে দিই সেটা আমি আর খুঁজে পাই না। অলরাইট, এটা হতেই থাকে, এটা বিশেষ করে যেটা ছাতার ক্ষেত্রে হয়। আজ রাখি না জানি কত ভাইরা রয়েছেন যারা দিদির একটা রাখির জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করেছেন, হয়তো বিকেলবেলা দিদি অফিস সেরে তারপরে আসবেন, কিংবা হয়তো বোন রেডি হয়ে বসে আছে, দাদা এতটাই ব্যস্ত যে ইয়েস বিকেলবেলা যখন সে অফিস থেকে ফিরবে বা সে অন্য কোথা থেকে ফিরবে তারপরে রাখি পরাবেন। কিন্তু এছাড়াও প্রচুর দুঃখের গল্পও আছে, সেই গল্পটা নিয়েই তো আজকে তোমার সাথে ছড়া কাটিংয়ে কথা হবে। কিন্তু তার আগে তোমাকে জিজ্ঞাসা করেছিলাম এমন কোন জিনিস যেটা রাখি অথচ মনে পড়ে না, মানে দুটো বানানে একটু ফারাক রয়েছে, একটা রাখি বয়সূন্য রয়ে আকার ক্ষয় দীর্ঘই, যেটা আজকে রাখি পূর্ণিমা, কিন্তু আমি যে রাখির কথা বলছি সেটা হচ্ছে বিষয় আসো, জিনিসপত্র কোথায় যে রাখি সেই জিনিসগুলো আর খুঁজে পাওয়া যায় না। তুমি বরঞ্চ বিষয় আসয় জিনিসপত্র খুঁজতে থাকো আর সেই নির্দিষ্ট জিনিসটার খবর বরঞ্চ তুমি আমাকে পাঠিয়ে দিও, আমি বরঞ্চ একটু চেষ্টা করছি জিৎ গাঙ্গুলির মতো ইয়াপ্পা বলতে। From the film 100% Love, Jeet Ganguly and Monali Thakur.

0: ইয়েস, এক টুকরোও আমাদের যখন কেক দেওয়া হয় না, ঠিক তখনও কিন্তু আমরা হ্যাপি বার্থডে বলতে একদম ভুলি না।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
0: ইয়েস, আজকে হ্যাপি বলা বার্থডে রয়েছে অনেকেরই, তাদের বরঞ্চ আমি একটুখানি শাউট আউট করে দিই। হ্যাঁ, তোমারও যদি আজকে হ্যাপি বার্থডে হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে জানিও, আই উইল শাউট আউট ইওর নেম। তো এখানে আজকে যাদের মানে বলিউডে যে সমস্ত তারকাদের আজকে হ্যাপি বলা বার্থডে, তাদের হচ্ছে নামগুলো একটু পরপর বলে দিই। এদের মধ্যে জেনে রেখো, একজনও কিন্তু কেক, কেন কেকের গন্ধ শুঁকতেও আমাকে অন্তত ডাকেনি, দীপক তিজোরি, করণবীর বোরা, সেই সাথে অনন্ত মহাদেবন এবং লতা সরওয়াল। ওকে, তো এরা হচ্ছে আজকে তাদের জন্মদিন, কিন্তু তারা আমাকে ডাকেননি। তবে হ্যাঁ, ডাকেননি তো কিয়া হুয়া, আমরা তো এটা বলতেই পারি যে কোনো একটা দিন একসাথে বসে আপনার সাথে চা খাবো, এই যে একটা ফালতু কথা, 4:35 আমি তোমাকে বলে দিলাম, সেইটার থেকেই তোমার মনটাকে একটু ঘুরিয়ে দিতে আরও একবার মনে করিয়ে দিই। আজ যেহেতু রাখি পূর্ণিমা, সেই কারণে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা এমন কোন জিনিসটা কোথায় রাখি বলো তো যেটা প্রপার সময় ঠিকঠাক মতো পাওয়া যায় না। ইয়াস, ইউ আর দেয়ার, এবং তুমি লিখছো আমাকে। আসলে আরেকটা জিনিস আমি জানতে চাইছি, সেটা হচ্ছে যে এই যে একলা তোমাকে আমি মাথাটা জাস্ট খারাপ করে দিচ্ছি, তো সেটাও তোমার কেমন লাগছে প্লিজ আমাকে জানিও, ভরপুর করে লিখো। সেটা আমি একেবারে এই যে 9903659992 তাতে একেবারে জোরে জোরে সদর্পে পড়বো, মহুয়া

প্লিজ চুপ করো না। হ্যালো মহুয়াদি, আমি প্রকাশ দে কৈখালী সর্দার পাড়া থেকে তোমার আচ্ছা কৈখালী সর্দার পাড়া থেকে। আচ্ছা শোনো না, একটা কাজ করো ভাই প্রকাশ, তুমি না একটু দাড়ি কমা, ফুল স্টপ দিও। হ্যাঁ, হাতের লেখা তোমার ভারী চমৎকার, কিন্তু বিষয়টা হচ্ছে যে যদি একটুখানি ফুল স্টপ থাকতো তো আমি পড়তে পারতাম ভেঙে ভেঙে, স্ক্যানশন, ইউ নো দ্যাট। তো ওই যে স্ক্যানশন করাটা আমার হলো না, সেটার জন্য কিন্তু তোমার ওই দাড়ি কমা ফুল স্টপ দেয়। যাই হোক, তো তুমি কি লিখেছ, তোমার ভয়েসটা খুব সুইট, থ্যাংক ইউ। আমি আমার প্রাইভেট ডকুমেন্টস এতই গুছিয়ে রাখি, দরকারের সময় খুঁজে পাই না, তখন পাই না কোথায় যে রেখেছি। ইয়েস, এইবার থেকে বরঞ্চ একটা কাজ করো, বুঝলে, একটা বড় কলসি কিনো, যখনই জিনিসপত্র মনে হবে যে এইটা আমি ভুলে যেতে পারি, তুমি কিন্তু সেই কলসির মধ্যে জাস্ট চুবিয়ে রেখে দিতে পারো। না না, জল ছাড়া, জল তো অন্য জায়গায় বইবে যদি আজকে হাতে রাখিটা পরিয়ে দেওয়া হয়। আজ পৃথিবী দুভাগ্যে বিভক্ত হয়েছে, কিছু মানুষ হাতে পড়েছেন রাখি, আর কিছু মানুষ জাস্ট হাত বাঁচিয়েছেন।

ইয়েস, ইউফোরিয়ার এই গান গেয়েছেন পলাশ সেন। আর এই যে স্টার্টিংটা, ইয়েস, রিমেম্বারিং আকাশবাণী কলকাতা।

0: गले है कभी आना मेरे गले।
1: सुनो 107 FM रेनबो शांत सुरे सारा दिन, शांत सुरे सारा दिन
2: 107 FM Rainbow তে এই মুহূর্তে আমাকে যারা শুনছো, মহুয়াকে যারা শুনছো, তাদের একটু জানিয়ে দিই যে এই মুহূর্তে কিন্তু অরেঞ্জ মানে কমলা সতর্কতা রয়েছে। আগামী 2-3 ঘন্টার মধ্যে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের

এবং সেই সাথে সাথে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেখানে প্রায় 30-40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এবার জানাই কোথায় কোথায় এই কমলা সতর্কতা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলিতে এবং সেই সাথে সাথে সাউথ 24 পরগনায় যেমন রয়েছে এই কমলা সতর্কতা। এবং সেই সাথে সাথে তোমাকে আরও একটু জানিয়ে দিই যে এটা কিন্তু মালদা জেলারও বেশ কিছু অঞ্চলে আগামী দু

0: টাইমলাইনে শুনছো যারা এখনো পর্যন্ত জানেন না অথচ এই সমস্ত জায়গায় রয়েছেন, তাদের প্লিজ এটুকু জানিয়ে দাও যে এই ধরনের সম্ভাবনা রয়েছে। এবং সেই সাথে তোমাকে আরও একটু জানিয়ে দিই যে যখন বৃষ্টিপাত হচ্ছে তখন প্লিজ নিরাপদ স্থানে প্লিজ থেকো।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
0: তোমার কাছে জানতে চেয়েছিলাম আজ যেহেতু রাখি সেই কারণে এমন কোথায় জিনিসপত্র রাখি যে সেগুলো আর খুঁজে পাওয়া যায় না। ইয়াস, 4:47 হয়ে গেছে সময় এবং এই সময় অনেকে অনেক কিছু লিখে ফেলেছ। অল রাইট, সেটা বরঞ্চ আমি আস্তে আস্তে পড়ে ফেলি। আমি অফিসের আই কার্ড ঠিকঠাকভাবে শুক্রবার মানে যেমন আজ বাড়ি ফিরে গুছিয়ে রাখি, কিন্তু সোমবার আবার অফিস যাওয়ার সময় খুঁজে পাই না। অনেক খোঁজাখুঁজির পর তারপর পাই। খোঁজাখুঁজির সময় খুব টেনশন হয় সৌভিক ঢাকুরিয়া থেকে। ইয়েস, এই খোঁজাখুঁজির ব্যাপারটা কিন্তু সত্যি সত্যি আমাদের খানিকটা মানে যাকে বলা যায় কি বলবো বলতো, এটা একটা মাইন্ড বগলিং ব্যাপার। সে সময় কী করবো, কোথায় জিজ্ঞাসা করবো, আর মাকে জিজ্ঞাসা করলে তো ওই যে ডেসিবেলে উত্তর আসবে, এবং সেই সাথে সাথে বেলন আসতে পারে, সেই সাথে সাথে আরও যেটা আসতে পারে সেটা হচ্ছে হ্যাঙ্গার ছুড়ে আসতে পারে, কিংবা আরও যে সমস্ত পাদুকা দয় যে কোনো সময়। এনিওয়ে, আর কে কী লিখছো? শুভ বিকেল দিদিভাই, হ্যাপি রাখি। আমি দিদার হয়ে মামনি রাখি পরিয়েছে, দাদু এক হাতে পরিয়েছে। তুমি কাল বলছিলে নেপালের ঘটনা, আজ টিভিতে দেখে চোখে জল এসে যাচ্ছিল, খুবই খারাপ ঘটনা। প্রকৃতির তাণ্ডব করছে, প্রকৃতি তাণ্ডব করছে, লিখেছে শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে। শর্মিষ্ঠা, ঠিক এতটাই বড় এবং অনেক অনেকটা লিখো, কারণ ওইটুকু ছোট্ট টেলিগ্রাম পড়তে কিন্তু আমার সত্যিই ভালো লাগে না। এতটা লিখেছ আমার খুব ভালো লেগেছে, নিজের শরীরেরও যত্ন নিও। এবং সেই সাথে হ্যাঁ, কালকে যেমনটা বলছিলাম তেমনটা আজকেও আমি রিপিট করি, দিনে মানে আমরা হয়তো সেখানে কোথাও কোনোভাবে সেই ফিজিক্যালি হয়তো আমরা পৌঁছতে পারছি না, কিন্তু আমরা একে অন্যকে জানিয়ে দিতে পারি যে কোথায় কিভাবে হেল্প পাওয়া যাচ্ছে। এবং সেখানে আমি এটাও বলেছিলাম যে হ্যাঁ, মৃত্যুর সংখ্যা বা মৃতের সংখ্যা উত্তরোত্তর যদিও বাড়ছে, কিন্তু সেখানে সেখানে যাতে কানেক্ট করা যায় তার জন্য কিন্তু বেশ কয়েকটা হেল্পলাইনেরও কিন্তু সরকার থেকে বন্দোবস্ত করা হয়েছে, এবং সেখানে যারা আটকে রয়েছেন তারা এই হেল্পলাইনের মাধ্যমে একে অন্যের সাথে যোগাযোগ করতে পারছেন। আমি বরঞ্চ তোমাকে টোল ফ্রি এমার্জেন্সি নাম্বারটা আরও একবার বলে দিই, 1234। ইয়েস, 1234, এটা নেপাল প্রশাসন থেকে এই নাম্বারটা দেওয়া হচ্ছে, একটা হটলাইন দেওয়া হচ্ছে 1144 এই নাম্বার। এবং সেই সাথে সাথে রাজ্যের তরফ থেকেও একটি হেল্পলাইন নাম্বার রয়েছে, সেটাও তোমাকে বলে দিই, 0332479-3311। আরও একবার, 0332479-3311। সেই সাথে একটি মোবাইল নাম্বার রয়েছে, প্লিজ মার্ক ইট, 9147। আরও একবার, 9147-890-181। যারা নেপালে এই মুহূর্তে রয়েছেন এখনো পর্যন্ত ফিরতে পারেননি, তাদের জন্য কোনো রকম যদি বার্তা থাকে তাহলে কিন্তু এই সমস্ত লাইনগুলো রয়েছে ওপেন, এবং সেখানে তুমি বার্তা পাঠাতে পারো এবং খবরাখবর কিন্তু নিতেই পারো। এরপরে চলে যাচ্ছি আরও একবার, এই যে রাখির দিন এবং তাতে তোমার লেখা। অল রাইট, প্রিয় মহুয়া ফুলঝুরি দিদিভাই, এটা আমার কাছে একটা সত্যি প্রাপ্তি যে তুমি আমাকে এই নামে ডাকো। থ্যাংক ইউ উত্তম। উত্তম দালাল ঘরসরাই মনসাতলা হুগলি থেকে কি লিখছে? গোপনীয়তা বজায় করতে গিয়ে, মানে বজায় রাখতে গিয়ে, আমার যতদূর মনে হয় এটাই লিখতে গেছে, গোপনীয়তা বজায় রাখতে গিয়ে আমার ক্যাশ বাক্সের চাবিটা বিভিন্ন জায়গায় রেখে দেওয়ার পর নিজেই আর খুঁজে পাই না। কি যে নাজেহাল অবস্থা হয় তখন আর কি বলবো দিদিভাই। খুব খুব ভালো থেকো দিদিভাই, কেমন? ওকে, উত্তম দালাল খরসরাই মনসাতলা হুগলি থেকে, থ্যাংক ইউ উত্তম। এবং এই যে এতগুলোর মধ্যেও তুমি এতটা সময় বার করে, মানে দিদি বা বোন নিশ্চয়ই তোমার হাতেও রাখি পরিয়েছেন, সেখানেও তুমি আমার কথা মনে রেখে আজকে এই সময়টায় তুমি কানেক্ট করেছো আমাদের এবং আমাকে লিখেছো, তার জন্য থ্যাংক ইউ সো সো মাচ। 9903653992 তে আরও একবার মনে করিয়ে দিই যে তোমার কাছে জানতে চেয়েছিলাম যে কোথায় রাখো সেই জিনিসটা যেটা আর তেমনভাবে খুঁজে পাওয়া যায় না। আজকে তো রাখি, তাই কোথায় যে জিনিসপত্র রাখি, ইয়েস, সেটাই তোমার কাছ থেকে জানতে চাইবো। আপাতত মিকা সিং অ্যান্ড শ্রেয়া ঘোষাল। যারা একটু নাচতে ভালোবাসেন, ইয়েস, ফ্রম দ্য ফিল্ম হিরোগিরি তোমার জন্য এই গান। যারা দেখেছো তারা এখানে মিঠুন চক্রবর্তী, দেব এবং কোয়েলকে দেখেছো।

0: অ্যাবসলিউটলি, তার কারণ হচ্ছে এখানে যদি আমি নাগাড়া বাজাতে থাকি না, আমাকে জাস্ট এই যে হট সিটটা রয়েছে এখানকে জাস্ট তাড়িয়ে দেবে গো।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
0: একেই বলে ওস্তাদের মার শেষ রাতে। তার কারণ হচ্ছে এই যে একটু আগে তোমাকে এত ফিল্মের কথা বলছিলাম, তার মধ্যে একটা ফিল্ম খুব নিউলি রিলিজড, সেটা হচ্ছে যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। এই ফিল্মটা অনেকেই মনে করেছিলেন যে এই যে দেব এবং জিৎ এদের মধ্যে একটা এই যে এই ইকুয়েশনটা একটু আলাদা হয়ে রয়েছে, দুই পৃথিবীর পর এদের আর কখনো কোনো সিনেমায় দেখা যায়নি। ও মাই গড, ইউ মাস্ট নো যে এদের কিন্তু একই সাথে এই ফিল্মের প্রিমিয়ারে দেখা গেছে। এবং হ্যাঁ, তারা নাগাড়া বাজেননি ঠিক কথাই, কিন্তু একে অন্যকে পিঠ থাপড়ে দিয়েছেন এবং এগিয়ে দিয়েছেন, বলেছেন যে সিনেমা যেন তৈরি করেন আরো আরো বেশি। তবে সবাই কি আর লাকি বয় হয় স্যার? সব কিছু বোধহয় আমাদের মনের মতো হয় না, কারণ সিনেমাটা আমি দেখে এসেছিলাম এবং তারপরে যা রিভিউ হয়েছিল সেটা নিশ্চয়ই তুমি শুনেছ। এরপর তোমার জন্য আমি টক্সিকেরও রিভিউ এনেছি, সেটা তুমি শনিবার দিন শুনতে ভুলো না। আপাতত তোমার জন্য জানি না কারা হাতে রাখি পড়লে আর কারা হাতে রাখি পড়লে না, জাস্ট সবার জন্য বললাম ইউ মাস্ট বি দ্য লাকি বয়। ফিরে আসবো ঠিক 5:02 আরও একবার 107 FM রেনবোতে। প্লিজ এনজয় ফ্রম দ্য ফিল্ম বচনা এ হাসিনো দেসি।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রজাতরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। বিদেশ মন্ত্রক জানিয়েছে, নেপালে হরপাবানে বিধ্বস্ত এলাকা থেকে উদ্ধার হওয়া তামিলনাড়ুর 21 জন নাগরিক আজ দিল্লি ফিরেছেন। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ এক সাংবাদিক বৈঠকে জানান, গত বুধবারের ওই বিধ্বংসী বন্যার পর থেকে 320 জন ভারতীয় নাগরিকের কোনো সন্ধান মেলেনি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, চীনের সীমান্তে আটকে পড়া আরও 96 জন ভারতীয় নাগরিক নেপাল পৌঁছেছেন, তাদের দেশে ফেরানোর যাবতীয় বন্দোবস্ত করা হচ্ছে। চীনে থাকা প্রায় 400 ভারতীয় নাগরিক নিরাপদে রয়েছেন, তাদের পরিবারের সঙ্গেও কথা হয়েছে। পেইজিংয়ে ভারতীয় দূতাবাস, স্থানীয় প্রশাসন, ভ্রমণ সংস্থা এবং উদ্ধারকারী দলের সঙ্গে সমন্বয় রেখে চলেছে। ভারত নেপালে মানবিক ত্রাণ সহায়তার পরিমাণ বাড়িয়েছে। শ্রী জয়সওয়াল জানান, উদ্ধার কাজের সাহায্যার্থে তৃতীয় দফায় আরও 47 টন জরুরি ত্রাণ সামগ্রী সেদেশে পাঠানো হচ্ছে। নেপালে ভয়াবহ হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 538, এখনও নিখোঁজ 1545 জন। নেপালে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনার জোরদার প্রয়াস চালানো হচ্ছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। চীনের দক্ষিণ পশ্চিম সিচুয়ান প্রদেশে আজ 5.1 মাত্রার ভূকম্পন অনুভূত হয়। এর ফলে নেপালে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। তিব্বতে একটি জলাধার আবারও ফেটে যাওয়ায় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। আরজি করে অভয়ার ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত 3 সপ্তাহের মধ্যে শেষ করতে সিবিআইকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। দুই বিচারপতি শম্পা সরকার ও তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে আজ সিবিআইয়ের পক্ষ থেকে তদন্তের অগ্রগতি সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করা হয়। অভয়ার পরিবার যাদের জিজ্ঞাসাবাদে দাবি জানিয়েছিল তাদের মধ্যে 16 জনকে চিহ্নিত করে জেরা করা হয়েছে বলে এই রিপোর্টে জানানো হয়েছে। রাজ্য সরকার বিখ্যাত হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় ক্রীড়া দিবস পালন করবে। ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে আগামীকাল

0: সংলগ্ন সভাঘরে এজন্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে হেডলাইন আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 30 অগস্ট ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 30 অগস্ট রবিবার ঠিক সকাল 11টায়।
1: 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে। এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনোরকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশু মহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
3: আপনার যাদবপুর থানা থেকে রাস্তাটা ক্লোজ হয়েছে, এছাড়া শহর কলকাতায় যান চলাচল একেবারে স্বাভাবিক রয়েছে। আশা বাকি ডিস্ট্রিক্ট ট্রাফিক নমস্কার।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন।

ওয়েলকাম ব্যাক 107 FM রেইনবোতে মনের রেডিও চালিয়ে ইয়াস মহুয়া রয়েছে আর এখন তোমাকে জিৎ গাঙ্গুলির গান শুনতে হচ্ছে তারপরেই আবার ফিরে আসবো শুধুমাত্র 107 FM রেইনবোতে স্টে টিউন স্টে হুকড অ্যান্ড স্টে কানেক্টেড

0: এই আওয়ারা হয়ে যাওয়ার এই যে প্রবণতা, এটাকে একটু প্রশমিত করতে হবে, এটাকে একটুখানি থামিয়ে রাখতে হবে। তার কারণ ইয়েস, এখনই তো আমি তোমাকে বলতে চলেছি টক্সিকটা কেমন দেখলাম।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
0: যারা ভাবছো যে টক্সিক মানে সবটাই জেনে গেলাম, নো স্যার, অ্যাকচুয়ালি টক্সিক যে ফিল্মটা রিলিজ করেছে তার ফুল নেম আছে। হ্যাঁ, আপনার যেমন একটা ইস্কুলের নাম আছে, একটা ডাক নাম আছে, তেমনই এই যে টক্সিক সিনেমাটা, এই টক্সিক সিনেমার কিন্তু একটা পুরো নাম আছে, টক্সিক আ ফেয়ারি টেল ফর গ্রোন আপস। এই গ্রোন আপস বেবিদের জন্য যে কী রকমের সিনেমা বানানো হয়েছে সেটা আমি একেবারে বিস্তারিত বিবরণ সহ রিপোর্ট তৈরি করেছি। যখন সিনেমা হল থেকে বেরোলাম তখন একটাই কথা মনে হয়েছিল, ওয়াই কভি তো স্ক্রিপ্ট কে বার কাম কর লিয়া করো। এই যে স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্টটা হচ্ছে কোনো একটা সিনেমার সব থেকে বড় মেরুদণ্ড। যারা আমার মতো ফিল্ম বাফ, যারা প্রতিটা সিনেমা একেবারে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত ভীষণ মনোযোগ সহকারে দেখো, তাদের একটাই কথা বলবো, এই যে একটা টেন্ডেন্সি রয়েছে ডিরেক্টরসদের যে যে মুহূর্তে হিট কিছু হলো সেই হিট ফর্মুলাটাকেই আবার রিপিট করে দেওয়া, সেটা কিন্তু কাজে লাগেনি স্যার। যাই হোক, তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম আজকে যেহেতু রাখি পূর্ণিমা, তাই আমি কোন জিনিসটা কোথায় রাখি যে সেটা খুঁজে পাই না, নিজেকে একবার জিজ্ঞাসা করে নিয়ে সেই নিরুদ্দেশ হয়ে যাওয়া জিনিসটা তোমার কাছ থেকে জানতে চেয়েছিলাম কোনটা। ওকে মহুয়া দিদি, রাখি বন্ধনের শুভেচ্ছা নেবেন উইকেন্ড ক্যাফে, খুব ভালো লাগছে, বিষয়টি খুবই ভালো। যে জিনিসটা রেখে আর খুঁজে পাই না তা হলো হোয়াইটনার। কিনেছিলাম SIR এর, আচ্ছা তারপরে মানে SIR যখন চলছিল সেই সময় কেনা হয়েছিল, সেই সময় ওটা ব্যবহার করেছি, তারপর রেখে দিয়েছিলাম টেবিলে, কিন্তু পরে যখন প্রয়োজনে পড়েছে তাকে আর খুঁজে পাচ্ছি না, জানি না কোথায় রেখেছি, মনে করতে পাচ্ছি না। মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে, আরে দাদা আপনি তো কখনো ভুল করতেই পারেন না, আপনার জন্য হোয়াইটনার জাস্ট বেকার জিনিস, নিজের মনটি কনসেন্ট্রেট করুন এবং সেই সাথে সবটাই ঠিকঠাক লিখে ফেলুন। অলরাইট, এরপর কে কী লিখেছে, শাওন লিখেছে বারাসাত থেকে, একটু তাড়াতাড়ি পড়ছি তার কারণ এরপরে তো ছাড়া কাটিং আয়গা, রাইট। তো নিজের তোলা ছবিগুলো গুছিয়ে রাখতে গিয়ে সেগুলো ডেস্কটপে মাঝে মধ্যে এমন এমন ফোল্ডারের মধ্যে রেখে দিই যে কাজের সময় আর খুঁজে পাই না, কাজ মিটে যাওয়ার পর মানে বেশ কিছুদিন পর এমন সময় সেগুলো বেরিয়ে আসে যে আর কোনো কাজেই লাগে না। এটা কে লিখেছে, শাওন বারাসাত থেকে, ইউ আর দ্য ওয়ান, একদম ঠিক বলেছ। কোন ফোল্ডারে কোথায় কী যে একটা হিডেন ফাইল করে আমরা জিনিসপত্র রেখে দিই, আচ্ছা এত হিডেন ব্যাপার কী বলো তো, হিডেন করে রাখবে না, সব ওপেন করে রাখবে, এমন জীবনে কী আছে যা হিডেন করিতে হইবে। সুতরাং সেই সমস্ত হিডেন ফাইলগুলো একেবারে ডেস্কটপের একেবারে সামনে, দোজ আর দ্য হিডেন ফাইলস বলে একটা ফাইল বানিয়ে তার মধ্যে জাস্ট পুট করে দাও হে। এরপর কে কী লিখছে দেখি, জাস্ট জিজ্ঞাসা করেছিলাম যে আজ যেহেতু রাখি পূর্ণিমা সেই কারণে আজকে কোন বিষয়টা এমন কোথায় রেখে দাও যে সেটাকে আর খুঁজেই পাও না। সারা রাস্তা কানে হেডফোন গুঁজে গান শুনতে শুনতে বাড়ি ফিরি, কিন্তু সকালে কাজে ফিরে গিয়ে ভাবি হেডফোনটা কোথায় যে রাখি। ইয়েস, রূপকুমার আহমেদাবাদ গুজরাট থেকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে এত সময় নষ্ট করেছেন, আমার মতো জবলেস হওয়ার কোনো দরকার নেই, 5:15 হয়ে গেছে আর আপাতত দিল নাচনে কা জি করতা হ্যায়, সুতরাং তোমার জন্য এই গান, এন্ড অফ কোর্স আমিও তোমার সাথে নাচবো, তার কারণ একটু পরেই তোমার জন্য আসছে ছড়া কাটিং, প্লিজ স্টে টিউনড।

0: মানে মশাই এমন কোনো ফিতে নেই যাতে আপনার বুদ্ধিটাকে মাপা যায়। কিন্তু হ্যাঁ, এই যে তুমি রয়েছো 107 FM রেইনবোতে, সেখানে তোমাকে জিজ্ঞাসা করেছিলাম এই যে তোমার স্মৃতিটা সেটা ঠিকঠাক আছে তো, নাকি ব্রাহ্মী খেতে হচ্ছে?
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
0: Yes, আজ রাখি পূর্ণিমা, আর জিজ্ঞাসা করেছিলাম কোন জায়গায় যে জিনিসটা রাখি সেই জিনিসটা আর খুঁজে পাওয়া যায় না। আরে মানুষের এই যে একটা গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটারকে জাস্ট কভার করে দিচ্ছে, বিষয়টা হচ্ছে কে কি লিখছে একটু জেনে নি। দিদি আমি সুরজিৎ, আমি একবার লটারিতে 10,000 rupees পেয়েছিলাম, ওকে, আর সেই টাকা দিয়ে আমি ডগেদের বিস্কুট খাইয়েছিলাম। আমিও আর যে ওকে, আচ্ছা হ্যাপি বার্থডে রেনবো, আচ্ছা থ্যাংক ইউ, আমি রেইনবোর তরফ থেকে তোমাকে থ্যাংক ইউ বললাম। মেধাজিৎ ফ্রম বারাসাত, হাই দিদি, প্রথমবার তোমাকে টেক্সট করছি, লাভ ইউ সো মাচ, থ্যাংক ইউ। এই যে জবলেস না হয়ে তুমি একটা কাজটা করেছো তার জন্য থ্যাংক ইউ। অলরাইট, এরপরে শুভ বিকেল, এই যে জেলিবেলি মহুয়াদি, আমার রক্ষাবন্ধনে তোমার পড়ালাম ধাগা। অলরাইট, আসলে ধাগা পড়াবে কেন? ওয়েল, আমি একটা ধাগা অলরেডি পরে আছি, থ্যাংক ইউ। তোমার উপস্থাপনা অসাধারণ, থ্যাংক ইউ। টপিকে বিষয় বলি যে টিভির রিমোটটা এমন জায়গায় রাখি যে সেটা আর চালাতে গিয়ে জাস্ট খুঁজে পাই না। কে লিখছে? অ্যান্ডি ফ্রম কলকাতা। এই যে তোমাদের প্রতিভা, এই প্রতিভা আর কোথায় রাখি? ও মাই গড, আজকে তো মোটামুটি আমি ভেসে যাচ্ছি জাস্ট ফ্লাডেড তোমাদের টেক্সটে। অলরাইট, এরপরে আর যে কথাটা বলবো, হ্যাঁ পড়ে ফেলেছি কিন্তু এখনো তোমাকে শোনানো হয়নি, চলো এটা বরঞ্চ বলে দিই, কারণ এবার টপিকটা চেঞ্জ করব। গুড ইভিনিং, শুভ রাখি পূর্ণিমা, ভেরি নাইস টপিক। আমি আমার গার্লফ্রেন্ডের প্রেজেন্ট করা ভ্যালুয়েবল গিফটসগুলোকে কোথায় রাখি সেটা জানি, অর্ডিনারি গিফটগুলো চোখের সামনেই থাকে, কি যে করি। ঠিক আছে, সোমনাথ ঘোষ, হাউ ইনোসেন্ট, রাইট? কোথা থেকে এই ইনোসেন্ট মানুষটি লিখছেন দেখি, দমদম ক্যান্টনমেন্ট থেকে। ওয়েল স্যার, এরকমটা হয়েই থাকে, কিন্তু তোমাকে যেটা বলতে পারি যে যেটা দরকার সেটা কী বলো তো, একটা মিউজিক দরকার, এবং মিউজিকটা কার হওয়ার দরকার, সেটা হচ্ছে সমীদের মিউজিক হওয়া দরকার, এবং সেখানে যেটা করতে পারা দরকার, এই যে জীবনের ছোটো ছোটো ভুলগুলো সেগুলোকে জাস্ট সাইড করে দিয়ে একটু জালোয়া দেখানো উচিত। Just do the jalwa and have the jalwa and listen to 107 FM Rainbow.

0: FM Rainbow-তে Rainbow Flashback Song.
1: Yes, one of my favorite from the film Dhadkan. এই গানটা যতবার শুনি ততবার মনে হয় যে একটু জিরিয়ে নেওয়া যায়, একটু থিতু হওয়া যায় এবং ভালোবাসার কথা বলা যায়। ইয়েস, এই গান তোমার জন্য।

0: আরে বাবা, পুরো গানটাই তো মুখস্থ হয়ে গেছে। ফ্রম দ্য ফিল্ম ধড়কন তোমাকে শোনাচ্ছিলাম এই গান, এরপরেই তোমার জন্য থাকছে তিনেকে তিন, তিনটে পরপর গান তোমার জন্য সাজিয়ে রেখেছি। এবং এখানে এই তিনটে গান আমি বাংলা গান রেখেছি, এবং সেটা ওই ব্যান্ডের সময়টা এবং সেই সাথে নব্বইয়ের গানগুলো, যেখানে নচিকেতা আছেন, আছেন লোপাদি এবং সেই সাথে রাঘব চট্টোপাধ্যায়। প্লিজ এনজয়। এবং যারা আমাকে লাইভ দেখতে চাও তারা 107 FM রেইনবো কলকাতা অফিসিয়াল যে ইনস্টা হ্যান্ডেল রয়েছে সেখানে চলে এসো, এবং সেখানে আমি রয়েছি লাইভ। প্লিজ স্টে টিউনড, স্টে হুকড, আর এনজয় দিস ওয়ান্ডারফুল গানাজ।
1: FM রেইনবোতে

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবো তে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে, ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং
1: 107 FM রেনবো তে মহুয়া রয়েছে, এবং সেই সাথে আজকে যেহেতু রাখি পূর্ণিমা, সেই জন্যই তো দারুণ দারুণ সমস্ত বিষয় আশয় নিয়ে তোমার সাথে কথা হয়ে গেছে। এবার তোমার জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে ইয়েস ছড়া কাটিং। এবার ছড়া কাটিংয়ে দুটো লাইন বরঞ্চ মন দিয়ে শুনে ফেলো। আমার ক্রাশ আমাকে খুঁজছে, হাতে তার নাকি রাখি। আরও একবার, আমার ক্রাশ আমাকে খুঁজছে, হাতে তার নাকি রাখি। তো এর পরের যে দুটো লাইন সেটা তুমি আমাকে জানিয়ে দিতে পারো কীভাবে। 9903659292 ইজ দ্য নাম্বার, এবং সেখানে তুমি তোমার মনের কথা দুটো জাস্ট কবিতার লাইন করে পাঠিয়ে দিতে পারো, এবং সেখানে তুমি বলতে পারো এই যে ঘটনাবলীগুলো তোমার জীবনে ঘটে যায়, তোমার ক্রাশ তোমাকে একেবারেই পছন্দ করে না, কোনো মতে আজকে তোমাকে ব্রোজন করে দিতে পারলে সে বোঝায় বেঁচেই যেত, কিন্তু তুমি জাস্ট নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছো, সে নাকি তোমার জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে যাতে তোমার হাতে ওই রাখিটা পরিয়ে দিতে পারে। আমার ক্রাশ আমাকে খুঁজছে, হাতে তার নাকি রাখি। আরও একবার, আরও একবার, অল রাইট। আমার ক্রাশ আমাকে খুঁজছে, হাতে তার নাকি রাখি। এর পরেরটা তুমি লিখবে 9903659292 ইজ আর নাম্বার, এবং সেই সাথে 107 FM রেনবো কলকাতা, এটাও কিন্তু আমাদের একটা অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেল, জানোই তো। এবার বরঞ্চ তোমাকে একটু জানিয়ে দিই যে আজকে মানে এই যে শুক্রবার দিনের সময়টা, এই সময়টাও কিন্তু অনেকগুলো ফিল্ম রিলিজ করছে ওটিটি প্ল্যাটফর্মে, সেগুলো যদি জেনে রাখো তাহলে কিন্তু এই মানে সিনেমাগুলো কখন কোনটা দেখবে সেটা একটুখানি একটু জট ডাউন করা যায়। প্রথম যে ইয়েটার কথা বলবো, মানে ওটিটির কথা বলবো, সেটা হচ্ছে ভিগল, এবং সেটা এই যে ভিগল এটা হচ্ছে সিজন 3, এবং সেখানে থ্রিলার, ড্রামা এবং ক্রাইম নিয়ে এই এই যে জনরাটা সেটা। এবার এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ট্রিগার পয়েন্ট, ট্রিগার পয়েন্টের এটা হচ্ছে ফোর্থ সিজন, এবং এটার যদি তুমি জনর জানতে চাও তাহলে হচ্ছে এটা ড্রামা, ক্রাইম অ্যান্ড অ্যাকশন। এরপর ইয়েস দ্য মোস্ট ফেভারিট ওয়ান, যেটা আমি বিগ স্ক্রিনে দেখেছিলাম, সেই মাইকেল কিন্তু আজকে মানে 29th ওটিটিতে আসছে, এবং এটা ইয়েস মিউজিক, ড্রামা অ্যান্ড বায়োগ্রাফি। প্লিজ দেখো, যারা ফিল্মটা দেখার সুযোগ পাওনি হলে গিয়ে, সময় করে উঠতে পারোনি, তারা কিন্তু মাইকেল অবশ্যই দেখো। ফোর হ্যান্ডস অ্যান্ড টু সোনাটাস, এই যে কোরিয়ান একটা ড্রামা, এটাও তুমি দেখে নিতে পারো। এটার কিন্তু ইয়েস, এটা কিন্তু ইংলিশ অ্যাভেলেবিলিটি রয়েছে, এখানে কিন্তু এখানে ডাবড ভার্জন রয়েছে। এটা মিউজিক্যাল, রোম্যান্স অ্যান্ড ড্রামা। এর সাথে বলে দিই যে 28th অগস্ট রিলিজ করছে আলফা, যেখানে আলিয়া ভাট ভীষণ রকম ট্রোলড হয়েছিলেন, এবং সেই সাথে অবশ্যই শারবারিকে আমরা দেখতেই পাচ্ছি। হ্যাঁ, সেখানেও কিন্তু আমরা বলতে পারি যে এই এই এরা যে ডুও, এটা আমাদের বেশ আনন্দ দিয়েছিল ঠিক কথাই, কিন্তু অনেক সময় দিয়ে কী হয়, যেমনটা দেখতে চাই, যেমন ফিল্মটা হওয়ার কথা ছিল, সেই ফিমেল স্পাই বা র এজেন্ট এই যে নিয়ে বিষয়টাকে তৈরি করা হয়েছিল, একটা থ্রিলার অ্যাকশন যেটা করা হয়েছিল, সেটা কিন্তু না, মোটেই ভাল লাগেনি। এবং সেই সাথে ববি দেওলকে কিন্তু খুব

একটা মানে সাংঘাতিক ভালো লেগেছে এমনটাও কিন্তু বলতে পারি না। তবে হ্যাঁ, ইয়েস, তোমার জন্য এখনো পর্যন্ত যেটা করতে পারি, এই যে দেশি বয়েজরা রয়েছে তাদের জন্য কি করতে পারি, যারা এখনো পর্যন্ত হাতে রাখি পরে বসে আছো, কিংবা যারা এখনো হাত গুটিয়ে পকেটের মধ্যে রেখে দিয়েছো হাতটা, তাদের জন্য এই গানটা ইয়েস ডেডিকেট করলাম তোমাকে। প্লিজ এনজয়।

ব্যাস দেশি বয়সদের জন্য এই কথাটাই রাখলাম, তার কারণ হচ্ছে কারা যে এখন হাতে রাখি পরে বসে আছো বলা তো যায় না। ইয়েস, তোমার জন্যই রয়েছে এই ছড়া কাটিংটা, আমার ক্রাশ আমাকে খুঁজছে হাতে তার নাকি রাখি। ওয়েল, নিজের যে একটা একটা সুন্দর রকমের এক্সেল শিট বানিয়েছো সেটাকে প্লিজ একটুখানি আপডেট করে নিও, তার কারণ কে ক্রাশ আর কে রাখি পড়ালো সেটা তো আজই জানা যাবে, রাইট? আমি আরও একবার ফিরে আসবো ঠিক 6:02, আপাতত তোমার জন্য সেই ইয়েস ইয়েস ইয়েস রোমিওর কথা বলছি, যার মোটামুটি সোম থেকে শুক্রবার পর্যন্ত নানান নাম রয়েছে। ইয়েস, দিস ওয়ান ইজ ফর ইউ দেব, অফ কোর্স। ফিরছি ঠিক 6:02।

0: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি দেবব্রত মণ্ডল। আরজি করে অভয়ার খুন ও ধর্ষণের ঘটনার তদন্ত সিবিআইকে 3 সপ্তাহের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ। সিবিআইয়ের পক্ষ থেকে এদিন তদন্তের অগ্রগতি সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করা হয় আদালতে, যেখানে তারা জানিয়েছে অভয়ের পরিবার যাদের জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছিল তাদের মধ্যে 16 জনকে চিহ্নিত করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর মধ্যে 4 জন ডাক্তার ও ঘটনার দিন রাতে যে ডেলিভারি বয় খাবার দিয়েছিল তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সিবিআইয়ের পক্ষ থেকে তদন্ত শেষ করতে আরও 4 সপ্তাহ সময় চাওয়া হয়, কিন্তু ডিভিশন বেঞ্চ জানিয়েছে 3 সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করতে হবে। 24 সেপ্টেম্বর ফের শুনানির জন্য উঠবে মামলাটি। রাজ্য সরকার সব সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য নতুন কম্পোজিট ট্রান্সফার ও প্যাকিং গ্রান্ট ঘোষণা করেছে। মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সমাজ মাধ্যমে জানিয়েছেন, কর্মীদের বদলি বা স্থানান্তরের সময় সর্বোচ্চ 50,000 টাকা অথবা মূল বেতনের 80% মধ্যে যেটি কম হবে কর্মীদের এককালীন সেই টাকা দেওয়া হবে। এই অনুদানের জন্য কোনো রসিদ দিতে হবে না। অবসরের ক্ষেত্রে গত 31 মে এবং বদলির ক্ষেত্রে 1 জুন থেকে নতুন গ্রান্ট কার্যকর হবে। বিদেশ মন্ত্রক জানিয়েছে নেপালে হরপবনে বিধ্বস্ত এলাকা থেকে উদ্ধার হওয়া তামিলনাড়ুর 21 জন নাগরিক আজ দিল্লি পৌঁছেছেন। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ এক সাংবাদিক বৈঠকে জানান, গত বুধবারের ওই বিধ্বংসী বন্যার পর থেকে 320 জন ভারতীয় নাগরিকের কোনো সন্ধান মেলেনি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, চীনের সীমান্তে আটকে পড়া আরও 96 জন ভারতীয় নাগরিক নেপাল পৌঁছেছেন, তাদের দেশে ফেরানোর যাবতীয় বন্দোবস্ত করা হচ্ছে। চীনে থাকা প্রায় 400 ভারতীয় নাগরিক নিরাপদে রয়েছেন। প্রধানমন্ত্রী জনধন যোজনা আজ 12 বছর পূর্ণ করল। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জনধন যোজনা অভূতপূর্ব পরিসরে আর্থিক পরিষেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি রূপান্তরমূলক ফলাফল এনে দিয়েছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 30 অগস্ট ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 30 অগস্ট রবিবার ঠিক সকাল 11টায়।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সীমা 31 আগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM Rainbow Day Weekend Cafe.

0: সিন পিপল আউট দেয়ার সবকে লিয়ে একদম আমি চলে এসছি মহুয়া আরো একবার, আর মাত্র একটুখানি সময়, কোথায় রয়েছো তুমি?
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
0: তোমার যে ফেভারিট বিষয়টা রয়েছে সেটা হচ্ছে তোমার জন্য এমনটাই তো তুলে রেখে দিই। ইয়েস,
1: ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং,
0: ছড়া কাটিং যেটা রেখেছিলাম সেটা হচ্ছে আমার ক্রাশ আমাকে খুঁজছে হাতে তার নাকি রাখি। উফ, মানুষের মনে কোথায় যে দুঃখ থাকে, মানে বুক পকেটটা বাদ দিয়ে বাকি সর্বত্র যেন দুঃখে একেবারে, বাবা কত যন্ত্রণা। এই সমস্ত কিছু নিয়েই কিন্তু তুমি তোমার মন একেবারে উজাড় করে দিয়েছো। কিন্তু উজাড় করা মনে আমি আরও একটা খবর বরঞ্চ তোমাকে এই মুহূর্তে জানিয়ে দিই। ইয়েস, আগামী 2-3 ঘন্টার মধ্যেই কিন্তু 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং সেই সাথে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় রয়েছে নর্থ দিনাজপুরের বেশ কয়েকটি জায়গায়, এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। যারা এই মুহূর্তে আমাকে শুনছো তারা প্লিজ, যারা এখনো পর্যন্ত জানেন না তাদের কিন্তু একটু প্লিজ ক্যারি ফরওয়ার্ড করে দিও, যারা বাইরে রয়েছেন তারা যেন নিরাপদ স্থানে পৌঁছে যান। অলরাইট, ফিরে আসছি আমার ক্রাশ আমাকে খুঁজছে হাতে তার নাকি রাখি। হাই মহুয়াদি, আমি প্রকাশ দে, VIP কৈখালী থেকে লিখছে আর কি। আমার

ক্রাশ আমাকে খুঁজছে, হাতে নাকি তার রাখি, স্বপ্ন দেখেছি তাকে বউ বানানোর, ভাই বানাবে নাকি? অলরাইট, এই যে আপনার মনের দুঃখটা আমরা কি দিয়ে ঢেকে দিতে পারি? প্লিজ এগরোল খাওয়া সেই সমস্ত হাততালিবান লোকেদের। এই আছে হাততালি দিয়ে তারা মনোরঞ্জন করে, কিন্তু অনেকেই অনেকটা কিছু লিখবে, মানে আমি আজকে জাস্ট ভেসে যাচ্ছি তোমাদের, এত এত এত লেখা আমি পেয়েছি। অল রাইট, দেখা যাক। আমার ক্রাশ আমাকে খুঁজছে, হাতে তার নাকি রাখি, হৃদয়ে সাগর উঠলে তারই বিয়োভল দুটি আঁখি, আজ হৃদয়ে মেলেছে ডানা আমার এই প্রাণ পাখি। ওফ ওফ ওফ, আমার মতো জবলেস মানুষকে এই যে এত সুন্দর একটা কবিতা মানে ছড়া উপহার দেওয়ার জন্য, প্লিজ। তোমরা কত ব্যস্ত থাকো বলো তো, তবুও এই যে সময় বার করে এই যে একটা ছড়া কাটিংয়ের মতো বুদ্ধির মাঝখানটাতে একটু ওই গ্রে ম্যাটারটাকে আলাদা করে শার্প করে নাও, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘরিয়া এই এই এই অসাধারণ বিষয়টা লিখে আমাকে পাঠিয়েছিল। অল রাইট, গুড ইভিনিং নাইস কমিক গার্ল মহুয়াদি, ও মাই গড, থ্যাংক ইউ। টপিকে আসলাম, আমার ক্রাশ আমাকে খুঁজছে, তার হাতে নাকি রাখি, একটাই ছিল আমার জীবনে দেখতে বাকি, কে লিখছে ইয়ে? ওকে আন্ডি লিখছো, বাকিগুলো কিন্তু ওটা একটা এক্সট্রা হয়ে গেছে, আমি ওই কারণে পড়লাম না, ভীষণ ভালো লিখেছো। যেটুকু মেদহীন লেখা হয় সেটাই শার্প লাগে শুনতে, মজা লাগে সেটাকে পড়তে। ইয়াস, এরপর ভাই ছড়া যেটা হয় না সেটা দয়শূন্য র হয়, বয়শূন্য র নয়, ঠিক আছে? এই তো এইবার আমার ক্রাশ, ক্রাশ নট কাস, হ্যাঁ, আমার ক্রাশ আমাকে খুঁজছে, হাতে তার নাকি রাখি, রাখি পরিয়ে ভাই বানালে বাঁচবে আমার জীবন খানি। উফ, আমি রাজি, দিস ইজ দ্য অনলি থিং আই ওয়ান্ট টু হিয়ার। ও মাই গড, এমনও এমন মানুষ রয়েছে যারা নিজের ক্রাশের কাছ থেকে রাখি পড়তে চায়। ওকে, যে কথা আজ পর্যন্ত বলা হয়নি এই মানুষটার মতো তুমিও বলে ফেলতে পারো। চলো, কার কথা শোনাবো তোমাকে? অরিজিৎ সিং অ্যান্ড মোনালি ঠাকুর তোমার জন্য গাইছেন, যে কথা বলা হয়নি প্লিজ বলে ফেলো আজকে।

0: Yes, from the film Boss থেকে শোনালাম তোমাকে এই গান, আর জিজ্ঞাসা করেছিলাম এই যে আমাদের ছোট্ট প্রয়াস, যেখানে অন্তত আমি তোমার জন্য প্রতিদিন এটাই নিয়ে আসার চেষ্টা করি।
1: ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং,
0: অ্যাবসলিউটলি। আর এটা শোনার জন্য অনেকেই ওয়েট করে থাকো, থ্যাংক ইউ সো মাচ। এবং সেখানে আমি যে ছড়া কাটিংটা বলেছিলাম সেটা হচ্ছে, আমার ক্রাশ আমাকে খুঁজছে, হাতে তার নাকি রাখি। ওকে, এরপরে বানভাসি হয়ে গেছি ভাই, চলো। আমার ক্রাশ আমাকে খুঁজছে, হাতে তার নাকি রাখি, রাখি হাতে আসছে দেখে কেটে পড়লাম সোজাসুজি, ক্রাশের কাছে দাদা হওয়ার শখ নেই মোর, সত্যি বলছি। অল রাইট, এটা কে লিখেছে? মিরাজ, মিরাজ, ইয়াস, মিরাজ লিখেছে, থ্যাংক ইউ সো মাচ মিরাজ। এরপর মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে, উনি মানে সেইভাবে ছড়া কাটিং লেখেন না, তবু ঠিক আছে, দেখা যাক, পড়ার চেষ্টা করছি। বৃষ্টি ভেজা সন্ধ্যার শুভ সন্ধ্যা, আচ্ছা আরও একবার, বৃষ্টি ভেজা শুভ সন্ধ্যা, হালকা ঝড়ের সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে, শুনছি উইকেন্ড ক্যাফে, লিখছি ছড়া কাটিং। আমার ক্রাশ আমাকে খুঁজছে, হাতে তার নাকি রাখি, ক্রাশ যদি আমাকে পছন্দ না করে তবে আমি কেন তার কথা জোর করে মনে রাখি। ও মাই গড, ইটস আ ছড়া, থ্যাংক ইউ সো সো মাচ, মানে আজকে না ছড়িয়ে এই ছড়া পাঠানো গেছে, থ্যাংক ইউ মাথায় দাস, থ্যাংক ইউ সো সো মাচ। এরপরে আমি তোমার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে, ইয়াস, সাজিয়ে রেখেছি একটা গান এখানে, ওয়েলকাম আগেন থেকে তোমাকে একটা গান শোনাবো, ওয়ান অফ মাই ফেভারিট, অ্যান্ড প্লিজ ডান্স। ইয়াস, তোমার জন্যই এই গান, মিকা সিং অ্যান্ড ইয়ো ইয়ো হানি সিং। যারা এখনো পর্যন্ত ক্রাশের হাতে

107 FM রেইনবোতে তোমার লেখা একটা দুরন্ত ইয়াস কবিতা, এটা নট দ্য ছড়া। আমি জিজ্ঞাসা করেছিলাম আমার ক্রাশ আমাকে খুঁজছে হাতে তার নাকি রাখি, সেখানে একটা মানে বিশাল বড় কবিতা লিখে পাঠিয়ে ফেলেছে অরূপ ভট্টাচার্য বেহরামপুর মুর্শিদাবাদ থেকে। অল রাইট, শুভ বিকেল দিদি ভাই। আমার ক্রাশ আমাকে খুঁজছে হাতে তার নাকি রাখি, প্রেমের স্বপ্ন ভেঙে দেখি ভাই হয়েছি আমি নাকি, যে চোখে ছিল প্রেমের ভাষা আজ সে চোখের ভাই, ভালোবাসার গল্পটা যে কোন দিকেতে যায়, চকলেট নিয়ে হাজির হলাম মনে ছিল আশা, রাখি দেখে বুঝলাম শেষে সব ভালোবাসা, যে হাতটা ধরার স্বপ্ন ছিল সেই হাতটায় রাখি বাঁধে, প্রেমিক হওয়ার ইচ্ছেটা আজ ভাইয়ের খাতায় নাম লেখে, তবু বলি রাখি বাঁধো মনটা থাকুক হাসি, ক্রাশ যদি বোনই হয় তবুও তাকেই ভালোবাসি। ও মাই গড, থ্যাংক ইউ সো সো মাচ এত সুন্দর একটা থট আমাদের সাথে শেয়ার করার জন্য। ইয়েস, 107 FM রেইনবোতে তোমার জন্য শেষ মুহূর্তে রেখেছি একটা গান যেখানে ভালোবাসা রয়েছে। হ্যাঁ, কি বলো তো, মজা নিশ্চয়ই করলাম ঠিক কথাই, কিন্তু শুধুমাত্র ভাই বোনের উৎসব তো আর এই রাখি উৎসব নয়, একটা এমন দৃঢ় বন্ধন যেখানে একে অন্যকে রক্ষা করার দায়িত্ব। আসলে কি বলো তো, সকাল থেকেই আমার একটা সিন মনে পড়ছিল, সিনেমার সিন, ইয়েস, ফ্রম দ্য ফিল্ম স্ত্রী, এ স্ত্রী রক্ষা করনা, ঠিক না, ওই যে একটা মূর্তি এবং সেখানে একজন মহিলার কাছে সবাই মিলে আবেদন করছে যে যেন তাকে ভালো রাখা হয় এবং সমস্ত গ্রামটাকে রক্ষা করা হয়। এই যে মহিলার প্রতি এই যে সকলের একটা ভালোবাসা এবং এই যে তাকে আপন করে নেওয়ার একটা প্রচেষ্টা, এটাকেই বোধ হয় আমার ভারী ভালো লেগেছিলো। আমি ভেবেছিলাম তোমার সাথে এই ছোট্ট মুহূর্তটা শেয়ার করবো, যখন একদম লাস্টে, যখন নেম কার্ড ওঠার ঠিক আগে ওখানে লেখা থাকে এ স্ত্রী রক্ষা করনা, এটা আমার সত্যি খুব ভালো লেগেছিলো। অ্যান্ড ইয়েস, আমি স্ত্রী থ্রি এর জন্য ওয়েট করছি, কারণ সেখানে কিন্তু হ্যাঁ সরকটাক আতঙ্ক কতটা বাড়ে সেটাও দেখার আছে। ইয়েস, তোমার জন্য সুন্দর একটা গান রেখে যাব, তার সাথে বলে রেখে যাই যে ঠিক নটায় রয়েছে তোমারই পছন্দের, তোমার খুব ফেভারিট একটা অনুষ্ঠান লাভ জাংশন, এবং সেই লাভ জাংশনে আজকে কিন্তু থাকছে অরিজিৎ এবং সেই সাথে অপরূপা, এবং আর যদি আরেকটুখানি রাত জাগতে পারো, তোমার ফেভারিট কথাগুলো যদি কাউকে বলতে হয় তাহলে কিন্তু ইয়েস সেটাও বলতে পারো, সেটা কোথায় না চুপ কথায়। এই মুহূর্তে তোমার জন্য সিনেম্যাজিক নিয়ে কিন্তু শমশাদ বেগম ওয়েট করে রয়েছে, কিন্তু তার আগে শমশাদকে হ্যান্ড ওভার করার আগে আমি তোমার জন্য কিন্তু একটা গান রেখেছি, সুতরাং এই গান শুনে প্লিজ এনজয় করো এবং মনে রেখো আমি কিন্তু কালকে আরও একবার তোমার কাছে ফিরে আসব। ইয়েস, অন্বেষা এবং সমীদ মুখার্জি, ভালোবাসার গানটা তোমার জন্য রাখলাম, এনজয়, সি ইউ টুমরো।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। নেপালে ভয়াবহ হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 547, এখনও নিখোঁজ 1545 জন, উদ্ধার করা হয়েছে এ পর্যন্ত 800 জনকে। চীনের দক্ষিণ পশ্চিমের সিচুয়ান প্রদেশে আজ 5.1 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর ফলে নেপালে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। তিব্বতে একটি জলাধার আবারও ফেটে যাওয়ায় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, নেপালে হড়পাবানে বিধ্বস্ত এলাকা থেকে উদ্ধার হওয়া তামিলনাড়ুর 21 নাগরিক আজ দিল্লি ফিরেছেন। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ এক সাংবাদিক বৈঠকে জানান, গত বুধবারের ওই বিধ্বংসী বন্যার পর থেকে 320 ভারতীয় নাগরিকের কোনো সন্ধান মেলেনি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, চীনের সীমান্তে আটকে পড়া আরও 96 ভারতীয় নাগরিক নেপাল পৌঁছেছেন, তাদের দেশে ফেরানোর যাবতীয় বন্দোবস্ত করা হচ্ছে। চীনে থাকা প্রায় 400 ভারতীয় নাগরিক নিরাপদে রয়েছেন, তাদের পরিবারের সঙ্গে কথাও হয়েছে। আরজি করে অভয়ার খুন ও ধর্ষণের ঘটনার তদন্ত সিবিআইকে 3 সপ্তাহের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ। সিবিআই এর পক্ষ থেকে এদিন তদন্তের অগ্রগতি সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করা হয় আদালতে। সেখানে তারা জানিয়েছে, অভয়ার পরিবার যাদের জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছিল তাদের মধ্যে 16 চিহ্নিত করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সিবিআই এর পক্ষ থেকে তদন্ত শেষ করতে আরও 4 সপ্তাহ সময় চাওয়া হয়, কিন্তু ডিভিশন বেঞ্চ জানিয়েছে 3 সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করতে হবে। 24 সেপ্টেম্বর ফের শুনানির জন্য মামলাটি উঠবে। রাজ্য সরকার সব সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য নতুন কম্পোজিট ট্রান্সফার ও প্যাকিং গ্রান্ট ঘোষণা করেছে। মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদনের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে জানিয়েছেন, কর্মীদের বদলি বা স্থানান্তরের সময় সর্বোচ্চ 50,000 টাকা অথবা মূল বেতনের 80% মধ্যে যেটি কম হবে কর্মীদের এককালীন সেই টাকা দেওয়া হবে। এই অনুদানের জন্য কোনো রসিদ দিতে হবে না। অবসরের ক্ষেত্রে গত 31 মে এবং বদলির ক্ষেত্রে 1 জুন থেকে নতুন গ্রান্ট কার্যকর হবে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। আরজি করে অভয়ার খুন ও ধর্ষণের ঘটনার তদন্ত সিবিআইকে তিন সপ্তাহের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ। সিবিআই এর পক্ষ থেকে এদিন তদন্তের অগ্রগতি সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করা হয় আদালতে। সেখানে তারা জানিয়েছেন, অভয়ার পরিবার যাদের জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছিল তাদের মধ্যে ১৬ জনকে চিহ্নিত করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সিবিআই এর পক্ষ থেকে তদন্ত শেষ করতে আরও চার সপ্তাহ সময় চাওয়া হয়, কিন্তু ডিভিশন বেঞ্চ জানিয়েছে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করতে হবে। ২৪শে সেপ্টেম্বর মামলার ফের শুনানি হবে। দীর্ঘ প্রতীক্ষা ও বিভিন্ন পর্যায়ে সফল পরীক্ষার পর অবশেষে অশোকনগর থেকে বাণিজ্যিক ভিত্তিতে তেল পাঠানো শুরু হল। এদিন নারকেল ভেঙে ও সবুজ পতাকা নেড়ে এই আনুষ্ঠানিক যাত্রার শুভ সূচনা করেন অশোকনগরের বিধায়ক ডাক্তার সুময় হীরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে তেল ভর্তি ট্যাঙ্কারটি হলদিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। অশোকনগরের এই খনিজ তেলের বাণিজ্যিক সরবরাহ রাজ্যের সার্বিক শিল্প ও অর্থনৈতিক পরিকাঠামোয় এক অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে চলেছে। নেপালে ভয়াবহ হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৪৭, এখনও নিখোঁজ ১৫৪৫ জন। নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এ পর্যন্ত ৮০০ জনকে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, নেপালে হড়পাবানে বিধ্বস্ত এলাকা থেকে উদ্ধার হওয়া তামিলনাড়ুর ২১ জন ভারতীয় নাগরিক আজ দিল্লি ফিরেছেন। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ এক সাংবাদিক বৈঠকে জানান, গত বুধবারের ওই বিধ্বংসী বন্যার পর থেকে ৩২০ জন ভারতীয় নাগরিকের কোনো সন্ধান মেলেনি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, চীনের সীমান্তে আটকে পড়া আরও ৯৬ জন ভারতীয় নাগরিক নেপালে পৌঁছেছেন। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।

0: আকাশবাণী কলকাতা FM রেইনবোর প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি দেবব্রত মণ্ডল। পশ্চিমবঙ্গের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চলতি মাসে অন্তত 60 জন নবজাতকের মৃত্যুর খবরকে কেন্দ্র করে জাতীয় মানবাধিকার কমিশন রাজ্যের মুখ্য সচিবকে নোটিশ পাঠিয়েছে। সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত হয়ে বিষয়টি নিয়ে কমিশন 2 সপ্তাহের মধ্যে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছে। কমিশন জানিয়েছে যে সংবাদ প্রতিবেদনের তথ্য যদি সত্য হয় তবে তা মানবাধিকার লঙ্ঘনের গুরুতর বিষয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে তামিলনাড়ুর 21 জন তীর্থযাত্রী যাদের নেপাল থেকে উদ্ধার করা হয়েছে তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বন্যা দুর্গত এলাকা থেকে গতকাল কাঠমান্ডু পৌঁছানোর পর আজ বিকেলে তারা নতুন দিল্লিতে এসে পৌঁছন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় ডক্টর জয়শঙ্কর উদ্ধার কাজের জন্য নেপাল সরকার ও সে দেশের সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। এছাড়া তাদের নির্বিঘ্নে ভারতে ফিরিয়ে আনার ক্ষেত্রে সহায়তা করার জন্য তিনি কাঠমান্ডুর ভারতীয় দূতাবাসেরও প্রশংসা করেন। এদিকে নেপাল ও তিব্বতে বিধ্বংসী হরপাবনে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 547, এখনও 1,545 জন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারী দলগুলো নদীর তীর ও বিচ্ছিন্ন জনবসতিগুলোতে জীবিতদের এবং স্রোতে ভেসে যাওয়া মৃতদেহগুলো সন্ধানে তল্লাশি চালাচ্ছে। দক্ষিণ পশ্চিম চীনে 5.1 মাত্রার ভূমিকম্প আঘাত আনার পর কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত জেলাগুলো থেকে 800 জনেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে এবং নতুন করে সতর্কবার্তা জারি করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মধ্য এশিয়ার উজবেকিস্তান সফরে যাবেন। তাশখান্দে তার 2 দিনের সফরকালে প্রধানমন্ত্রী উজবেকিস্তানের রাষ্ট্রপতি শাফকাত মির্জিয়োয়েভের সঙ্গে প্রতিনিধি স্তরের বৈঠকে মিলিত হবেন। 2 দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করাই এই বৈঠকের মূল লক্ষ্য। শিল্পোৎপাদন সূচকের পরিমাপ অনুযায়ী চলতি বছরের জুলাই মাসে ভারতের শিল্পোৎপাদন বার্ষিক ভিত্তিতে 6.7% বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছ লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
2: তুমি ভালোবেসেছিলে তাই দূরে চলে যাব, আমি ভালোবেসে যাব তাই থাকবো দাঁড়িয়ে, সব হারিয়েও মন মানে না।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: ভালোবাসার এই ডেস্টিনেশনে অপরূপার অরিজিৎ তোমার সঙ্গে। প্রথমেই দুজনের নামটা এই কারণে বললাম, কারণ আজকে না এমন সুন্দর একটা মিষ্টি মতো দিন, একটা সুন্দর সম্পর্কের দিন, যে সম্পর্কটার মধ্যে ভালোবাসার একটা অদ্ভুত রকম নেচার, যে নেচারটা রয়েছে, যে ভালোবাসার মধ্যে কোনো ক্যালকুলেশন নেই, যে ভালোবাসার মধ্যে কোনো রকম কোনো পাওয়ার নেশা নেই, যে ভালোবাসার মধ্যে ও বাবা তুমি এটা করলে তাহলে তো আমি এটা করব এই রকম কোনো বিষয় নেই, উল্টে যে ভালোবাসার মধ্যে রয়েছে, যেটাকে বোধহয় বলা যায় ভালোবাসার একটা ভীষণ র ফরমেশন, যে ফরমেশনে আমরা যা কিছু করতে পারি, যা কিছু বলতে পারি, যে কোনো সময় ফোন করতে পারি, যে কোনো সময় ঝগড়া করতে পারি, যে কোনো সময় মান অভিমান করতে পারি, আবার যে কোনো সময় একদম গলা জড়িয়ে লেট নাইটে মুভিও দেখতে যেতে পারি। আজ এই রাখি বন্ধনের দিনে আসতে গিয়েও আমরা দুজনেই ফেস করলাম যে রাস্তায় বিভিন্ন জায়গায় বেশ রাখি পড়ানো হচ্ছে, এরকম ব্যাপার স্যাপারও চলছে, আর তার সঙ্গে সঙ্গে আজকে তোমাদের সঙ্গে লাভ জাংশনে,
2: আর এই লাভ জাংশনে তোমার ভালোবাসার কথা, তোমার ভালোবাসার ভালো থাকার মন্দ থাকার কথা সবটা শুনব। 9903653992 এই একটাই নাম্বার আছে, যে নাম্বারে তুমি মন খুলে তোমার মনের সমস্ত কথা, তোমার ভালোবাসার সমস্ত কথা উজাড় করে বলতে পারো। এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা করতে পারো কিন্তু ফোন মেসেজ। তাহলে আর দেরি কিসের, আজকে একটা এত সুন্দর দিন, রাখি বন্ধনের দিন, এক অন্যরকম ভালোবাসার দিন, সেই ভালোবাসার দিনে অপরূপা অরিজিত আছে তোমার ভালোবাসার কথা শুনবে বলে শুধুমাত্র লাভ জাংশনে।
1: ট্রু 9903653992 ওয়েট করছে তোমার মেসেজের জন্য।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: ভালোবাসার অনলি ডেস্টিনেশন লাভ জাংশন, আর আজকে লাভ জাংশন নিয়ে অপরূপা আর অরিজিৎ আমরা দুজনেই আছি তোমার সাথে। যেদিন ভালোবাসার একটা অন্য রকম ভালোবাসার দিন বলা চলে, যেদিন ভালোবাসার অন্যরকম উদযাপন হচ্ছে, সেই দিনে

0: আমরা দুজন রয়েছি।
1: ট্রু। আর আজকে তোমার কাছে একটা বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো, সেটা হচ্ছে যে এই রাখি পূর্ণিমার দিনে কলেজের কোন ক্রাশের কাছে বা কার থেকে কিংবা কোয়েড স্কুলে কার কাছ থেকে কখনো রাখিটা পড়তে চাওনি, সেই নামটা যদি আজ তুমি মনে করো, হয়তো তোমার বয়স এখন 20, 22, 25 কিংবা হয়তো একটু বেশি 30, 35 কিংবা 4 কোটায়, তাহলেও এত বছর পর সেই নামটা নিশ্চয়ই মনে আছে যে কার কাছে রাখির দিনে তার ত্রিসীমানা মারাতে না, সেই নামটা আজকে তুমি অপরিপরিচিতকে বলতেই পারো, নিজের নাম না বললেও বলতে পারো, কিন্তু তার নামটা বলে দাও, ঠিক আছে? 9903605992 তে যে রাখির দিনে যার ত্রিসীমানায় তুমি কখনো ঘুরে বেড়াতে না।
0: আর সেই না ঘুরে বেড়ানোর কথা তুমি বলো আমাদের 9903605992 তে, যে কার থেকে একটু লুকিয়ে লুকিয়ে দূরে দূরে পালিয়ে পালিয়ে বেড়ানোর ভীষণ তাগিদ অনুভব করতে, কারণ ভুল করেও যদি ক্রাশ এসে হাতে রাখিটা পরিয়ে দেয় তাহলে তো গণ্ডগোল হয়ে যাবে, সেই কথাও আমাদের সাথে শেয়ার করতে পারো। আর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি আজকে কিন্তু একটা লাভ শর্ট রয়েছে, সেই লাভ শর্ট তোমার সাথে আমরা শোনাবো, তোমার সাথে ভাগ করে নেব, সেটা একদম ঠিক 9:30 সময়।
1: রাইট, এখন তোমার জন্য থাকলো একটা মিষ্টি সাউন্ড ট্র্যাক, আর তারপর অপরূপার যেহেতু তোমার কাছে ফিরছে লাভ জাংশনে 9903605992, তোমার ভালোবাসা মেসেজের জন্য ওয়েট করছে।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে। প্রত্যেক রাখির দিন তোমার শরীর খারাপ হতো, প্রত্যেক রাখির দিন সকালবেলা তোমার পেট ব্যথা হতো, আর কলেজে ত্রিশমানে তোমায় খুঁজে পাওয়া যেত না। যে ছেলেটা কিংবা যে মেয়েটা মোটামুটি কমন রুম মাতিয়ে রাখতো, সে হঠাৎ করে রাখির দিন উধাও হয়ে যেত। আর এই উধাও হওয়ার গল্পের কারণ জানবার জন্যই আজকের গোটা তিন ঘন্টা।
1: হাই প্রিয় লাভ জাংশন, আমি সৌর্য গড়িয়া থেকে, আমি ক্লাস 8 এ পড়ি। কেমন আছো তোমরা? প্রথমেই তোমাদের সবাইকে জানাই রাখি বন্ধনের অনেক শুভেচ্ছা। খুব মজা করেছি আজ, আমি রাখি পড়েছি দিদিদের থেকে। আপাতত অপেক্ষা করছি লাভ শর্টের জন্য, আছি 3টে পর্যন্ত। খুব ভালো থেকো তোমরা, আর আমাদেরকেও ভালো রেখো।
2: থ্যাংক ইউ সো মাচ সৌর্য, আজকের দিনটাই মজা করবার দিন। আজকের দিনটা মোটামুটি গিফট পাওয়া, গিফট দেওয়া, প্রচুর খাওয়া দাওয়া, প্রচুর খুনসুটির দিন। আর তার সঙ্গে সঙ্গে এই যারা একটুখানি বেশ বড় হয়ে গেছে, বুঝেছো, তোমার মতো পুচকে নেই, তাদের কাছে একটুখানি স্মৃতিরোমন্থনের দিন, যে এক্স্যাক্টলি তারা কি করেছিল এই রাখির দিনে।
1: একটা দারুণ মেসেজ লিখছে, আমার ক্রাশ আমাকে খুঁজছে, হাতে তার নাকি রাখি, রাখি হাতে আসছে দেখে কেটে পড়লাম সোজাসুজি, ক্রাশের কাছে দাদা হওয়ার শখ নেই মোর, সত্যি বলছি। মিরাজ আমাদেরকে মেসেজ করছো।
2: ট্রু মিরাজ, কি মানে তুমি ভাবতে পারবে না, আমাকে কোনোদিনই রাখির দিনে খুঁজে পাওয়া যায়নি কলেজে। Not a single Rakhi's day. শরীর খারাপ হবেই হবে আমার ওই আশেপাশে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আগের দিন এবং তারপরের দিন, এটা আরো ভীষণ ক্রুশিয়াল। হ্যাঁ, মানে তুমি ধরো আসছো না রাখির দিনটা, মোটামুটি তোমাকে ওই অফিসে ছুটি নেওয়ার মতো 3 দিন ছুটিটা নিতে হবে, বুঝতে পেরেছো? আগে রাখির দিন এবং তারপরের দিন, তাতে বিশ্ব রসাতলে গেলেও কিচ্ছু করার নেই, নাহলেই চাপ আছে। কারণ প্রচুর মানুষজন এরকম আছে রাখিটাকে নিয়ে এসে রেখে দেয়, নয় আগের দিন পড়ায় নয় পরের দিন পড়ায়, কোন দিকে পালাবে তুমি?
1: হৃদয়ের এই গহীন অরণ্যে তোমার আনা গোনা, দক্ষিণ বাতাসে হৃদয় হারায় প্রাণ হয় আনমোনা, চোখের সামনে তুমি আছো হৃদয় তোমার আবেশ, তোমার ছোঁয়ায় আকুল হয়ে এই মনের আবেশ, আমার প্রাণের সমর্পণ আজ তোমারই কাছে, তোমার প্রাণে প্রাণ মিলে আজ হৃদয়ের মাঝে। পায়েল ব্যানার্জি আমাদেরকে বেলঘড়িয়া থেকে।
2: আরে কে আবার পায়েল, তোমার এই মেসেজের পর না আমাদের কথা বলাটা ঠিক সাজে না, বুঝলে? একটা সাউন্ড ব্রেক থাকলো আর তারপর ফিরছে অপর পর্বে, যেহেতু তোমার মেসেজ নেই। আচ্ছা, মেসেজ কিন্তু তুমি দুটি ফর্মে পাঠাতে পারো আমাদেরকে, একটা হোয়াটসঅ্যাপ, একটা টেক্সট। নাম্বার কিন্তু একটাই, 9993655992।

0: আজকের লাভ শর্টসে অরিজিতের লেখা শেষ দেখা নয়, গল্পের ন্যারেশনে অনির্বাণ, অন্যান্য চরিত্রে অরিজিৎ, সুনন্দা ও উশশী। শুরু হচ্ছে লাভ শর্টস শেষ দেখা নয়।
1: রাত তখন 10:30। কলেজের পুরনো গেটটার সামনে দাঁড়িয়ে অর্ণব বারবার ঘড়ি দেখছিল। শীতের রাত, রাস্তার আলোয় হালকা কুয়াশা, চারপাশ প্রায় ফাঁকা। অর্ণবের হাতে একটা ছোট্ট নীল খাম, খামের ভেতরে একটা চিঠি। এই চিঠিটা লেখা হয়েছিল ঠিক 22 বছর আগে, কিন্তু চিঠিটা দেওয়া হয়নি। অর্ণব জানত না আজ এই চিঠিটা যার হাতে তুলে দেওয়ার কথা সে আদৌ আসবে কিনা। আসলে এত বছর পর কারো আসার অপেক্ষা করাটা বোধ হয় একটু বোকামি, কিন্তু ওই যে কিছু অপেক্ষা আছে যেগুলো একটা ক্লোজার ছাড়া কিছুতেই শেষ হয় না। অর্ণব আর মেঘলার প্রথম দেখা হয়েছিল কলেজের লাইব্রেরিতে। সেদিন অর্ণব লাইব্রেরিতে জীবনানন্দের কবিতা সংকলন খুঁজছিল। উঁচু তাক থেকে বইটা নামাতে গিয়ে অর্ণব দেখল একই বইয়ের দিকে আরেকটা হাত এগিয়ে আসছে। হাতটা ছিল মেঘলার। দুজনে একই সঙ্গে বলেছিল,
2: আপনি নিন।
1: তারপর দুজনেই হেসে ফেলেছিল,
2: না আপনি আগে দেখেছেন।
1: মেঘলা হেসে বলেছিল,
2: আপনি কি সবকিছুতে এত কম্প্রোমাইজ করেন?
1: সেদিন বইটা কেউ পড়েনি, কিন্তু সেই দিন থেকেই একটা গল্প শুরু হয়েছিল। কলেজের দিনগুলো ভারী অদ্ভুত। কলেজের প্রেম কখনো আমি তোমাকে ভালোবাসি এমনটা দিয়ে শুরু হয় না, শুরু হয় একটা বাড়তি ফোন কলে, একটা অকারণ অপেক্ষায়, ক্যান্টিনে পাশাপাশি বসায়, আর বৃষ্টির দিনে একটা ছাতা ভাগ করে নেওয়ায়। আর কখন যে বন্ধুত্বের গভীরে ভালোবাসা ঢুকে পড়ে তা দুজনের কেউই বুঝতে পারে না। অর্ণবও পারেনি, মেঘলাও না। তবে দুজনেই জানত ওরা একে অপরের জন্য অপেক্ষা করে। কলেজের শেষ দিনে মেঘলা বলেছিল,
2: অর্ণব একটা কথা বলবো, আমাদের কি সত্যি কখনো কিছু হবে? আমি তো চাই, কিন্তু জানি না, জানি না এই জীবন কি চায়।
3: মানে জীবনকে আমরা জিজ্ঞেস করবো কেন, আমরা তো নিজেরাই ঠিক করে নেব।
2: তাহলে একটা কথা দাও।
3: কি শুনি?
2: যদি যদি কোনোদিন আমাদের দেখা না হয় আমাকে ভুলে যেও না প্লিজ।
3: তোমাকে ভুলে যাওয়ার মতো মেমরি লস আমার হয়নি।
2: কথা দাও।
3: কথা দিলাম।
1: কিন্তু জীবন সবসময় মানুষের দেওয়া কথার হিসেব রাখে না। কলেজের পরে অর্ণবের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন, পরিবারের দায়িত্ব এসে পড়ল অর্ণবের কাঁধে। অন্যদিকে মেঘলার বাড়িতে তার বিয়ের জন্য চাপ দেওয়া শুরু হল। দুজনেই ভেবেছিল একটু সময় যাক, তারপর নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে। কিন্তু এই একটু সময় কখনো কখনো মানুষকে এত দূরে নিয়ে যায় যে ফিরে আসার আর রাস্তা খুঁজে পাওয়া যায় না। একদিন মেঘলা ফোন করে বলেছিল,
2: অর্ণব আমার বিয়ে ঠিক হয়ে গেছে।
1: অনেকক্ষণ চুপ করে থাকার পর অর্ণব শুধু বলেছিল,
3: ভালো থাকো।
2: তুমি কিচ্ছু বলবে না?
1: মেঘলার গলা কেঁপে উঠেছিল।
2: তুমি তুমি আমাকে আমাকে আটকাবে না?
1: অর্ণব জানত যদি সে একবার বলে থেমে যাও তাহলে হয়তো মেঘলা সত্যিই থেমে যাবে। কিন্তু অর্ণব তখন জানত না যে মেঘলাকে ভালোবাসে বলেই তাকে নিজের কাছে রাখতে হবে, নাকি ভালোবাসে বলেই তাকে তার নিজের জীবনের সিদ্ধান্ত নিতে দিতে হবে। সে শুধু বলেছিল,
3: মেঘলা তুমি সুখী হও।
1: কিছুক্ষণের নিরবতা, তারপর মেঘলা ফোনটা রেখে দিয়েছিল। তারপর কেটে গেল 22 বছর। অর্ণব বিয়ে করেনি, মেঘলার কি হয়েছে সে জানত না। মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় খুঁজেছিল ঠিকই, কিন্তু খুঁজে পায়নি। কোনো ঠিকানা ছিল না, কোনো খবর ছিল না, শুধু একটা স্মৃতি ছিল, নীল শাড়ি পরা একটা মেয়ে যে একদিন

0: করেছিল।
1: আমাকে ভুলে যেও না।
0: আর আজ 22 বছর পর অর্ণ বাবার সেই কলেজের গেটের সামনে, কারণ বিকেলে সে একটা অদ্ভুত ফোন পেয়েছিল। একজন মহিলা বলেছিলেন,
2: হ্যালো, আপনি কি অর্ণব বলছেন?
3: হ্যাঁ বলছি।
2: আমি মেঘলার সঙ্গে কাজ করি, ও আপনার সঙ্গে একবার দেখা করতে চায়।
0: অর্ণবের বুকের ভিতরটা কেমন যেন করে উঠেছিল। ও শুধু জিজ্ঞেস করেছিল,
3: মেঘলা, মেঘলা কেমন আছে?
2: আপনি ওর সঙ্গে দেখা করলেই সব বুঝতে পারবেন।
0: রাত 11:05, একটা সাদা গাড়ি এসে কলেজের গেটের সামনে দাঁড়ালো। গাড়ির দরজা খুলল, একজন মহিলা নামলেন, চুলে পাক ধরেছে, চোখের পাশে বয়সের রেখা, কিন্তু সেই চোখ অর্ণব চিনে ফেলল।
3: মেঘলা,
1: অনেক দেরি হয়ে গেল তাই না?
0: অর্ণব বেশ খানিকক্ষণ চুপ করে থেকে তারপর জিজ্ঞেস করল,
3: কেমন আছো তুমি?
1: ভালো থাকার চেষ্টা করেছি।
3: আর তোমার সংসার?
1: হয়েছিল, তবে বেশি দিন নয়।
0: অর্ণব অবাক হয়ে তাকিয়ে রইল। মেঘলা বলল,
1: বিয়ের 3 বছরের মাথাতেই অজিত একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়।
0: দুজনেই চুপ। তারপর মেঘলা অর্ণবের দিকে তাকিয়ে বলল,
1: আচ্ছা অর্ণ, তুমি কি আমাকে কখনো খুঁজেছিলে?
3: হ্যাঁ তো।
1: কেন?
3: জানি না সেটা।
1: মিথ্যে বলছো।
3: হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসতাম মেঘলা।
0: মেঘলার চোখে জল চলে এলো।
1: তাহলে সেদিন আমাকে আমাকে আটকালে না কেন?
3: কারণ কারণ আমি তোমাকে এতটাই ভালোবাসতাম যে তোমার সিদ্ধান্তের বিরুদ্ধে আমি যেতে পারিনি।
0: মেঘলা চোখ নামিয়ে বলল,
1: আর আমি ভেবেছিলাম তুমি তুমি আমাকে ভালোবাসো না।
0: এই হাসি যেন আনন্দের নয়, আফসোসের। অর্ণব নীল খামটা বের করে দিল।
3: মেঘলা, এটা তোমার জন্য।
0: মেঘলা খামটা খুলে চিঠিটা বের করল। কাগজটা হলুদ হয়ে আছে। মেঘলা পড়তে শুরু করল চিঠিতে কি লেখা রয়েছে।
3: তুমি যদি কোনোদিন আমাকে ছেড়ে চলে যাও, তবু আমি তোমার জন্য অপেক্ষা করব। হয়তো তোমাকে ফিরে পাওয়ার জন্য নয়, শুধু একদিন তোমাকে এটা বলার জন্য যে আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম। আর যদি কোনোদিন আবার দেখা হয়, আমি তোমাকে একটাই প্রশ্ন করব, তুমি কি সুখী হয়েছিলে?
0: মেঘলা চিঠিটা নামিয়ে অর্ণবের দিকে তাকালো, তারপর বলল,
1: তুমি আমাকে এই চিঠিটা আজ দিচ্ছ কেন?
3: কারণ তখন দিতে পারিনি তাই।
0: মেঘলা একটু হেসে বলল,
1: আজও দেরি হয়ে গেছে অর্ণ।
3: হ্যাঁ জানি তো।
1: তাহলে আমি আমি এবার উত্তরটা দিই।
3: দাও।
1: সুখ কাকে বলে আমি জানি না, তাই বলতে পারবো না সুখী হলাম কিনা, কিন্তু তোমাকে ভালোবেসেছিলাম অর্ণ, এটা সত্যি। যাই হোক, চলো।
3: কোথায়?
1: লাইব্রেরিতে।
3: এখন?
1: 22 বছর আগে একটা বই আমরা দুজনে মিলে পড়বো বলেছিলাম।
0: দুজন ধীরে ধীরে কলেজের পুরনো লাইব্রেরির দিকে হাঁটতে শুরু করল। গেট বন্ধ ছিল, তাই বাইরে দাঁড়িয়েই দুজন হেসে ফেলল। অর্ণ বলল,
3: দেখলো তো বইটা আমাদের আজও পড়া হলো না?
1: কি আর করার, কিছু অপূর্ণতাই বোধহয় আমাদের বারবার ফিরে আসতে বাধ্য করে।
0: না, অর্ণব আর মেঘলার তথাকথিত কোনো সংসার হলো না ঠিকই, কিন্তু এতগুলো বছর পরও ওদের বন্ধুত্বটা আবার জীবন্ত হয়ে উঠলো।

সব শর্টসে আজ শুনলে অরিজিতের লেখা শেষ দেখা নয়। গল্পের নারেশনে অনির্বাণ, অর্ণব অরিজিৎ, মেঘলা সুনন্দা, মহিলা ও শশী।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: এবং রেনবো তো একটা অসাধারণ লাভ শটের পর, হ্যাঁ নিজে নিজেই অসাধারণ বললাম, কেন বলো তো? কারণ এই কারণে বললাম, এই লাভ শটটা কোথাও গিয়ে জানো আজকের এই রাখে পূর্ণিমার দিনে, এই যে একটা 22 বছরের ট্রানজিশন, আমরা যেটা একটু আগেই বলছিলাম যে অনেকেরই হয়তো বয়স বেড়েছে আর আজকে একটুখানি নস্টালজিক হয়ে যাওয়ার দিন, সেরকম মজা করে তখন বলছিলাম। আর অন আ সিরিয়াস নোট, আজকে এই যে লাভ শটটা অপরূপা অর্জিতের যৌথ প্রয়াস, এবং সেখানে আমরা অনেকের ভয়েস শুনতে পেয়েছি যারা ভীষণ সুন্দর করে একটা অ্যাক্টিং করেছেন, তো তোমাদের এটা কেমন লাগলো এবং তোমাদের এই আজকের লাভ শট কেমন লেগেছে সেটা আমাদেরকে জানাও 9903659922 টেক্সট কিংবা হোয়াটসঅ্যাপ করে। আর বাকি মেসেজ তো তোমাদের থাকছেই।
2: একজন মেসেজ করেছো, হাই দাদা দিদি, আমি আর আমার ওয়াইফ একসঙ্গে লাভ জাংশন শুনছি আপনাদের মাধ্যমে, শুধু ওকে বলতে চাই আই লাভ ইউ, এইটুকুই। অর্ক পূর্ব বর্ধমান থেকে।
1: কি ভালোবাসা রে ভাই, কি ভালোবাসা! এরকম যদি আমায় কেউ ভালোবাসতো না, মানে দেখতেন আমি কি করে দিতাম।
2: রেডিওতে সুন্দর করে ডেডিকেট করছে গান, রেডিওতে বলছে আই লাভ ইউ, এর একটা আলাদা মজা আছে যাই বলো, তাই না?
1: এটাই হচ্ছে রেডিও জানো তো, এটাই রেডিও। যতই আমাদের বিভিন্ন মাধ্যমে আসুক না কেন, জাস্ট এই জন্যই রেডিও। আর এই মুহূর্তে অপরূপা একটা মোটামুটি কমার্সের অ্যাকাউন্টস পেপারের থেকে বড় একটা মেসেজ নিয়ে বসে আছে, চলো দেখি।
2: ডিয়ার অপরূপা বোন, কেমন আছো? হ্যাপি রক্ষাবন্ধন। অরিজিৎ বস, কেমন আছো? রিঙ্কু খান আমাদের হাওড়া আন্দুল থেকে মেসেজ করছো, মনের মানুষ তার সঙ্গে এক বছর পরে মিল মহাব্বত হবার পরে আবার দু মাস পর থেকেই ছোট্ট খাট্ট ব্যাপার নিয়ে ঝগড়া লেগেই আছে, খুব চাপে আছি, এত টেনশন আর নিতে পারছি না। গত কয়েকদিন আগে আমি কয়েক বছর আগে যেই বাড়িতে গাড়ি চালাতাম সেটা ওর বাড়ির পাশেই, আমি গাড়ির হর্ন দিলেই দিদিকে ডাকতাম। গত সপ্তাহে আমার ও যখন ডিউটি থেকে বাড়ি ফিরছিল তখন আমার ওই দিদি ওর পাশ থেকে যাচ্ছিল আর আমাকে বলে তোর দিদি যাচ্ছে, আর আমি সেটা শুনে আমাদের বাড়ির রাস্তার মোড়ে এসে তাই ওর পাড়ার মোড়ে আসি, তাই ওর রাগ, ও বলে আমি ওকে দেখব বলে দাঁড়িয়েছিলাম, কি বলবো কিছুই ভেবে পাচ্ছি না, এইগুলোর কোনো মানে হয়?

0: সর্বনাশ, দিদিকে নিয়ে সন্দেহ, দিদিকে নিয়ে ভয়, দিদিকে নিয়ে না জানি কি হয়। আজকে আজকে এত সুন্দর একটা দিনে এইরকম একটা মেসেজ, সত্যি মন কেমনের। তবে তোমার প্রিয় মানুষ, তার ভুল ভাঙানোর দায়িত্ব তো তোমার, তাই না?
1: অ্যাবসলিউটলি রিঙ্কু, দুটো ছোট্ট করে কথা বলবো। একটা হচ্ছে কোথাও গিয়ে একটা ওভার পজিটিভনেসের একটা বিষয় ঘটছে, সেটা হয়তো কখনো কখনো তোমার দিক থেকে, কখনো উল্টো দিক থেকে, আর

0: রাগ দুঃখ ঝগড়া জাতি মান অভিমান এই সমস্ত কিছু হওয়া। তবে একটা কথা বলবো, যে কোনো সম্পর্কে পজিটিভনেস ভালো, ওভার পজিটিভনেস ভালো নয়, কোনো কিছুই ওভার হওয়া ভালো নয়। তো সেই জায়গাটা একটু দেখো, প্রত্যেকে প্রত্যেকের ব্যক্তিগত জায়গাগুলোকে একটুখানি জায়গা দাও, এটা খুব ইম্পর্টেন্ট জানো তো। সম্পর্কে মানে আমরা না অনেক সময় ভাবি আমি ঠিক যেমন আমার পাশের মানুষটাও তেমন, এটা নয়। কিন্তু দুটো মানুষ আলাদা, দুটো মানুষ একসঙ্গে থাকছে মানে দুটো মানুষের হয়তো 60% এক বলে তাদের একটা মিল ঘটেছে, কিন্তু এমনটা নয় যে তারা 100% তারা একটা কপি পেস্ট পার্সন, এটা কিন্তু নয়। তাদের মেন মানে 40% কিন্তু আলাদা, তাদের চাওয়া, তাদের খাওয়া, তাদের চয়েস, এই সমস্ত কিছু আলাদা। তো প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে সেটা মানিয়ে নিতে হয়। তোমার যদি খুব খারাপ কিছু লাগে সেটা তুমি তাকে বলতে পারো, কিন্তু তুমি তাকে চাপিয়ে দিতে পারো না। সো দ্যাট এই ইম্পোজ করো না কোনো কিছু, ভালো থাকো, আই হোপ সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। আর আজকের দিনটা তো ভীষণ স্পেশাল, তো সেই স্পেশাল ডেতে তোমাকে এটুকুই অপরূপ অরিজিৎ বলতে পারে যে তোমার সব কিছু খুব তাড়াতাড়ি সম্পর্কে ঠিক হয়ে যাক রিঙ্কু।
1: একদমই তাই, এবং একই সাথে তোমাকে এটা বলতে চাই যে ভালো থেকো, উল্টো দিকের মানুষগুলোকেও ভালো রাখার চেষ্টাটা চালিয়ে যেও।
0: ট্রু।
1: আমি কৃষ্ণনগর নদিয়া থেকে দীপজ্যোতি অধিকারী বলছি। আমার নিজের কোনো বোন বা দিদি নেই, আমার খুবই ইচ্ছে ছিল আজ অপরূপা দিদির থেকে রাখি পড়বো, যাই হোক সেটা আর হলো না। আমি দিদির একটা পোর্ট্রেট ড্রয়িং করেছি, এই জীবনে যদি কোনোদিন দিদির সাথে দেখা হয় তখন ওটা দেবো। ওরে বাপ রে দীপজ্যোতি, থ্যাংক ইউ সো মাচ।
0: বলো কি, তুমি তো বিভৎসরা ব্যাপার স্যাপার করে ফেলেছো। তবে জানো তো আজকে অপরূপা দিদিকে কি হয়েছে, অনেকেই কিন্তু ফোন টোন করছে না, বুঝলে, আশেপাশেও আসছে না, এরকম প্রচুর ঘটনা ঘটেছে। অপূর্ব হয়তো কাজের জন্য তাকে ফোন করছে, সে ফোন ধরছে না, এই ভাবছে বোধহয় রাখি পড়ানোর জন্য ডেকে নেবে। তো এই সমস্ত কেস মানে আজকে অপূর্বদের গন্ডগোল আছে, আজকে অপূর্বদের ফোন কম আসছে,
1: সেই আর কি,
0: ভয়ে ফোন কম আসছে।
1: মজা মজা, আরে এত চারপাশটা সুন্দর হয়ে আছে, চারপাশে একদম রঙিন হয়ে আছে, সবার হাতে কম বেশি রাখি, আমরা যারা এই মুহূর্তে কাজের মধ্যে আছি, আমরা যারা কাজে এসেছি তাদের আলাদা ব্যাপার। কিন্তু হ্যাঁ, আজকে কিন্তু একটা রঙিন দিন, ভাই বোনের একটা উৎসবের দিন। আমি যখন আসছিলাম রাস্তাঘাটে প্রচুর বোনদের হাতে আমি চকলেট টকলেট দেখছি, এবং আজকে আমাদের স্টুডিওতেও কিন্তু একটা জম্পেশ খাওয়া দাওয়া সব কিছু চলছে, সাথে তো কফি রয়েছে। এবার আসি তোমার মেসেজে, যেখানে তুমি বলছো হ্যালো লাভ জাংশন কেমন আছো তোমরা, শুভ রাখি বন্ধন অপরূপা দি অরিজিৎদা, তোমরা আমার খুব পছন্দের আর যে আমি ঐশী বলছি, খুব ভালো থেকো তোমরা, আজ পুরো সময় তোমাদের শুনবো।
0: থ্যাংক ইউ সো মাচ ঐশী, থ্যাংক ইউ,
1: থ্যাংক ইউ। এবং একই সাথে তুমি তোমার যদি ক্রাশের হাত থেকে রাখি পড়ার গল্প কিছু থেকে থাকে সেটা কিন্তু আমাদেরকে জানাতে পারো 9903659992 তে। আর এখন কি আমরা একটা গান শুনবো?
0: গান তো শুনবোই, কিন্তু 53 মিনিট হয়ে যাওয়ার পরও সেই রকম এখনো কোনো সাহসী মেসেজ দেখলাম না যে আজকে বলতে পারছে যে সে পড়িয়ে দিয়েছে, কিংবা সেই মানুষটা যাতে না পড়াতে পারে তার জন্য আমি তার ধারে কাছ দিয়ে যেতাম না। ভাই একটু সাহস করে নামটা বলো না।
1: আরে হ্যাঁ এক্স্যাক্টলি, অরিজিৎ তো অরিজিতের কথাটা বল যে কলেজেও যেতই না ওই দিনটা,
0: নামটা বলিনি কারণ আমার তো অনেকগুলো নাম।
1: আচ্ছা আমি অফেয়ার অরিজিতের নামগুলো শুনে একটা লিস্ট তৈরি করি, ততক্ষণ তুমি প্লিজ আমাকে জানাও, আমাদের জানাও যে এই ক্রাশের হাতে রাখি পড়ার কোনো গল্প ছিল কি না। আর যদি মনে হয় যে না আমি তো বরাবরই একটা অন্যরকমভাবেই বড় হয়েছি এবং ওয়ান ম্যান ওয়ুমেন এই ব্যাপারটা নিয়েই বড় হয়েছি, তাহলে সেটাও জানাও যে তোমার এখন ভালোবাসার কি হাল হাকিকত। 9903659992 তোমার জন্য খোলা রয়েছে। আর এই মুহূর্তে রইল তোমার কানে খুব সুন্দর একটা গান, শ্রেয়া ঘোষাল এবং অরিজিৎ সিং গাইছেন।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: লাভ জাংশন শুনছো তুমি, আর লাভ জাংশনে আজকে অপরূপা আর অরিজিত আছি। তোমাকে অনেকবার বলা যে ভালোবাসায় না, ভালোবাসার যেই ভালো আর বাসা, এই দুটোর মধ্যে কখনো কখনো একটু মন্দ বাসা জুড়ে যায়, কখনো কখনো কখনো একটু মন খারাপ, মান অভিমান চলে আসে। আর সেখানে সেটা কী করে সামলে নেওয়া যায়, কী করে সবটা সহজ সুন্দর করে নেওয়া যায়, তার জন্যেই আমরা দুজন হট সিটে বসে থাকি। আর সেই জন্যই বলা যে চটপট আমাদেরকে জানাও যে তোমার এখন ভালোবাসা কেমন আছে। না, শুধু ক্রাইসিসের কথাই বলতে হবে, তার কোনো মানে নেই। যদি তোমার ভালোবাসা একদম তরতাজা, একেবারে সবুজ সুন্দর হয়ে থাকে, তাহলে সেটাও তুমি জানাতে পারো যে জানো তো আমার ভালোবাসাটা না জাস্ট ফাটাফাটি আছে। সবটা জানাতে পারো 9903652992, কারণ এইটা একমাত্র ডেডিকেটেড শো যেটা শুধু ভালোবাসার কথা বলে।
2: অ্যাবসলুটলি। আর আমাদের সেই চেনা নাম্বারে, সেই ম্যাজিক্যাল নাম্বারে, অনেকে বিশ্বাস করো যে এই ম্যাজিক্যাল নাম্বারটা অনেকের হয়তো লাইফের অনেক কিছু ম্যাজিকের মতো ঠিক করে দিতে পারে। আসলে লাভ জাংশন কখনো না, বা FM রেইনবো রাতার, কখনো আমরা মনে করি না যে চোখের জলকে নিয়ে

0: আমরা কোনো কিছু হিট করব, রাইট? আমরা যেটা চেষ্টা করি যে যদি চোখের জল থাকে সেটাকে কিভাবে মুছিয়ে দেওয়া যায়, আমরা চেষ্টা করি তোমাদের থেকে আনন্দের খবরগুলোই বেশি শুনতে। যে জানো তো, আজকে আমি আমার কাছের মানুষের সঙ্গে একটা সুন্দর চা খেতে বেরিয়েছিলাম বিকেলবেলা। এই ছোট্ট মিষ্টি প্রেমের গল্পগুলোই আমরা শুনতে চাই তোমাদের থেকে। এবার হ্যাঁ, তার মধ্যে থেকে মানুষের সব মানে মানুষের প্রত্যেকটা দিন তো আর সমান যায় না, গ্রাফের মতো আমাদের ওঠানামা থাকবেই, নাহলে তো আমরা জাস্ট লাইক আ ডেড। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা ভালো মন্দ, একটু ভালো বেশি, একটু কম খারাপ, এই সমস্ত মেসেজ তোমার থেকে চাইছি, এবং সেটা অবভিয়াসলি ভালোবাসা রিলেটেড।
1: ক্রাশের হাতে রাখি বলে একটা হেডলাইন এসেছে এবং তার আন্ডারে কি লেখা আছে
0: এবার জমে যাবে।
1: ক্রাশের হাতে রাখি, আজকের দিনে মনের মাঝে লুকিয়ে রাখা কত কথা, তোমার হাতে রাখি পরিয়ে ভুলে যাব সব মনের ব্যথা। ভালোবাসা নয় শুধু আজ, থাকুক সুন্দর এই বন্ধন, তোমার হাসি থাকুক চিরকাল, সুখের ভরে উঠুক জীবন। রাখি সুতোর ছোট্ট বাঁধন, হোক না আমাদের স্মৃতি, তুমি থেকো ভালো সব সময়, এইটুকু আজ আমার প্রীতি। হয়তো তুমি জানো না কিছু মনের কথার ভাষা, রাখির দিনে তোমার জন্য রইল শুভ শুভ কামনা। সোনামুখী থেকে আমাদেরকে মেসেজ করেছে রিয়াজুল, শুভ রাখি বন্ধন। ক্রাশকে রাখি পরিয়ে সেখানে কবিতা এবং তার মধ্যে দূর থেকে ভালোবাসার একটা একটা একটা ছায়া, যে আমি তোমায় দূর থেকেই ভালোবাসি, একতরফা ভালোবাসাতেই ভালো আছি, তুমি আমার রাখি পরিয়ে যাও, আমার কোনো চাপ নেই। এইটার জন্য একটা মনে সাহস দরকার হয়।
0: ভাই রিয়াজুল, তোমার মতো যদি সাহস আমার থাকতো তাহলে আমার কলেজের এতগুলো অফ ডে হতো না।
1: রিয়াজুল স্যালিউট বস, রাখিও পড়েছো ক্রাশের হাতে, আবার সেটাকে সুন্দর কবিতার মোড়কেও বেঁধে নিয়ে এসছো, এবং শুধু সেখানেই থেমে নেই, তারপরেও ভালোবাসার মানুষকে দূর থেকে ভালো থাকতে দেখতে পারার যে সাহস তোমার মধ্যে রয়েছে, এটার জন্য তোমাকে কুর্নিশ বস, কুর্নিশ। হাই অরিজিৎ দাওপরূপাদী, ভালোবাসা কখনো স্পষ্ট করে আসে না, এটা কোনো ঘোষণা দিয়ে জানায় না আমি আসছি, হঠাৎ করে কারো অজান্তে, কারো নিরাপত্তায়, কারো সাধারণ উপস্থিতিতে মন আটকে যায় অদৃশ্য এক বন্ধনে। কেন ভালো লাগে তার কোনো যুক্তি থাকে না, তবুও তাপসীর কথা ভাবলেই বুকের ভেতরটা অদ্ভুত এক অনুভূতির জন্ম নেয়, যেন সে না জানলেও তার সাথে আমার আত্মার কোথাও একটা সংযোগ হয়ে গেছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই অনুভূতির একতরফা মনে হলেও এর প্রতিধ্বনি কখনো কখনো অন্য হৃদয়েও পৌঁছে যায়, কারণ ভালোবাসার শর্তে নয়, অনুভূতিতে বেঁচে থাকে। উৎপল মাইতি আমাদেরকে বেহালা থেকে লিখছে।
0: জমিয়ে দিয়েছো উৎপল, জমিয়ে দিয়েছো, রাইট? ভালোবাসা অনুভূতিতেই থাকে,
1: একদমই তাই। উৎপল এবং তাপসীর এই সম্পর্ক, যদিও সেটা ওয়ান সাইডেড আপাতত, উৎপল যা লিখেছে তার দরুন, তবে এই একতরফা ভালোবাসা কোনো একদিন দুদিকেই একই রকম অনুরণন তৈরি করুক, এইটুকু আশা রাখি। আপাতত আমাদের সাথে যারা যারা আমাদের সাথে জুড়ে আছো, 9903659992 তে মেসেজ করছো, তাদের জানিয়ে রাখি যে তোমাদের মেসেজ আমরা পড়বো। তবে এখন একটা ছোট্ট গানের ব্রেক নিই, গানের পর আবার আসছি মাত্র 3 মিনিট 53 সেকেন্ড পর অপরূপা আর অরিজিৎ তোমায় সাথে নিয়ে।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: লাভ জাংশন শুনছো তুমি 9903659992 তে। প্রচুর মেসেজ আসছে, সেই মেসেজ নিয়ে পড়বো, সেই মেসেজ তোমার সাথে ভাগ করে নেব। অপরূপা আর অরিজিৎ আজকে আজকে লাভ জাংশনে। তবে এই মুহূর্তে একজন খুব আবদার করে আমাদেরকে বলেছে যে একবার প্লিজ প্লিজ আমাকে আমার প্রিয় মানুষটার জন্য এই গানটা একবার শুনিয়ে দাও। রোমিওর সাউন্ড ট্র্যাক থেকে শুনতে চেয়েছো, এটা কি ভুল? তবে নিজের নামটা বলোনি, তাই তোমার নামটাও বলতে পারলাম না, আর তোমার প্রিয় মানুষকে যে শোনাচ্ছি তার নামটাও জানানো হলো না। তবে এই মুহূর্তে তুমি যদি শোনো তাহলে আশা করি তোমার মন ভীষণ ভীষণ আনন্দে ভরে উঠবে, কারণ ইউজুয়ালি আমরা কিন্তু লাভ জাংশনে খুব একটা রিকোয়েস্টের গান শোনাই না, তবে তোমার এই আবদারটা আজ আমরা না রেখে পারলাম না। এই মুহূর্তে তোমার গানে রইল রোমিওর সাউন্ড ট্র্যাক থেকে এটা কি ভুল। ফিরে আসছি অপরূপা আর অরিজিৎ তোমাকে সাথে নিয়ে খুব তাড়াতাড়ি।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: এফএম রেমরা তো অপরূপার উঠছে তোমার সঙ্গে। সুকন আমাদেরকে টেক্সট করেছে 9903655992 লিখছে যে আমার নামটা লিখলাম কিন্তু বিশ্বাস করো ক্রাশের নামটা লিখলাম না। তার কারণটা হচ্ছে আমি চাই ও আমার মনে মনেই থাকুক। আমি জানি যে কে লিখেছে, ও আমি জানি যে ও এই বিষয়টা নর্মালি উল্টো হয়, মানে ছেলেদের দিক থেকে মেয়েদের দিকে এটা বেশি হয়, বাট এই ক্ষেত্রে কিন্তু আমি ওকে প্রচণ্ড রকম ওর প্রতি অ্যাট্রাক্টেড ছিলাম, আর কিন্তু কখনই বলে উঠতে পারিনি, মানে বলার মতো বিষয়টা পরিবেশ পরিস্থিতি কখনই তৈরি হয়নি আর কি।

0: জায়গা থেকে দাঁড়িয়ে আমি উল্টে রাখির দিনে ওর কাছে যেতাম না।
1: হ্যাঁ, এবার এই যে ব্যাপারটা, রাখির দিনে নিজের ক্রাশের থেকে একটু দূরে দূরে থাকা বলা যায় না, মানে সুকন্যার ক্ষেত্রে বিষয়টা যেহেতু উল্টো, বলা যায় না যে হতেই পারতো, হঠাৎ সুকন্যার ক্রাশ হাত বাড়িয়ে বললো যে এ কি আমার রাখিটা পড়া বা আমাকে পড়িয়ে দাও রাখিটা, তার চেয়ে বাবা দূরে দূরে থাকাই ভালো। এটা কিন্তু সত্যি কথা যে শুধুই যে ছেলেরাই ক্রাশের থেকে একটু দৌড়ে দৌড়ে পালাচ্ছে রাখির দিন তা নয়, প্রচুর

0: মেয়েও আছে তার মানে, যাদের ক্রাশের থেকে একটু দূরে থাকাটাই শোভনীয় বলে মনে হচ্ছে এই রাখির দিনটা।
1: এটা আমার খুব মজা লাগলো সুকন্যার এই মেসেজটা, এই যে সাহস করে এতদিন পর তার মনের কথাটা শেয়ার করলো, এবং সবচেয়ে বড় কথা যে সে সেই যার প্রতি তার ক্রাশ ছিল সেই মানুষটাকে সে এখনও কিন্তু দেখো একটা সম্মান বলো একটা ভালোবাসা একটা সেই জায়গাটা রেখেছে যে নামটা ডিসক্লোজ করো না, থাকুক না আমার মধ্যে।
0: সত্যি
1: ভেরি গুড,
0: খুব সুন্দর, কারণ এইভাবেই তো ভালোবাসাগুলো জিতে যায় বলো, কারণ সব ভালোবাসা মানেই তো একদম সবটুকু পেয়ে যাওয়া নয়, কিছু ভালোবাসা তো দূর থেকেও ভালোবাসা যায়, কিছু ভালোবাসা দূর থেকে দেখেও ভালোবেসে যাওয়া যায় যে হ্যাঁ আমার সেই প্রিয় মানুষটি বা আমার বন্ধুটি বা আমার ক্রাশটি অন্য কারোর সাথেও তো ভালো আছে, এর মধ্যেও কিন্তু একটা ভালোবাসার অন্যরকম তৃপ্তি আছে। সব ভালোবাসা না পেয়েও দূর থেকেও ভালোবেসে সমস্ত আনন্দ সমস্ত অনুভূতি একই রকমের কিন্তু নিংড়ে নেওয়া যেতে পারে। সৌরভ পুরুলিয়া থেকে মেসেজ করছে আমাদের, যে কাঁচের চুড়ির শব্দে আজ আর জাগে না কোনো গান, বুকে জমিয়ে রাখা কথাগুলো কেবলই অভিমান, যার হাসিতে সাজিয়েছিলাম রূপকথার এক ঘর সেই মানুষটাই অবহেলায় করলো আমায় পর, কাজল পরা চোখের কোণে জল শুকিয়ে যায়, প্রতিটি রাত কেবল কাটে একলা প্রতীক্ষায়, ভালোবাসা দিয়েও পাইনি যাকে নিজের মতো করে, আজও আমি বেঁচে আছি শুধু তারই স্মৃতি ধরে, হাসি মুখে লুকিয়ে রাখি মনের যত ক্ষত, আমার ভালোবাসা ছিল শুধুই কান্নার মতো, সব পেয়েও শেষ বিকেলে শূন্য দুটি হাত, নীরব চোখের জলে ভেজে বিষাদময় রাত।
1: ট্রু, ভালোবাসাতে যেমন বিষাদ থাকে, ভালোবাসাতে যেমন আনন্দ থাকে, ভালোবাসাতে পাওয়া থাকে, ভালোবাসাতে না পাওয়া থাকে, এবং বেশিরভাগ ভালোবাসায় এই নায়ের সংখ্যাটা বেশি থাকে, এবং আমরা একটা জিনিস বিশ্বাস করি যে যে ভালোবাসায় নাটা থাকে না সেই ভালোবাসাটা তবু বেঁচে থাকে, আর যে ভালোবাসাটা সবটা পাওয়া হয়ে যায় সেই ভালোবাসাটা বড্ড তাড়াতাড়ি একটা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক ভালোবাসা হয়ে যায়, এবং সেই ভালোবাসাটায় কে আমাকে কখন কোন বিদেশে গিয়ে একটা ফাটাফাটি বিচের সাইডে আমাকে প্রপোজ করলো সেটা দেখানোর একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়, এবং বিশ্বাস করো যে যে ভালোবাসা কোনো মুহূর্ত সোশ্যাল মিডিয়া ছবি দিয়ে আমাকে মিনিটে মিনিটে চেক করতে হয় কটা লাইক হলো এটা মিলিয়ন্সে ভিউ হলো কি না, সেটা কিন্তু আর খুব একটা ভালোবাসা থাকে না, এটা অ্যাটলিস্ট আমার মনে হয়।
0: ঠিকই বলেছো তুমি, সব ভালোবাসা যদি শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার স্বীকৃতিতে আটকে যেত তাহলে তো গণ্ডগোলই বাঁধত। এই মুহূর্তে তোমার কানে রইল একটা খুব সুন্দর, আমার আর অরিজিতের দুজনেরই ভীষণ পছন্দের একটা গান, ফিরে আসছি মাত্র 5 মিনিট পর তোমায় সাথে নিয়ে। আচ্ছা আরেকটা কথা, তুমি যদি এখনও ভেবে থাকো যে বলেই দেবো নাকি বলবো না এই দোনোমনো ভাবটায় যদি থাকো তাহলে বলি বলেই ফেলো, মনটা হালকা হবে। 9903653992 এই নাম্বারে তোমার মেসেজের অপেক্ষায় অপরূপা আর অরিজিৎ।

তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।

তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।

0: মাঝে মাঝে আমরা একটা পুচকে কেন ব্রেক নিচ্ছি জানো তো? কারণ এই ব্রেকে আমাদের সেই ছোটবেলার রাখির কথা মনে পড়ে যাচ্ছে এবং সেগুলো আমরা শেয়ার করছি। এবার তুমি বলতেই পারো যে এ কি এ কি, অফ ইয়ারে তুমি কেন সব বলছো, অন ইয়ারে কেন সেগুলো আমাদেরকে জানাচ্ছ না? আসলে বেসিক্যালি এমন এমন কিছু শব্দ আমরা প্রয়োগ করছি যে শব্দগুলো অন ইয়ারে বললে কাল থেকে আর আমার এই হট সিটটাই থাকবে না, বুঝেছো? একদম কোল্ড সিট হয়ে যাবে। সো দ্যাট সেগুলো শুনতে চাও না, যেটা শুনতে চাও সেটা হচ্ছে বা আমরা শুনতে চাই সেটা 9903605992 তে তোমার মেসেজ। আর এই মুহূর্তে ঠিক ঘড়িতে 10:30, তাই তোমরা শুনতে চাও এই সপ্তাহের আজকের লাভ শট ফর সেকেন্ড টাইম।
1: ইয়েস, ফিরে আসছি খুব তাড়াতাড়ি তোমাকে সাথে নিয়ে 9903605992 তে। তুমি তোমার মনের কথা লিখতে থাকো। হ্যাঁ, মানে মনের কথা মানে অবশ্যই 12টার পর চুপ কথা নিয়ে তো আজকে একজন বিশেষ ব্যক্তি আছেন, তার সাথে চুপ কথা শেয়ার তো করবেই, কিন্তু মনের যে কথাগুলো একটু ভালোবাসাকে ঘিরে সেই কথাগুলো খুব অনায়াসে 12টা পর্যন্ত আমাদেরকে শেয়ার করতে পারো। কারণ আজকে শুক্রবারের রাত, আর শুক্রবারের রাত মানেই এই সময়টা লাভ জাংশনের। এই মুহূর্তে তোমার গানে রইল আজকের লাভ শর্ট দ্বিতীয়বারের জন্য। ফিরে আসছি অপরূপা আর অরিজিৎ তোমাকে সাথে নিয়ে।

0: আজকের লাভ শর্টসে অরিজিতের লেখা শেষ দেখা নয়। গল্পের ন্যারেশনে অনির্বাণ, অন্যান্য চরিত্রে অরিজিৎ, সুনন্দা ও উশশী। শুরু হচ্ছে লাভ শর্টস শেষ দেখা নয়।
1: রাত তখন 10:30। কলেজের পুরনো গেটটার সামনে দাঁড়িয়ে অর্ণব বারবার ঘড়ি দেখছিল। শীতের রাত, রাস্তার আলোয় হালকা কুয়াশা, চারপাশ প্রায় ফাঁকা। অর্ণবের হাতে একটা ছোট্ট নীল খাম, খামের ভেতরে একটা চিঠি। এই চিঠিটা লেখা হয়েছিল ঠিক 22 বছর আগে, কিন্তু চিঠিটা দেওয়া হয়নি। অর্ণব জানত না আজ এই চিঠিটা যার হাতে তুলে দেওয়ার কথা সে আদৌ আসবে কিনা। আসলে এত বছর পর কারো আসার অপেক্ষা করাটা বোধহয় একটু বোকামি, কিন্তু ওই যে কিছু অপেক্ষা আছে যেগুলো একটা ক্লোজার ছাড়া কিছুতেই শেষ হয় না। অর্ণব আর মেঘলার প্রথম দেখা হয়েছিল কলেজের লাইব্রেরিতে। সেদিন অর্ণব লাইব্রেরিতে জীবনানন্দের কবিতা সংকলন খুঁজছিল। উঁচু তাক থেকে বইটা নামাতে গিয়ে অর্ণব দেখল একই বইয়ের দিকে আরেকটা হাত এগিয়ে আসছে। হাতটা ছিল মেঘলার। দুজনে একই সঙ্গে বলেছিল,
2: আপনি নিন।
1: তারপর দুজনেই হেসে ফেলেছিল,
2: না আপনি আগে দেখেছেন।
1: মেঘলা হেসে বলেছিল,
2: আপনি কি সবকিছুতে এত কম্প্রোমাইজ করেন?
1: সেদিন বইটা কেউ পড়েনি, কিন্তু সেই দিন থেকেই একটা গল্প শুরু হয়েছিল। কলেজের দিনগুলো ভারী অদ্ভুত। কলেজের প্রেম কখনো আমি তোমাকে ভালোবাসি এমনটা দিয়ে শুরু হয় না, শুরু হয় একটা বাড়তি ফোন কলে, একটা অকারণ অপেক্ষা।
2: হবে, আমি তো চাই কিন্তু জানি না, জানি না এই জীবন কি চায়।
3: বারে জীবন কেমন জিজ্ঞেস করব কেন, আমরা তো নিজেরাই ঠিক করে নেব।
2: তাহলে একটা কথা দাও।
3: কি শুনি?
2: যদি যদি কোনোদিন আমাদের দেখা না হয় আমাকে ভুলে যেও না প্লিজ।
3: তোমাকে ভুলে যাওয়ার মতো মেমরি লস আমার হয়নি।
2: কথা দাও।
3: কথা দিলাম।
1: কিন্তু জীবন সবসময় মানুষের দেওয়া কথার হিসেব রাখে না। কলেজের পরে অর্ণবের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন, পরিবারের দায়িত্ব এসে পড়ল অর্ণবের কাঁধে। অন্যদিকে মেঘলার বাড়িতে তার বিয়ের জন্য চাপ দেওয়া শুরু হল। দুজনেই ভেবেছিল একটু সময় যাক, তারপর নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে। কিন্তু এই একটু সময় কখনো কখনো মানুষকে এত দূরে নিয়ে যায় যে ফিরে আসার আর রাস্তা খুঁজে পাওয়া যায় না। একদিন মেঘলা ফোন করে বলেছিল,
2: অর্ণব আমার বিয়ে ঠিক হয়ে গেছে।
1: অনেকক্ষণ চুপ করে থাকার পর অর্ণব শুধু বলেছিল,
3: ভালো থাকো।
2: তুমি কিচ্ছু বলবে না?
1: মেঘলার গলা কেঁপে উঠেছিল।
2: তুমি তুমি আমাকে আমাকে আটকাবে না?
1: অর্ণব জানত যদি সে একবার বলে থেমে যাও তাহলে হয়তো মেঘলা সত্যিই থেমে যাবে। কিন্তু অর্ণব তখন জানত না যে মেঘলাকে ভালোবাসে বলেই তাকে নিজের কাছে রাখতে হবে, নাকি ভালোবাসে বলেই তাকে তার নিজের জীবনের সিদ্ধান্ত নিতে দিতে হবে। সে শুধু বলেছিল,
3: মেঘলা তুমি সুখী হও।
1: কিছুক্ষণের নীরবতা, তারপর মেঘলা ফোনটা রেখে দিয়েছিল। তারপর কেটে গেল 22 বছর। অর্ণব বিয়ে করেনি, মেঘলার কি হয়েছে সে জানত না। মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় খুঁজেছিল ঠিকই, কিন্তু খুঁজে পায়নি। কোনো ঠিকানা ছিল না, কোনো খবর ছিল না, শুধু একটা স্মৃতি ছিল, নীল শাড়ি পরা একটা মেয়ে যে একদিন বলেছিল,
2: আমাকে ভুলে যেও না।
1: আর আজ 22 বছর পর অর্ণব আবার সেই কলেজের গেটের সামনে, কারণ বিকেলে সে একটা অদ্ভুত ফোন পেয়েছিল। একজন মহিলা বলেছিলেন,
4: হ্যালো, আপনি কি অর্ণব বলছেন?
3: হ্যাঁ বলছি।
4: আমি মেঘলার সঙ্গে কাজ করি, ও আপনার সঙ্গে একবার দেখা করতে চায়।
1: অর্ণবের বুকের ভিতরটা কেমন যেন করে উঠেছিল।

0: তো জিজ্ঞেস করেছিল।
1: মেঘলা, মেঘলা কেমন আছে?
2: আপনি ওর সঙ্গে দেখা করলেই সব বুঝতে পারবেন।
0: রাত 11:05, একটা সাদা গাড়ি এসে কলেজের গেটের সামনে দাঁড়ালো। গাড়ির দরজা খুলল, একজন মহিলা নামলেন। চুলে পাক ধরেছে, চোখের পাশে বয়সের রেখা, কিন্তু সেই চোখ অর্ণব চিনে ফেলল।
1: মেঘলা,
3: অনেক দেরি হয়ে গেল তাই না?
0: অর্ণব বেশ খানিকক্ষণ চুপ করে থেকে তারপর জিজ্ঞেস করল,
1: কেমন আছো তুমি?
3: অজিত একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়।
0: দুজনেই চুপ। তারপর মেঘলা অর্ণবের দিকে তাকিয়ে বলল,
3: আচ্ছা অর্ণব, তুমি কি আমাকে কখনো খুঁজেছিলে?
1: হ্যাঁ তো।
3: কেন?
1: জানি না সেটা।
3: মিথ্যে বলছো।
1: হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসতাম মেঘলা।
0: মেঘলার চোখে জল চলে এলো।
3: তাহলে সেদিন আমাকে আমাকে আটকালে না কেন?
1: কারণ কারণ আমি তোমাকে এতটাই ভালোবাসতাম যে তোমার সিদ্ধান্তের বিরুদ্ধে আমি যেতে পারিনি।
0: মেঘলা চোখ নামিয়ে বলল,
3: আর আমি ভেবেছিলাম তুমি তুমি আমাকে ভালোবাসো না।
0: এই হাসি যেন আনন্দের নয়, আফসোসের। অর্ণব নীল খামটা বের করে দিল।
1: মেঘলা, এটা তোমার জন্য।
0: মেঘলা খামটা খুলে চিঠিটা বের করল। কাগজটা হলুদ হয়ে আছে। মেঘলা পড়তে শুরু করল চিঠিতে কি লেখা রয়েছে।
1: তুমি যদি কোনোদিন আমাকে ছেড়ে চলে যাও, তবু আমি তোমার জন্য অপেক্ষা করব। হয়তো তোমাকে ফিরে পাওয়ার জন্য নয়, শুধু একদিন তোমাকে এটা বলার জন্য যে আমি তোমাকে সত্যিই ভালোবেসেছিলাম। আর যদি কোনোদিন আবার দেখা হয়, আমি তোমাকে একটাই প্রশ্ন করব, তুমি কি সুখী হয়েছিলে?
0: মেঘলা চিঠিটা নামিয়ে অর্ণবের দিকে তাকাল, তারপর বলল,
3: তুমি আমাকে এই চিঠিটা আজ দিচ্ছ কেন?
1: কারণ তখন দিতে পারিনি তাই।
0: মেঘলা একটু হেসে বলল,
3: আজও দেরি হয়ে গেছে অর্ণব।
1: হ্যাঁ জানি তো।
3: তাহলে আমি আমি এবার উত্তরটা দিই?
1: দাও।
3: সুখ কাকে বলে আমি জানি না, তাই বলতে পারবো না সুখী হলাম কিনা, কিন্তু তোমাকে ভালোবেসেছিলাম অর্ণব, এটা সত্যি। যাই হোক, চলো।
1: কোথায়?
3: লাইব্রেরিতে।
1: এখন?
3: 22 বছর আগে একটা বই আমরা দুজনে মিলে পড়বো বলেছিলাম।
0: দুজন ধীরে ধীরে কলেজের পুরনো লাইব্রেরির দিকে হাঁটতে শুরু করল। গেট বন্ধ ছিল, তাই বাইরে দাঁড়িয়েই দুজন হেসে ফেলল। অর্ণব বলল,
1: দেখলে তো বইটা আমাদের আজও পড়া হলো না?
3: কি আর করার, কিছু অপূর্ণতাই বোধহয় আমাদের বার বার ফিরে আসতে বাধ্য করে।
0: না, অর্ণব আর মেঘলার তথাকথিত কোনো সংসার হলো না ঠিকই, কিন্তু এতগুলো বছর পরও ওদের বন্ধুত্বটা আবার জীবন্ত হয়ে উঠলো।

0: লাভ শর্টসে আজ শুনলে অরিজিতের লেখা শেষ দেখা নয়। গল্পের নারেশনে অনির্বাণ, অর্ণব অরিজিৎ, মেঘলা সুনন্দা, মহিলা ও শশী।
1: Love Junction, every Friday at 9 p.m. only on 107 FM Rainbow.

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: তুমি শুনছো লাভ জাংশন, আর আজ লাভ জাংশন নিয়ে অপরূপা আর অরিজিৎ তোমার সাথে। মধুমিতা অধিকারী কলকাতা থেকে আমাদের মেসেজ করেছো, হ্যালো দাদা ভাই দিদি ভাই, আমি মধুমিতা অধিকারী কলকাতা থেকে মেসেজ করছি। এটা লাভ জাংশন, আমার প্রথমবার করা মেসেজ, লাভ জাংশনে আমার করা প্রথম মেসেজ, এটা পড়ো প্লিজ। আমি আসলে তোমাদের কাছ থেকে একটা সাজেশন চাই। তোমাদের কাছে আজ একটা কথা খুব শেয়ার করতে ইচ্ছে করছে, যা আমি আর কাউকে জানাতে পারিনি। আসলে আমি এমন একজনকে ভালোবাসি যার বিবাহ হয়ে গেছে, এদিকে আমি তাকে ছাড়া থাকতে পারছি না, আমি অবিবাহিতা। আমি জানি যে তার অবস্থাও আমারই মতো, আমি এখন কি করব?
2: দুটো জিনিস বলি, রিয়েলিটি চেক করাটা খুব ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে, জানো তো। রিয়েলিটি চেক যেটা বলে সেটা হচ্ছে প্রথম বিষয়, যে আমি জানি না সেই উল্টো দিকের মানুষটির, তোমার ভীষণ পছন্দের মানুষটির কতদিন বিয়ে হয়েছে সেটা কি লেখা আছে?
1: না সেটা লেখা,
2: সেটা লেখা নেই। ওকে, আমি যদি ধরে নিই যে খুব রিসেন্ট বিয়ে হয়েছে, হয়তো 6 মাস 1 বছর এরকম একটা বিয়ের বয়স, তাহলে রিয়েলিটি চেক বলে এই জায়গাটা থেকে অতি অবিলম্বে তোমার সরে আসা উচিত। ঠিক আছে, কেন উচিত? কারণ তোমরা দুজনে যদি ভালো থাকতে পারতে, তাহলে অ্যাটলিস্ট দুজনকে এইভাবে হয়তো ছেড়ে থাকতে হতো না। মানে তোমরা, মানে আমার বক্তব্য হচ্ছে কেন নেই, মানে তোমাদের একসঙ্গে থাকাটা হলো না কেন, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো যখন তোমাদের একসঙ্গে থাকা হয়নি, যে কোনো কারণেই হোক না কেন, বিয়ে যখন একটা জায়গায় হয়ে গেছে, তখন আমার মনে হয় না যে তোমরা ব্যক্তিগতভাবে খুব ভালো থাকবে বলে আর একটা মানুষকে তোমরা হ্যাম্পার করবে, এটা তোমাদের কারোরই করা উচিত নয়। তাহলে সেটা বিয়ের আগে ভাবা উচিত ছিল, এটা গেল প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যে হয়তো বিয়ের বয়সটা অনেক বেশি, কোনো একটা কারণে তোমাদের একসঙ্গে থাকা হয়নি, কিন্তু আজও দুজনকে খুবই ভালোবাসো এবং মনে হচ্ছে যে দুজন একসঙ্গে থাকতে পারলেই হয়তো ভালো হতো। এমতো অবস্থাতেও রিয়েলিটি চেক বলে যে এই বিয়ে সংক্রান্ত ভাবনাটা মাথা থেকে সরিয়ে যদি ভীষণ ভালো বন্ধু হয়ে দুজনে থাকতে পারো সেটা অন্য কথা, কিন্তু সেটা বৈবাহিক সম্পর্কে কোনো রকম হ্যাম্পার না করে এবং তার সংসারের মধ্যে কোনো রকম কোনো সংশয় বা ফাটল এগুলো তৈরি না করে। এবার বলি যে তুমি যদি বলো যে আমরা একসঙ্গে থাকতে চাই, এবার ওই উল্টো দিকের মানুষটার বিবাহের বয়সটা না জানলে বলাটাও মুশকিল। তাহলে তো আইনগতভাবে যেটা সবচেয়ে বড় মানে বিষয় সেটা হচ্ছে যে তোমাকে, মানে একটা ডিভোর্সের ফাইল করতে হবে এবং দুজন আলাদা থেকে বেরিয়ে এসে তারপর তোমরা আবার দুজনে মিলে একসঙ্গে থাকার একটা প্ল্যান করতে পারো। তো বিয়ের আগেই যখন করতে পারোনি একসঙ্গে থাকাটা, সে

0: একটু নিজেকে সামলে নেওয়াটাই শ্রেয় এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয়। কারণ দিনের শেষে বিবাহটা না শুধু মনের নয়, জানো তো, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া মানে সেখানে মনের বন্ধন রয়েছে, সেখানে একটা আইনত ব্যাপার রয়েছে, আইনের ব্যাপার রয়েছে। অনেক সময় প্রচুর ছেলেমেয়ের এরকম উদাহরণ দেখা যায় যে তারা একে অপরকে আর ভালোবাসে না, তারা একে অপরের সাথে আর বিয়েটা ঠিক বিয়ের মতো অনুভব করে না, কিন্তু আইনি জটিলতায় পড়তে হবে, আবার নানান রকম জটিল বিষয়ের মধ্যে যেতে হবে, এই ভাগাভাগি করতে হবে, এই রকম কিছু ঝামেলা ঝাঁটি হতে পারে, এই সব ভেবে না মুখ বুঝে বিয়েটাকে জাস্ট এগিয়ে নিয়ে যায় যে হ্যাঁ ঠিক আছে বিয়েটা বিয়ের মতো থাক, এই আইনি জটিলতার চেয়ে এইভাবে দূরে দূরে থাকাও ঢের ভালো। তো কাজেই আমার মনে হয় যে বিবাহ বিষয়টা একটা অন্য রকমের ব্যাপার। বিবাহতে দুটো মানুষ মন দিয়ে একে অপরকে ভালোবেসে যেমন থাকতে পারে, আবার একটা সময় সেই ভালোবাসাটা ফেড হতে হতে একটা সুন্দর বন্ধুত্ব, একটা ভরসা, তার উপর নির্ভর করেও কিন্তু একটা বিয়ে এগিয়ে যায়। সেখানে তুমি যেহেতু অবিবাহিতা এবং তুমি যাকে ভালোবাসো সে যেহেতু বিবাহিত, তাই তুমি যেই মুহূর্তে এই সম্পর্কটার মধ্যে ইন্টারফেয়ার করবে সেই মুহূর্তে না একসাথে অনেকগুলো মানুষের অনেকগুলো জটিলতা বাড়বে, তার চেয়ে অনেক সহজ হবে তুমি যদি এই ভালোবাসার মানুষটাকে দূর থেকেই ভালোবেসে যেতে পারো যতদিন না সে ফ্রি হচ্ছে। এবার হ্যাঁ, কোনো একদিন সে মনে করলো যে সে তার যে বর্তমান বিয়েটা রয়েছে সেটা রাখবে না, সেখান থেকে বেরিয়ে আসবে এবং বেরিয়ে এলো, এসে তোমার সাথে একটা সম্পর্কে জড়াতে চাইলো, সেটা আলাদা বিষয়। কিন্তু বিবাহ বহির্ভূত একটা সম্পর্কে থেকে একটা বিবাহিত মানুষের বিবাহিত জীবন ঘেঁটে দেওয়ার চেয়ে একটু দূর থেকে ভালোবাসা, ভালোবাসা নিয়ে কথা, তো তুমি তো ভালোবাসতে চাইছো, তুমি তো আর কিছু, এমন নয় যে তোমার তার কাছ থেকে অনেক অর্থের প্রয়োজন, তোমার তার কাছ থেকে গয়না কেনার প্রয়োজন, তোমার তার থেকে তার বাড়িটা নেওয়ার প্রয়োজন নয়, তো তুমি তো তাকে ভালোবাসতে চাইছো। তো ভালোবাসা কিন্তু দূর থেকেও যায়, সব কিছু সুন্দর স্বাভাবিক রেখে একে অপরকে ভালোবেসে যাওয়া যায়, সেটা আমার মনে হয় যে সঠিক কাজ হবে। আপাতত তোমাকে আমরা এইটুকুই বলতে পারি, কারণ আমরা কোনো কিছুই ভাঙার কথা বলি না যতক্ষণ না সেই ভাঙনটা তুমি নিজে চাইছো, আমরা কিন্তু সেটাকে সাপোর্ট করি না ভাই। কারণ তোমার মন রাখতে আমরা কিন্তু বলতে পারি না যে তুমি ওই বিয়েটা ভাঙিয়ে তুমি তার সাথে এক হয়ে যাও, সেটা আমরা বলতে পারি না এবং আমরা সেটা বলতে চাইও না, আর সেটা সঠিকও নয়। হ্যালো স্মার্ট বয়, ওরি ভালোবেসে তার দায়িত্ব নিতে পারলে না, বুড়ি বাবা রে, ভালোবাসে ভালোবাসে একটু বলতেও পারতে আমায়, তোমার পাশে আছি, তাহলে পরে তোমায়। হ্যাঁ রাইট, তুমি কি করে বুঝলে
1: এই রকম লেখা এবং এক লাইন পড়ার পর থেমে যাওয়া এটা অ্যান্ডির মেসেজ ছাড়া সম্ভবই হয় না, ওর আজ পর্যন্ত কোনো মেসেজে দাড়ি কমা থাকে না।
0: ঠিক আছে অ্যান্ডি, তুমি একটু রিকারেক্ট করে নাও বুঝলে, কারণ সত্যি একটু থেমে যেতে হচ্ছে। পরের মেসেজে যাই, পরের মেসেজে তুমি লিখছো, হ্যালো দাতা দিদি, আমি প্রকাশ দে কৈখালী থেকে, আমার লাইফে বর্তমানে কোনো প্রবলেম নেই, একটা বড় ঝামেলা থেকে আমি ও আমার ফ্যামিলি উঠে এসেছি, তাই সেই কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা ভালো থেকো, আছি 12টা পর্যন্ত। কোন কথাটা তো আর জানলাম না, যা
1: বাট ঠিক আছে, সেটা যদি কোনো একটা বিষয় থাকে সমস্যার, সেটা থেকে যে তুমি বেরিয়ে এসেছো, তোমার গোটা ফ্যামিলি বেরিয়ে এসেছে, এটার চেয়ে ভালো এবং শান্তির বিষয় আর কিছু হতে পারে না। ভেরি গুড, এরকম মানে ভালো থাকবে। আসলে কি জানো তো, আমাদের লাইফে ভালোটা খুব কম আসে, তো এই ভালো সময়গুলোকে খুব ভালোভাবে রেখে দেওয়াটাও জরুরি, মানে মনে রেখে দেওয়াটা। থ্যাংক ইউ, খুব ভালো থেকো।
0: হ্যাঁ প্লিজ আমার মেসেজটা পড়ো। হাই অরিজিতদা, অপরূপাদি, কেমন আছো তোমরা? আজকে লাভ শটটা মোটামুটি ভালো, আমি খুশি হতাম যদি ওরা অরিজিত ও আচ্ছা, মেঘলার যে হাজব্যান্ড, নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, সে অর্ণব না, অর্ণব তো বন্ধু, আরেকজন অজিত বোধ হয়, অজিত, হ্যাঁ অজিত মারা যাওয়ার পর যদি ওরা সেটেল করতো তাহলেও খুশি হতো। আচ্ছা বেশ, তোমার এটা তো শুনলাম, কিন্তু তোমার মেসেজটা কই যেটা তুমি পড়তে বললে, এটাই সেটা? আচ্ছা বেশ,
1: এটাই সেটা।
0: তো অজিত মারা যাওয়ার পর অর্ণব এবং মেঘলা যদি একে অপরের সাথে সেটেল করতো তাহলেও বেশি খুশি হতো বলছে।
1: কিন্তু দেখো সেটা তো অনেক ক্ষেত্রে সেটা সিনেম্যাটিক ব্যাপার না, সব সময় একটা লাভ মানে একটা হ্যাপি এন্ডিং সব সময় তো আমাদের সেটা হয়ও না, জীবন কিন্তু অনেক সময় না এই রকম দুয়ে দুয়ে চার মিলিয়ে দেয় না, জানো তো, জীবন অনেক সময় দেখতে চায়।

0: এই দেখো যে সম্পর্কটা অর্ণব আর মেঘলার, মেঘলা 22 বছর পর আবার ওদের দেখা হয়েছে, এমন ভালোবাসা কোথায় জমা থাকে বলতো, যেখানে 22 বছর পরও শুধুমাত্র হাতে হাত রাখার জন্য তারা আবার তাদের চোখ দিয়ে জল পড়লো, এটা কজন হয়, তাই না? আচ্ছা চলো একটা ভালো গান থাকুক তোমাদের জন্য, আর তারপর অপূর্বর যে দুজনেই ফিরছে, কিন্তু তার আগে কোনো একটা মেসেজ পড়তে চাইছো?
1: হ্যাঁ, তার আগে আরও একটা মেসেজ পড়ে নিই। তুমি লিখছো 9903653992-তে, এমন কিছু নির্দিষ্ট দিন আছে যেগুলোতে স্মৃতিরও মন্থন করতে ইচ্ছে হয়। স্কুলের দিনগুলোতে খুব মজা হতো, দুহাত ভরে যেত লাল নীল কত রঙিন রাখিতে, কিন্তু এখনকার মতো সুন্দর রাখি তখন ছিল না। তবে কলেজে এমন একটা দিনে একজনকে দূর থেকে দেখতাম, তার নাম শিখা, অসিত বৈরাগী আমাদের মেসেজ করছে।
0: এটাই তো সমস্যা, এই দূর থেকে দেখা, সেটাই তো, মানে একটা টাইম না যখন এই সোশ্যাল মিডিয়া থাকতো না এবং শুধুমাত্র একটা ফোন নাম্বার জোগাড় করার জন্য, এবং কত প্রেম হয়েছে শুধুমাত্র মিস কলে। হ্যাঁ, মানে মিস কলের আবার সংখ্যা ছিল ল্যান্ডলাইনে, আমি নিজে করেছি 2 বার, মানে বাড়িতে কেউ নেই, হ্যাঁ 3 বার, মানে কোনো মানে ভুলেও ফোন নয়। গন্ডগোল কেস আছে, ঠিক আছে, এরম প্রেম কত হয়েছে। এবং সেই সময় দাঁড়িয়ে না এই এই যে প্রেমের মধ্যে একটা দূরত্ব, এইটা খুব দরকার প্রেমে, না সবসময় কাছাকাছি, যখন চাইছি তখন পৌঁছে যাওয়া, প্রেমটাকে ভীষণ রকমভাবে শো অফ করা, প্রেমটাকে দেখানো যে অন্যের কাছে দাঁড়িয়ে আমি কত ভালো। প্রেমটা এখন একটা অদ্ভুতভাবে, মানে কি বলবো, তার একটা কর্পোরেট কালচার ঢুকে গেছে প্রেমটার মধ্যে, সেটাকে আমরা মানে ধরো, আমার মনে হলো আজকে আমি প্রপোজ ডে পালন করব, আজকে আমি আমার কাছের মানুষটাকে প্রপোজ করব, সেখানে মোটামুটি 4-5টা ক্যামেরা নিয়ে আমি পৌঁছে গেলাম, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তোলা হচ্ছে। তো এইটা বোধহয় কোথাও গিয়ে প্রেমের মধ্যে যে একটা অনেস্টি, সেইটাকে একটু কমিয়ে দিচ্ছে।
1: ঠিক, এবং এই অনেস্টি যত কমছে তত আমাদের মনে হচ্ছে যে ভালোবাসা বলে আদৌ কি কিছু আছে, নাকি সবটাই ক্যালকুলেশন? ভালোবাসা মানে এখন শুধুই ক্যালকুলেশনের দিন চলে এসেছে, নাকি ভালোবাসা আসলেই এখনও সেই আগেরই মতো শুধু ভালোবাসাতেই আটকে আছে? নানান রকম ভাবনা চিন্তা মাথায় আসতে থাকে যখন চারপাশটায় এইরকম জাঁকজমকপূর্ণ সব কিছু দেখা হয়, ভীষণ ব্যক্তিগত প্রাইভেট মুহূর্তগুলো খুব সহজেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়, সেখানে একটু মনের মধ্যে দ্বন্দ্ব আসে ঠিকই। তবে এই দ্বন্দ্বের আমরা খুব একটা তোয়াক্কা করি না, দ্বন্দ্বগুলোকে আমরা মনের মধ্যে একটু চেপেই দিই, কারণ আলটিমেটলি ভালোবাসারই জয় হয়। আর সেই জন্যে কেকের গাওয়া এই গান তোমার কানে রইল, ফিরে আসছি অপরূপা অরিজিৎ তোমাকে সাথে নিয়ে।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: চলো লাভ জাংশনে অপরূপ অরিজিৎ ঠিক যেখানে সেরে গেছিল সেখান থেকে শুরু করলো তোমার সঙ্গে আরেকটা জার্নি। কী কী সেই জার্নিতে ছিল? সেই জার্নিতে ছিল রাখি পূর্ণিমার গল্প, ছিল সেই জার্নিতে ছিল তোমার ভালোবাসার গল্প যেগুলো তুমি আমাদেরকে লিখছো, আর তার মধ্যে ছিল আমাদের এই সপ্তাহের লাভ শট, আর তার সঙ্গে অবভিয়াসলি সেই তিনেক কেতিনের গল্প। এই এতগুলো গল্প, এতগুলো মিউজিক্যাল সংখ্যা, এই সমস্ত কিছুর পর আরও একবার তোমার সঙ্গে অন এয়ারে।
2: একদম, আর এই অনিয়ারে তোমার মেসেজ নিয়ে হাতে অপরূপা অরিজিৎ, আজকে একটা খুব সুন্দর দিনে তোমার সাথে আড্ডা দিতে এসেছি এবং যা যা মেসেজ আছে মোটামুটি সবটা পড়ে ফেলার চেষ্টা করব, কারণ এই লাভ জাংশনের পরেই আজকে শুক্রবারের রাত, মানেই তো সময়টা চুপ কথা, ঠিক 12টা থেকে 3টা আজকে চুপ কথা নিয়ে আমাদের দুজনের খুব প্রিয় একজন আছে, কে আছে না আছে আরেকটু তোমাকে ভাবাবো, তারপর বলবো, বুঝলে তো? তুমি একটু ভাবতে থাকো আজকে চুপ কথায় কে আছে, যে যার কথা বলছি সেই জন আমার আর অরিজিতের ভীষণ প্রিয় একজন, এবার তুমি ভাবো। নমস্কার আর যে ফ্রেন্ড অরিজিৎ অপরূপা, আমি রিঙ্কু বলছি বেউরিয়া থেকে। আজকে লাভ শটটা খুব ভালো লেগেছে, ভালোবাসায় সবসময় যে একসাথে থাকতেই হবে তার কোনো মানে নেই, অনেক সময় পরিস্থিতি আমাদের মধ্যে করে নীরব থাকতে, আমাদের বাধ্য করে নীরব থাকতে। ঠিক ঠিক ঠিক। হ্যালো আর যে দাদাও দিদি, দেখতে দেখতে আকাশবাণীর 100তে গত কয়েক মাস যাবত FM রেইনবো ডেইলি লাইফের একটা পার্ট হয়ে গেছে, সারাদিন কাজের শেষে 9টা থেকে 1টা অবধি বিভিন্ন স্বাদের অনুষ্ঠানের গান শুনে সারাদিনের স্ট্রেস দূর হয়, আর গল্প স্বল্প তাহাকে গল্প স্বল্পতে কি সাধারণ শ্রোতারা গল্প পাঠাতে পারে একটু জানাবেন, জয়দীপ রায় আমাদের বাঘাযতীন থেকে বলছেন।
1: পারেন মানে ভীষণ রকমভাবে পারেন, ভীষণ রকমভাবে পারো, এবং সেই গল্প আমরা অতি অবশ্যই চাই, সেটা শুধু আমাদেরকে পাঠাও একই নম্বরে 9903655992 শুধুমাত্র ও গল্পটার আগে হ্যাশট্যাগ দিয়ে লাভ শট এই কথাটা লিখে দেবে, এবং শেষে অবশ্যই নিজের নাম এবং শর্ট লোকেশন এটা লিখতে ভুলো না।
2: হ্যাঁ, গল্প স্বল্পের ক্ষেত্রে গল্প পাঠানোর ব্যাপারেও গল্প স্বল্পের ক্ষেত্রে, হ্যাঁ যেহেতু আমাদের লাভ শর্টে তোমার পাঠানো গল্প আমরা পাঠ করি সেহেতু, কিন্তু ব্যাপারটা হচ্ছে গল্প স্বল্পের ক্ষেত্রে তুমি আমাদের যে অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেল আছে সেখানে গিয়ে একটা DM করে রাখতে পারো, আমাদের হায়ার অথরিটি ওটা দেখে তোমার সাথে যোগাযোগ করতে পারে। হাই লাভ জাংশন, আমি সৌভিক জান, সৌভিক জানো লাভ জাংশন, আচ্ছা সৌভিক জান লাভ জাংশন আমাদের এখানে আজ ঝুলনের, আচ্ছা যা সৌভিক বলছো জানো লাভ জাংশন আমাদের এখানে আজ ঝুলনের মেলা হচ্ছে, ভলেন্টিয়ার করতে, আচ্ছা ভলেন্টিয়ারি করতে করতে লাভ জাংশন শুনছি, লাভ শটটা খুব সুন্দর ছিল, সময় মতো কিছু খেয়ে নিও, সাবধানে বাড়ি ফিরো, মিষ্টি ব্যাপার। আচ্ছা বেহালা থেকে আকাশ আমাদেরকে লিখছো, আমি তার কাছে বেহালায় গিয়েছিলাম কারণ সে আমাকে বলেছিল, আচ্ছা আকাশ প্রথম কথা একই মেসেজ অন্তত 20 বার কপি পেস্ট করেছো, কোনো কারণ নেই, তাও করেছো ঠিক আছে কোনো ব্যাপার না, 20 বার পর একদম শেষের 20তম মেসেজটাই পড়ি, বাকি 19 ফেলে দিলাম, না হয় একই আছে, কপি পেস্ট কপি পেস্ট। আচ্ছা বেহালার, বেহালা আকাশ বলছে আমি তার কাছে বেহালায় গিয়েছিলাম কারণ সে আমাকে বলেছিল যে সে আমার সঙ্গে রিলেশনে আসবে, তার কথা বিশ্বাস করে এবং তাকে অনেক আপন মনে করে আমি সেখানে গিয়েছিলাম, সে আমার কাছে এসেছিল আমাকে রাখি পরাবে বলে, কিন্তু শেষ পর্যন্ত আমাকে রাখি পরানো হলো না কারণ আমি তাকে একটা গোলাপ ফুল দিয়ে প্রপোজ করেছিলাম, সে কিছুক্ষণ ভেবে আমাকে হ্যাঁ বলেছিল। ও মা, আলাদাই মানে আলাদাই কি সব হচ্ছে মার্কেটে একদম, মানে রাখি পরানোর জন্য একজন তৈরি ছিল, আরেকজন হাতে ফুল নিয়ে প্রপোজ করার জন্য রেডি ছিল, একজন রাখি পরাবে বলে কাছে এলো, আরেকজন হাতে গোলাপটা দিয়ে বললো আই লাভ ইউ ডু ইউ লাভ মি, আর উল্টো দিকে যিনি রাখি হাতে এসেছিলেন তিনি খানিকক্ষণ চুপ করে বললো ইয়েস আই লাভ ইউ টু, ব্যাপারটা কিন্তু জমে গেছে, মনের মধ্যে মনের মণিকোঠায় কোথায় যে কিরকম আবেগ থাকে আর কখন যে কোন আবেগ মাথা ঝাড়া দিয়ে ওঠে তার টের পাওয়া বড়ই মুশকিল।
1: এটা তো ভালোবাসা,
2: এটা তো ভালোবাসা। আমরা 90s কিড বাবা, আমরা একটু কম বুঝি, আমরা একটু বরং গান শুনে ফিরে আসি। 9903652992 তে তোমার পাঠানো মেসেজ পড়ব। এই মুহূর্তে তোমার কানে রইল একটা খুব সুন্দর গান, যেহেতু বললাম একটু আমরা খানিকটা আমরা যেহেতু 90s কিড, তো আমরা আমাদের পছন্দ মতো একটা গান কি তোমাকে শোনাবো? শোনাতেই পারি, বলো।
1: হ্যাঁ হ্যাঁ, আমাদের পছন্দ খারাপ হয় না।
2: হ্যাঁ।

0: আজকের লাভ শর্টসে অরিজিতের লেখা শেষ দেখা নয়। গল্পের ন্যারেশনে অনির্বাণ, অন্যান্য চরিত্রে অরিজিৎ, সুনন্দা ও উশশী। শুরু হচ্ছে লাভ শর্টস শেষ দেখা নয়।
1: রাত তখন 10:30। কলেজের পুরনো গেটটার সামনে দাঁড়িয়ে অর্ণব বারবার ঘড়ি দেখছিল। শীতের রাত, রাস্তার আলোয় হালকা কুয়াশা, চারপাশ প্রায় ফাঁকা। অর্ণবের হাতে একটা ছোট্ট নীল খাম, খামের ভেতরে একটা চিঠি। এই চিঠিটা লেখা হয়েছিল ঠিক 22 বছর আগে, কিন্তু চিঠিটা দেওয়া হয়নি। অর্ণব জানত না আজ এই চিঠিটা যার হাতে তুলে দেওয়ার কথা সে আদৌ আসবে কিনা। আসলে এত বছর পর কারো আসার অপেক্ষা করাটা বোধহয় একটু বোকামি।

0: কিন্তু এই যে কিছু অপেক্ষা আছে যেগুলো একটা ক্লোজার ছাড়া কিছুতেই শেষ হয় না। অর্ণব আর মেঘলার প্রথম দেখা হয়েছিল কলেজের লাইব্রেরিতে। সেদিন অর্ণব লাইব্রেরিতে জীবনানন্দের কবিতা সংকলন খুঁজছিল। উঁচু তাক থেকে বইটা নামাতে গিয়ে অর্ণব দেখল একই বইয়ের দিকে আরেকটা হাত এগিয়ে আসছে। হাতটা ছিল মেঘলার। দুজনে একই সঙ্গে বলেছিল,
1: আপনি নিন।
0: তারপর দুজনেই হেসে ফেলেছিল,
1: না আপনি আগে দেখেছেন।
0: মেঘলা হেসে বলেছিল,
1: আপনি কি সবকিছুতে এত কম্প্রোমাইজ করেন?
0: সেদিন বইটা কেউ পড়েনি, কিন্তু সেই দিন থেকেই একটা গল্প শুরু হয়েছিল। কলেজের দিনগুলো ভারী অদ্ভুত। কলেজের প্রেম কখনো আমি তোমাকে ভালোবাসি এমনটা দিয়ে শুরু হয় না, শুরু হয় একটা বাড়তি ফোন কলে, একটা অকারণ অপেক্ষায়, ক্যান্টিনে পাশাপাশি বসায়, আর বৃষ্টির দিনে একটা ছাতা ভাগ করে নেওয়ায়। আর কখন যে বন্ধুত্বের গভীরে ভালোবাসা ঢুকে পড়ে তা দুজনের কেউই বুঝতে পারে না। অর্ণব পারেনি, মেঘলাও না। তবে দুজনেই জানতো ওরা একে অপরের জন্য অপেক্ষা করে। কলেজের শেষ দিনে মেঘলা বলেছিল,
1: অর্ণব একটা কথা বলবো, আমাদের কি সত্যি কখনো কিছু হবে? আমি তো চাই, কিন্তু জানি না, জানি না এই জীবন কি চায়।
2: মানে জীবনকে আমরা জিজ্ঞেস করবো কেন? আমরা তো নিজেরাই ঠিক করে নেব।
1: তাহলে একটা কথা দাও।
2: কি শুনি?
1: যদি যদি কোনোদিন আমাদের দেখা না হয় আমাকে ভুলে যেও না প্লিজ।
2: তোমাকে ভুলে যাওয়ার মতো মেমরি লস আমার হয়নি।
1: কথা দাও।
2: কথা দিলাম।
0: কিন্তু জীবন সবসময় মানুষের দেওয়া কথার হিসেব রাখে না। কলেজের পরে অর্ণবের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন, পরিবারের দায়িত্ব এসে পড়ল অর্ণবের কাঁধে। অন্যদিকে মেঘলার বাড়িতে তার বিয়ের জন্য চাপ দেওয়া শুরু হল। দুজনেই ভেবেছিল একটু সময় যাক, তারপর নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে। কিন্তু এই একটু সময় কখনো কখনো মানুষকে এত দূরে নিয়ে যায় যে ফিরে আসার আর রাস্তা খুঁজে পাওয়া যায় না। একদিন মেঘলা ফোন করে বলেছিল,
1: অর্ণব আমার বিয়ে ঠিক হয়ে গেছে।
0: অনেকক্ষণ চুপ করে থাকার পর অর্ণব শুধু বলেছিল,
2: ভালো থাকো।
1: তুমি কিচ্ছু বলবে না?
0: মেঘলার গলা কেঁপে উঠেছিল।
1: তুমি তুমি আমাকে আমাকে আটকাবে না?
0: অর্ণব জানতো যদি সে একবার বলে থেমে যাও তাহলে হয়তো মেঘলা সত্যিই থেমে যাবে। কিন্তু অর্ণব তখন জানতো না যে মেঘলাকে ভালোবাসে বলেই তাকে নিজের কাছে রাখতে হবে, নাকি ভালোবাসে বলেই তাকে তার নিজের জীবনের সিদ্ধান্ত নিতে দিতে হবে। সে শুধু বলেছিল,
2: মেঘলা তুমি সুখী হও।
0: কিছুক্ষণের নিরবতা, তারপর মেঘলা ফোনটা রেখে দিয়েছিল। তারপর কেটে গেল 22 বছর। অর্ণব বিয়ে করেনি, মেঘলার কি হয়েছে সে জানতো না। মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় খুঁজেছিল ঠিকই, কিন্তু খুঁজে পায়নি। কোনো ঠিকানা ছিল না, কোনো খবর ছিল না, শুধু একটা স্মৃতি ছিল, নীল শাড়ি পরা একটা মেয়ে যে একদিন বলেছিল,
1: আমাকে ভুলে যেও না।
0: আর আজ 22 বছর পর অর্ণব আবার সেই কলেজের গেটের সামনে, কারণ বিকেলে সে একটা অদ্ভুত ফোন পেয়েছিল। একজন মহিলা বলেছিলেন,
3: হ্যালো, আপনি কি অর্ণব বলছেন?
2: হ্যাঁ বলছি।
3: আমি মেঘলার সঙ্গে কাজ করি, ও আপনার সঙ্গে একবার দেখা করতে চায়।
0: অর্ণবের বুকের ভিতরটা কেমন যেন করে উঠেছিল। ও শুধু জিজ্ঞেস করেছিল,
2: মেঘলা, মেঘলা কেমন আছে?
3: আপনি ওর সঙ্গে দেখা করলেই সব বুঝতে পারবেন।
0: রাত 11:05, একটা সাদা গাড়ি এসে কলেজের গেটের সামনে দাঁড়ালো। গাড়ির দরজা খুলল, একজন মহিলা নামলেন, চুলে পাক ধরেছে, চোখের পাশে বয়সের রেখা, কিন্তু সেই চোখ অর্ণব চিনে ফেলল।
2: মেঘলা,
1: অনেক দেরি হয়ে গেল তাই না?
0: অর্ণব বেশ খানিকক্ষণ চুপ করে থেকে তারপর জিজ্ঞেস করলো,
2: কেমন আছো?
1: ভালো থাকার চেষ্টা করেছি।
2: তোমার সংসার
1: হয়েছিল, তবে বেশি দিন নয়।
0: অর্ণব অবাক হয়ে তাকিয়ে রইল। মেঘলা বলল,
1: বিয়ের 3 বছরের মাথাতেই অজিত একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়।
0: দুজনেই চুপ। তারপর মেঘলা অর্ণবের দিকে তাকিয়ে বলল,
1: আচ্ছা অর্ণব, তুমি কি আমাকে কখনো খুঁজেছিলে?
2: হ্যাঁ তো।
1: কেন?
2: জানি না সেটা।
1: মিথ্যে বলছো।
2: হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসতাম মেঘলা।
0: মেঘলার চোখে জল চলে এলো।
1: তাহলে সেদিন আমাকে আমাকে আটকালে না কেন?
2: কারণ কারণ আমি তোমাকে এতটাই ভালোবাসতাম যে তোমার সিদ্ধান্তের বিরুদ্ধে আমি যেতে পারিনি।
0: মেঘলা চোখ নামিয়ে বলল,
1: আর আমি ভেবেছিলাম তুমি তুমি আমাকে ভালোবাসো না।
0: এই হাসি যেন আনন্দের নয়, আফসোসের। অর্ণব নীল খামটা বের করে দিল।
2: মেঘলা, এটা তোমার জন্য।
0: মেঘলা খামটা খুলে চিঠিটা বের করল। কাগজটা হলুদ হয়ে আছে। মেঘলা পড়তে শুরু করল চিঠিতে কি লেখা রয়েছে।
2: তুমি যদি কোনোদিন আমাকে ছেড়ে চলে যাও, তবু আমি তোমার জন্য অপেক্ষা করব। হয়তো তোমাকে ফিরে পাওয়ার জন্য নয়, শুধু একদিন তোমাকে এটা বলার জন্য যে আমি তোমাকে সত্যিই ভালোবেসেছিলাম। আর যদি কোনোদিন আবার দেখা হয়, আমি তোমাকে একটাই প্রশ্ন করব, তুমি কি সুখী হয়েছিলে?
0: মেঘলা চিঠিটা নামিয়ে অর্ণবের দিকে তাকালো। তারপর বলল,
1: তুমি আমাকে এই চিঠিটা আজ দিচ্ছ কেন?
2: কারণ তখন দিতে পারিনি তাই।
0: মেঘলা একটু হেসে বলল,
1: আজও দেরি হয়ে গেছে অর্ণব।
2: হ্যাঁ জানি তো।
1: তাহলে আমি আমি এবার উত্তরটা দিই।
2: দাও।
1: সুখ কাকে বলে আমি জানি না, তাই বলতে পারবো না সুখী হলাম কিনা, কিন্তু তোমাকে ভালোবেসেছিলাম অর্ণব, এটা সত্যি। যাই হোক, চলো।
2: কোথায়?
1: লাইব্রেরিতে।
2: এখন?
1: 22 বছর আগে একটা বই আমরা দুজনে মিলে পড়বো বলেছিলাম।
0: দুজন ধীরে ধীরে কলেজের পুরনো লাইব্রেরির দিকে হাঁটতে শুরু করলো। গেট বন্ধ ছিল, তাই বাইরে দাঁড়িয়েই দুজন হেসে ফেলল। অর্ণব বলল,
2: দেখলে তো, বইটা আমাদের আজও পড়া হলো না।
1: কি আর করার, কিছু অপূর্ণতাই বোধহয় আমাদের বার বার ফিরে আসতে বাধ্য করে।
0: না, অর্ণব আর মেঘলার তথাকথিত কোনো সংসার হলো না ঠিকই, কিন্তু এতগুলো বছর পরও ওদের বন্ধুত্বটা আবার জীবন্ত হয়ে উঠলো।

0: সব শর্টসে আজ শুনলে অরিজিতের লেখা শেষ দেখা নয়। গল্পের নারেশনে অনির্বাণ, অর্ণব অরিজিৎ, মেঘলা সুনন্দা, মহিলা ও শশী।
1: Love Junction, every Friday at 9 p.m. only on 107 FM Rainbow.

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন, 107 FM রেইনবোতে।
1: আমাদের না আর একটা কিন্তু মানে নাম্বারের সঙ্গে সঙ্গে আরও একটা যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের একটা সোশ্যাল হ্যান্ডেল রয়েছে, সেটা ইনস্টা হ্যান্ডেল মানে 107 FM রেনবো কলকাতা। আমাদের এই ইনস্টা হ্যান্ডেলে লাভ জাংশনের দিন যেটা হয় সেটা হচ্ছে একটা লাভ মিটার যায়, মানে একটা স্টেটমেন্ট যায়, আমাদের মনে করো একটা দুটো লাইন যায়। তো আমরা সেইটা থেকে জানতে চাই যে তুমি তার ফরে না তুমি তার এগেনস্টে কী বলছো সেটা তোমরা সেখানেই লেখো। তো আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে আমাদের এই যে লাভ মিটারে, আজকে লাভ মিটারে তোমার যে লাভ মিটারটা আমরা আজকে দিয়েছিলাম সেটা হচ্ছে যে ভারত বা আমাদের ভালোবাসায় ভৌগোলিক যে গুরুত্ব সেটা বাড়লে বাড়ুক, ভালোবাসায় ভৌগোলিক যে দূরত্ব সেটা বাড়লে বাড়ুক, কিন্তু মনের এই দূরত্ব যেন কখনো না বাড়ে। এটা ছিল আমাদের আজকের
2: লাভ
1: মিটার। তো তাতে কে কি বলছে?
2: তাতে আমরা 100% ভোট পেয়েছি যে হ্যাঁ মনের দূরত্ব না বাড়ুক, যে এটাই সবাই একমত। এবং আরও মেসেজ এসছে যেখানে কমেন্টসে তুমি লিখছো যে আমি অজয় জোয়ারদার, হ্যাঁ সত্যি ভালোবাসার ভৌগোলিক দূরত্ব বাড়লেও টান হয়তো কমে না, কিন্তু কথায় আছে মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। তাই কিছু ক্ষেত্রে দেখা যায় একজন মানুষ অন্য একজনের থেকে কর্মসূত্রে বা পারিবারিক কারণে অথবা অন্য কারণে দূরে চলে গেলে অনেক সময় দেখা যায়

0: ভালোবাসে সমানভাবে। আজাদুল বলছে একদম কথা, একদম ঠিক কথা, কৃষ্ণনগর থেকে বলছে আমাদের আজাদুল।
1: একদমই তাই। আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা হচ্ছে যে আমাদের এই মানে ডিস্টেন্স, এটা কিন্তু অনেক ক্ষেত্রেই কাজের জন্য বাড়ছে। মানে ধরো ভালোবাসার একটা চরিত্র কলকাতায়, ভালোবাসার আর একটা চরিত্র এই শহর থেকে প্রায় 1600-1700 কিলোমিটার দূরে। তো এই যে ডিস্টেন্সটা, এটা তো আর রোজ পাড়ি দেওয়া যায় না। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে দুটো মানুষ চায় যতটাই দূরে থাকি না কেন, আমাদের মধ্যে বন্ডিংটা ততটাই ভালো থাকুক, মানে যত দূরে থাকি তত যেন বন্ডিং ভালো হয়। আবার কোনো কোনো মানুষ হয়তো শুধুমাত্র কোনো কারণে সম্পর্কটা ম্যাচিওর হচ্ছে না বলে, বা কোনো কারণে সম্পর্কটায় ভালো লাগছে না বলে, এই দূরত্বটাকে একটা অদ্ভুত রকমের অজুহাত তৈরি করে দেয়, যে অজুহাতে বলা হয় যে না না, এত দূরের সম্পর্ক কোনোদিন টিকতেই পারে না। তো অপরূপার অরিজিৎ সেই কারণেই আজকে লাভ মিটারে এটা বলেছিল যে ভৌগোলিক দূরত্ব বাড়লে বাড়ুক, কিন্তু মনের দূরত্ব না বাড়ুক। আর সেখানে তোমরা 100% সহমত হয়েছো আমাদের সঙ্গে।
0: একদম। এবং একই সাথে স্টুডিও এন্ড বলছে যে 11:53 প্রায় হতে চললো, তবে যাওয়ার আগে আমরা অবশ্যই তোমাকে তো লাভ কোটও শুনিয়ে যাব, পাশাপাশি দেখি যে আজকে আর কি কি মেসেজ আছে,
1: মানে যেগুলো টুক করে বাকি পড়ে আছে সেইগুলো।
0: নাম বলবো না, আমি বিবাহিত, কিন্তু একটা অন্য বউকে ভালোবাসি, সে তার স্বামীর কাছে সুখী নয়, সে এখন বাপের বাড়ি আছে, আমাকে বিয়ে করতে চায়, সে স্বামীর সংসার করবে না, আমি এখন কি করব, আমরা পরস্পরকে খুবই ভালোবাসি। কঠিন সিচুয়েশন। আপনারা একে অপরকে খুবই ভালোবাসেন, ঠিক কথা। আপনার যে বান্ধবীটিকে আপনার ভালো লাগে, যে বিবাহিত, যে এখন মায়ের বাড়িতে আছে, তার স্বামীকে ছেড়ে তার স্বামীর সাথে থাকতে ভালো লাগছে না, এবং সে তার স্বামীর সাথে আর থাকতে চাইছে না, নিশ্চয়ই তার পেছনে কারণ আছে, সেটাও না হয় বুঝলাম, কিন্তু গণ্ডগোল এখানে একটা, সেটা হচ্ছে এই যে আপনার সঙ্গে যে সঙ্গীটি আছেন, তার কি জানা আছে যে আপনার তার সাথে থাকতে ভালো লাগছে না? আপনার উল্টো দিকের মানুষটি তার স্বামীকে বলে এসছে যে আমার তোমার সাথে থাকতে ভালো লাগছে না, আমি চললাম। তাহলে তার স্বামী জানলেন যে আমার আর আমার স্ত্রীর বনিবনা হচ্ছে না, আমরা এখন সেপারেশনে আছি। কিন্তু উল্টো দিকে আপনি আর আপনার স্ত্রী কি এখনো একসাথে আছেন? আপনি কি আপনার স্ত্রীকে জানিয়েছেন যে আপনার তার সাথে আর থাকতে ইচ্ছে করছে না, আপনি অন্য একজনকে ভালোবাসেন? যদি জানিয়ে থাকেন, গুড, ভালো সিদ্ধান্ত। একে অপরকে ভালোবাসেন, একে অপরের সাথে মুভ করতে চান, এক্সিস্টিং যে সম্পর্কগুলো আছে সেই সম্পর্কগুলোর প্রতি টান না থাকলে আপনারা যথেষ্ট বড় অ্যাডাল্ট, আপনারা চাইলেই আরেকটা সম্পর্কে সুইচ করতে পারেন, আরেকটা নতুন মানুষের সাথে ঘর বাঁধতে পারেন। কিন্তু উল্টো দিকের মানুষের কাছে যথেষ্ট ক্ল্যারিফিকেশন থাকুক অ্যাটলিস্ট, যে আমি কি করছি, আমি কি করতে চাইছি, কেমন। না হলে কি হয় বলুন তো, আপনার স্ত্রী হয়তো জানেনই না যে আপনি আর তাকে ভালোবাসেন না, আপনি অন্য একজনকে ভালোবাসেন, সে হয়তো আপনাকে নিয়েই তার সংসারটা বেঁধেছে, আপনাকে নিয়েই দিনের পর দিন নানান স্বপ্ন দেখছে, তো কাজেই তাকে কষ্ট দেওয়াটা কি আপনার অধিকারে সাজে, সেটাও তো নয়। আবার একই সাথে আপনার নিজের কষ্ট পাওয়াটাও উচিত নয়। আপনার যদি মনে হয় যে আপনি আপনার স্ত্রীর সাথে ভালো নেই, তাহলে সেটা কিন্তু স্ত্রীকে জানিয়ে আপনি যে মানুষটিকে আপনার ভালো লাগছে তার সাথে মুভ করার হলে সেটা আপনারা আলোচনা করুন, সেটা আইনি পদক্ষেপ আছে, অনেক কিছুই আছে।
1: অ্যাবসলিউটলি তাই। এবং কোথা দিয়ে একটা সুন্দর মোডে কিন্তু আজকে প্রোগ্রামটা চলছিল, হঠাৎ করে এই মেসেজটা আমাদেরকে একটুখানি অন্য মোডে নিয়ে গেল। আর সেখানে যাওয়ার পর আমার যেটা মনে হলো যে কোথাও না ভালোবাসায় এখানে একটা চোখের কোণে জল চলে এলো, এই যে উল্টো দিকের মানুষটি যে জানেই না হয়তো যে আমি আর তাকে ভালোবাসছি না, অথচ তিনি কিন্তু ঘর সাজিয়ে বসে আছেন আপনার জন্য। এই ক্ল্যারিফিকেশনটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি কথা বলুন। আর যদি মনে করেন যে শুধুমাত্র ক্ষণিকের আনন্দের জন্য, ক্ষণিকের কিছু ভালো মুহূর্তের জন্য আপনি অন্য একটা সম্পর্কে মুভ অন করতে চাইছেন, কিন্তু প্লিজ যে সম্পর্কে আছেন সেই মানুষটাকে এতটা কষ্ট দেবেন না। ওই ক্ষণিকের আনন্দ উপভোগ করার আগে আরেকবার বোধ হয় একটু ভাবার দরকার আপনার আছে, বা নিজের মনের কাছে সব প্রশ্নগুলো 1, 2, 3, 4 করে যদি উত্তরগুলো মনে হয় যে না আপনি ঠিক, তাহলে আপনি সেটা ভেবে দেখতে পারেন, কারণ বেসিক্যালি সিদ্ধান্তটা আপনার, এটা আপনার একদম পার্সোনাল চয়েস। আর এই পার্সোনাল চয়েসের যখন বিষয়গুলো আসতে থাকে তখন আমাদের কাছে এমন একটা কিছু দরকার হয়

0: সেখানে গিয়ে যার কাছে আমরা প্রাণ খুলে কথাগুলো বলতে পারি, আর সেটা অবভিয়াসলি চুপ কথা। শুক্রবারের রাত এবং শনিবারের রাত 12টা মানেই চুপ কথা রাত, আর আজকে চুপ কথায় তোমার সঙ্গে নানা তো তান দে।
1: বললাম না আমাদের দুজনের খুব প্রিয় একজন মানুষ আজকে চুপ কথায়। ইয়েস, আজকে তোমার সাথে চুপ কথায় একদম 12টা থেকে 3টে পর্যন্ত তোমার মনের সমস্ত কথা শুনবে দীপ। আর যে দীপ আজকে তোমার সাথে থাকছে, আমরা দুজনও থাকবো আজকে, শুনতে শুনতেই বাড়ি ফিরবো। আজকে তোমার আর দীপের আড্ডা 9903659992 নাম্বারটা একই আছে, একই থাকবে। তুমিও এক আছো, আমিও এক আছি, আমরাও এক আছি। শুধু যদি কেউ কোনোভাবে একটু কেমন কেমন মন কেমন থেকে থাকে, সেই মন কেমনটা ঝেড়ে উজাড় করে আজ সপ্তাহ দীপকে বলে একদম আরও একটা বেটার ভার্সনে পৌঁছে যাবে আগামীকাল সকালে। আসি, টাটা, ভালো থেকো।

না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: দেখো, ঘড়িতে যখনই রাত 12টা বাজে প্রত্যেক সপ্তাহের, তোমরা জানো যে শুক্রবার শনিবার রাত 12টা বেজে গেলেই 107 FM রেইনবোতে তোমার কানে আসে চুপ কথা। আজ চুপ কথা নিয়ে আমি দীপ রয়েছি তোমার সঙ্গে। হ্যাঁ, যেটা পরে শুনতে চাইছিলে যে আর কে আছে, না আর কেউ নেই, দীপ আজকে একাই রয়েছে তোমার সঙ্গে। তো যত গল্প যত আড্ডা হবে আজকে সবই দীপের সঙ্গে হবে। আমাদের এই লেট নাইট শো একেবারে আনফিল্টার্ড, আনস্ক্রিপ্টেড একটা শো, যেখানে তুমি কেমন আছো শুধু সেটা নিয়েই কথা হবে। তুমি ভালো আছো কি না, তোমার মনের মধ্যে কি চলছে, কোন চিন্তা, কোন কথাগুলো তোমাকে ভীষণ ভাবাচ্ছে, যে কথাগুলো খুব একটা কারোর সঙ্গে বলা হয়ে ওঠে না, সারাদিন কাজের চাপে যে কথাগুলো মাথার মধ্যে ঘোরে কিন্তু বলা হয়ে ওঠে না কারোর সঙ্গে, সেই সব কথা শুনবো বলে এখন আমি 107 FM রেইনবোতে এই চুপ কথা নিয়ে অপেক্ষা করছি। ফোন নাম্বারটা নোট করে নাও, 9903653992। আরও একবার বলছি, 9903653992। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো বা টেক্সট মেসেজ করতে পারো, তোমার ইন্টারেস্টিং মেসেজগুলো পড়বে দীপ। আর ক্যাকটাসের হলুদ পাখি শুনছিলাম, এই গানটা আমি প্রায় শুনি, কিন্তু এর পরে যে গানটা শোনাবো, এবার যে গানটার পরে তোমার মেসেজগুলো নিয়ে ঢুকবো, মানে তোমার মেসেজ আর তার আগে যে গানটাই হুঁতে থাকবে, সেই গানটা আমি যখনই একটু অবসর সময়, কাজ সেরে, হ্যাঁ, একটুখানি ফাঁকা সময় পাই যখনই আমি, তখনই আমি এই গানটা শুনি। এই গান আমার ভীষণ ভালো লাগে, গানটা অনেক পুরনো গান, এটা ক্যাসেটের গান আসলে, কিন্তু এখনও এই গানটা তুমি যদি ইউটিউবে দেখো বা অন্য কোনো জায়গাতে দেখো, দেখবে মিলিয়ন্স অফ ভিউ রয়েছে গানটার। খুব মন ছুঁয়ে যাওয়া একটা গান, খুব কম যন্ত্র সহযোগে গাওয়া একটা গান, অঞ্জন দত্তর গান। গানটা শুনি, গানের উপরে ফিরে আসছি তোমার পাঠানো মেসেজ নিয়ে, ঠিক আছে? নাম্বারটা 9903653992।

আচ্ছা, আজকে যে গল্প শুরু করার আগে একটা কথা তো আমার মাথা থেকে প্রায় বেরিয়ে গিয়েছিল, আজকে তো রাখি ছিল। তো তোমাদের কেমন কাটলো আজকে দিনটা? কারা কারা ভাই বোনদের সঙ্গ পেলে, কারা কারা কাকে রাখি পরালে, সেগুলো তো শুনতে হবে আজকে নাকি? এই প্রসঙ্গটা উঠে এলো কারণ সৌভিক মেসেজ পাঠিয়েছে কসবা থেকে। আমাদের প্রত্যেক দিনের লিসেনার সৌভিক লিখেছে যে ভাই বোনের সম্পর্কটা বোধহয় পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্কগুলোর মধ্যে একটা হয়। ছোটবেলা থেকে একসঙ্গে বেড়ে ওঠা, তারপরে একে অপরের সঙ্গে কত খুনসুটি, কত ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া, আবার কিছুক্ষণ পরে সব ভুলে গিয়ে আবার পাশাপাশি বসে থাকা, এই স্মৃতিগুলোই একদিন জীবনের সবচেয়ে দামি হয়ে ওঠে। ভাই বোনের মধ্যে যতই ঝগড়া হোক, যতই মান অভিমান হোক, মনের গভীরে ভালোবাসাটা কখনো কমে না। একজন বিপদে পড়লে অন্যজনের মনটা অজান্তেই অস্থির হয়ে ওঠে। অনেক সময় দূরে থাকলেও ছোট্ট একটা ফোন, কেমন আছিস, ওই ছোট্ট কথাটাই অনেকটা আপন করে দেয়। সময় বদলে যায়, সবাই নিজে নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়ে, দেখা সাক্ষাৎ কমে যায়, কিন্তু ছোটবেলার সেই টানটা একই রকম রয়ে যায়। ভাই বোন শুধু রক্তের সম্পর্ক নয়, ভাই বোন মানে তারা ছোটবেলার সঙ্গী, তারা ঝগড়ার সঙ্গী, অনেক গোপন সিক্রেটের সঙ্গী, আর সারা জীবন একটা নির্ভরতার জায়গা। তাই জীবনে যত ব্যস্ততাই আসুক, যত দূরেই চলে যাই না কেন, ভাই বোনের সুন্দর বন্ধনটা যেন সারা জীবন একই রকম অটুট থাকে। ভীষণ সুন্দর একটা লেখা সৌভিক, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো মেসেজটা পড়ে। এটা তোমার বা আমার একার কথা নয়, এটা বোধহয় সত্যি সত্যি আমাদের সবার কথা। আইচ মেসেজ করেছে বাংলাদেশ থেকে, ও আমাদের প্রত্যেকদিন মেসেজ করে, আমাদের ভীষণ পছন্দের একজন লিসেনার আইচ, অনেক দূর থেকে আমাদের মেসেজ করে। লিখেছে, আজ দীপদা একাই শো করছে, একসময় স্টুডিওতে দুজন ছিল, সেখান থেকে এখন একাই দীপদা এগিয়ে নিয়ে যাচ্ছে। দীপদার কথা শুনে নিজের জীবনের কথা মনে পড়ে গেল, আমরাও একসময় দুজন ছিলাম কিন্তু সময়ের গল্প বদলে গেছে, এখন আমিও একা। আসলে জীবন কখন কীভাবে বদলে যায় তা বুঝতে বুঝতেই মানুষ নতুন বাস্তবতাকে মেনে নিতে শেখে, স্বীকার করে নেয়। মাঝে মাঝে মানুষ অভ্যস্ত হয়ে যায় পাথরের মতন, আমিও শিখছি জীবনের কাছ থেকে অনেক কিছু। আপনি ভালো থাকবেন। হ্যাঁ, আমি আইচের এই কথার সঙ্গে খুব একটা দ্বিমত পোষণ করবো না। আইচ, জীবনটাই এরকম, জীবন না আমাদের অনেক রকম চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় অনেক সময়, আমাদের কাজ হচ্ছে সেই চ্যালেঞ্জগুলোকে শুধুমাত্র অ্যাকসেপ্ট করা, ওভারকাম করা, আমাদের কাজ হচ্ছে লড়াই করা। বিশেষ করে আমি বলবো পুরুষ মানুষের জীবনে এই লড়াইটা না কোনো দিন থামে না, মানে যখন থেকে তোমার কাঁধে একটা দায়িত্ব এসে পড়বে, তুমি রেসপন্সিবিলিটি যখন থেকে নিতে শুরু করবে, সেইখান থেকে তোমার জীবনের একেবারে বার্ধক্য, যতক্ষণ না তুমি অশক্ত হয়ে পড়ছো ততক্ষণ পর্যন্ত তোমার জীবনে এরকম বহু চ্যালেঞ্জ, বহু চাপ, বহু দায়িত্ব, অনেক নতুন নতুন অভিজ্ঞতা প্রতি মুহূর্তে তোমাকে ফেস করতে হবে, এটাই জীবন। এই চাপের কাছে কখনো নতি স্বীকার করা চলবে না, এটাই হচ্ছে জীবনের একমাত্র রুল হওয়া উচিত। এই চাপের কাছে জীবনে কখনো নতি স্বীকার করব না, এই যত চাপ আসুক, আসলে এক একটা চাপ

একটা পরীক্ষার মতো। তুমি দেখবে 20 বছর বয়সে যে চাপটা আসে, 30 বছরে গিয়ে মনে হয় আরে ওটা তো কিছুই ছিল না, এখনকার চাপটা অনেক বড়। 40 বছর বয়সে গিয়ে মনে হয় 30-এ যে জীবনে চাপটা এসেছিল সেই চাপটা কিছুই ছিল না, এখনকার চাপটা আরও অনেক বড়। তো এইরকম চাপ একই রকম থাকে, আমাদের দৃষ্টিভঙ্গি যত পাল্টাতে থাকে, আমরা যত অভিজ্ঞ হতে থাকি, সেই চাপ হ্যান্ডেল করার ক্ষমতা আমাদের তত বেশি হতে থাকে। ভালো থেকো আইচ, অনেক বড় কথার একটা সূত্রপাত করে দিলে। পরের মেসেজ কে পাঠিয়েছে? হাই ডিয়ার চুপ কথা, আশা করি রিমঝিম বৃষ্টিতে ভালো আছো। আমি রিঙ্কু লিখছি আন্দুল থেকে। রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। আমার এক পাতানো দিদি রয়েছেন জানো তো, 14 বছর ধরে রাখি পড়াতো, কিন্তু আজ উনি আর আমাদের মধ্যে নেই। কিন্তু ওনার পড়ানো 14টা রাখি আমি এখনও আলমারিতে যত্ন করে তুলে রেখেছি। আজ সারাদিন দিদিকে ভীষণ মিস করেছি। দিদি তুমি যেখানেই থাকো ভালো থেকো, আর আমি যেন পরের জন্মে তোমার মতন একটা নিজের দিদি পাই। খুব একটা সুন্দর একটা মেসেজ, ভীষণ টাচি। দেখো আমাদেরও অনেকের জীবনে, ইনক্লুডিং আমি, আমাদের অনেকের জীবনে অনেক সময় রক্তের সম্পর্কের দিদি না থাকলেও এমন অনেক দিদিরা থাকেন যারা আমাদের নিজের দিদির মতোই ভালোবাসেন। এই রাখির দিনগুলো, ভাই ফোটার দিনগুলোয় সেই দিদিদের প্রতি একটা সম্মান জানানোটা হচ্ছে আমাদের কাজের মধ্যে পড়ে, এটা আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে। খুব ভালো লাগলো তোমার মেসেজটা পড়ে। এরকম দিদি আমাদের অনেকের জীবনে আছে, যাদের জীবনে নেই, আমার মনে হয় না কারোর এরকম আছে যার জীবনে এরকম দিদি নেই বা বোন নেই। রক্তের সম্পর্কে আমাদের অনেক সময় না থাকতে পারে, কিন্তু কোনো মানুষ এরকম জীবনে চলে আসে যারা আমাদের এরকম বোন বা দিদি হয়ে যায়, এবং যারা আমাদের বছরের পর বছর আমাদের এভাবে রাখি বা ভাই ফোটা দিনগুলো আমাদের আগলে রাখার শপথ নেয়। থ্যাংক ইউ মেসেজটার জন্য। একদিন একজন লিখেছে যে, আমি নামটা তার লেখা নেই কেন, মেসেজটা খুব সুন্দর লিখেছে, এরকম একটা বৃষ্টির দিনে হয়তো যখন বৃদ্ধ হয়ে যাব, ধরো যখন 2050 পেরিয়ে যাবে, এরকম একটা বৃষ্টির দিনে বারান্দায় বসে চা খেতে খেতে হঠাৎ তোমার কথা মনে পড়বে, মনে পড়বে 2021-এ সেই মানুষটাকে আমি নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম, মনে পড়বে যে এই মানুষের জন্য আমি কত রাত জেগেছিলাম। হয়তো তখন একটা আফসোস থাকবে যে তোমাকে পেয়েও কেন আমার মতন করে রাখতে পারলাম না। বয়স বাড়বে, সময় বদলাবে, কিন্তু তোমাকে না পাওয়ার যে আফসোসটা এখন হচ্ছে, আমার মনে হয় যখন বৃদ্ধ হয়ে যাব এই আফসোসটা সেদিনও হবে। খুব সুন্দর একটা মেসেজ, খুব একটা চিন্তা ভাবনা সমৃদ্ধ মেসেজ। বাহ, আচ্ছা বৃষ্টি অনেক জায়গাতে নাকি হচ্ছে, অনেক জায়গাতে নাকি বৃষ্টি হচ্ছে। ইনফ্যাক্ট আমিও যখন আকাশবাণীতে আসছিলাম অল্প বিস্তর বৃষ্টি আমিও পেয়েছি, বৃষ্টি মাঝে মধ্যেই হচ্ছে। তার মধ্যে তো নেপালে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, নিশ্চয়ই টেলিভিশনের সৌজন্যে বা খবরের কাগজের সৌজন্যে তোমরা জানো। আমরা এর আগে না, তোমাদের খেয়াল থাকবে, আমরা যখন বিভিন্ন শোজ করছিলাম প্রাকৃতিক দুর্যোগ নিয়ে, একটা কথা আমরা প্রায় বলতাম যে প্রকৃতির ওপরে না, যখনই আমরা খুব বেশি প্রকৃতিকে ধ্বংস করতে শুরু করব, প্রকৃতিকে ছিন্ন ভিন্ন করে দেব, মানব সভ্যতা তো বাড়ছে, বড় হচ্ছে, আমাদের থাকার জায়গা দরকার, কিন্তু আমরা আমাদের থাকার জায়গার বাইরে গিয়েও, মানে যেটা আমাদের দরকার নেই, শুধুমাত্র বিলাসিতা, শুধুমাত্র আমাদের যেহেতু অনেকের টাকা পয়সা রয়েছে সেটাকে দেখানোর জন্য আমরা আরও পাহাড় কেটে জঙ্গল কেটে বড় বড় রিসর্ট, বড় বড় হোটেল সেই বানাতে বানাতে প্রকৃতির যে ভারসাম্যটা সেটাকে নষ্ট করে দিলে, প্রকৃতি যে কয়েক সেকেন্ড লাগে প্রকৃতির তার বদলা নিতে, সেটা কিন্তু দেখো নেপালের ঘটনা আরও একবার আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আমি নেপাল বলছি কারণ এটা সাম্প্রতিকতম, এরকম আরও অনেক ঘটনা আমাদের রাজ্যেও ঘটেছে, আমাদের দেশে ঘটেছে, উত্তরাখণ্ডে ঘটেছে আমরা দেখেছি, আমাদের পড়শি সিকিম সেখানে ঘটেছে দেখেছি। আমরা প্রায় দিন সত্যি আমরা এটা নিয়ে কথা বলি না যে প্রকৃতিকে বাঁচানোটা নেক্সট জেনারেশনের জন্য, বিশেষ করে আমাদের ছেলেমেয়েদের জন্য, তাদের ছেলেমেয়েদের জন্য বাঁচানোটা, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়া উচিত, এটা আমরা আমাদের বোঝা উচিত যে এটা আমাদের কাজ, সেটা আমাদের দায়িত্ব। দেখো আজ কত বড় একটা, এত বড় একটা বিপর্যয় ঘটে গেল, কত মানুষ, আমি মানুষের হাহাকার দেখতে পাচ্ছি, কত আমাদের চারপাশের বহু মানুষ তাদের আপনজনেরা তারা ঘুরতে গিয়েছিলেন, তাদের ফোন পাওয়া যাচ্ছে না, অনেকে এখনও নিখোঁজ রয়েছেন, একটা চূড়ান্ত একটা অসহায় অবস্থার মধ্যে মানুষ এখন ফোন করছে তার

জনদের খোঁজার চেষ্টা করছে। প্রকৃতির কিন্তু কয়েক মিনিট লেগেছে এত বড় একটা তাণ্ডব চালাতে। আমরা যদি এখনও সতর্ক না হই, আমাদের বুঝতে হবে যে আমাদেরও কিন্তু প্রকৃতির ওপর এইভাবে নির্মম অত্যাচার করা, গাছ কেটে ফেলা, কন্টিনিউয়াস প্রচুর এসি, প্রচুর গাড়ি, তার থেকে বেরোনো ধোঁয়া, এই কার্বন ডাইঅক্সাইডসগুলো, এগুলো ক্রমাগত পৃথিবীকে গরম করছে এবং বিশ্ব উষ্ণায়ন বাড়ছে, সার্বিকভাবে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে। তোমরা জানো কিনা আমি জানি না, কিন্তু এবছর ইউরোপ, যেটা ঠান্ডার জন্য খুব বিখ্যাত, সবাই ভীষণ আরামদায়ক কমফর্টেবল ওয়েদার পায় ইউরোপে সবসময়, সেই ইউরোপে এবছর প্রচণ্ড গরম পড়েছে। গরমে 10,000-এরও বেশি মানুষ ইউরোপ জুড়ে মারা গেছে, যার মধ্যে একটা বড় সংখ্যা জার্মানিতে মারা গেছে। এই কথাগুলো এই জন্যই বললাম যে তোমরা যারা শুনছো চুপ কথা, তারা প্রত্যেকে রেসপন্সিবল। আমি জানি আমাদের মতন করে আমাদের ক্যাপাসিটির মধ্যে আমরা যেন নেচারকে একটু সাবধানে রাখি, একটু সামলে রাখি, কারণ নেচারের যারা নেচার থেকে জন্মেছে, বিভিন্ন পশু পাখি, মানুষ, গাছ, তাদের সামলে রাখাটা কিন্তু আমাদের প্রত্যেকের দায়িত্বের মধ্যে পড়ে। আমরা আমাদের দায়িত্ব যদি পালন করি, নেচার তার দায়িত্ব পালন করবে, নেচার আমাদের ভালো রাখবে। 9990365992 নাম্বার খোলা রয়েছে। বেশ কয়েকটা মেসেজ পড়লাম, আরও অনেকগুলো মেসেজ রয়েছে। আমি আর একটা আমার বেশ পছন্দের গানে যাবো। এই গানটা একটু পুরনো গান, গানটা শুনি, গানটা শোনার পর এক্ষুনি ফিরে আসছি তোমার আরও মেসেজ নিয়ে।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: একটা পর একটা মেসেজ পড়ছি আর তার ফাঁকে ফাঁকে চলছে কিছু মন ভালো করা গান, যে গানগুলি রাতেবেলা শুনতে বেশ লাগে। ওকে, যে মেসেজটা এখন পড়বো, দাঁড়া, অনেকগুলো মেসেজ রয়েছে, কোনটা পড়বো? আচ্ছা, বিতান একটা মেসেজ পাঠিয়েছে। বিতান লিখেছে, চুপ কথা অনেক দিন শোনা হতো না, আমি ঠাকুরনগর গাইঘাটা থেকে বলছি। আসলে কি জানো তো, আমার এখানে FM এর লাইন খুব একটা ভালো আসে না, তাই একটা অ্যাপ থেকে শুনছি। চুপ কথা কিন্তু আমার ওয়ান অফ দ্য ফেভারিট শো। আমার নাম বিতান, তুমি প্লিজ আমার মেসেজটা পড়ো, আমি কিন্তু জেগে আছি। থ্যাংক ইউ বিতান, থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে আমাদের শোনার জন্য। আমি গিয়েছিলাম গাইঘাটাতে, আমি এই ওখানে কেন রেডিও নেটওয়ার্ক ঠিকঠাক আসে না, চলে আসে, কিন্তু চলে আসা উচিত। আর তাছাড়া যদি তুমি অ্যাপে শুনতে চাও, যারা যারা এই মুহূর্তে গোটা বাংলা বা গোটা দেশ বা দেশের বাইরে থেকে শুনছো, তাদের প্রত্যেকের জন্য নিউজ অন এয়ার অ্যাপ বলে একটা অ্যাপ পাবে, সেটা গুগল প্লে স্টোরেও পাবে, অ্যাপেল আইফোনের স্টোরেও পাবে। সেখানে গিয়ে তুমি অ্যাপটা ইনস্টল করার পরে সেখানে গিয়ে 107 FM রেইনবো সিলেক্ট করতে পারবে। ওখানে অনেকগুলো FM স্টেশন ধরে, সেখানে 107 FM রেইনবো টিউন করলে তুমি গোটা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের সরাসরি শুনতে পাবে। গড়িয়া থেকে মিষ্টি মেয়ে মেসেজ করেছে যে, কারো হাতে ছোট্ট একটা সুতো আর তার সঙ্গে জড়িয়ে থাকা হাজারটা না বলা কথা। কেউ ভাইয়ের হাতে রাখি বাঁধবে, কেউ দূরে থাকা ভাইকে মনে করবে, আবার হয়তো কারো ভাই নেই, তবু আজ মন খারাপ করো না, সব সম্পর্ক রক্তের হয় না, কিছু মানুষ জীবনে এসে ভাই বা দাদার মতোই আঁকড়ে রাখে। আমার সকল দাদাকে আমার অনেক ভালোবাসা রইল, তোমার জন্য রইল দাদা, তুমি আমার ভীষণ প্রিয়, ভালো থেকো, সাবধানে থেকো, আর সাবধানে বাড়ি ফিরে যাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তোমার মতন বোন এবং আরও কয়েকজন ভালোবাসেন এমন দিদি রয়েছে, তাই আমি কখনও এরকম একলা ফিল করি না, ভাইফোঁটা দিন হোক বা রাখির দিন হোক। আমি জানি যে তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা, বড়দের আশীর্বাদ আমাকে সবসময় আগলে রেখেছে। থ্যাংক ইউ সো মাচ। এরপরে একটা বেশ বড়ো মেসেজ আছে, দেখি কে লিখেছে। খুব সুন্দর একটা নাম, অদ্ভুত সুন্দর নাম, রূপান্তর নামটা। দুর্গানগর থেকে লিখেছে, লিখছে, কেমন আছো এই নীরব রাতে, কেমন আছো দীপদা, অনেক বছর পর আজ তোমার শোতে আবার এসেছি, প্রায় 2 বছর হলো কাজের চাপে।

তোমার শো থেকে প্রায় হারিয়ে গিয়েছিলাম, আমার লেখাটা কিন্তু প্লিজ পড়ো আজকে। দেখো, একলা বাঁচতে হবে এই কথাটা আজকাল খুব স্পষ্ট। ভিড়ের মধ্যেও আজকাল মানুষ কত একা। যাদের হাত ধরেছিলাম পথ চলবে বলে, তারা মাঝপথে নীরবে ছেড়ে গেছে। যাদের জন্য রাতে জেগে অপেক্ষা করেছি, তারা ব্যস্ত নিজের সুবিধার হিসাব মেলাতে। যে কাঁধে মাথা রাখার কথা ছিল, সেই কাঁধ একদিন দূরে সরে গেছে অজুহাতে। কথা ছিল পাশে থাকার, কিন্তু পাশে থাকাটা এখন শর্ত সাপেক্ষ। ভালোবাসাও আজকাল চুক্তির মতন, লাভ না হলে সম্পর্কের মেয়াদ শেষ। তাই আজকাল আর অভিযোগ নেই, প্রত্যাশাও নেই। আমি জানি ভাঙলেও উঠতে হবে, কারণ জীবন তো কারোর জন্য থেমে থাকে না, আর বাঁচতে হলে একাই বাঁচতে হবে। রূপান্তর মেসেজটা করেছে। রূপান্তর, তোমার নামটা যত সুন্দর, তোমার মেসেজটাও তত সুন্দর। দেখো, আমি শো শুরুর সময় এই কথাটা বলছিলাম যে না, মানুষের থেকে এক্সপেকটেশনস রাখলে সেই এক্সপেকটেশনস ভেঙে যায়, তখন হার্ট ব্রেক হয়, তখন দুঃখ হয় অনেক বেশি। তাই আমার মনে হয় যে তুমি মানুষের থেকে যত আশা করা কমিয়ে দেবে, দেখবে তোমার তত মন কম ভাঙবে, নিজের মন কম ভাঙবে, তোমার তখন দুঃখ কম হবে। তো মানুষের থেকে আশা করাটা সত্যি কমিয়ে দাও, এটাই আজকের রূঢ় বাস্তব। শুনতে খারাপ লাগবে, মনে হবে খারাপ কথা বলছে রেডিওতে এসে, কিন্তু এক্সপেকটেশনস মানুষের থেকে করা কমিয়ে দাও, যে কোনো মানুষের থেকে। তুমি কারোর জন্য করছো, তারপরে এটা ভেবো না যে সেও তোমার জন্য করবে। আজকাল কিন্তু এটা হয় না পৃথিবীতে, এটা খুব ডিসব্যালেন্সে চলছে সব কিছু। তাই যদি নিজেকে, নিজের মনকে চাও যে মন দুঃখ না পাক, মন না ভাঙুক, হার্ট ব্রেক না হোক, তাহলে আশা করা কমিয়ে দাও। আর তোমার মেসেজের মাঝখানে যে অংশটা আছে না, যেখানে তুমি লিখেছো যে একজনের কাঁধে মাথা রাখার কথা ছিল কিন্তু তারপরে সে চলে গেছে, আমি তোমাকে এটাও বলবো জানো তো, যে কখনো না এক্সপেক্ট করে কারুর থেকে কিছু, তার জন্য কিছু করো না, বা এক্সপেক্ট করো না যে কেউ সব সময় তোমার জীবনে থেকে যাবে, এটা হয় না অনেক সময় জানো তো। এখন মানুষের কাছে অনেক বেশি অপশন রয়েছে। তাই ধরো কোনো একটা কারণে, আজ থেকে আমি যদি 25-30 বছর আগের কথা বলি, কোনো কারণে একটি ছেলে বা একটি মেয়ের মধ্যে ঝগড়া হলে, সেটা প্রেমিক প্রেমিকা হোক, স্বামী স্ত্রীও তুমি ধরতে পারো, কী হতো, কিছুক্ষণ রাগ হতো, একে অপরের সঙ্গে কথা হতো না, তারপর তারা দুজন দুজনের দিকে তাকাতো না, কথা বলতো না, আবার কিছুক্ষণ পরে, একদিন পরে, দুদিন পরে, বা কয়েক ঘন্টা পরে তারা আবার নিজেদের মধ্যে কথা বলতো, আবার সব কিছু আগের মতন ঠিকঠাক হয়ে যেত। কারণ তখন দুজনেই সোসাইটি প্রেশারে হোক, পিয়ার প্রেশারে হোক, এটা কখনো বোধহয় ভাবতো না, আমি জানি না, বোধহয় ভাবতো না যে ছেড়ে চলে যাওয়া যায়, বা ছেড়ে চলে যাওয়াটা সহজ যতটা। এখনকার দিনে ছেড়ে চলে যাওয়াটা খুব সহজ, আর একজন মানুষ, আর একজন পছন্দ মতন আর একজন মানুষ খুঁজে পাওয়াটাও খুব সহজ। তাই পছন্দের মানুষ খুঁজে পাওয়া যত সহজ হয়েছে, পছন্দের মানুষকে ছেড়ে চলে যাওয়াটাও ততটাই সহজ হয়েছে, ততটাই সহজলভ্য হয়েছে আমি বলবো। তাই আমার প্রত্যেক ভাই বোন, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট যে কারোর সঙ্গে এটা ভেবো না যে একজন কেউ তুমি যা ইচ্ছা তাই করবে, সে থেকে যাবে। আমার মনে হয় এফোর্ট দেওয়া উচিত, দুতরফ থেকে এফোর্ট দেওয়া উচিত একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য। কিন্তু এখন না লোকেই কে কি বলবে, সমাজ কি বলবে, এটা ভেবে এখন কিন্তু আর সবাই থেকে যাবে না, এটা মাথায় রেখো প্লিজ। এটা খুব একটা রূঢ় বাস্তবের কথা বললাম। আরও একটা খুব সুন্দর নামের মেসেজ, তৃষিতা শান্তিনিকেতন থেকে। পরপর দুটো ভীষণ সুন্দর নাম পেলাম। এই নিঝুম রাতে একে একে কত কথা ভিড় করে আসে, কেউ কবিতা হয়ে যায়, কেউ হারিয়ে যায় আমার একলা ঘরের অন্ধকারে। বিগত কিছুদিন ধরে জীবনে খুব ঝড় যাচ্ছিল, সেটা পেরিয়ে আসা অসম্ভব ছিল প্রায়। দুটো বিশ্বাস যা প্রাণে বাঁচিয়ে দিয়েছে বারবার, সেটাই ভাগ করে নিতে চাই। এক, অন্ধকারের পরে ঠিক আলো আসবেই, আর দ্বিতীয়টা টক্সিক পজিটিভিটি মনে হতে পারে, কিন্তু তবুও আমি বিশ্বাস করি যা হয় তার পিছনে কিছু না কিছু ভালো লুকিয়ে থাকে। যদি না খুঁজে পাও তবে ভালো কিছু তৈরি করে নাও, কাল একটা নতুন দিন আসবে। আমাদের জীবন যেন আমাদের নকশায় আঁকা। যাদের কোনো বন্ধু নেই, নিজের সঙ্গে বন্ধুত্ব করে নিও, ভালো লাগার কাজের সঙ্গে বন্ধুত্ব পাকিয়ে নিও, দেখবে আর একা লাগছে না। আমি শুধু এটুকুনি বলতে চেয়েছিলাম, আমি একজন আর্জে, এই কথাটাই বলি আমার প্রত্যেক লিসেনার্সদের। চুপ কথায় আজ প্রথম লিখলাম, ভালো লাগছে অনুষ্ঠান শুনতে, ভালো থেকো দীপ, তৃষিতা শান্তিনিকেতন থেকে। তৃষিতা থ্যাংক ইউ সো মাচ। প্রথম কথা, আমরা দুজনেই একই পেশার মানুষ,
সেই পেশার একজন মানুষের কাজ তোমার ভালো।

লেগেছে, তুমি ধন্যবাদ জানিয়েছ তার জন্য। আমার তরফ থেকেও তোমাকে অনেক অনেক অনেক ভালোবাসা তৃষিতা, ভীষণ পছন্দের জায়গায় থাকো, আমার শান্তিনিকেতন আমার ভীষণ প্রিয় জায়গা। তৃষিতার দুটো জীবন দর্শনের সঙ্গেই কিন্তু আমি একমত। এক, আমি এটা প্রায় সময় শোতে বলি তৃষিতা, যে জীবনটা অনেকটা না আমাদের পিয়ানো বা হারমোনিয়ামের বাটনসগুলোর মতন, সাদা আর কালো পাশাপাশি থাকে। খারাপ ঘটনা ঘটার পর ভালো ঘটনা ঠিক ঘটবে, আবার ভালো ঘটনা ঘটার পরেও একটা খারাপ ঘটনা অপেক্ষা করে আছে। তো এই ভালো খারাপের ব্যালেন্সটা সবসময় বজায় থাকে। আর দুই, যা হয় তা ভালোর জন্যই হয়, এই কথাটাও কিন্তু অ্যাট সাম এক্সটেন্ড ঠিক। আজকে তুমি ভাবছো, আমি একটা তোমাকে উদাহরণ দিয়ে বলি, একদম সাম্প্রতিকতম উদাহরণ। আমার এক ছোট ভাই একদিন আমার কাছে এসে খুব মন খারাপ করছে যে দাদা, আমি একটি মেয়েকে ভীষণ ভালোবাসতাম, তার জন্য আমি কত কিছু ছেড়ে দিয়েছি, আমার বন্ধুদের ছেড়ে দিয়েছি, আমার পড়াশোনা মন বসে না, কিন্তু দেখো সে আমাকে ছেড়ে চলে গেল, আমি কি করব এখন বলো। তো আমি ওকে বোঝালাম আমার সাধ্য মতন, আমি ওকে সান্ত্বনা দিলাম, আমি ওকে বললাম যে একটু ফোকাসড এবার শিফট কর, এবার অন্যদিকে মন দে, যে দিকগুলো এতদিন মন দিতে পারিসনি সেই দিকগুলো মন দে, এগুলো বলতাম ওকে। মাস ছয়েক পরে, কয়েকদিন আগে ও এসে আমাকে এই কথাটা বললো যে দাদা ভাগ্যিস তখন ফোকাসটা সরিয়ে দিয়েছিলাম সত্যি সত্যি, না হলে তো পাগল হয়ে যেতাম এক কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে জানো তো, ওই মেয়েটা না আমার জন্য আপ টু দ্য মার্ক ছিল না, আমার মনে হচ্ছে যে ওই মেয়েটার থেকেও ভালো মেয়ে আমার জীবনে নিশ্চয়ই আসবে একদিন না একদিন। এলাম দ্যাটস আ পজিটিভিটি, এইটাই তো, এটাই ভাবা উচিত সবসময়। কখন এটা ভাববে না যে জীবন থেকে কেউ চলে গেছে বলে তোমার জীবন শেষ হয়ে গেছে। জীবন আমাদের প্রত্যেকের না একটা জায়গায় লেখা রয়েছে, বিশ্বাস কর, আমি আগে বিশ্বাস করতাম না, এখন যত বয়স বাড়ছে আমি এটা বিশ্বাস করি যে আমাদের জীবনে কি ঘটবে কখন ঘটবে সেটা না সব কোথাও একটা লেখা রয়েছে। হ্যাঁ, এবার লেখা রয়েছে বলে কি আমি আর কিছুই করব না, আমি কি চেষ্টা করা বন্ধ করে দেবো, তা তো নয়, আমি আমার মতন চেষ্টা করব, কিন্তু কোনটা আমার হবে আর কোনটা আমার হবে না সেটা আমার হাতে সবসময় বোধহয় নেই, সেটা বোধহয় অনেক দূর থেকে অনেক উপর থেকে কোনো একজন একটা সুতোর ওপরে পুরো ব্যাপারটা কন্ট্রোল করছে, সুতো দিয়ে টানছে ছাড়ছে টানছে ছাড়ছে, বোধহয় এটা বোধহয় হয়, লাইফটা বোধহয় কন্ট্রোলড বাই সাম সুপার পাওয়ার। তো এই রিয়ালাইজেশনটা যে আমার জীবনে নেই, আমার জীবন থেকে চলে গেছে, আচ্ছা ঠিক আছে, তাহলে বোধহয় কোনো একটা প্রবলেম আমার মধ্যে ছিল, আমি বরং নিজেকে একটু বেটার করার চেষ্টা করি, এই রিয়ালাইজেশনটা, এটা আমাদের মধ্যে থাকাটা খুব জরুরি, এটা লাইফের প্রতি একটা পজিটিভ অ্যাপ্রোচ। তৃষিতার কথার পিঠে অনেকগুলো কথা উঠে গেল। 9903653992 নম্বরে এক এক করে তোমাদের এরকম ভালো ভালো মেসেজ আসুক, তৃষিতার মতন আরও যারা যারা শুনছো তাদের মেসেজ আসুক, আর অনেক কথা হবে আর অনেক গল্প হবে। গান আমার খুব পছন্দের একটা গান রেখেছি তোমাদের জন্য, গানটা শুনি, গানের উপরে ফিরে আসছি এক্ষুনি। 9903653992 নম্বরে দীপ রয়েছি তোমার সঙ্গে, আজ সারা রাত তোমার সঙ্গে গল্প করব, দেখি তোমার মনের মধ্যে কত কথা জমে আছে, কত কথা তুমি বলতে পারো। গানের পরে এক্ষুনি ফিরে আসছি।

যখন আমরা এটা রিয়েলাইজ করি যে আমাদের কাছে মানুষটা আমাদের সঙ্গে ভালো নেই, তখন যেন আমরা এই কথাটাই বলি যে তুমি অন্য কারোর সঙ্গে ঘর বেঁধো, কিন্তু প্লিজ তুমিও ভালো থেকো। সৌনক পরে মেসেজ পাঠিয়েছে টলিগঞ্জ থেকে। সৌনক লিখেছে যে হাই চুপ কথা, দেখো চুপ কথা আমি দুজন থাকলেই শুনি, একে দীপ থাকলে আর এক দেব থাকলে, কারণ তোমরা দুজন চুপ কথাটাকে একটা অন্য লেভেলে নিয়ে যাও। আচ্ছা, দেবদাকে অনেকদিন রেডিওতে পাচ্ছি না, দেবদা কি আর শো করতে আসবে না, চুপ কথা করবে না? দেখো তুমি আছো, আমি অবভিয়াসলি রাত 3টা পর্যন্ত থাকবো, তুমি ভীষণ ভালো থেকো। সৌনক লিখে পাঠিয়েছে টলিগঞ্জ থেকে। সৌনক, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ, এটা তো আমার কাছে একটা প্রিভিলেজ, তুমি আমার সঙ্গে দেবকে এক আসনে মানে এক জায়গাতে এই দুজন থাকলে পছন্দ হয় তুমি বললে। হ্যাঁ, তবে কিন্তু আমিও এরকম আছে, আমার যারা বন্ধু বান্ধব যারা চুপ কথা করে, অরিজিৎ বলো বা অপরূপা বলো বা আমি যখন লাস্ট কয়েকদিন ধরে শো করলাম বেশ কয়েকজনের সঙ্গে, আমার কিন্তু ওদের সঙ্গে শো করতে খুব ভালো লাগে, এবং আমি এরাও যখন চুপ কথা করে শুনি কিন্তু প্রচণ্ড ভীষণ ভালো লাগে আমার। হ্যাঁ।

এটা আবার কারো কারোর প্রতি যে একটু ভালো লাগা বেশি থাকে এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। আচ্ছা দেবকে আমি বরং জিজ্ঞেস করবো, আমি এই না দেব হতেই পারে যে এই রাতের বেলায়, রাত একটা বাজে প্রায়, দেব হতেই পারে যে এখন আমাদের চুপ কথা শুনছে। দেব কিন্তু একটা গুরুদেবের মতন, হ্যাঁ মানে দেব কিন্তু শুধু নামে দেব নয়, দেব কিন্তু আসলে গুরুদেব আমাদের জন্য, কারণ দেব হচ্ছে এই রাতের বেলায় কিন্তু আমাদের অনেকগুলো শো খুঁটিয়ে খুঁটিয়ে শোনে, ভালো লাগলেও বলে খারাপ লাগলেও বলে। এটা আমাদের কাছে খুব বড় একটা প্রাপ্তি যে দেবের মতন একজন সিনিয়র আমাদের গাইড করে, এটা কিন্তু আমাদের কাছে খুব বড় একটা প্রাপ্তি। দেবের সঙ্গে আমি অবশ্যই কথা বলবো, দেবদার সঙ্গে আমি দেবদাকে নিশ্চয়ই জিজ্ঞেস করবো যে দেবদা কেন 3 মাস ধরে তোমাদের পছন্দের শো করতে আসে না। ঠিক আছে, ওকে, পরের মেসেজ কে পাঠিয়েছে দেখি। প্রিয় চুপ কথা, আমি সৌর্য। ওকে, সৌর্য আমাদের মেসেজ করে, ক্লাস 8 পড়ে, রাখি বন্ধনের শুভেচ্ছা অনেক। আজকে আমি প্রচণ্ড মজা করেছি, সকালবেলা আমার পাশের ফ্ল্যাটের একটা ছোট্ট বোন আমাকে রাখি পড়াতে আসে, জানো ওর বয়স 4 বছর, ওর বয়স যখন 1 ও তখন থেকে ওর মায়ের সঙ্গে আসে আমাকে রাখি পড়াতে। তারপর আমি মাসির বাড়িতে গেলাম, সেখানে দিদি রাখি পড়ালো, আমার দিদি আরও অনেকে মিলে রাখি পড়িয়েছে আমাকে, আজ ভীষণ মজা করেছি। অনেকগুলো পোষা কুকুরকেও রাখি পড়িয়েছি আজকে, তোমাকে এটা স্পেশালি বললাম, ভীষণ ভালো থেকো, লাভ ফ্রম সৌর্য। থ্যাংক ইউ সৌর্য, থ্যাংক ইউ সো সো মাচ এত সুন্দর এত মজা করে দিনটা কাটানোর জন্য। তোমার এই মজার কথাগুলো শুনতে শুনতে আমি আমার ছোটোবেলায় পৌঁছে গেলাম, যেখানে আমিও ঠিক এই তোমার মতোই মজা করতাম। থ্যাংক ইউ। পরের মেসেজ পাঠিয়ে চন্দ্রাণী, এটা একটা ভীষণ সুন্দর নাম, আমার এক অনেক পুরনো বন্ধুর নাম ছিল চন্দ্রাণী। চন্দ্রাণী লিখেছে যে অনেকদিন পর চুপ কথা শুনছি আর তোমাকে মেসেজও করছি, জানো তো আমার দাদারা অনেক দূরে থাকে, তাই সরাসরি বা সশরীরে রাখি পড়ানোর সুযোগ তোদের হয় না, তবে হ্যাঁ রাখি পাঠিয়েছিলাম, তারা পড়েছে, তার ছবিও পাঠিয়েছে আর মিষ্টি খেয়েছে, আশীর্বাদ করেছে। আমার ভীষণ প্রিয় দাদা নটরাজ দাদাকে রাখি পড়িয়েছি, এতে আমি খুব খুশি। আমার মা গোপাল ভাইদের রাখি পড়িয়েছে, রাখি পূর্ণিমা ভালো কেটেছে। কাল অনেকদিন পর একটা নতুন জায়গায় নাচের ক্লাসে যাব, তাই খুব এক্সাইটেড লাগছে। আমার বেশ কয়েকদিন নাচ বন্ধ ছিল, কিন্তু আমি আবারও নাচ শুরু করতে চলেছি। দাদা তুমি খুব ভালো থেকো, আজ অনেকদিন পর এতগুলো কথা শেয়ার করলাম আমার চুপ কথা পরিবারের সঙ্গে, স্পেশালি তোমার সঙ্গে। বাহ চন্দ্রাণী, তোমার নতুন ডান্স ক্লাস ভীষণ ভালো হোক, তোমার যেটা প্যাশন তুমি সে প্যাশন ফলো করতে পারো, এটা আমি নিশ্চয়ই এর কামনা করব, কারণ আমাদের জানো তো অনেকেরই এটা হয়, আমি জানি না তোমাদেরও সঙ্গে হয়েছে কি না, যে আমরা সবসময় না প্যাশন ফলো করতে পারি না, অনেক সময় অনেকের মনের মধ্যে অনেক কিছু হওয়ার ইচ্ছে থাকে কিন্তু সবসময় সবাই সেগুলো করে উঠতে পারি না বা হতে পারি না। অনেক সময় যত বড় হই তত এটা রিয়েলাইজ করি যে যে কাজটা করতে ছোটোবেলায় খুব ইচ্ছে ছিল যে এই কাজটা বড় হয়ে করব, সেই কাজটা হয়তো আর করাই হয়ে ওঠে না। আমি এখন মাঝে মধ্যে ভাবি যে একটু ক্রিকেট খেলতে পারলে কি ভালো হতো, আমি প্রচণ্ড ভালোবাসতাম ছোটোবেলায় ক্রিকেট খেলতে, খেলতামও ভালো পাড়া ক্রিকেট, কিন্তু কত দিন হলো ক্রিকেটের ব্যাটটা পর্যন্ত হাতে ধরিনি, মানে অন্তত লাস্ট 10 বছর তো হই যে ক্রিকেটের ব্যাট আমি হাতে ধরার সুযোগ পাইনি, তার মানে কি যে আমি কখনো অবসর পাইনি না তা তো নয়, পেয়েছি কিন্তু সেই বন্ধু বান্ধবদের পাইনি, সেই জায়গাটা পাইনি, সেই ক্রিকেট ব্যাট বা বল বা নেট উইকেট এগুলো পাইনি যেখানে ক্রিকেটটা খেলতে পারবো। এটা আমার প্যাশন ছিল কিন্তু একসময়, ভীষণ আমার পছন্দের ছিল। তো এটা রিয়েলাইজ করি যে যত বড় হই আমরা অনেক সময় আমাদের প্যাশনগুলোর সঙ্গে আমাদের কম্প্রোমাইজ করতে হয়, আমাদের রেসপন্সিবিলিটির স্বার্থে, কাজের স্বার্থে, মাইনের স্বার্থে, চাকরির স্বার্থে আমরা আমাদের প্যাশনসগুলোকে ভুলে যাই। কেউ কেউ ছোটোবেলায় ভীষণ ছবি আঁকতে পছন্দ করে, বড় হয়ে হয়তো তারা তুলি হাতে ধরাই হয় না। তোমার কথা, এতগুলো কথা মনে পড়লো চন্দ্রাণী, এই যে তুমি বলছো যে তুমি খুব এক্সাইটেড তোমার নতুন ডান্স ক্লাসের জন্য, আমার মনে হয় প্লিজ পারলে এই প্যাশনটাকে বাঁচিয়ে রেখো মনের মধ্যে, বুকের মধ্যে, ভবিষ্যতের জন্য, যাতে তুমি যে কাজেই ভবিষ্যতে নিজের কেরিয়ার তৈরি করো না কেন, নিজের একটা প্যাশন তুমি রেখে দিতে পারবে, যেটা তোমাকে তোমার ভীষণ কাজের প্রেশার থেকে একটুখানি মুক্তির বাতাস দেবে। এটা আমাদের অনেকের কাছেই থাকে না। তুমি খুব লাকি চন্দ্রাণী, থ্যাংক ইউ মেসেজ করার জন্য। ঐশী মেসেজ পাঠিয়েছে, লিখেছে, শুভ রাখি দাদা, তুমি আমার সব থেকে বেশি ফেভারিট একজন আরজে, আজ পুরো রাত তোমার শো শুনবো, আজ আমার সারা রাত পড়ার প্ল্যান বানিয়ে ফেলেছি, দেখা যায় কতটা টাইম পড়তে পারি, তার সঙ্গে তোমাকে শুনবো।
থ্যাংক ইউ সো মাচ ঐশী, আমার তোমাকে ভীষণ পছন্দ, আমাদের সব শোতে তুমি, আমার সব শোতে তুমি মেসেজ করো, আমার ভীষণ ভালো লাগে।

পরের মেসেজ কে পাঠিয়েছে দেখি, বাঁকুড়া জয়পুরের রাজগ্রাম থেকে শ্যামাপ্রসাদ পাল, যে এখন কাজের সূত্রে সিকিমের বোরাখাঙ্গে থাকে, ও আমাকে এর আগেও মেসেজ পাঠিয়েছে শোতে। দাদা অনুষ্ঠান ভীষণ ভালো হচ্ছে, চালিয়ে যাও, আমি রাত 3টা অবধি তো অবশ্যই আছি তোমার সঙ্গে। জানো তো এই রাখি পূর্ণিমার দিন এলে না আমার মনটা খুব খারাপ হয়ে যায়। 2019 রাখির দিন আমার এক প্রাক্তন বান্ধবী আমাকে রাখি পরিয়ে দিয়েছিল, তারপর তার সঙ্গে আর আমার কোনো সম্পর্ক ছিল না, প্রায় 6 বছর হয়ে গেল তার সঙ্গে কোনো যোগাযোগ নেই। তারপরে আমি একদিন তাকে হঠাৎ একটা মেসেজ করেছিলাম থাকতে না পেরে, ও আমাকে একটা হুম বলে রিপ্লাই করেছিল। তো আমি বুঝেই গেছি যে আমাদের এই পৃথিবীতে আর কখনো এক হওয়া হবে না, আমাদের দুজনের পৃথিবী দুরকম। আমি এই কথাটা আগে কখনো বলিনি, আজকে বললাম যে আমাকে পারলে ক্ষমা করে দিও বা দিস, বুঝলুম। আচ্ছা লাস্ট লাইনে আমার একটা মেসেজও লেখা আছে যে তাকে ভুলে যাওয়াটাই বেটার অপশন, আমি হয়তো তাকে ভুলেই যাচ্ছিলাম, তাকে ফোন কল কোনোটাই আমি করি না, কারণ আমি জানি সে করলে উত্তর দেবে না। তারপর হঠাৎ করে একদিন দেখলাম সে আমাকে ইনস্টাগ্রামে ফলো করছে, তো এখন আমি কি করব। শ্যামাপ্রসাদ পাল মেসেজটা পাঠিয়েছে, দেখো আমি তোমাকে যদি বলো যে একদম বড় দাদা হিসাবে যদি আমার কাছ থেকে তুমি সাজেশন চাও, আমি বলবো এই রিলেশনশিপটা টিকবে না কখনো, কারণ সে এর আগেই তোমাকে একটা খুব পরিষ্কার বার্তা দিয়েছে যে সে তোমাকে অ্যাজ এ পার্টনার দেখে না, হয়তো সে তোমার জীবনে থাকতে চায়, হয়তো তোমার বন্ধু হতে চায়, হয়তো তোমাকে দাদার চোখে দেখে বা কোথাও একটা তোমাকে লাইক করে, কিন্তু সে পার্টনার হিসাবে তোমাকে অ্যাকসেপ্ট করবে না। এটা খুব হার্শ ট্রুথ, এটাকে মেনে নাও। বাড়ি থেকে অনেক দূরে যখন আমরা থাকি তখন আমরা ভীষণ ইমোশনাল হয়ে পড়ি মাঝে মধ্যে, আমাদের কোথাও একটা কোনো একটা ছোট্ট সূত্রে কারোর সঙ্গে সম্পর্ক থাকলে সেই সম্পর্কটাকে আঁকড়ে ধরার চেষ্টা করি, কারণ আমাদের একাকিত্ব তাতে খানিকটা কাটে। আমি শুধু তোমাকে এটুকুনিই বলবো যে কাজের সূত্রে তুমি এত দূরে রয়েছো, বাড়ি ছেড়ে সেই কাজে কনসেন্ট্রেট করো, নিজের ক্যারিয়ারটাকে শক্ত তৈরি করো, শক্ত জমির ওপরে নিজে দাঁড়াও, তুমি দেখবে তোমার জীবনে তোমার যোগ্য একজন পার্টনার নিশ্চয়ই চলে আসবে। কিন্তু আপাতত এই মেয়েটি যাকে তুমি ফোন মেসেজ করছো কিন্তু সে ইগনোর করছে, আবার তোমাকে ইনস্টাগ্রামে ফলো করছে, এটা কিন্তু তোমাকে জাস্ট গ্যাস লাইট করছে। পরের মেসেজ কে পাঠিয়েছে, আজকের দুনিয়া যেন প্রাচীন রোমের সেই কলোজিয়াম, সবাই চায় দর্শক হয়ে হাততালি দিতে, আর অন্যকে দেখতে চায় সামনের রণভূমিতে, কিন্তু নিজেদের অজান্তেই আমরা সবাই যেন সেই রণভূমিতেই দাঁড়িয়ে থাকা এক একটা পুতুল মাত্র, একাকী অস্ত্রহীন। খুব সুন্দর, খুব ক্রিপ্টিক এই ধরনের মেসেজকে বলে, ধাঁধাল মেসেজটার মধ্যে রয়েছে, কিন্তু হ্যাঁ এটা ঠিক কথা যে আমরা না চেঞ্জ আনতে চাই, কিন্তু চেঞ্জ আনার জন্য কেউ অ্যাক্টিভলি পার্টিসিপেট করি না, এই জিনিসটা আমার কখনো কখনো খুব দ্বিচারিতা বলে মনে হয়। তোমার কোনো একটা জিনিস পছন্দ হচ্ছে না, কোনো একটা সিস্টেম তোমার পছন্দ নয়, কিন্তু তুমি সেই সিস্টেমটা পছন্দ নয় এটা তুমি বলবে, বিরক্তি প্রকাশ করবে, সব করবে, কিন্তু তুমি নিজে কখনো সেই সিস্টেমটাকে চেঞ্জ করার জন্য অ্যাক্টিভ হবে না। কেন? তাহলে কি তুমি দূর থেকে দাঁড়িয়ে দর্শকের মতন দেখতে চাও সিস্টেমটা চেঞ্জ হয়ে যাক? সেটা তো হবে না। ধরো তুমি দেখছো তোমার ঘরের কোন একটা কর্নারে ধুলো জমে আছে, নোংরা জমে আছে, তুমি খুব চিৎকার চেঁচামেচি করছো বাড়িতে, হ্যাঁ ঘরের কোণে নোংরা, একদম ভালো লাগছে না দেখতে, এটা কি ঘরের মধ্যে নোংরা থাকা উচিত, তুমি বলছো। কিন্তু বলার পাশাপাশি তুমি একটা হাতে ঝাড়ু নিয়ে একটা বেলচা নিয়ে নোংরাটাকে বাইরে ফেলেও দিচ্ছ না, তুমি শুধু বলছো, তুমি করছো না। তো আমার মনে হয় এই যে মেসেজটা, এই ধাঁধা, এই ক্রিপ্টিক মেসেজটা আমার মনে হয় সেরকম একটা বার্তা দিচ্ছে যে আমরা শুধু দাঁড়িয়ে দেখছি, আমরা ভাবছি যে আজকে ও বিপাকে পড়েছে, বাহ কি মজা কি মজা, কালকে বিপদটা কিন্তু আমিও সেই বিপদের মধ্যে পড়তে পারি, সেই একই জিনিস যেটা ওর সঙ্গে আজকে হচ্ছে অন্যায্য ঠিক নয় সেটা আমার সঙ্গেও কালকে হতে পারে। তাই আমি অলওয়েজ বলি, রং দে বসন্তের একটা ডায়লগ আমার খুব ভালো লেগেছিল, আমার এখনও মনে আছে আজ থেকে এত বছর আগে সিনেমাটা দেখেছিলাম, যে হয় ভাগলো ভরনা ভাগলো, মানে হয় পার্টিসিপেট করো ভাগলো, ভরনা ভাগলো মানে রান অ্যাওয়ে পালিয়ে যাও, তো দেখো তুমি কোনটা করবে। দাদা তুমি আমার মেসেজটা পড়লে আমার মনটা ভরে গেল, খুব ভালো লাগলো দাদা, থ্যাংক ইউ সো মাচ, এত বড় মেসেজটা পড়লে আমি খুব শান্তি পেলাম। আচ্ছা ঠিক আছে।
থ্যাংক ইউ। হাই দীপদা, তুমি কেমন আছো? আমি জানি না তুমি আমাকে চিনবে কি না, কিন্তু আমার নামটা জানিও, আজ আমি কিছু বলবো না। যার জীবনে যত প্রবলেম সে সাকসেসের তত কাছে, শুধু ছেলে বলে নয়, পরিবার, কর্তব্য, দায়িত্ব, কারো স্বপ্নর জন্য পালন করতে গেলে প্রবলেম আসবেই। তাই শ্রোতাদের এইটুকুনি বলবো যে প্রবলেমকে হারানোর জন্য এগিয়ে যাও, আর আমিও দৌড়চ্ছি, তোমাদেরই একজন শ্রোতা। খাঁটি কথা, আমি তো প্রোগ্রামের শুরুতেই এই কথাটা বলছিলাম যে জীবনে প্রবলেম আসবেই, আমাদের মানসিকতাকে দৃঢ় করতে হবে এতটা যে প্রবলেম এলে আমরা ভেঙে পড়বো না। আমরা অনেক সময় চাই যে প্রবলেম আসছে, আচ্ছা কেউ না আমার হয়ে একটা প্রবলেমটাকে সমাধান করে দিক, একটা সমস্যায় পড়েছি, কেউ না একটা আমার হয়ে সমস্যাটা সমাধান করে দিক। আমরা অনেক সময় চাই, আমি নিজেই চাই, আমি বলছি না, অস্বীকার করছি না, আমি বলছি আমি কোনো মহাপুরুষ। অনেক সময় আমার লড়াই করতে করতে করতে করতে ক্লান্ত হয়ে যাই, তখন মনে হয় না কেউ একজন এসে আমার লড়াইটা একটু লড়ুক, কিন্তু বিশ্বাস করো এটা বাস্তবে হয় না, যার লড়াই তাকেই লড়তে হয়। তাই শুধু বলবো নিজেকে সবসময় শক্ত রাখবে মানসিকভাবে। তুমি যদি মানসিকভাবে কখনো নরম হয়ে যাও, তাহলেই তুমি বুঝবে যে আশেপাশের লোক আরও তোমার উপরে চেপে বসবে, তোমার উপরে আরও তোমার সঙ্গে আরও প্রেশারাইজ করবে তোমাকে, যাতে তুমি ভেঙে পড়ো। কারণ মানুষ চায় দেখতে যে তুমি ভেঙে যাচ্ছ, অনেকে, তোমার শত্রুরা বিশেষ করে। তাই তাদের মুখে হাসি ফুটতে দেওয়া যাবে না, সবসময় ফাইট ব্যাক করার মেন্টালিটি রাখতে হবে নিজের মধ্যে, ঠিক আছে? ওকে, চলো আবার একটুখানি ভালো গান শুনি। আর আমি না হেমলক সোসাইটির একটা গান বেছে রেখেছিলাম অনেকক্ষণ ধরে শোনাবো বলে, শুনি গানটা। গানের পরে এক্ষুনি ফিরে আসছি। 9909036599 এই নম্বরে এক এক করে তোমার পাঠানো মেসেজ আর চুপ কথাতে পড়ছি। আমি দীপ রয়েছি তোমাদের সঙ্গে 107 FM রেইনবোতে সারা রাত গল্প করার জন্য।

0: মনের কথা, চুপ কথা, চুপ কথা 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা 107 FM রেইনবোতে চুপ কথা।
1: আচ্ছা, আজকে না খুব ইউনিক ইউনিক আর খুব ভালো কিছু নাম সহ মেসেজ আসছে, যেগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগছে। এইমাত্র একজন প্রথম লিসেনার ত্রম্বক আমাকে মেসেজ পাঠিয়েছে, লিখেছে, দেখো প্রথমবারের মতন যুব কথা শুনছি, কাজ করতে করতে শুনছি, আমি বেহালা থেকে ত্রম্বক লিখেছি। থ্যাংক ইউ ত্রম্বক, তোমার নামটাও খুব ইউনিক, খুব অন্যরকম, ভীষণ ভালো লাগলো। ওকে, এরপরে না যে মেসেজটা এসছে, দেখো এটা আমার বানানো মেসেজ নয়, আমি ফ্র্যাঙ্কলি বলছি, মেসেজটা পাঠিয়েছে একজন, সে তার নাম লেখেনি, যদিও আমি তার নামটা তার হোয়াটসঅ্যাপ ডিপিতে দেখতে পাচ্ছি, বাট স্টিল সে যেহেতু লেখেনি তাই আমি বলছি না। সে যদি জানায় তার নামটা বলতে আমি নিশ্চয়ই বলবো। লিখেছে, তুমি আর অপরূপা চুপ কথা যখন করো তখন একটা অন্য লেভেলে সেটা যায়, আজ তোমার সঙ্গে। অপরূপাকে আমি ভীষণ মিস করছি চুপ কথাতে। আচ্ছা, ইয়ে হসলা গানটা শোনাবে? এই গানটা আমি না প্রায় চুপ কথায় শোনাই, ডোর সিনেমার ট্র্যাক থেকে। আচ্ছা বেশ, আমি তোমার কথা মাথায় রাখলাম, থ্যাংক ইউ মেসেজটা করার জন্য। দেখো এটা ফ্যাক্ট, আমি এটা স্বীকারও করি যে অরিজিৎ বা অপরূপা, দেব, এদের সঙ্গে শো যখন আমি করি একটা অন্য এনার্জি এদের মধ্যে, এদের থেকে একটা এনার্জি কি হয় যখন কোনো ভালো মানুষের সঙ্গে শো তুমি করছো না, তাদের গুড এনার্জি তোমার মধ্যেও খানিকটা রিফ্লেক্টেড হয়। তো অপরূপার সঙ্গে, অরিজিতের সঙ্গে, দেবের সঙ্গে, আরও কয়েকজনের সঙ্গে আছে, সবার নাম হয়তো আমার এক্ষুনি মনে পড়ছে না, কিন্তু যাদের সঙ্গে আমি সবথেকে বেশি চুপ কথা করেছি, সত্যি সত্যি এদের যে পজিটিভ এনার্জি, এরা যখন শো করে কারোর সঙ্গে, করে আমার সঙ্গে করে, তখন আমিও এদের পজিটিভ এনার্জি খানিকটা ফিল করি। থ্যাংক ইউ সো মাচ মেসেজটা করার জন্য। একটা মেসেজ, ওকে, সিটি সেন্টার থেকে অঙ্কুর লিখেছে, হাই দীপদা, দেখো রেডিওতে আমি অনেকদিন ধরে কাজ করছি, কাজের সূত্রে অনেক মানুষের সঙ্গে দেখা হয়, কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারি না যে কে ভালো মানুষ আর কে খারাপ মানুষ। তুমি যদি একটু আমাকে বুঝিয়ে বলো যে মানুষকে কীভাবে ভালো আর খারাপ হিসাবে চিনবো, তাহলে খুব ভালো হয়। এটা না অঙ্কুর, একটা তুমি লাখ টাকার প্রশ্ন করলে। দেখো আমি যদি এত সহজে ভালো আর খারাপ মানুষ চিনতে পারতাম, বা যদি এরকম খুব সুন্দর একটা বিভাজন থাকতো যে এইভাবে ভালো আর খারাপ মানুষ চেনা যাবে, তাহলে তোমার মনে হয় না যে পৃথিবীর সব ভালো মানুষ একদিকে আর পৃথিবীর সব খারাপ মানুষ আরেকদিকে দাঁড়াতো? আমরা আইডেন্টিফাই করে ফেলতাম আগে থেকে। আসলে মানুষই সবথেকে কমপ্লিকেটেড একজন প্রাণী, যার ভিতরে কী আছে সেটা তাকে বাইরে থেকে দেখে কখনোই জাজ করা যায় না। তুমি নিশ্চয়ই উপন্যাস, সিনেমাতে এটা পড়ে বা দেখে থাকবে যে বহু অপরাধী আছে যারা বাইরে থেকে দেখতে ভাবলেশহীন, আবার বহু বাইরে থেকে দেখতে ভীষণ ক্রিমিনালদের মতন, কিন্তু তারা আসলে ভীষণ ভালো মানুষ, এরকমও প্রচুর উদাহরণ আমাদের চারপাশে রয়েছে। তাই ভালো মানুষকে আর খারাপ মানুষকে সেটা বোঝাটা কিন্তু খুব দুষ্কর ব্যাপার বাইরে থেকে। তুমি তাদের সঙ্গে কিছুদিন মিশলে, তাদের সঙ্গে কথা বললে, তাদের প্রভাব তোমার জীবনে পড়লে, তখন তুমি খানিকটা রিয়েলাইজ করতে পারবে যে মানুষটা ভালো না খারাপ। ওকে, বেহালা থেকে আকাশ আমাদের প্রত্যেকদিন মেসেজ করে, আজকেও মেসেজ করেছে, লিখেছে, হাই দীপদা, পান্তুয়া কেমন আছে, আদর কেমন আছে, আদরের পরীক্ষা কি শেষ হলো? না, আদরের পরীক্ষা এখনো শেষ হয়নি। দীপদা সব ভাই বোনদের জানাই শুভ রাখি পূর্ণিমার কথা। ওকে, হ্যাঁ একদমই ঠিক, সত্যি কথা তাই। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো মেসেজটার জন্য। প্রিয় চুপ কথা, আমি বাবাই লিখছি, আমি পূর্ব বর্ধমানে থাকি, কিন্তু আমার এখন আমি আসাম থেকে শুনছি, আমি ছোটো থেকে রেডিও শুনে বড় হয়েছি, তোমার প্রোগ্রাম ভীষণ সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ বাবাই এত দূর থেকেও আমাদের শো শোনার জন্য। আজকে একটা পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, আমি সফল হতে পারিনি, প্রিলিমস ক্লিয়ার করতে পারিনি, খুব মন খারাপ ছিল, কিন্তু যখন থেকে চুপ কথা শুনছি মনের প্রতিটা দ্বিধার উত্তর পাচ্ছি। হয়তো এটা আমার জন্য নয়, কিন্তু আমি থামবো না, আমি আবার চেষ্টা করব, একটু বেশি চেষ্টা করব, আমিও পারবো, আজ হয়তো পারিনি কিন্তু একদিন নিশ্চয়ই পারবো। আজ নামটা না হয় নাই বা বললাম না, নিশ্চয়ই পারবে, কেন ফেলিয়ার কখনো যেন তোমাকে থামিয়ে না দেয়। তোমাকে আমি বিশ্বাস করি, একটা খুব ফ্র্যাঙ্ক একটা সত্যি কথা বলছি, 2016 সম্ভবত আমি একটি ন্যাশনাল চ্যানেলে, তাদের রিক্রুটমেন্টের বিজ্ঞাপন বেরিয়েছিল, তো সেই বিজ্ঞাপন দেখে আমি সেখানে টেলিভিশন অ্যাঙ্কার হওয়ার জন্য আমি ইন্টারভিউ দিতে চাই। তো তখন আমি কিছু জানতাম না টেলিভিশন সম্পর্কে।

আমাকে ভেরি ফ্র্যাঙ্কলি। আমি ইন্টারভিউ দিতে যাই, তো রিটেন ইন্টারভিউ আমি ক্র্যাক করি, কিন্তু ওরা তখন আমাকে একটা মক টেলিভিশনের সামনে বসে কীভাবে খবর পড়তে হবে তার একটা মক দেখাতে বলে। তো আমি কখনও টেলিভিশনের সামনে বসে খবর পড়িনি, আমি তার কোনো ফর্মাল ট্রেনিংও নিইনি কোনো দিন। তো সেই একটা স্ক্রিনের সামনে, স্ক্রিনে লেখা ভাসছে, আমার হাতে একটা রিমোট আছে, আমাকে একজন নির্দেশ দিচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে না, সেই অনুযায়ী খবর পড়তে হবে। আমি একেবারে ছড়িয়ে লাট করে ফেলি ইন্টারভিউতে, যথারীতি আমি সিলেক্ট হইনি। আমার মন খারাপ হয়েছিল ইন্টারভিউ দিয়ে বেরিয়ে এসে, আমি সত্যি কথা বলবো না, আমার মন খারাপ হয়নি, বরং আমি জীবনে একটা শিক্ষা পেলাম যে আচ্ছা, তার মানে টেলিভিশন অ্যাঙ্কারের ইন্টারভিউ না এইরকম হয় খানিকটা। তো দ্যাট টাইম আমি প্রথম জানলাম যে আচ্ছা, তার মানে ইন্টারভিউটা এইরকম হয়। তার আগে আমি জানতামই না, আমার জিরো নলেজ ছিল। দেখো, সেখান থেকে আমি কোনোদিন ভাবিনি যে আমি টেলিভিশনে খবর পড়বো বলে। কিন্তু তারপরে 2022 সাল নাগাদ আমার কাছে একটা অপরচুনিটি আচমকাই আসে। ওই যে বললাম একটা কথা, যে আমাদের না কিছু কিছু জিনিস কপালে লেখা থাকে, যেটা তুমি ট্রাই করো বা ট্রাই না করো, তোমার জন্য বরাদ্দ করা আছে। দেখো, তারপর থেকে কিন্তু আমি টেলিভিশনের সামনেই খবর পড়ছি, যেমন শোজ করছি কিন্তু টেলিভিশনের সামনেও খবর পড়ছি, যেটা আমার মেন প্রফেশন। কিন্তু আমি কিন্তু কখনো ভাবিনি এটা, বিশ্বাস করো, না ভেবেছি, না কোনো আমি এফোর্ট দিয়েছি। কিন্তু আমি শিখছি, প্রত্যেক দিন শিখছি, কারণ বলতে পারো তুমি এই প্রফেশনে বা এই জব রোলে আমি তো ভীষণ এক্সপিরিয়েন্সড নই, কিন্তু আমি এখানেও শিখছি প্রত্যেক দিন। তো আমি যেটা বলার চেষ্টা করছি, যে কোনো একটা কাজ, কোনো একটা অভিজ্ঞতা, কোনো একটা পরীক্ষা যদি ভালো না হয়, তার মানে এই নয় যে তুমি তার জন্য অযোগ্য। তার মানে তোমার প্রস্তুতিতে কোথাও খানিকটা ঘাটতি আছে, বা তুমি এখনও আপ টু তোমার কমনি বাকিদের সঙ্গে কম্পিট করার জন্য, মার্কেটে টিকে থাকার জন্য। এই ভরসাটা নিজের ওপর রাখবে। দেখো, তোমার পোটেনশিয়াল তোমার থেকে ভালো কেউ জানে না। তোমার পোটেনশিয়াল ইকুয়াল টু তোমার কনফিডেন্স। তোমার যদি কোনো সিলেবাসে কোনো বিষয়ের ওপর দক্ষতা থাকে, তখন তুমি সেই বিষয়ে কারো সঙ্গে কথা বলতেই কোনো দ্বিধাগ্রস্ত হবে না, কারণ তুমি জানো তুমি ওই টপিকটার ব্যাপারে বা বিষয়ে যতটা জানো সেটা খুব নিট অ্যান্ড ক্লিন একটা কনসেপ্ট, তোমার ধারণা পরিষ্কার এই বিষয়টা সম্পর্কে। তুমি এই বিষয়টা নিয়ে যে কোনো কারোর সঙ্গে কথা বলতে পারো ঘন্টার পর ঘন্টা। তার মানে তুমি যতটা জানো সেটাই হচ্ছে তোমার কনফিডেন্স। তুমি যদি এই বিষয়টায় বেশি জানো, ভালো জানো, রপ্ত থাকে তোমার, তাহলে তোমার কনফিডেন্স আছে। আর যদি তুমি ভালো না জানো, তোমার যদি কিছু গ্রে এরিয়াস থেকে থাকে, তাহলে তখনও তোমার কনফিডেন্স ততটা বিল্ড আপ হয়নি। দ্যাটস, এটাই হচ্ছে আসল ব্যাপার। পরের মেসেজ কে পাঠিয়েছে? আচ্ছা, যারা একবার মেসেজ পাঠিয়েছ তারা প্লিজ আর একবার করে পাঠিও না, তাহলে নতুন যারা মেসেজ করছে তাদের মেসেজ একটু পিছন দিকে চলে যাচ্ছে। শ্রেয়া মেসেজ করেছে টলিগঞ্জ থেকে, লিখেছে, তুমি কেমন আছো? আমি জানি এটা লাভ জাংশন নয়, তবুও একটা মেসেজ না করে থাকতে পারছি না। আজ আমাকে একটা ছেলে প্রপোজ করেছিল, আমি ওকে রিজেক্ট করে দিয়েছিলাম, কারণ আমার বয়ফ্রেন্ড আছে, আমি ওর প্রতি খুবই লয়াল। কিন্তু রিজেক্ট করে দেওয়ার পরেও না ও আমার পিছনে রয়েছে আর আমার ব্রেকআপ করানোর চেষ্টা করছে। আমার বয়ফ্রেন্ড মোটেও টক্সিক নয়, কিন্তু ও একটু জেলাস হয়ে যাচ্ছে। এবার তুমি বলো আমার কি করা উচিত? দেখো, খুব অবভিয়াস কথা এটা শ্রেয়া, তুমি যে তোমাকে প্রপোজ করেছে, যে তোমাকে পার্টনার বানাতে চাইছে, সে একটা নতুন আচমকা এসে তোমাকে পার্টনার বানাতে চাইছে। কিন্তু তুমি যার সঙ্গে রিলেশনশিপে রয়েছো এবং তুমি যেটা দাবি করছো যে তুমি লয়্যালও রয়েছো, তাহলে তুমি তাকে ইন্টারফেয়ার করতে দিচ্ছ কেন? তুমি তাকে স্ট্রেট ফরওয়ার্ড বলো যে না, এটা সম্ভবই নয়, দিস ইজ ইম্পসিবল। হয়ে গেল, তাকে ব্লক করে দাও, তার টেক্সট ব্লক করে দাও, তাকে সোশ্যাল মিডিয়া ব্লক করে দাও। সে তারপরও যদি তোমায় বিরক্ত করে, তাহলে মানতে হবে সে ইনক্লুড করছে তোমার প্রাইভেসিতে। তোমার প্রাইভেসিতে তুমি যাকে তাকে ইনক্লুড করতে দিতে পারো না। দ্যাটস ইট, দ্যাটস ইজ সো ইজি। চুপ কথার এক বন্ধু বলল যে সে ফেলিয়ার হয়েছে। দেখো, ফেলিয়ারের সব ওকে, আমাদের এক লিসনারই আর এক লিসনারের প্রশ্নের উত্তর দিচ্ছে এখানে। চুপ কথার এক বন্ধু আমাকে একটু আগে মেসেজ করলো যে সে ফেলিয়ার হয়েছে। আমি বেহালা থেকে আকাশ লিখছি। দেখো, ফেলিয়ারের সব থেকে বড় উদাহরণ তুমি নিশ্চয়ই জানবে, RCB টিম। দেখো, তারা পরপর কতবার ফেল করেছে, প্রায় 10-12 বার পরপর। অথচ দেখো, 2025-2026 পরপর তারা দুবার T20 চ্যাম্পিয়ন হয়েছে। এর থেকে ভালো উদাহরণ আর হতে পারে না। এই উদাহরণটা দিলাম, বিরাট কোহলি যদি হার মেনে নিত তাহলে সাফল্য কোনোদিনই আসতো না। দ্যাটস আ ভেরি ভেরি গুড এক্সাম্পল, একদম সত্যি, একদম খাঁটি একটা এক্সাম্পল দিয়েছে। দেখো, বিরাট কোহলি কত বছর কাপ জেতেনি, তো সে কি ভেঙে পড়েছিল? সে যখন তার

উমা এসছে, তখন পারফর্ম করেছে, সাফল্য এনে দিয়েছে, আর দেখো পরপর 2 বছর কাপ জিতে গেছে। থ্যাংক ইউ আকাশ আমাদের প্রত্যেকের মেমোরিকে একটু ব্রাশ আপ করে দেওয়ার জন্য। তোমার কাছেও যদি এরকম কোনো ইন্টারেস্টিং গল্প থাকে, তোমার মনের কোনো কথা থাকে, তাহলে 9903655992 নম্বরে দীপ রয়েছে তোমার সঙ্গে, আজ সারা রাত তোমার সঙ্গে গল্প করবে। চটপট তাকে মেসেজ পাঠাও, তোমার যা ইচ্ছা করছে, তোমার মনের মধ্যে যা চলছে, যা বলতে ইচ্ছা করছে, সব কিছু শোনার জন্য আমি ওয়েট করছি এই মুহূর্তে 9903655992 নম্বরে, যেখানে এখন চলছে চুপ কথা আর তোমার সঙ্গে রয়েছে তোমার বন্ধু দীপ।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: একটা মেসেজ এই মুহূর্তে আমার কাছে রয়েছে। দেখো, আমি নিজেই মাঝে মধ্যে বলি যে চুপ কথা কিন্তু লাভ জাংশন নয়। এখানে প্রেম সংক্রান্ত মেসেজ আমরা কম পড়ি বা পড়ি না, আমরা জীবনের অন্য যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাশন করি। বিশেষ করে তোমার ক্যারিয়ার, তোমার পড়াশোনা, তোমার মানসিক সমস্যা, কনসেন্ট্রেট করতে না পারা, অস্থিরতা, এই সমস্ত নিয়ে আমরা কথা বলি খোলাখুলি। কিন্তু একটা মেসেজ আমাকে খুব নাড়া দিল। মেসেজটা পড়ি, আমি তারপরে বাকি কথায় আসছি। লিখেছে চুপ কথার আর্যে দাদা, আজ আমি আর নামটা প্রকাশ করছি না, আমি মাস্টার্স স্টুডেন্ট, বর্তমানে প্রচণ্ড মানসিক দ্বন্দ্বের মধ্যে রয়েছি। পড়াশোনায় মন বসছে না, এমনকি যে হবিগুলো ভালো লাগতো সেগুলোও আর এখন ভালো লাগছে না। তাই পুরো ব্যাপারটা একটু খুলে বলছি, প্লিজ একটু সাহায্য করবে। কলেজ লাইফ থেকেই একজনের সঙ্গে আমার সম্পর্ক, আমাদের প্রায় 6 বছরের সম্পর্ক এবং আমরা দুজনেই একে অপরকে ভালোবাসি। কিন্তু গত কয়েক বছর ধরে কয়েকটি ঘটনা আমাকে ভিতর থেকে খুব নাড়িয়ে দিয়েছে, খুব কষ্ট দিচ্ছে। আমার প্রেমিকা মাঝে মধ্যেই অন্য ছেলেদের ভালো লাগার কথা আমার কাছে এসে বলে, স্পেশালি একজন শিক্ষককে সে বিশেষভাবে পছন্দ করে এবং আমি তার জীবনে না এলে সে নাকি ওই শিক্ষককে প্রপোজ করার চেষ্টা করত। এছাড়াও একজন আত্মীয়ের ছেলে, পরীক্ষায় বসার একজন ছেলে, এমনকি যাতায়াতের পথে অন্য ছেলেদের ভালো লাগার কথাও সে আমাকে এসে বলে। তার এক্সের ফেসবুক, হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভিটিও সে মাঝে মধ্যে চেক করে। ইনস্টাগ্রামে এমন কিছু ফলোয়ার্সদের সঙ্গে তার কথাবার্তা বা ইন্টারঅ্যাকশন আমার অস্বস্তিকর লাগে। আমি সেটা নিয়ে কিছু বলতে গেলে বা কোনো ফলোয়ার্সকে রিমুভ করতে বললে সে অনেক সময় রিমুভ করে না, বরং সেটা নিয়ে আমাদের মধ্যে ঝামেলা হয়। দেখো, আমি জানি যে সোশ্যাল মিডিয়াতে সে কার সঙ্গে যোগাযোগ রাখবে বা রাখবে না সেটা শেষ পর্যন্ত তার নিজের সিদ্ধান্ত। আমি আমার অস্বস্তিটাকে, কিন্তু সে যে আমার অস্বস্তিটাকে বুঝতে চায় না বা গুরুত্ব দিতে চায় না, এটা আমাকে বেশি কষ্ট দেয়। প্রথম দিকে এগুলোকে আমি সাময়িক মজা হিসাবে নিয়েছিলাম, কিন্তু একই ধরনের ঘটনা বারবার ঘটায়, আমি খুব হার্ট এবং আমি খুব কনফিউজড বোধ করছি। সম্প্রতি পরীক্ষায় পাশে বসা সেই ছেলেটির ফেসবুক প্রোফাইল আমার গার্লফ্রেন্ডের ব্যবহৃত আমার অ্যাকাউন্টের সার্চ হিস্ট্রিতে দেখেছিলাম। পরে তার ফোন ব্যবহার করার পর দেখি সেই সার্চ হিস্ট্রি ক্লিয়ার করা হয়েছে। এর অর্থ আমি জানি না, কিন্তু এই ঘটনাগুলোর কারণে আমার সন্দেহ আগের থেকে অনেক বেড়ে গেছে। সব থেকে খারাপ কি

আমার পড়াশোনায় একটা ব্যাপক প্রভাব পড়েছে। আমি যেখানে সেমিস্টার এক্সামে আগে 85% পেতাম, সেখানে এখন 50%ও হচ্ছে না। কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিতে শুরু করেছিলাম ভবিষ্যতে প্রতিষ্ঠিত হয়ে তাকে বিয়ে করার মোটিভেশন নিয়ে, এখন সেই মোটিভেশন হারিয়ে ফেলেছি। আমি নিজেকে পজিটিভ বা স্টিরিওটিপিক্যাল বয়ফ্রেন্ড বলে মনে করি না, তার এক্সকে নিয়েও আমার কখনও কোনো সমস্যা ছিল না। আমি জানি সম্পর্ক থেকেও অন্য কাউকে সাময়িক

আমি হারাতে চাই না, কিন্তু এই সম্পর্কের মধ্যে থাকতে থাকতে মনে হচ্ছে আমি নিজেকেই হারিয়ে ফেলেছি। আমি কি করব দাদা? আমার কি নিজের ইনসিকিউরিটি নিয়ে কাজ করা উচিত, নাকি গার্লফ্রেন্ডের সঙ্গে কিছু ক্লিয়ার বাউন্ডারি নিয়ে কথা বলা উচিত? আর কিভাবে এই মানসিক অবস্থা থেকে বেরিয়ে আবার পড়াশোনায় মন দিতে পারবো? দয়া করে যদি একটু আমাকে পথ দেখান। দেখো, অনেকটা বড় মেসেজ এবং শব্দগুলো এতটা যত্ন করে লেখা, বোঝাই যাচ্ছে যে এই কথাগুলো, এই শব্দগুলো, এই ভাবনাগুলো তোমার মাথার মধ্যে অনবরত ঘুরছে। তুমি মাস্টার্স করছো, তোমার এরপরে সামনে মাস্টার্সের পরীক্ষা আসবে, তারপর তুমি তোমার কর্মজীবনে প্রবেশ করবে, তুমি প্রবেশে বিভিন্ন চাকরির পরীক্ষা দিচ্ছ, বা এরপরে তুমি রিসার্চ করো না কেন, যেটাই করো না কেন, আমি সবার আগে যেটা তোমাকে বলবো, জানো তো, তুমি যে সময় যেটাকে প্রায়োরিটি দেওয়ার কথা সেই সময় সেটাকে প্রায়োরিটি না দিয়ে যেটা করছো, এই সমস্যাটাকে তুমি আরো লং টার্ম প্রবলেম তৈরি করছো। মানে যে প্রবলেমটা তোমাকে এখন মানসিকভাবে ভাবাচ্ছে, যেটা ভাবানোটাই খুব স্বাভাবিক, এটা কিন্তু তোমার জীবনের এখন তুমি যে ফেজে দাঁড়িয়ে আছো এই ফেজের একমাত্র সমস্যা নয়। তুমি এখন যেভাবে ডিরেইলড হয়ে যাচ্ছ নিজের ট্র্যাক থেকে, তাতে এই সমস্যা তোমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। আমি তোমাকে একজন সেম তোমার মতন সিচুয়েশানে নিজেকে আজ থেকে 15-20 বছর আগে যদি বসাই, তাহলে আমি তোমাকে এই সাজেশানটা সবার আগে দেবো যে এটাই তোমার জীবনের এখন একমাত্র সমস্যা নয়। তোমার জীবনের এখন একমাত্র যেটা প্রায়োরিটি সেটা হচ্ছে তোমাকে মাস্টার্স ক্লিয়ার করতে হবে, 60%-এর উপরে নাম্বার পেতে হবে, ফার্স্ট ক্লাস মার্কস পেতে হবে, তারপরে তোমাকে তোমার কর্মজীবনে প্রবেশ করতে হবে। সেখানে তুমি রিসার্চ করো না কেন, বা তুমি কম্পিটিটিভ এক্সামে দিতে যাও না কেন, বা পড়াশোনাতেই যাও না কেন, যে লাইনেই যাও না কেন, মিনিমাম 60% মার্কস তোমাকে পেতেই হবে। এবার তোমার জীবনের, তোমার রিলেশনশিপের প্রবলেমটাই আসি। দেখো, একটা কথা তোমার গোটা মেসেজ থেকে বারবার ঝরে ঝরে পড়ছে, সেটা হচ্ছে যে বিশ্বাস একটা সম্পর্কের মধ্যে টাল খেয়ে যায়, সেই বিশ্বাস কোনো দিন সেই সম্পর্কের মধ্যে আর জোড়া লাগে না। নচিকেতার একটা গান ছিল, ভেঙে গেলে জোড়া যায় মন্দির মসজিদ, ভাঙা কাঁচ ভাঙা মন যায় না। বিশ্বাস যেটা টাল খেয়ে গেছে এবং যেটা খুব সঙ্গত কারণেই গেছে, আমি তোমাকে যদি বলো ভবিষ্যৎ দ্রষ্টা, আমি দেখে তোমাকে বলছি যে এই সম্পর্ক থেকে তোমার খুব বেশি কিছু প্রাপ্তি নেই। এই সম্পর্ক প্রায় তলানিতে এসেই ঠেকেছে। সম্পর্কটা এখন যদি বেঁচে থাকে, তাহলে সেটা তোমার দিক থেকে বেঁচে আছে, কারণ তোমার সঙ্গে যে মেয়েটি, তুমি তাকে খুব ভালোবাসো, আমি বুঝতেই পারছি, নিশ্চয়ই সেও তোমাকে একসময় ভালোবেসেছিল, কিন্তু জানো তো ভালোবাসার মধ্যে না একটা কমিটমেন্ট থাকে। তোমার থার্ড বা ফোর্থ প্যারাগ্রাফ একটা খুব ইন্টারেস্টিং লাইন আছে যে আমি পজিটিভ নই, আমি ন্যারো মাইন্ডেড নই। এটা ঠিক, 2025-26 দাঁড়িয়ে আমরা অনেক সময় ন্যারো মাইন্ডেড বা আমরা খুব বেশি পজিটিভনেস আমরা দেখাতে পারি না, কারণ সেইটা দেখানোর জন্য যে গ্রাউন্ড দরকার আমাদের অনেকের কাছেই, সেই গ্রাউন্ডে নেই। তুমিও জানো বেশি বেশি পজিটিভনেস দেখাতে গেলে ফল হিতে বিপরীত হবে, যেটা ফ্যাক্ট। আমি তোমাকে বলবো এই সম্পর্কের ভিতটা নড়ে গেছে, এই সম্পর্কের যে ভ্যালিডিটি ছিল সেই ভ্যালিডিটি ক্রমশ এক্সপায়ার হওয়ার দিকে এগোচ্ছে। তাই আমার মতে নিজেকে মানসিকভাবে একটু সরিয়ে আনা, আস্তে আস্তে করে সরিয়ে আনাটা তোমার এখন প্রায়োরিটি হওয়া উচিত। এটা আমার খুব, যদি তুমি ব্যক্তিগত সাজেশান চাও তাহলে দেখো আমি সুগার কোট করে কথা বলি না, এটা একটা আনস্ক্রিপ্টেড শো, আমি তোমাকে একদম জীবন থেকে অভিজ্ঞতা দিয়ে বলছি যে এই ঘটনা, যে ঘটনা এই মেয়েটি ঘটাচ্ছে একাধিকবার, এই ঘটনার ভবিষ্যতেও বাড়বে, তোমার সঙ্গে সেটেল হয়ে যাওয়ার পরেও থাকবে এই ঘটনা, কারণ এটা তার চরিত্র, এটা তার জীবনের মধ্যে ঢুকে গেছে সম্ভবত, এটা থেকে সে আর বেরিয়ে আসতে পারছে না। তো এবার দেখো, তুমি যদি এটা ভাবো যে পরে তুমি যে মেয়েটার সঙ্গে সম্পর্কে যাবে সেও ভীষণ নিখুঁত হবে, তাহলে কিন্তু সেটাও হবে না। পৃথিবীতে সব মানুষের মধ্যে প্রচুর এখন না ভেজাল রয়েছে মানুষের মধ্যে, মানুষ এখন খুব নির্ভেজাল, নিটোল, নির্ভুল এখন আর হয় না। কিন্তু তোমাকে যেটা আমি তোমাকে বলবো, তোমার ফার্স্ট প্রবলেম এই মুহূর্তে কিন্তু তোমার ক্যারিয়ার, তোমার খারাপ নাম্বার, তোমার মার্কস, তোমার কনসেন্ট্রেশন। এখনও তুমি যেহেতু রিয়েলাইজ করতে পেরেছো যে তুমি, তোমার পড়াশোনা, তোমার কনসেন্ট্রেশন, তোমার মনঃসংযোগ নষ্ট হচ্ছে, আমি বলছি তুমি মন খারাপ
জানো তো পকেটে

পয়সা নিয়ে মন খারাপ করাটা ভালো লাগে, পকেটে পয়সা না থাকলে মন খারাপের কোনো ভ্যালিডিটি নেই। তখন তোমাকে বিভিন্ন রেডিও স্টেশনে এই মাঝরাতে টেক্সট করে এটাই বলতে হবে যে আমার মন খারাপ, কারণ আমার প্রেমিকা আমাকে আর পছন্দ করে না বা গুরুত্ব দেয় না। কিন্তু তুমি যদি একজন সফল মানুষ হও, তুমি যদি একজন সাকসেসফুল হও জীবনে, তোমার যদি একটা মাইনে ঠিকঠাক থাকে, তাহলে তুমি দেখবে তোমার যে কনফিডেন্সটা এই মুহূর্তে তলানিতে এসে গেছে সেই কনফিডেন্সটা থাকবে তোমার। কনফিডেন্স ইকুয়াল টু কিন্তু টাকা পয়সাও, এটা খুব বড় সত্যি কথা। যার কাছে টাকা পয়সা আছে সে কনফিডেন্ট, যার কাছে নেই সে আন্ডার কনফিডেন্ট। তাই তুমি সবার আগে, আমি দাদা হিসাবে সাজেস্ট করবো, আমার ভাইকে হলেও যে আমি কথাটা বলতাম, আগে তুমি তোমার মাস্টার্স ঠিকঠাক করে কমপ্লিট করো, একটা ভালো নম্বর নিয়ে বেরোনোর চেষ্টা করো, তারপরে চাকরির পরীক্ষা দেওয়ার যে চেষ্টা তুমি করছো সেটাকে চালিয়ে যাও। এই মুহূর্তে তোমার ইমোশন যেন, তোমার যে মনঃসংযোগ তোমার মস্তিষ্ককে প্রভাবিত করতে না পারে খুব বেশি, সেই দিকে সচেতনভাবে খেয়াল রাখো। এরপরে যখন তুমি একটা ভালো কাজ পাবে, একটা ভালো চাকরি পাবে, একটা ভালো রিসার্চ করতে যাবে কোনো ইউনিভার্সিটিতে কোনো স্কলারশিপের জন্য, যে কোনো ইউনিভার্সিটিতে যে কোনো ভালো জায়গাতে যখন তুমি সেটেল ডাউন করবে, তুমি প্রয়োজন হলে তখন মেয়েটির সঙ্গে সরাসরি একবার কথা বলে দেখো, শেষ চেষ্টা করে দেখো যে দেখো শেষবারের মতন জিজ্ঞেস করতে চাই যে তুমি কি শুধু আমার সঙ্গে একটা জীবন কাটাতে পারবে, আমার ভালো লাগে না তোমার এই অতিরিক্ত ছেলেদের সঙ্গে মেলামেশা করা, তাদের সঙ্গে কথা বলা, তাদের সঙ্গে ইন্টিমেসি, তাদের সঙ্গে বেশি ঘন হয়ে কথা বলে, এগুলো আমার পছন্দ নয়, খোলাখুলি বলবে। তখন তোমার কাছে লাইন ড্র করাটা অনেক সহজ হবে, এখন তোমার কাছে লাইন ড্র করার মতন গ্রাউন্ড নেই। ঠিক আছে, এটাই আমার বলার ছিল। বাদ বাকি তুমি যখন, আমরা ডাক্তারি পরিভাষায় একটা কথা বলে যে যখন তুমি প্রবলেম আইডেন্টিফাই করতে পেরেছো তখন সেই রোগ সারানো অনেক সহজ। তুমি প্রবলেমটা আইডেন্টিফাই করে ফেলেছো, সমস্যাটা কোথায় হচ্ছে একটা সম্পর্কের মধ্যে, তাই এটার সমাধান এখন তোমার পক্ষে করা, মেনে নেওয়া সহজ। তুলনায় আমি তোমাকে আবারও বলছি, খালি পকেটে মন খারাপের কোনো দাম নেই। 9900365992 নম্বরে এক এক করে তোমাদের পাঠানো মেসেজ পড়ছি। আমি দীপ রয়েছি তোমাদের সঙ্গে আজকে চুপ কথায়। অনেক বড় একটা মেসেজ পড়লাম, অনেকটা উত্তরও দিলাম, আশা করি কিছুটা কাজে লাগবে। তোমার একারও নয়, আরও যারা যারা এই সেম সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে, আই হোপ তাদেরও কাজে লাগবে। গান শুনছি, গানের উপরে আবার এক্ষুনি ফিরে আসছি।

আমার খুব পছন্দের একটা গান আহিস্তা আহিস্তা, পঙ্কজ দাসের গাওয়া একটা গান, খুব অন্যরকম। এইরকম গান জেনারেলি রাতের শোতে খুব একটা বাজে না এখন আর, কিন্তু যেহেতু চুপ কথাতে এইটুকু স্বাধীনতা আমার রয়েছে যে আমার প্রিয় গান আমি বাজাতে পারবো, তাই এই গানটা বাজিয়েছি। নিশ্চয়ই তোমাদের খারাপ লাগেনি, আই হোপ। ওকে, মনীষা মেসেজ পাঠিয়েছে। মনীষা লিখেছে, শুভ রাখি বন্ধন আমার চুপ কথার গোটা পরিবারকে। দেখো, আঁকাআঁকি করতে আমি খুব ভালোবাসি, তাই সেই আগের বছর সবাইকে রাখি বানাতে দেখে আমিও আমার ভাইদের জন্য রাখি বানাই, তার সঙ্গে 15টার মতন অর্ডারও পাই। সেই রাখির অর্ডার বেড়ে এই বছর 40টা হয়েছে। গত শুক্রবার রাত থেকে শুরু হয়েছে কাজ, টানা 3-4 রাতের কঠোর পরিশ্রম আর ক্লান্তির পরে আজকে একটু শান্তি। খুব কষ্ট হলেও দিনগুলো খুব ভালো ছিল। কোনটা কেমন কেমন করব, কার সঙ্গে কোনটা করলে ভালো লাগবে, এইসব চিন্তা করতে আমার ভীষণ ভালো লাগে। বাহ মনীষা, আমরা কথা বলছিলাম একটু আগের শোতে, নিজের পছন্দের হবিকে যদি কেউ পার্সিউ করতে পারে ভবিষ্যতের জন্য, তাহলে তার থেকে ভালো আর কিছু হয় না। দেখো, তোমার এই ভালো লাগাটা, তোমার এই হবিটা, তোমার এই প্যাশনটা, তুমি যদি ভবিষ্যতে এটাকে একটা ফুল ফ্লেজেড কাজ হিসাবে দেখতে চাও, ভেবে দেখতে পারো। কিন্তু আচ্ছা, যার জন্য এই লাস্ট মেসেজটা পড়েছিলাম, তার সেই আমার ভাই মেসেজ করেছে, ধন্যবাদ দাদা তোমার কথা সাজেশনসগুলোর জন্য, যতটা পারবো চেষ্টা করব পড়াশোনার মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতে, বাকি সব কিছু ভুলে থাকতে, দেখি কত দূর এগোতে পারি। নিশ্চয়ই পারবে, কেন পারবে না, আমরা সবাই পেরেছি, তুমিও পারবে। একটা গভীর সম্পর্কে থাকলেও জীবনের বহু ধাপে বারবার আমাদের সবার জীবনে প্রেম আসে, অন্য কাউকে ভালো লাগতেই পারবে, কিন্তু যতই এড়িয়ে যাই এটাই জীবনের সত্যি। কিন্তু তাকানো আর দেখা যেমন এক নয়, তেমন প্রেম আর গভীরভাবে ভালোবাসাও এক নয়। কতটা এগোবো একটা অনুভূতি নিয়ে সেটা আমাদের হাতে। পার্টনারকে অস্বস্তি বা অসুবিধার কথা খোলাখুলি বলতে পারলে ভালো, না হলে এমন সহজ পরিসরই কাঙ্ক্ষিত। কিন্তু কেউ কাউকে নিয়ন্ত্রণ করতে পারে না, শত ভালোবেসেও না, কেউ কাউকে বদলাতেও পারে না, যদি সেই মানুষটা না নিজের ভুল বুঝতে পারে। কাউকে নিজের মতন করে বদলাতে চেয়ে অনেক সময় আমরা নিজেকে ও সেই মানুষটাকে, মানে দুজনকেই হারিয়ে ফেলি। কলেজে থাকতে একটা কথা শুনেছিলাম, প্রেম যেন শান্তি দেয়, যে প্রেম রাখার জন্য এত অস্বস্তি অশান্তি, সেখানে একটা নিজের মধ্যে নিজের গণ্ডি কাটাই দস্তুর, নিজের মানসিক শান্তিটুকু রক্ষা করতে হয়। চুপ কথার একটা মেসেজ শুনে এই কথাটা না লিখে পারলাম না। তৃষিতা এই মেসেজটা লিখেছে। আই হোপ আমি আর তৃষিতা দুজনেই, যার জন্য এতগুলো মেসেজ এতগুলো কথা বলা বলি করছি, সেই সব কটা কথাই তোমার কাছে পৌঁছে গেছে। দেখেছো চুপ কথা পরিবারের সবাই কেমন সবার জন্য আমরা ভাবি, এই মাধুনীটা, এটাই আমাদের সবথেকে বড় শক্তি। দিয়া চুপ কথা, আচ্ছা ডিজিটালি যে টেলিপ্যাথি কি একটা রিয়েলিটি নাকি একটা কোইন্সিডেন্স? আমরা যখন অফলাইন মোডে থাকি তখন যে কথাগুলো বলি বা ভাবি বা দেখতে পাই হঠাৎ করে, সেগুলো রিলেটেড কন্টেন্টই কেন সোশ্যাল মিডিয়া ফিডে চলে আসে, এটা কিভাবে হয়? দেখো, এটা হচ্ছে পিওর সায়েন্স, না এটা রিয়েল, এটা কোনো কোইন্সিডেন্স না এটা টেলিপ্যাথি, এটা একটা পিওর সায়েন্স। আসলে যখনই তুমি কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপ ইনস্টল করো তোমার ফোনে, তখন তুমি তাকে কিছু পারমিশনস দাও। তুমি নিজেও কোনোদিন দেখো না, এটা খুব না একটা খুব সিরিয়াস মেসেজ, এটা নিয়ে একটুখানি কথা বলা দরকার, কারণ এটা অনেকেরই হয়। দেখবে যে ধর তুমি কারোর সঙ্গে কোনো একটা কথা বলছো, কাউকে ফোনে বলে জানিস আমার একটা জামা কিনতে ইচ্ছা করছে, ফোনটা কাটার পরে দেখলে তোমার সোশ্যাল মিডিয়া ফিডে ক্রমাগত কোনো না কোনো জামার বিজ্ঞাপন আসছে। তুমি কাউকে বলে ঘুরতে যেতে ইচ্ছা করছে, কিছুক্ষণ পর দেখলে সোশ্যাল মিডিয়া ফিডে প্রচুর ঘুরতে যাওয়ার বিজ্ঞাপন আসছে। এগুলো কেন হয়? এটা পিওর সায়েন্স। এবং একটা কথা মনে রেখো জীবনে, যে সমস্ত অ্যাপ সবসময় ফ্রি বলে নিজেকে প্রমোট করে, মনে রাখবে জীবনে কেউ কিছু ফ্রিতে দেয় না। একটা খুব বড় বিজনেস রিলেটেড কথা রয়েছে যে যখন তুমি কিছু ফ্রিতে পাবে তখন ধরে নেবে যে তুমিই হচ্ছে তার পণ্য। দিস ইজ সো ট্রু। আজকে এই সোশ্যাল মিডিয়া অ্যাপ যারা যারা রয়েছে, অ্যাপ তো হিউজ হিউজ বড় বড় কোম্পানি যাদের বিলিয়নস অফ ডলার্সের বিজনেস, তারা কেন ফ্রিতে তোমাকে অ্যাপটা ব্যবহার করতে দিচ্ছে? তার কারণ তার কাছে তুমি হচ্ছে পণ্য। এই অ্যাপগুলো আসলে একটা ব্রিজের মতন কাজ করে, যারা বিজ্ঞাপন দাতা আর যারা সেই বিজ্ঞাপন দেখে কিনবে তাদের মাঝখানে একটা ব্রিজ তৈরি করে এই অ্যাপগুলো। তুমি যখন এইরকম কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপ ইনস্টল করো তোমার ফোনে, তখন তুমি তাকে কিছু পারমিশন দাও, তুমি তোমার
লোকেশন, তোমার কন্ট্যাক্টস, তোমার ফটোজ, তোমার স্টোরেজ, এই সবগুলো সে অ্যাক্সেস করতে পারে। তুমি জেনে বুঝেই পারমিশন দাও, সবসময় তুমি পড়ো না টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো। এবার এটা দুভাবে কাজ করে। এক, তোমার যে সার্চ হিস্ট্রি, তুমি সোশ্যাল মিডিয়াতে যা যা দেখছো, কতক্ষণ দেখছো, কোন জায়গায় কতক্ষণ তুমি ওয়েট করছো, হোল্ড করছো, কোন ভিডিওতে তুমি বেশিক্ষণ দাঁড়াচ্ছ, এই সোশ্যাল মিডিয়া যে অ্যালগোরিদম, যে গাণিতিক অঙ্ক, সেগুলো প্রতি মুহূর্তে তোমার এই যে মুভমেন্ট বা অ্যাক্টিভিটি সেটাকে ট্র্যাক করে। তুমি একটা ঘড়ি দেখতে দেখতে তোমার বেশ ভালো লাগলো, তুমি ঘড়িটাকে দেখতে দেখতে একটু দাঁড়িয়ে গেলে, চার পাঁচটা সোশ্যাল মিডিয়া ফিডে, চার পাঁচটা ফিডের মধ্যে একটা ঘড়ির বিজ্ঞাপন দেখে তুমি দাঁড়িয়ে গেলে, তুমি আরেকটুখানি ঘড়ির বিজ্ঞাপনটা এর ঘুরিয়ে ফিরিয়ে দেখলে, ক্লিক করলে লিঙ্কে নিয়ে আরেকটা ব্রাউজারে গিয়ে ওই ওয়েবসাইটটা গেলে, গিয়ে ঘড়ি দেখছো, দু তিনটা দেখলে আবার বেরিয়ে চলে এলে, নিয়ে আবার স্ক্রল করতে থাকলে, এতে এই সোশ্যাল মিডিয়া অ্যাপ তার ডেটাবেসকে রিপোর্ট পাঠালো যে এই ইউজার সে এই একটা ঘড়ি দেখছিল আজকে, তার মানে তার একটা ঘড়ি কেনার ইচ্ছে রয়েছে, মনের মধ্যে একটা সুপ্ত বাসনা রয়েছে। তো আগামী কয়েক দিন, কয়েক সপ্তাহ বা কয়েক মাস পর্যন্ত এই সোশ্যাল মিডিয়াটি যে যে ঘড়ি কোম্পানিরা তার কাছে বিজ্ঞাপন দেয়, তাদের সবার বিজ্ঞাপন তোমার কাছে নিয়ম করে পাঠাতে থাকবে, এই ভেবে যে তোমাকে পঞ্চাশটা বিজ্ঞাপন দেখালে তুমি তো একটা ঠিক কিনবে। এবার হচ্ছে একটা গোটা পৃথিবীতে এই মুহূর্তে সব থেকে বড় যদি ডিবেট তুমি কিছু বলে থাকো, যে টেকনোলজি সংক্রান্ত ডিবেট চলছে গোটা পৃথিবীতে, সেটা হচ্ছে প্রাইভেসি সংক্রান্ত, যে এই সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো, যারা বড় বড় সোশ্যাল মিডিয়া অ্যাপ, যারা বড় বড় টেকনোলজিক্যাল কোম্পানি, যারা তারা কি তোমার ওপর নজরদারি চালাচ্ছে নাকি চালাচ্ছে না, তোমার মাইক্রোফোন, তোমার ক্যামেরা, তোমার ফোনের লোকেশন অ্যাক্সেস, এগুলো কি সব তারা জানছে নাকি জানছে না, আমরা কি কথা বলছি সেটা কি তারা শুনছে নাকি শুনছে না, এই নিয়ে একটা বিশ্বব্যাপী বড় ডিবেট চলছে। আমার এটা খুব পছন্দের একটা সাবজেক্ট, তাই এটা নিয়ে আমি চাইলে আগামী এক ঘন্টাও কথা বলে যেতে পারি, কিন্তু এত ডিটেলসে না ঢুকলেও চলবে। শুধু কয়েকটা ছবি, কয়েকটা ঘটনা তোমাদের মনে থাকবে, তুমি গোটা বিশ্বে যারা ওয়ার্ল্ড লিডার, কখনো কখনো দেখবে যে তারা তাদের মোবাইল ফোনের ফ্রন্ট ক্যামেরায় বা ব্যাক ক্যামেরাতে স্টিকার, একটা কালো রঙের স্টিকার আটকে রেখে দেয়। এরকম একটা ছবিও কয়েকদিন আগে ভাইরাল হয়েছিল একজন রাষ্ট্রপ্রধানের। কেন?

তার কারণ কোথাও কোথাও এই ডিবেটটা খুব বড় মাথাচাড়া দিয়ে উঠে যে কোনো কোম্পানি, কোনো দেশের কোম্পানি কি সেই কোম্পানি যে মোবাইল ফোনগুলো বানায় তাদের মাধ্যমে, সেই মোবাইল ফোন তো বিশ্বের অন্য দেশগুলো ইউজ করে, সেই অন্য দেশের লোকের ওপর নজরদারি চালায়, এটা খুব বড় ডিবেট। অনেক বড় বড় সোশ্যাল মিডিয়া জায়ান্ট কোম্পানিদের মালিকদের মাঝে মধ্যেই ইউরোপ বা আমেরিকাতে আদালতের মুখোমুখি হতে হয় এটার জন্য জবাবদিহি করতে যে তারা কি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইউজারদের গতিবিধিকে ট্র্যাক করে। সোশ্যাল মিডিয়াগুলো সবসময় এটা অস্বীকার করে এসেছে, তারা বলেছে যে না তারা করে না, কিন্তু এমন বেশ কিছু ঘটনাও ঘটেছে। এই যে তুমি যে কথাগুলো বললে যে কী করে তাহলে তারা এত অ্যাকিউরেটলি জানতে পারে যে আমি কী করছি না করছি, আমার কোনটা দরকার না দরকার, আমার মনের কথা পড়ে ফেলে। আমি এতটা গভীরেও যেতে বলছি না, আমি বলছি প্রাইমারিলি যেটা করে ওরা, যেটা ওদের ঘোষণা করার রয়েছে যে ওরা তোমার সোশ্যাল বিহেভিয়ারকে ট্র্যাক করে। তুমি অন্য একটা ব্রাউজারে কী দেখছো, তুমি কোন সিনেমা দেখছো, সেই সিনেমার নায়কের আরও 3-4 সিনেমাও তোমাকে সাজেস্ট করবে, বা যে ধরনের অ্যাকশন সিনেমা দেখছো বা রোম্যান্টিক সিনেমা দেখছো ও তোমাকে সেই ধরনের সিনেমা সাজেস্ট করবে। এইভাবেই এই বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপ বলো, ইমেল সংক্রান্ত অ্যাপ বলো, ভিডিও স্ট্রিমিং সাইটের অ্যাপ বলো, এরা এইভাবেই বেসিক্যালি কাজ করে। তাই তোমার মনে হয় যে কি করে আমার মনের কথা জানতে পেরে গেল, আসলে এটা তোমার বিহেভিয়ারকেই ওরা অ্যাডাপ্ট করছে, শিখছে। ওকে, তো এরকম দেখো টেকনোলজিক্যাল কথা বাজে অনেক হয়ে গেল, কিন্তু প্রায় 2:30 বেজে গেছে, তাই সময় হাতে খুব কম রয়েছে। বেশ কতগুলো মেসেজ এখনও রয়েছে, সব মেসেজগুলোই পড়ার চেষ্টা করব, কথা দিচ্ছি। আবার একটু গান শুনছি, গানের পরে এক্ষুনি ফিরে আসছি। তুমি এই মুহূর্তে 107 FM রেইনবোতে দীপের সঙ্গে শুনছো চুপ কথা। দীপ তোমার ভীষণ বিশ্বস্ত একজন বন্ধু, যে রাতের বেলাও তোমার সব মেসেজ কিন্তু একদম অ্যাকিউরেটলি পড়ছে আর সেই প্রত্যেকটা মেসেজের উত্তরও দিচ্ছে। এক্ষুনি ফিরে আসছি গানের পর। আচ্ছা গানগুলো কেমন লাগছে প্লিজ জানিও কিন্তু।

একেবারে আমরা চুপ কথা লাস্ট ল্যাপে দাঁড়িয়ে আছি বলা যায়, কারণ ঘড়িতে সময় বলছে প্রায় 2:47 বেশি হয়ে গেছে, মানে আর হার্ডলি হাতে 13-14 মিনিট রয়েছে। একটা থ্যাংকস গিভিং মেসেজ রয়েছে এই মুহূর্তে আমার কাছে, জলপাইগুড়ি থেকে পল্লবী পাঠিয়েছে, লিখেছে গানগুলো এত রাত্রেবেলা ভীষণ ভালো লাগছে দীপদা, মুঠো আজ খুলে দিলাম গানটা শুনে চুপ করে বসে রইলাম। এর আগেও এরকম হচ্ছিল, তোমার চুজ করা গান পথ নিল হঠাৎ বাঁক, প্রথম এখানেই আমি শুনি। গুড নাইট দীপদা, সাবধানে বাড়ি ফিরে যেও, জলপাইগুড়ি থেকে পল্লবী খুব সুন্দর একটা মেসেজ করেছে। একটা

এই মুহূর্তে রয়েছে না, এই রকম মেসেজ ইদানিং আমি বেশ কয়েকটা পেয়েছি, পার্সোনালিও পেয়েছি, এখানেও পেয়েছি। মিডিয়া বুঝ থেকে সৌরভ লিখেছে যে ও সোশ্যাল মিডিয়াতে ওয়ার্ক ফ্রম হোম খুঁজছিল, একটা কাজ খুঁজছিল, তো সেই সময় ও একটা ট্রেডিং অ্যাপের চক্করে পড়ে, যে ট্রেডিং অ্যাপ থেকে ওরা পয়সা তো নিয়ে নেয় কিন্তু তারপরে ওকে আর সেই পয়সা ফেরত দেয় না। দেখো, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রায়শই তোমাদের ফোনে মেসেজ পাঠায়, পাঠিয়ে বলে যে হঠাৎ করে টাকা পেয়ে যাব, এই রকম কোনো অ্যাপকে প্লিজ এন্টারটেনমেন্ট করো না, এন্টারটেন করো না। তার কারণ কেউ ফ্রিতে তোমাকে টাকা দেবে না, বা রাতারাতি তুমি 100 টাকা দিলে দুদিন পর তোমাকে 200 টাকা দেবে না। যারা এরকম বলে প্রথমে, তোমার থেকে অল্প টাকা নিয়ে লোভ দেখায় যে তোমাকে বেশি টাকা ফেরত দেবে, আসলে তারা সত্যি প্রতারক। তারা প্রথমে তোমার থেকে অল্প টাকা নেয়, নিয়ে তোমাকে একটা বেশি অ্যামাউন্ট ফেরত দেয়, তুমি তাদের বিশ্বাস করো এবং তাকে অনেক টাকা দাও, তখন সেই টাকাটা নিয়ে তারা জাস্ট ভ্যানিশ হয়ে যায়। এই ধরনের অ্যাপগুলো এমনভাবে অপারেট করে যে তারা বিভিন্ন জায়গায় নিজেদের সার্ভার লোকেশন কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে থাকে, যে কারণে এদের মেইন সার্ভার ট্র্যাক করা বা এই সংস্থাকারা চালাচ্ছে সেটা ট্র্যাক করা খুব কঠিন হয়ে যায়। বাট স্টিল থ্যাঙ্কস টু দ্য গভর্নমেন্ট, এখন সাইবার যে থানাগুলো রয়েছে সেগুলো আগের থেকে অনেক বেশি অ্যাক্টিভেট হয়েছে, তাদের পরিসর বেড়েছে। তো যখনই তোমরা এরকম কোনো সন্দেহজনক অ্যাপ তোমাদেরকে এই কমিট করবে এবং তোমার সন্দেহ হবে এই অ্যাপের ভাষা দেখে, যারা তোমাকে লোভ দেখাবে যে আপনি আমাদের সঙ্গে টাকা ইনভেস্ট করুন, আপনি আমাদের সঙ্গে ট্রেডিং করুন, আপনি এত টাকা পাবেন, যে ফিশি অ্যাপগুলোর কথা তোমরা খুব একটা শোনোনি, টিভিতে বিজ্ঞাপন দেখোনি, শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই যাদের আনাগোনা, তাদের প্লিজ খুব একটা বিশ্বাস করো না। এটা ভারত সরকার, রাজ্য সরকার সবার তরফ থেকেই এটা বারবার ঘোষণা করা হচ্ছে, মানুষ যাতে এখন একটু ডিজিটালি সচেতন হয়, কারণ এই ডিজিটালি মানুষকে বোকা বানানোটার এখন একটা ভীষণ রকম মানে চারদিকে চলছে, ডিজিটাল অ্যারেস্ট করা, তাদের থেকে টাকা নেওয়া ভয় দেখি, এগুলো ভীষণ এখন প্রতারকরা, তাদের প্রতারণার ধরন পাল্টেছে। তোমরা যারা ইয়াং জেনারেশন, তোমরা নিজেরাও সতর্ক হও এবং তোমরা তোমাদের বাড়িতে যারা ছোট এবং বড় আছেন তাদেরও প্লিজ সতর্ক করে দাও। তুমি কি এখনই বাড়ি ফিরবে? না, আমার বাড়ি ফিরতে একটু দেরি আছে এখনও। ওকে, একটা মেসেজ এই মুহূর্তে রয়েছে আমার কাছে, দেখি এটা না সম্ভবত একটা লাস্ট মেসেজ আজকে। হ্যাঁ, যেখানে লেখা রয়েছে, হাই প্রিয় চুপ কথা, আমি তোমাকে একটাই শুধু কথা বলতে চাই, অনেকগুলো বিষয় নিয়ে তোমরা আজকে কথা বললে, জানো তো এমন একটা সময়ের মধ্যে দিয়ে জীবনযাপন করছি যেখানে একমাত্র মা ছাড়া সবার কেউ আমার ভালো করবে সেই আশা ছেড়ে দিয়েছি। তোমার কথাগুলো শুনতে বেশ লাগলো, এখন বলার থেকে শুনতেই বেশি ভালো লাগে, কথা বল আগের থেকে কমিয়ে দিয়েছি, আমি চাই ঈশ্বর সবাইকে ভালো রাখুক। গানে গল্পে শো জমে উঠেছে, 3টে পর্যন্ত তোমার সঙ্গে ছিলাম, গৌরব সাহা শ্যামনগর থেকে। তোমাদের সকলের এই মেসেজগুলোকে আশা রাখো, আর তোমাদের এই মেসেজ, তোমাদের এত ভালোবাসা, আরও অনেকগুলো মেসেজ রয়ে গেল যেগুলো আজকেও পড়া হলো না। এরকম প্রত্যেকটা শোতেই হয় যে বেশ কিছু মেসেজ থাকে যেগুলো আর সময়ের অভাবে পড়া হয়ে ওঠে না, কিন্তু সব মেসেজেই কিছু না কিছু কথা থাকে, সব মেসেজেই কিছু না কিছু বক্তব্য থাকে। এই এক একটা বক্তব্য এক একজনের জীবনকে রিফ্লেক্ট করে, বোঝা যায় যে মানুষ কত রকম সমস্যার মধ্যে রয়েছে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত। কারো কারো সমস্যা শুনি, কারো কারো সমস্যার সমাধান করার একটা ক্ষুদ্র চেষ্টা করি, এমন বড় কেউ আমি নই যে সবার সব সমস্যা আমি সমাধান করে দিতে পারি, কিন্তু আমরা এইটুকুনি চেষ্টা করতে পারি। আর আরেকটা চেষ্টা আমরা করতে পারি সব সময়, সেটা হচ্ছে যে মানুষকে একটু ভালো রাখার। আমি বলছি না পৃথিবীর সব মানুষকে তোমাকে ভালো রাখতে হবে, তুমি একজন মানুষকে, একজন প্রাণীকে যদি ভালো রাখার চেষ্টা করো, তাহলে দেখবে তুমিও তোমার জীবনে একটু আরাম পাবে, শান্তি পাবে, সুখ পাবে। মানুষকে ঠকানোর মধ্যে, কারো থেকে কিছু ঠকিয়ে নেওয়ার মধ্যে, কাউকে যন্ত্রণা দেওয়ার মধ্যে, কাউকে কষ্ট দেওয়ার মধ্যে কোনো সুখ নেই, বিশ্বাস করো, কেউ পায় না। এরকম বহু মানুষ আমি আমার দীর্ঘ ক্যারিয়ারে জীবনে দেখেছি যে অন্য মানুষের থেকে ঠকিয়ে 5টা টাকা নিতে পারলে তার খুব ভালো লাগে, কিন্তু সে জীবনে সুখে থাকে না, সে শান্তিতে রাতে ঘুমোতেই পারে না। কাউকে অত্যাচার করছে, অকারণে কারোর সঙ্গে খারাপ বিহেভ করছে, সেও শান্তিতে থাকতে পারে না। শান্তিতে কারা থাকে জানো? যারা অন্যের সঙ্গে ভালো করে।

বিড়াল আছে, পাখি আছে, তাদের ভালোবাসো, চারপাশে গাছ রয়েছে তাদের একটু যত্ন নাও, পারলে নিজে গাছ লাগাও কয়েকটা, প্রকৃতিকে একটু ভালোবাসো, কারণ সেটারও খুব দরকার হয়ে পড়েছে আমাদের। আমাদের চারপাশে সব কিছুই ক্রমশ খুব ফুরিয়ে যাচ্ছে, আমাদের নতুন করে আবার একটু এগুলো না নতুন জন্ম দিতে হবে, নতুন প্রাণ দিতে হবে আমাদের, আমাদের ভালো রাখতে হবে আমাদের পরবর্তী জেনারেশনের জন্য। শেষ কথা একটু বেশি জ্ঞান দিয়ে ফেললাম। এনিওয়ে, আজকের মতন চুপ কথায় তোমাদের থেকে আমাকে কিন্তু টাটা বাবাই বলতে হবে। অনেকগুলো মেসেজ এখনও পড়া হয়ে উঠল না, যাদের মেসেজ পড়তে পারলাম না তাদের কাছ থেকে সরি চেয়ে নিচ্ছি। নেক্সট মান্থ, এই মাসটা তো শেষ হয়ে গেল, সেপ্টেম্বর মাসে, এখনই আমি বলে দিচ্ছি, সেপ্টেম্বর মাসে আমি চুপ কথাতে নিয়ম করে আসবো প্রত্যেকটা সপ্তাহে, শুক্রবার রাত 12টা যখনই বেজে যাবে, মানে টেকনিক্যালি যেটা শনিবার হয়ে যাবে, সেই প্রত্যেকটা সপ্তাহে চুপ কথা নিয়ে আমি থাকবো তোমাদের সঙ্গে। তাই যত কথা আজকে বলা হলো না সেগুলো সব তখন বলে দেবো, হাতে সময় খুব কম। তাই আমার খুব পছন্দের একটা ফসিলসের, রূপম ইসলামের একটা গান দিয়ে আজকের মতন চুপ কথা শেষ করছি। ভীষণ ভালো থেকো তোমরা, পাশের মানুষটাকে ভালো রেখো, বিশ্বাস রেখো মানুষের ওপরে, ভালো আচরণ করো, অকারণে কারোর উপরে রাগারাগি করো না, সুখে থেকো, আনন্দে থেকো, কথা হবে আবার পরের সপ্তাহে। আজকের মতন টাটা বাবাই, গুড নাইট।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আপনারা শুনছেন এখন আপকে লিয়ে, আর এতক্ষণ শুনলেন চুপ কথা দীপেন্দুর সঙ্গে। আর এবার আপকে লিয়ে অর্থাৎ তিনটে থেকে চারটে, চারটে থেকে পাঁচটা প্রভাতী, এবং পাঁচটা থেকে ছটা চিরন্তনী। এই তিনটে অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছে তপোজা মিত্র। শুনতে থাকুন 107 FM রেনবো এবং নিউজ অন AIR অ্যাপে আপনাদের প্রিয় অনুষ্ঠান আপকেলের। আজ প্রথম গান থোড়ি সে বেবফাই থেকে, লতা মঙ্গেশকর এবং কিশোর কুমার।

ছবির নাম ছিল শান, শিল্পীরা ছিলেন মোহাম্মদ রফি, কিশোর কুমার, আশা ভোঁসলে এবং উষা মঙ্গেশকর। এর পরের গান সাজন কি সহেলি, মোহাম্মদ রফি এবং সুলক্ষণা পণ্ডিত। আজকে আমরা শুনছি 1980 সালে মুক্তিপ্রাপ্ত ছবির গান।

ছবির নাম ছিল রাম বলরাম। আশা ভোসলে কিশোর কুমারের কণ্ঠে আমরা শুনলাম। আমরা শুনছি আপ কে লিয়ে, হিন্দি ছবির গান। এরপর কুরবানি থেকে নাজিয়া আহসান।

ছবির নাম ছিল লাভ স্টোরি। শিল্পীরা ছিলেন লতা মঙ্গেশকর এবং অমিত কুমার। আর এখন কুদরাত থেকে কিশোর কুমার।

হিরো ছবির গান শুনলাম রেশমার কণ্ঠে, আপকে লিয়ে শেষ করব কার্স ছবি থেকে লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের কণ্ঠের গান দিয়ে।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শেষ হলো আপকে লিয়ে, এখন প্রভাতী। প্রভাতীর প্রথম পর্বে শুনব খেয়াল, শিল্পী তিয়াশা বসু রায়, রাগ বৈরাগী।

আমরা শুনলাম খেয়াল, শিল্পী ছিলেন তিয়াশা বসু রায়, রাগ বৈরাগী। এরপর শুনব বাঁশি, শিল্পী সুবীর রায়, রাগ পরমেশ্বরী।

আমরা শুনলাম বাঁশি, শিল্পী ছিলেন সুবীর রায়, রাগ পরমেশ্বরী। এই সঙ্গে শেষ হলো আজকের প্রভাতী, অর্থাৎ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। একটু পরেই চিরন্তনী।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলকধাঁধায় যা পথের দিশা দেখায়। অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী। FM রেনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে, আজ শনিবারের চিরন্তনী আপনাদের সঙ্গে তপজা রয়েছি। চিরন্তনী সম্বন্ধে বা আজকের অনুষ্ঠানের বিষয় অথবা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তা লিখতে পারেন, জানাতে পারেন আমাদের নাম্বারে মেসেজ করে 9903653992। আজকের গল্প 15 বছরের এক কিশোরকে নিয়ে। ডানার উড়ান নিয়ে এসেছিলাম এক লেখক হওয়ার গল্প শোনাতে গিয়ে, বলেছিলাম ডানার কথা। ঠিক একই রকমভাবে আজ বলবো এক যে ছিল শিবম, যার হাতে ছিল, বলা যেতে পারে তাকে দেওয়া হয়েছিল বা সে জোগাড় করে নিয়েছিল একটা ভাঙা ব্যাট, উইকেটটাও ভাঙা, আর কিছু বন্ধুবান্ধব যারা তারই মতো, যাদের অর্থনৈতিক সামর্থ্য খুবই কম, যারা স্কুলে যেতে পারে না, পড়াশোনা তাদের কাছে অনেক বড় মহার্ঘ একটা ব্যাপার, কারণ তারা দুবেলা দুমুঠো ভালো করে খেতেই পায় না। সেই শিবমের চোখে ছিল স্বপ্ন, কি না, সে বড় হয়ে ক্রিকেটার হবে, কারণ সেই 22 গজের পিচটা তাকে খুব টানত, তার ভালো লাগত ওই টিকে থাকার লড়াইটা। আর এই জীবনটা তো টিকে থাকারই, যে টিকে আছে সে বেঁচে গিয়েছে, যে টিকে নেই সে বেঁচে নেই, তাকে কেউ মনেও রাখবে না, সবাই ভুলে যাবে তার কথা। আর বড় হতে গেলে অনেক ঝড়, অনেক ঝাপটা, অনেক কিছু সহ্য করতে হয়, কারণ যে গাছ সব থেকে বেশি বড় মহিরুহ, সেই গাছে ঝড় বেশি আসে, সেই গাছে বেশি করে হাওয়া দেয়, সূর্যের আলো সেই গাছেই বেশি পড়ে। তুমি কোনো ঝড় সহ্য করবে না, কোনো ঝাপটা নেবে না, কোনো প্রতিবন্ধকতা আসবে না, তুমি কেমন করে বড় হবে? তাহলে তো তোমার বড় হওয়াই হলো না। আর যে গাছগুলো ছোট ছোট সেখানে হাওয়া কম, ঝড় কম, তাদের কেউ মনেও রাখে না, বড় গাছের আঘাত বেশি, ঝঞ্ঝা বেশি, কারণ দুর্গমগিরি কান্তারো মরু যে পার হতে চায় তাকে অনেক বেশি সহ্য করতে হয়, অনেক বেশি সহনশীল হতে হয়। কারণ আমরা জানি সারদা মায়ের একটি কথাই আছে, যে যে সহে সে রহে, তিনি বলেছেন সহ্য করো, সহ্য করো, সহ্য করো, যত বেশি সহ্য করবে তত বেশি তোমার ভেতরের শক্তি বাড়বে। অন্ধকারে যদি আলোই দেখতে হয়, যদি সূর্যোদয়ের পথে যেতে হয়, যদি উদয়ের পথে যেতে হয়, যদি রুদ্রের আশীর্বাদ পেতে হয়, তাহলে তোমাকে অনেক বেশি শক্তপোক্ত হতে হবে। তোমাকে ভালো ব্যাট দেব না, উইকেটও দেব না,

যে 22 গজের পিচ তুমি চাইছো সেটা পেতে গেলে তোমাকে অনেক দূর হাঁটতে হবে। তোমাকে আমি হাঁটাবো, এমনভাবে হাঁটাবো, এত ক্ষতবিক্ষত করে দেব যে তোমার হয়তো হাঁটতে ভয় লাগবে। কিন্তু তাই বলে তুমি পড়ে যাবে, ভেঙে পড়বে, মরে যাবে তা তো হয় না। তোমাকে যখন পাড়ি দিতেই হবে, তুমি যখন তোমার স্বপ্নকে সফল করে তুলতে চাও, তাহলে একবার না হলে দেখো বারবার, শতবার, কখনো না কখনো বন্ধ দরজা খুলবেই, খুলতে হবেই। কারণ ভেতরে যদি সেই জেদ থাকে, উদ্যম থাকে, সাহস থাকে, এগিয়ে যাওয়ার মতন দৃঢ়তা থাকে, ইচ্ছে থাকে, তাহলে কে তাকে দমায়? এত সোজা নয় আমাদের ছোট্ট ছেলে শিবমকেও দমানো। নাই বা থাকল তার খিদে, নাই বা পেল সে দুমুঠো ভাত, কিন্তু যেটুকু তার অন্ন জোটে সেই অন্নেই সে বলশালী। আমসত্ত্ব দুধে ফেলি তাহাতে কদলী দলি, সন্দেশ মাখিয়া দিয়া তাতে হাপুস হুপুস শব্দ, চারিদিক নিস্তব্ধ, পিপিলিকা পড়িয়া যায় পাতে। মানে এমনভাবে খাওয়াটা হয়েছে যে পিপিলিকা এসে কেঁদে যাচ্ছে সেই পাতে, অর্থাৎ তারও কিছু খাওয়ার থাকছে না। এরকম খাবার যেন আমাদেরকে ছোটবেলায় কে খাওয়াতেন? মা। শিবমের কিন্তু সেই মাও নেই, কারণ সে খুব ছোট্টবেলায় মাকে হারিয়েছে। পিপিলিকা কাঁদিয়া যায় পাতে, অর্থাৎ পিপিলিকা এসে কিছু পাচ্ছে না। শিবমের কাছে সেই আবসত্ত্বটা তার কাছে সোনার পাথর বাটির মতো, কারণ তো সে সামান্য কিছু খেতে পায় না, তার এতটাই দরিদ্র। মাও নেই তার, কে তাকে খাওয়াবে? এক পিসি আছে, কিন্তু মা আর পিসির মধ্যে অনেক তফাত। শিবমের বাবা আছেন, বাবা একটা ক্লাবে আছেন, সেই ক্লাবে একটা ক্যান্টিন, সেখানে উনি কাজ করেন, রান্না করেন, তার জন্য শিবম দুবেলা খেতে পায়, কিন্তু সেটাও খুব যত সামান্য। কিন্তু সেই ক্লাবে আছে একটা 22 গজের পিচ, যে পিচের টানে শিবম যায়, খেতে যায় না। খাওয়াটা তো অছিলা, খায় কম, খেলা দেখে বেশি। যতটা বেশি করে খেলা দেখা যায় ততটা বেশি করে সে শিখবে। অনেক ভালো ভালো প্লেয়ার আছে, অনেক ভালো ভালো খেলোয়াড়, তাদেরকে দেখে শিবম, চেষ্টা করে শেখার, অনুসরণ করার, অনুকরণ করতে সে চায় না। কারণ যিনি ক্রিকেট কোচ আছেন, প্রশিক্ষক আছেন, তাকে শিবম খুব শ্রদ্ধা করে, একদম বাবার মতন। আর ক্লাবটাও যে একটা বিশাল আহামরি তা নয়, কিন্তু তাদের প্রচেষ্টা আছে আঞ্চলিক স্তর থেকে ভালো প্লেয়ার তুলে এনে তাকে রাজ্য স্তরে খেলানোর, এবং শেষ পর্যন্ত ইন্ডিয়া টিমে খেলানোর, দেশের হয়ে সে খেলুক, একটা প্রচেষ্টা আছে। এখান থেকে যে সুযোগ কেউ পায়নি তা নয়, হয়তো কম, কিন্তু যারা পেয়েছে তারা কিন্তু মুখ উজ্জ্বল করেছে, শিবম তাদেরই একজন হতে চায়। দেশের জার্সি, দেশের ক্যাপ, দেশের পতাকা বহন করার জন্য সে উদগ্রীব, সে কি পারবে? সেই নিয়ে কিন্তু আজকের গল্প। এক যে ছিল শিবম, তার স্বপ্নপূরণের গল্প নিয়ে দেখি সে আজ কতদূর হেঁটে যেতে পারে। তার সঙ্গে আজ আমরাও রাস্তা হাঁটব, দুর্গমগিরি কান্তারমরু পার হব আমরাও। চেষ্টা তো করতে ক্ষতি নেই। প্রথম গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

নদীর ধারে শিবন্দের বাড়ি। প্রবল বৃষ্টিতে আবার সেই ঘর ভেঙে যায়, তখন আবার সেই ঘর আবার তৈরি করতে হয়, আর সেসব কাজ শিবম তার বাবার সাথে করে। মাঝে মধ্যে পিসিও থাকে, কিন্তু এসবের জন্য তার একটু সময় নষ্ট হয়, কারণ তার সবসময় মনে হয় সে স্কুলে যেতে পারছে না বটে, কিন্তু একটা পড়াশোনা সে করছে, সেটা হচ্ছে মাঠের পড়াশোনা। 22 গজের পিচে কীভাবে থাকতে হবে, ক্রিজে টিকে থাকার লড়াইয়ের একটা পাঠ কিন্তু তার চলছে। শিবমদের নদীপাড়ের এলাকায় কয়েক ঘর মাঝি মাল্লাদের বাস। তাদের ছেলেমেয়েদের সাথে শিবম একটা দল তৈরি করেছে, ক্রিকেটের দল। ভাঙাচোরা ব্যাট, উইকেট, ক্যাম্বিস বলে শিবমরা ক্রিকেট খেলে। আর খেলতে খেলতে স্বপ্ন দেখে, মহানভ অঙ্গন পার হয়ে যাবে সে একদিন, ওই মহাসাগরে সে একদিন জাহাজ ভাসাবেই, যে জাহাজ ডুববে না কখনো। কৃষ্ণা চট্টোপাধ্যায়।

শিবমের বাবা যে ক্লাবে ক্যান্টিনে কাজ করেন, নিজে রান্নাও করেন, আবার ক্যান্টিন ম্যানেজারও, সেই ক্লাবের নাম গোল্ডেন স্টার স্পোর্টিং ইউনিয়ন, যদি বাংলা করে বলি তাহলে সোনালী তারা স্পোর্টিং ইউনিয়ন। ক্লাবটার নামটা খুব সুন্দর, আর এই ক্লাব থেকে যারা বেরোয় তারাও তো তারাদেরই মতন জলজল করে মাঠের আকাশে। শিবমের বাবার নাম অতুল, তিনি সহকারী ক্যান্টিন ম্যানেজার, আর যিনি ক্যান্টিন ম্যানেজার সে সুবল গুপ্তের, তিনি খুব কাছের লোক, খুব পছন্দ করেন। ছেলের স্বপ্নের কথা অতুল জানেন, আর এই সোনারী তারা ক্লাব অর্থাৎ গোল্ডেন স্টার, এটা কিন্তু সাঁতার ও ক্রিকেটের জন্য বিখ্যাত। অনেক ভালো খেলোয়াড় আঞ্চলিক রাজ্য জেলা স্তরে খেলেছে, এই মুহূর্তে দেশের হয়ে খেলছে মায়াঙ্ক শেঠ বলে একজন উইকেট কিপার। ক্রিকেটের যিনি গুরু আছেন এখানে অর্থাৎ যিনি প্রশিক্ষক, তিনি হচ্ছেন রামানন্দ তালুকদার, এবং রামানন্দ তালুকদার মায়াঙ্ককে অসম্ভব ভালোবাসেন, খুব ভালো ছেলে বললে কম বলা হয়, রীতিমতো পরিশ্রমী, অধ্যবসায়ী এবং ক্রিকেট ওর ধ্যান জ্ঞান, ও খেলাটা ছাড়া আর কিছু বোঝে না, মানে সবটাই ওই খেলাটিকে ঘিরে, ওর জীবনটাই আবর্তিত বিবর্তিত, মানে ওর কাছে এই ২২ গজটা হচ্ছে একটা পাঠশালা, আর শিবম ওকে অনুসরণ করে। রামানন্দ যে দেশের হয়ে খেলেছেন তা নয়, উনি রঞ্জি খেলেছেন, দলীপ খেলেছেন, আঞ্চলিক স্তর খেলেছেন, রাজ্য স্তর খেলেছেন, কিন্তু হয়তো দেশের হয়ে খেলেননি, কিন্তু ওনার হাত ধরে তৈরি হয়েছে অনেকে, উনি খুব বড় মাপের ভালো মাপের একজন গুরু, একজন প্রশিক্ষক। সবাই তো ভালো কোচ হতে পারেন না, অনেকে খুব ভালো খেলেন কিন্তু কোচ হতে পারেন না, আবার অনেকে খুব ভালো কোচিং করান, তিনি যে একটা বিরাট জায়গায় খেলেছেন তাও তো নয়, এটা এক একজনের এক এক রকম দক্ষতা। কিন্তু উনি কি শিবমের কথা জানেন, সেটাতে আসছি। রবীন বন্দ্যোপাধ্যায়,

দুপুরবেলা শিবম ক্যান্টিনে খেতে আসে। এটা অবশ্য তার অছিলা, খায় কম, খেলা দেখে বেশি। মাঠের ধারে রোদে তেতে পুড়ে খেতে খেতে বল ছুড়ে দেয়, সে তখন বল বয়। শিবম সব দেখে, আপার কাট, স্কোয়ার ড্রাইভ, হুক, পুল, সব, অফ ড্রাইভ, বেল, থার্ড অ্যাম্পায়ার, সুইং অফ বল, সবটাই কিন্তু সে শেখে। বল ছুড়ে দেওয়ার ফাঁকে ফাঁকে ওগুলো সে শিখছে। আর ছেলের খেলা দেখার বিষয়টা কিন্তু শিবমের বাবা জানে না, অতুলটা জানেন না। অনেক সময় সকালে প্র্যাকটিস থাকলে শিবম ছুট লাগায় মাঠে, আর কখন মাঠে কোন সময় প্র্যাকটিস হবে এটা কিন্তু শিবম খবর রাখে। খবর জোগাড় করে নিতে হয়, বড় হতে গেলে তো এগুলো করতেই হবে। আর মাঝে মধ্যে কি বলতে হবে, মিথ্যে কথা বলতে হবে। বাবা জিজ্ঞেস করলে বলে কোথায়, বাবা তো জিজ্ঞেস করছেন কোথায় যাচ্ছিস, শিবম তখন বলে না আসিস কাকুর নৌকোয়, যাত্রী পারাপারে সহায়তা করব। আসলে সে মিথ্যে বলে, খেলা দেখার জন্য মিথ্যে কথা চলতেই পারে। যদিও মিথ্যে বলাটা খুব খারাপ, কিন্তু প্রয়োজনে তো মিথ্যে বলতে হয়, বড় কোনো কাজ করতে গেলে তো বলতেই হবে। যেমন আমরা আশাপূর্ণা দেবীর অনাচার গল্পে সুভাষ কাকিমাকে দেখেছিলাম, যিনি তার স্বামীর মৃত্যুর কথা লুকিয়ে রেখেছিলেন তার শ্বশুর মশাইয়ের কাছ থেকে, যাতে করে তার শ্বশুর মশাই আরও দীর্ঘ জীবন পেতে পারেন। সমাজ তাকে অনেক কথা বলেছিল, অনেক, যা যা বলতে হয় সব, যেভাবে অপমান করতে হয় সেভাবেই অপমান করা হয়েছিল। যতটা অপমান করলে তিনি ক্ষতবিক্ষত হন, ততটাই অপমানিত তাকে করা হয়েছিল। কিন্তু সুভাষ কাকিমা যেটা করেছিলেন সেটা একটা অসাধারণ পবিত্রতম কাজ। একজন মানুষের জীবনদীপ্ত এমনি নিভে যাবে, কিন্তু তার আগে তাকে নিভতে দেওয়া কেন? তিনি যদি আরেকটু বেশি দিন একটু থাকতে চান এই পৃথিবীতে, কি এসে যায় তাতে? এটাকে যদি অনাচার বলা হয় তাহলে অনাচার? এটুকু মিথ্যে তো প্রয়োজনে হতেই পারে, অশ্বত্থামা হত ইতি গজ। কারণ মাঠে প্র্যাকটিস দেখাটা শিবমের কাছে অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ একটা কাজ, এর জন্য সে বাবাকেও মিথ্যে বলে, যদিও বাবাকে সে অসম্ভব ভালোবাসে, শ্রদ্ধা করে। আজকে তালুকদার স্যার ক্রিজে টিকে থাকা শেখাচ্ছিলেন, বলছিলেন ক্রিজে টিকে থাকলেই রান আসবে, তুমি যদি গিয়েই হুটপাট করে মারতে থাকো তাহলে তুমি আউট, ধরে খেলতে হয়। ক্রিকেট কি জীবনের পাঠ দেয়, কোনো জীবন দর্শন? আমাদের এই জীবনটাও তো একটা 22 গজের পিচ, আমরাও তো টিকে থাকতেই এসেছি। যে টিকে থাকবে সে থাকবে, যে টিকে থাকতে পারলো না সে আউট হয়ে গেল। প্রত্যেকটা মুহূর্তে তো চারপাশ থেকে বলা হবে তুমি আউট, তুমি আউট, তুমি লুজার, তুমি হেরে গিয়েছো। কিন্তু নিজেকে তো বলতে হয় যে না, আমি তো লুজার নই, আমি একদিন জিতবই, আমাকে উইনার হতেই হবে। আমি একবার হারতে পারি, আমি দুবার হারতে পারি, কিন্তু তিনবার আমাকে কেউ হারাতে পারবে না। তৃতীয়বারের বার আমি এমনভাবে জিতব, আমি এমনভাবে ফিরব যে সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে ভাববে যে এও পেরেছে,

এর মধ্যে এত ক্ষমতা ছিল। পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, তুমি হয় তুমি কোয়ালিফাই করবে অথবা তুমি কোয়ালিফাই করবে না, কিন্তু সেখানে তো জীবন থেমে যেতে পারে না। যে কোয়ালিফাই করে গেল তার সামনে একটা দরজা খুলে গেল, যে কোয়ালিফাই করলো না তার সামনে আরেকটা চান্স এলো পরের পরীক্ষাটা দেওয়ার, পরের বার পরীক্ষাটা দেওয়ার। কে না বলতে পারে পরের বারের পরীক্ষায় সে পারবে না, সে হয়তো আরও ভালো রেজাল্ট করে বেরোবে, দুর্দান্ত মার্কস পাবে, হয়তো সে ফার্স্ট ক্লাসও পেয়ে যেতে পারে। তাহলে আউট কোথায়, লুজার কে? এ তো আপেক্ষিক, যা আমি দেখছি স্থির তাতে একটু পরে গতিশীল হতেই পারে, আর যা আমি দেখছি গতিশীল তাতে একটু পরে স্থির হয়ে যেতে পারে। শিবমের মনে হবে কেন, সে বাবাও তো একই কথা বলে। জীবনটা, শিবমের বাবা কি বলেন, জীবনটা তো লড়াই রে, ফাইট, সেই কোনির মতো ফাইট, কোনি ফাইট, যেটা খিদ্দা কোনিকে বলতেন। লড়তে লড়তে টিকে থাকতে হয়, আর টিকে থাকতে গেলে লড়তে হয়। শিবম সব শিখছে, মাঠের পাশে দাঁড়িয়ে বল ছুড়ে দেওয়ার ফাঁকে ফাঁকে সে সব শিখছে। শ্রীকান্ত আচার্য।

চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে চিরন্তন কথায় সাজানো চিরন্তনী।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: গোল্ডেন স্টার ক্লাবে শারীরিক প্রশিক্ষণও চলে, কারণ খেলাধুলায় তো সব খুবই প্রয়োজন। তো ক্লাবে জিম আছে, শিবম জিমে গিয়ে সব পরিষ্কার করে রাখে, এটাও একটা অছিলা। কীভাবে প্রিয় খেলোয়াড়রা জিম করছে সেটা সে দেখে, যদিও তার ওখানে ওটা করার কোনো অধিকার নেই। এখানে ছেলেও মেয়ে দুদলেরই খেলা হয় আর কি, সাঁতার ক্রিকেট দু ক্ষেত্রে। শিবম দেখে এবং বাড়িতে এসে সে বাবাকে এটা বলে। তার বাবা একটু আধটু যোগাসন জানেন, তো ফলে বাবা তাকে একটু সামান্য হলেও শিখিয়ে দেন। শিবমের কাছে ওটাই যথেষ্ট, কারণ সে জানে যে তাকে যদি বড় হতে হয়, যদি বড় মাঠে খেলতে হয়, তাহলে নিজেকে তৈরি হতে হবে, অনেক বেশি সহ্য করতে হবে, দরকার হলে খিদের জ্বালাও সহ্য করতে হবে, ঠিক যেভাবে প্রহ্লাদ সহ্য করেছিলেন তার বাবা হিরণ্যকশিপুর অত্যাচার। কিন্তু হরিনাম ছাড়েননি, এক জায়গায় এক সূত্রে নিজের প্রাণ নিজের মনকে বেঁধে রেখেছিলেন, একই মন্ত্র উচ্চারণ করেছিলেন। তার কাছে ওই নামটাই, নাম জপটাই ছিল 22 গজের পিচ। ঠিক যেভাবে ধ্রুব নিজের রাজ্য থেকে বিতাড়িত হয়ে তাকে তাড়িয়ে দেওয়া হলো তার রাজপ্রাসাদ থেকে, চলে গেলেন কোথায় না জঙ্গলে। আমাকে তুমি প্রাসাদে রেখো না, আমি জঙ্গলে চলে যাব, আমি সেখানে গিয়ে সাধনা করব, কিন্তু আমাকে তার দেখা পেতেই হবে, অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। ধ্রুবর কাছে ওটাই ছিল তার জীবনের সব থেকে বড় মন্ত্র, একই মন্ত্র। সেই হরিনামে মন্ত্রেই তিনি তার জীবনের পরম সত্যকে খুঁজে পেয়েছিলেন, ঠিক যেমন শিবম ওই 22 গজের পিচের মধ্যে পাচ্ছে তার জীবন দর্শন। যে যেভাবে জীবনকে দেখেন, যার কাছে জীবন যেভাবে উঠে আসে, তার ছবি, তার প্রতিচ্ছবি। কোনো একটা শনিবারের সকাল, প্র্যাকটিস চলছে, আর শনিবার দিনকে একটু ভিড় হয়, তার কারণ সেদিনকে যারা গার্জেন আছেন, অভিভাবকরা, তারাও খেলা দেখতে আসেন, মানে কেমন প্র্যাকটিস ম্যাচ চলছে তাদেরকে দেখতে আসার একটা অনুমতি দেওয়া হয়। সেদিন প্র্যাকটিস ম্যাচে গুরুবক্সি অর্থাৎ ব্যাটসম্যান আঘাত পেল, তো ব্যাটসম্যানের আঘাতে টিম নড়বড়। এদিকে বল যে কোথায় গিয়ে পড়েছে তা খুঁজেও পাওয়া যায়নি। তালুকদার স্যার চিন্তায় পড়লেন, সামনে বড় ম্যাচ, তারপর সিলেকশন কি হবে, আগামীকাল রবিবার মিটিং আছে, দল ঘোষণা করতে হবে। এখন সব থেকে চৌখস এবং দক্ষ ব্যাটসম্যান যদি আঘাত পায়, তাহলে তার জায়গায় কে খেলবে, কে অত ভালো স্কোয়ার ড্রাইভ মারবে, কি হবে, এরকম 7-5 ভাবতে ভাবতে তিনি তো খুবই চিন্তা করছেন। এবং বল খুঁজে পাওয়ার জন্য এদিক ওদিক সবাইকে পাঠালেন, কিন্তু বলটা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রতুল মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনি আর দেখি শেষ পর্যন্ত বল কোথায় খুঁজে পাওয়া গেল, বলটা আদপে খুঁজে পাওয়া গেল কি না, এবং কার কাছে বলটা আছে।